সময় একদম শেষের দিকে, তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী দেবাশিস সেনগুপ্ত। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তপারুতি। আপনারা শুনছেন 107 MHz FM রেইনবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবো শুনছেন ভোরাই, ফুলের মতো ফুটে ওঠা একটা ভোর, আর যাতে ঘুম ভেঙেছে আমাদের সকলের। মাঝি নতুন করে বাইতে শুরু করেছে দাঁড়, এ জীবন নদী বয়ে চলাই তো আমাদের কাজ। 107 FM রেইনবো শুনছেন ভোরাই, আপনার পাশে আর যে পরম, আর শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের এই গানটা। এসব গান শুনলে মনের মধ্যে কেমন যেন একটা আশার সঞ্চার হয়। সেই সব গান, সেই সব কথা, সেই সব সুরে কি যেন এক জাদু ছিল। ছিল, আমরা বলতে ভীষণ ভালোবাসি এই কথাটা, ছিল। সব মানুষই অতীতচারী, তাই তো বাংলায় একটা শব্দ আছে, স্মৃতি মেদুরতা, যা আমাদের ভুলিয়ে রাখে, যা আমাদের মোহন করে রাখে। সবসময় মনে হয় আগের দিনটাই বেশি ভালো ছিল, যতই কষ্ট থাক, যতই সমস্যা থেকে থাকুক, তবু সেদিনটাই বুঝেছিল সবচেয়ে ভালো। মানুষ সবসময় অতীতের দিকে যেতে চায়, কি জানি কেন, কি জানি কেন এমন অদ্ভুত স্বভাব মানুষের। তবু তার স্মৃতিতে জেগে থাকা সে অতীত, যা কষ্টের হয়তো, তবুও ভালো লাগার, মনে হয় তবু ছিল ভালো। আর সবসময়ই আমরা ভাবি আগের গানগুলো কত সুন্দর ছিল, আগের দিনগুলো কত সুন্দর ছিল। স্মৃতি অনেক সময় বেদনার, তবু স্মৃতি সততই সুখের। আর সেই স্মৃতি আর আগামী সব কিছুকে মিলিয়ে ফুলের মতো ফুটে ওঠা এই ভোর, যা আমাদের এগিয়ে নিয়ে যাবে এক অদ্ভুত আলোর দিকে। আজ মঙ্গলবার সকাল থেকেই আপনার পাশে আজ পরম, হেমন্ত মুখোপাধ্যায়ের পর প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: শরতের এই সোনা আলো, হীরে রোদ আর ঝির ঝিরে বাতাসের সুন্দর সকালে যে গানটা শুনছিলাম সেটা আসলে আকাশবাণীর নিজস্ব সংগ্রহ থেকে। নিজস্ব সংগ্রহশালায় রয়েছে এই গানটি, যার কথা কবিতা সিংহের লেখা, সুর কালীপদ সেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম এই গানটি। আর এই আর্কাইভাল বিষয়টার মধ্যেও সেই স্মৃতি মেদুরতা তো রয়েই যায়। আমাদের কি আশ্চর্য সম্পদ সঞ্চিত রয়েছে, যাদের গর্ভে, তাদের মধ্যে একজন যদি হয় আকাশবাণী, অন্যজন অবশ্যই দূরদর্শন। আর আজকের ভোরাই সেই দূরদর্শনকে নিয়েই, কারণ আজকের দিনেই শুরু হয়েছিল ডিডি, তার পথ চলা, দূরদর্শনের পথ চলা। সেই হিসেবে আজকের দিনটা যদি আরেকবার ফিরে দেখা যায় দূরদর্শনের দিকে তাকিয়ে, তবে মন্দ হয় না। 15 সেপ্টেম্বর 1959 প্রথম পথ চলা শুরু করলো দূরদর্শন, আর শুরু হলো এক নতুন ইতিহাস, যেখানে ভারতীয়রা, ভারতের মানুষ নতুন করে ভাবতে শুরু করলেন। এমনও হয় যাকে এক সময় হঠাৎ বলা হতে শুরু করলো বোকা বাক্স, তার ভিতরেই লুকিয়ে আশ্চর্য খনি। আর এইটা নিয়ে কথা বলতে গেলে কথা বুঝি ফুরোতেই যায় না, একা আমার নয়, নিশ্চয়ই আপনাদের সকলের। কিন্তু এই মুহূর্তে অবশ্য কথা আমাকে একাকেই বলে যেতে হবে, হয়তো আপনাদের অনেক কিছু বলার আছে কিন্তু বলার সুযোগ নেই। দেখি আমি একটু স্মৃতি মেদুর করে তুলতে পারি কি না।

আমাদের জীবনে আমরা বিশেষত যারা মিলেনিয়াল পর্যন্ত আর কি, জেনজিরা জানে না, তারা পায়নি কখনো, হয়তো হয়তো পায়নি দূরদর্শনের সেই সব স্মৃতিমেদুরতা। কারণ জেনজিরা যখন জন্মেছে বা মিলেনিয়ালদের শেষ পর্বটাও যারা 95-96 পরে জন্মেছে, 97 পরে জন্মেছে, যাদের জ্ঞান হয়েছে 2000 থেকে, তাদের হাতে ছিল নানান বিনোদনের উপকরণ। কিন্তু তার আগের শৈশব কাটিয়েছে যারা, সেই পর্যন্ত যাদের শৈশব, কৈশোর, যৌবন বা মধ্য বয়স, তারা কেমন যেন ডুবে আছেন আজও সেই দূরদর্শনের এক মেদুরতায়, যে শব্দে, যে অনুরণনে আমাদের ভিতরে কোথাও যেন একটা আনন্দ সঞ্চারিত হয়। 1959 সালের 15ই সেপ্টেম্বর দিল্লিতে একটা ছোট্ট ট্রান্সমিটার আর একটা অস্থায়ী স্টুডিও নিয়ে পরীক্ষামূলকভাবে সম্প্রচার

শুরু হয়েছিল দূরদর্শনের, যাকে আমরা ডিডি বলে জানি, ডিডি ওয়ান। তারপরে ওই 90-এর দশকে এলো ডিডি টু, যখন সব সময় সারাদিন চ্যানেল খুলে ফেললেই কিছু না কিছু দেখা যেত না, বরং অপেক্ষা করে থাকতে হতো কখন শুরু হবে সম্প্রচার। এক সময় শাটার দেওয়া টিভির বাক্স পাওয়া যেত। যারা মিলেনিয়াল তারাও দেখেছে কিছু কিছু দিন, যদিও এইটিজের শেষ থেকেই সেই ধরনের টিভির প্রচলন আস্তে আস্তে কমতে শুরু করে। আস্তে আস্তে আমরা স্মার্ট হতে শুরু করি, নাকি? অবশ্যই এই নাকিটা ঝুলিয়ে রাখতে পরম ভীষণ ভালোবাসে, কারণ এই পৃথিবীতে সত্যি শেষ কথা বলে তো কিছু হয় না। আর এই অদ্ভুত বিষয়টা আমার খুবই ভালো লাগে, জেনজিরা আবার নাকি পুরনো দিনে ফিরে যেতে শুরু করেছে। দূরদর্শন মতোই একসময় ছিল টেপ রেকর্ডার, যে টেপ রেকর্ডার আস্তে আস্তে মোটামুটি উঠেই গেছে, মুছেই গেছে। এখন তো হাতে হাতে মোবাইল ফোন, আর সেখানেই যত খুশি গান শোনা যায়। কিন্তু নতুন প্রজন্ম এটা আর পছন্দ করছে না, তারা চাইছে আবার পকেটে একটা ওয়াকিটকির মতো টেপ রেকর্ডার গুঁজে মাথায় একটা হেডফোন লাগিয়ে গান শুনতে। মাথায় না, মানে কানে আর কি, ওভারহেড ফোন লাগিয়ে গান শুনতে। কি জানি এমন দিন হয়তো আবার ফিরে আসবে যখন মানুষ ওই 24 ঘন্টা ধরে টিভি আর চালাতে চাইবে না। কি জানি হয়তো আবার দূরদর্শনের মতো নির্দিষ্ট সময় সম্প্রচার হবে, না এমনটা নাও হতে পারে, তবু কি জানি কি হয়। আজ দূরদর্শন, দূরদর্শনের সেই দিনগুলি আকাশবাণীতে 107 FM রেনবোয় আপনি শুনছেন নমস্কার কলকাতার আগে পড়াই। বলতে গিয়ে মাঝে মধ্যে হয়ে যায় ভুল, আসলে আবেগ এমনই জিনিস, ভোরাইয়ে বরং আজ দূরদর্শনের দিনগুলি। জানি একপাক্ষিকভাবেই বলবো, এ নিয়ে আপনাদের সাথে কথা বললে না জানি কতই আনন্দ হতো, তবু সে সুযোগ এই মুহূর্তে নেই। তার চাইতে আজ বরং কিছু স্মৃতিমেদুর গান শুনি ভোরাইয়ে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, এফ এম রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFMRainbow Kolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA AIRFMRainbowKolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোয় শুনছেন ভোরাই সঙ্গে আজ পরমার আজ দূরদর্শনের দিনগুলিতে আর একবার ফিরে যাওয়া যারা জানে না তাদের বোঝানো একটু মুশকিল তবু আমরা তো চেষ্টা করতেই পারি যারা দেখেছি দূরদর্শনের সেই সোনালি দিনগুলো যখন ছিল শুধুই অপেক্ষা করে বসে থাকা কখন ঝিরঝিরে টিভিটায় কু শুরু হবে আর তারপরেই বাজতে শুরু করবে একটা সিগ টিউন তারপর শুরু হবে একের পর এক অনুষ্ঠান একটা নির্দিষ্ট সময় কলকাতা দূরদর্শনের জন্য যেখানে বাংলা অনুষ্ঠান হবে তারপর দিল্লি থেকে সম্প্রচারিত অনুষ্ঠান কোথাও খবর কখনো ধারাবাহিক কখনো গানের অনুষ্ঠান কখনো সাক্ষাৎকার সেসব দিন সত্যিই ভালো লাগার ছিল এটার কারণ অবশ্যই আমার মনে হয়েছে হাতে সময় ছিল আর ছিল একটা পরিমিতি বোধ এই যে যখন তখন টিভি চালিয়ে ফেললেই আমার জিনিসটা আমার পছন্দের জিনিসটা দেখতে পাওয়া যায় যেটা এখন আরও অনেক বেশি হয়ে গেছে দূরদর্শন বা চ্যানেলস মানে টিভি আর কি টেলিভিশন কখন কি দেখাবে তার উপর আমায় নির্ভর করে থাকতেই হয় না আমার হাতে রয়েছে নানা রকম অ্যাপ যার সাহায্যে আমার অনুষ্ঠানটা আমার প্রিয় অনুষ্ঠানটা আমি আমার মতো সময়ে দেখে ফেলতে পারি এমনকি যারা মেট্রোতে যাতায়াত করেন কলকাতা শহরে তারা দেখেছেন বেশিরভাগ নারী পুরুষই হাতে একটি মোবাইল নিয়ে ওঠেন এবং মানে মোবাইল সকলেরই থাকে কিন্তু সেটা হাতে থাকে কানে গোজা থাকে হয় ব্লুটুথ ইয়ারফোন অথবা হেডফোন অথবা তার লাগানো হেডফোন তারা দেখছেন কেউ দেখেন সিনেমা কেউ শোনেন গান কেউ আবার পছন্দের ডেইলি সোপটি নিজের মতো করে নিজের সময়ে দেখে নেন টুক করে অফিস যাওয়ার পথে ফেরার পথে কারণ ডেইলি সোপ

যে সময় সেই সময় আমার হাতে আর নেই, বাড়ি ফিরে আমি ওই সময় ওটা দেখে নিতে পারি না। কত সুবিধে হয়েছে মানুষের, বিনোদন হাতের মুঠোয় চলে এসেছে, সহজলভ্য হয়েছে, কিন্তু তবুও আমরা যারা দেখেছি দূরদর্শনের সেই দিনগুলি, মনে হয় কেমন যেন ভালো ছিল ওটাই। এবং সকলেই একমত হবেন, সে সময় দূরদর্শনে, আমি নাইনটিজের কথা বলছি, যেসব বাংলা সাহিত্যমূলক ধারাবাহিক হতো সেগুলো অসাধারণ ছিল। যদি এরকম একটা মেমরি গেম খেলা যেত, কে কটা মনে করতে পারেন, আমি মনে করতে পারি বেশ কয়েকটি এরকম ধারাবাহিক বা নাটক যেগুলো কয়েক দিনের হতো, এরকম মেগা ধারাবাহিক খুব একটা হতো না অবশ্য দূরদর্শনে, ছিল যার প্রথম নাম জননী এবং জন্মভূমি, দুটি সিরিয়াল যারা মেগাশ্ব মেগা, তাদের বোধহয় আজও কেউ হারাতে পেরেছেন কি না আমি জানি না। বেসরকারি চ্যানেলগুলোর পক্ষে জন্মভূমির মতো ছ বছর চালিয়ে যাওয়া বোধহয় সম্ভব নয়। যখন ছোট ছিলাম তখন শুরু হয়েছিল, আর যখন বন্ধ হলো তখন বড় হয়ে গেছি, এরকম বোধহয় স্মৃতি প্রত্যেকেরই আছে কোনো না কোনোভাবে। এবং খুব অদ্ভুত বিষয়, এই গল্পগুলোর টান হারিয়ে গেলেও মানুষ টান হারাতেন না, আবার ঠিক ওই সময়ে ফিরে আসতেন। আর প্রত্যেকটা ধারাবাহিকেরই থাকতো একটা করে টাইটেল সং, সেই টাইটেল সংগুলো আমরা মুখস্থ করতাম, কথায় কথায় ফিরত সেসব গান। সেসব গানের উৎকর্ষ এত এত এত সুন্দর ছিল সেই গানগুলো, সেগুলো মনে রেখে যাওয়ার মতো। তারপর ধীরে ধীরে দেখলাম সময় ফুরিয়ে আসছে মানুষের হাতে, বিজ্ঞাপন বাড়ছে চাহিদা অনুযায়ী, আর টাইটেল সং দেওয়ার মতো সময় থাকছে না ধারাবাহিকে। এখন সেই গানগুলো মিসিং, একটা ধারাবাহিকের জন্য একটা ডেডিকেটেড গান লেখা, সুর করা, গান গাওয়ানো, এমনটা আজকাল আর হয় না। কিন্তু মানুষ স্মৃতি মেদুর, এ কথা বলছি খুব জোর দিয়ে, কারণ আমাদের হাতে এখন রয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া খুঁজলেই আপনি দেখতে পাবেন সেই পুরনো দিনের বিজ্ঞাপনগুলো নিয়েও কত কত মানুষের আহ্লাদ বলা যায়। তারা নতুন নতুন করে শেয়ার করেন সেগুলো, পুরনো বিজ্ঞাপনের গান, পুরনো বিজ্ঞাপনের পিকচারাইজেশন, সেগুলোতে মানুষ কীভাবে আটকে থাকেন, একইভাবে আটকে থাকেন মানুষ এই টাইটেল সংগুলোতে। খুব সম্প্রতি আমি একটা এরকম রিল দেখছিলাম যেখানে একটার পর একটা সিরিয়াল, সেগুলো অবশ্য হিন্দির কথা আমি বলছি, দিল্লি বা বম্বে থেকে প্রচারিত যেগুলো হতো, সেখানে বিখ্যাত গায়কেরা টাইটেল সং গেয়েছেন, কিশোর কুমার থেকে শুরু করে, সোনু নিগম থেকে শুরু করে, বিভিন্ন মানুষ যারা প্রখ্যাত গায়ক তারা টিভি সিরিয়ালের গান গেয়েছেন। তার মধ্যে চন্দ্রকান্তা ছিল, তার মধ্যে শক্তিমান ছিল, বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন মানুষ গান গেয়েছেন। আর যে গানটার কথা সবচেয়ে বেশি মনে পড়ে আমাদের, আমরা শেষ প্রজন্ম যারা মিলেনিয়াল, তাদের ভীষণভাবে মনে পড়ে, সেটা হচ্ছে মহাভারত। মহাভারতের ওই গান, ওই গ্র্যান্ডার, ওরকম বোধ হয় তারপরে আর তাকে, যাকে বলে কোট অ্যান্ড কোট, বিট করা সম্ভব নয়, হারানো সম্ভব নয়। রামায়ণ মহাভারতের মতো সিরিয়াল অনেক তৈরি হয়েছে পরবর্তীকালে, তার মেকিং অনেক সুন্দর কারণ প্রযুক্তি উন্নত হয়েছে, তার পোশাক আশাক, যুদ্ধের সেই কলাকৌশল। কিন্তু আমাদের চোখে, আমরা যারা একটু বুড়ো হয়ে যাচ্ছি আর কি, আমাদের চোখে সেই পুরনো মহাভারত আজও কেমন যেন একটা স্মৃতি মেদুর করে রেখেছে। আমাদের সেই মানুষগুলি আমাদের আজও ভীষণভাবে টানেন। সম্প্রতি পঙ্কজ ধীর প্রয়াত হয়েছেন, তো তার সেই কর্ণ, সে তো আজও আমাদের মনের কাছাকাছি রয়ে গেছে। আমরা যখন পড়েছি কর্ণের কথা, ভাগ্যবিড়ম্বিতই হন বা নিজের ক্রিয়াকলাপের ফলেই হন, যখন তার রথচক্র মেদিনী গ্রাস করে, আমাদের কেমন যেন অপুর মতোই মনটা কেমন করে। আর চোখের সামনে যার মুখটা ভেসে ওঠে, তিনি অবশ্যই

ওই মানুষটি বিআর চোপড়ার মহাভারত থেকে। আজ অবশ্য রয়েছি দূরদর্শনের দিনগুলিতে আপনার সঙ্গে ভরাইয়ে। আজ দূরদর্শনের জন্মদিন বলাই যায়। প্রথম দূরদর্শন শুরু হয়েছিল আজই পরীক্ষামূলকভাবে দিল্লিতে, সেটা 1960 সালের কথা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 1959-এর 15ই সেপ্টেম্বর দিল্লিতে শুরু হয়েছিল পরীক্ষামূলক সম্প্রচার। তারপর 1965 সালে অল ইন্ডিয়া রেডিওর অংশ হিসেবে নিয়মিত সম্প্রচার শুরু হয়। আর সেখানেই যেটা মূল বিষয় ছিল সেটা 5 মিনিটের বুলেটিন। বুলেটিন পাঠ করতেন প্রতিমা পুরি। তারপর 1967 সালে সালমা সুলতান, গীতাঞ্জলি আয়ার, নীতি রবীন্দ্রন, রিনি সাইমন্স, 70 পর্যন্ত এরা উপস্থাপনা করেন। তখন দূরদর্শন বলতে এই মানুষগুলির মুখই ছিল চিরপরিচিত। 1967 সালের 26শে জানুয়ারি প্রথম দূরদর্শনে সম্প্রচারিত হয় কৃষি দর্শন। কৃষি দর্শনকে ভারতবর্ষের প্রথম টেলিভিশনের যে সম্প্রচারিত অনুষ্ঠান তার মধ্যে দীর্ঘতম বলা যেতে পারে, দীর্ঘায়িত অনুষ্ঠান কৃষি দর্শন। 1972-এ বম্বেতে আর অমৃতসরে টেলিভিশনের পরিষেবা চালু হয়। অর্থাৎ বম্বে এবং অমৃতসর থেকে সম্প্রচার শুরু হয়। 75-এ কিন্তু আমাদের কলকাতা দূরদর্শন, 9ই আগস্ট আমরা সবাই জানি।

কলকাতা দূরদর্শনের জন্মদিন একসময় ভীষণ হই হই করে পালন করা হতো, এখনো হয়। মানুষ হয়তো আর মনে রেখেছেন কিনা বলতে পারবো না, দেখেন কিনা সেই সব অনুষ্ঠান তাও জানি না, তবু কলকাতা দূরদর্শনের জন্মদিন যে 9ই আগস্ট সেটা আমরা সকলেই জানি। 75 সালে শুরু হয় কলকাতা দূরদর্শনের পথ চলা, আর 1986 সালে আজকের যে কলকাতা দূরদর্শনের স্থায়ী ঠিকানা গলফ গ্রিন, 1লা জুলাই সেখানে কলকাতা দূরদর্শন উঠে আসে, আর সেই কমপ্লেক্স, সেই ভবনের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এই মুহূর্তে আমাদের বিষয় সেই দূরদর্শনের দিনগুলি, যখন এত বেশি চ্যানেল ছিল না, সুযোগ ছিল না বিনোদিত হওয়ার এতখানি, তখন বিনোদন জুগিয়েছে দূরদর্শন। শুধু বিনোদন নয়, সংবাদ যার অন্যতম মেরুদণ্ড, পৃথিবীর বিভিন্ন প্রান্তের খবর আমাদের কাছে পৌঁছে দিত দূরদর্শন। 1982 সালে ডিডি ন্যাশনালের সম্প্রচার শুরু হয়, বারে বারে বিভিন্নভাবে নাম বদলেছে, কিন্তু বিষয়টা একই থেকে গেছে, আর একের পর এক চ্যানেলও তৈরি হয়েছে। 1982 সালের 15ই আগস্ট প্রথমবার প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাধীনতা দিবসের ভাষণ সরাসরি সম্প্রচারিত হয় দূরদর্শনে। তারপরেই সে 1982 সালেই সম্প্রচারিত হয় এশিয়ান গেমসের রঙিন সম্প্রচার, যা মানুষের মধ্যে একটা দারুণ উন্মাদনা তৈরি করেছিল। সেই প্রথম রঙিন সম্প্রচার এশিয়ান গেমসের। তার 2 বছর পর বিভিন্ন নেটওয়ার্ক তৈরি হয়, 2 চ্যানেলে ভাগ করা হয়, DD1 আর DD2। DD1 মূলত জাতীয়ভাবে সম্প্রচারিত হতো, ন্যাশনালি, আর DD2 আঞ্চলিকভাবে। তারপর একের পর এক চ্যানেল এসেছে, নানাভাবে ভাঙা হয়েছে, আঞ্চলিক, প্রাদেশিক, নানা উপায়ে ভাঙা হয়েছে। আর ওই DD2-র কথা বলতে গেলে বলতে হয়, আমাদের মনে আছে DD2-কে একটা সময় মেট্রো চ্যানেলস বলা হতো। মেট্রো চ্যানেলে একটু অন্যরকমের অনুষ্ঠান হতো, একটু রঙিন অনুষ্ঠান হতো। আমরা যারা ছোট তাদের একটু আগ্রহ ছিল ওই মেট্রো দেখবার জন্যে। মেট্রো চ্যানেলেই একটা স্লট একসময় এক বেসরকারি সংবাদ সংস্থাকে দেওয়া হয়েছিল, একদম ব্যক্তিগত স্মৃতি থেকে বলছি, রাত 10টার সময়, 10টা থেকে 10:30 পর্যন্ত সেই বেসরকারি সংবাদ সংস্থা নানা স্বাদের সংবাদ পরিবেশন করত। আর আমি আমার কথা, আর যে পরমের কথাই বলছি, তখন বেশ ছোট, খেতে বসতাম রাত্রিবেলায় ডিনার করার জন্য আর কি, আর ওই বিভিন্ন খবর দেখানো হতো, সেগুলো দেখতাম, অনেকটাই ছোট তখন, সব খবর হয়তো বোঝার মতো বয়সও ছিল না, তবু রাজনীতি, তার সাথে সিনেমা, তার সাথে ফ্যাশন, সব মিলিয়ে ওই ম্যাগাজিন ফরম্যাটের অনুষ্ঠান দেখতে ভালোই লাগতো। একটা সময় সেই সংস্থা ঘোষণা করলেন যে এবার থেকে আর এই মেট্রোয় আমাদের দেখা যাবে না, তার পরিবর্তে তারা একটা অন্য ঠিকানা বললেন, আইডি বললেন, যে চ্যানেলে তাদের দেখা যাবে 24 ঘন্টা। খুব অবাক হয়েছিলাম, 24 ঘন্টা খবর দেখাবে, কি খবর দেখাবে এত, 24 ঘন্টা কি করে কেউ খবর সম্প্রচার করতে পারে, এত খবর হয় পৃথিবীতে? তারপর ধীরে ধীরে পৃথিবীটা কেমন বদলে গেল, একটা দুটো নয়, গিজ গিজ করে সংবাদের চ্যানেল, আর 24 ঘন্টাই সেখানে খবর নাকি দেখানো হয়। মানুষ আস্তে আস্তে সব কিছুর সঙ্গে কীরকম মিলিয়ে নিতে পারে নিজেকে, অভ্যেস হয়ে যায় একের পর এক বিভিন্ন জিনিস। কিন্তু যতই অভ্যেস হয়ে যাক, পিছন দিকে ফিরে তাকাতে আমাদের এতটুকু ভুল হয় না। আসলে ছোটবেলার ওই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো, যেমন ছোট্ট ছিল আমার হাত দুটো, তেমনই ছোট্ট ছিল মনটা, অবাক হতাম সব কিছুতে, তাই বুঝি পিছন ফিরে তাকাতে এত ভালো লাগে। আর সেই পিছন ফিরে তাকানোর দিনগুলো রঙিন করে রেখেছিল দূরদর্শন, একথা বলাই যায়। ছুটি ছুটি তার মধ্যে অন্যতম, গরমের ছুটি ছিল তখন বাচ্চাদের,
ছিল হোম।

ছিল বেড়াতে যাওয়া, ছিল পয়লা বৈশাখ কি জামাই ষষ্ঠীর নতুন জামা। আর যাদের জন্মদিন পড়তো এই সময়ের মধ্যে তাদের তো আনন্দের সীমাই নেই। আর তার সঙ্গে যেমন আকাশবাণীতে ছিল ছুটির ঘণ্টা, তেমন দূরদর্শনে ছিল ছুটি ছুটি। সে এক আলাদাই আনন্দ, আলাদাই ভালো লাগা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গানটি রেকর্ড করা হয়েছিল 1978 সালে, অর্থাৎ যে সময়ের কথা বলছি আমরা, স্মৃতি মেদুর হতে হতে এক একটা গান এক একটা গল্প বলে যায় এক একটা কালের কথা, তারা যেন দলিল হয়ে থাকে। দূরদর্শন নানা বিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে, আজ অনেক চ্যানেল তারও ভিড়ে রয়েছে দূরদর্শন, ভারতবর্ষের সরকারি চ্যানেল অনেকগুলি চ্যানেল আছে। সেই 1959 সালে যার যাত্রা শুরু হয়েছিল ডিডি ন্যাশনাল হিসেবে, 1992 শুরু হয়েছে ডিডি ইন্ডিয়া, 98 ডিডি স্পোর্টস, 2002 ডিডি ভারতী, 2003 ডিডি নিউজ, 2006 ডিডি উর্দু, আলাদা করে একটি চ্যানেল তৈরি হয়েছে, ডিডি কিষাণ যাত্রা শুরু করেছে 2005 সালে। আর প্রত্যেকটা রাজ্যের জন্যই প্রায় একটা করে চ্যানেল রয়েছে, যেমন ডিডি অরুণ প্রভা। আপনি কি জানতেন এগুলোর কথা? মূলত হিন্দি ভাষায় চালিত চ্যানেল ডিডি অরুণ প্রভা অরুণাচল প্রদেশের জন্য, ডিডি আসাম অসমীয়া এবং বাংলা ভাষায় সম্প্রচারিত হয় অসমের জন্য, ডিডি বাংলা আমাদের রাজ্যের জন্য, ডিডি সেভেন যাকে আমরা বলি, ডিডি বাংলা আমাদের রয়েছে, বাংলা সাঁওতালি উর্দু নেপালি এই সব ভাষায় সম্প্রচার হয় সেখানে, ডিডি বিহার হিন্দি ভাষায় সম্প্রচারিত হয়, ডিডি চন্দনা কর্ণাটকের জন্য কন্নড় ভাষায় চালিত সম্প্রচারিত চ্যানেল, ডিডি ছত্তিশগড় হিন্দিতে সম্প্রচারিত হয় ছত্তিশগড়ের জন্য, ডিডি গিরনার গুজরাতের জন্য গুজরাতি ভাষায় সম্প্রচারিত চ্যানেল, ডিডি হরিয়ানায় হিন্দি, ডিডি হিমাচল প্রদেশ চলে হিমাচল প্রদেশের জন্য, সেখানেও ভাষা হিন্দি, ডিডি ঝাড়খণ্ড সেখানে হিন্দির পাশাপাশি সাঁওতালি এবং নাগপুরি ভাষাতেও সম্প্রচার করা হয়, ঝাড়খণ্ড রাজ্যের জন্য ডিডি কাশ্মীর কাশ্মীরের জন্য জম্মু ও কাশ্মীরে সম্প্রচারিত হয় কাশ্মীরি উর্দু ডোগরি লাদাখি আর গোজরি ভাষায়, ডিডি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের জন্য ভাষা হিন্দি, ডিডি মালায়ালম কেরালার জন্য আর ভাষা মালায়ালম, ডিডি মণিপুর মেইতেই মণিপুরি ভাষায় সম্প্রচারিত হয় মণিপুরের জন্য, ডিডি মেঘালয় খাসি এবং ইংরেজি ভাষায় সম্প্রচারিত হয় মেঘালয়ের জন্য, ডিডি মিজোরাম মিজোরামের জন্য মিজো ভাষায় সম্প্রচারিত হয়, ডিডি নাগাল্যান্ডে ইংরেজি সম্প্রচার হয় নাগাল্যান্ডের জন্য, ওড়িয়া ডিডি ওড়িয়া ওড়িশার জন্য সাঁওতালি এবং ওড়িয়া ভাষায়, ডিডি পানাজি কোঙ্কনি এবং মারাঠি ভাষায় চলে গোয়ার জন্য, ডিডি পাঞ্জাবিতে পাঞ্জাবি ভাষায় চলে পাঞ্জাবে, ডিডি রাজস্থান হিন্দি ভাষায় রাজস্থানের জন্য, ডিডি সহ্যাদ্রি মহারাষ্ট্রের জন্য চলে মারাঠি ভাষায় ডিডি সহ্যাদ্রি, ডিডি সপ্তগিরি তেলেগু ভাষায় চলে অন্ধ্রপ্রদেশের জন্য, ডিডি তামিল তামিলনাড়ুর জন্য তামিলে, ডিডি ত্রিপুরা বাংলা এবং কোক বোরক ভাষায় সম্প্রচারিত হয় ত্রিপুরার জন্য, ডিডি উত্তরাখণ্ড হিন্দি গাড়ওয়ালি এবং কুমায়ুনি ভাষায় উত্তরাখণ্ডের জন্য সম্প্রচারিত হয়, ডিডি উত্তরপ্রদেশ হিন্দি ভাষায় উত্তরপ্রদেশের জন্য, ডিডি ইয়াদাগিরি তেলেঙ্গানায় তেলেগু এবং উর্দু ভাষায় সম্প্রচারিত হয়। আর যে কথা বলছিলাম, আমরা কি সব কিছু ভুলে গেছি? একেবারেই না, আমাদের মনের মধ্যে রয়ে গেছে এই দূরদর্শন। তার প্রমাণ হিসেবে একটা হিসেব বলছেন দূরদর্শন কর্তৃপক্ষ, 2019 থেকে 23 পর্যন্ত সময়কালে, মানে যে সময়টা করোনা অতিমারি চলছিল সে সময় মানুষ ভীষণভাবে ফিরে গিয়েছিলেন এই দূরদর্শনের প্রচার সম্প্রচারিত অনুষ্ঠানে। সে সময় লকডাউন, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়তো শ্যুট করা আর সম্ভব হচ্ছে না, মানুষের বেরোনো সম্ভব হচ্ছে না, শুধু খবর চলছে সংবাদ চলছে আর চলছে পুরনো অনুষ্ঠানগুলো, পুরনো স্মৃতিমেদুর অনুষ্ঠানগুলো। ডিডি ন্যাশনালে সে সময় ফের রামায়ণ সম্প্রচার করা শুরু হয়েছিল 16 এপ্রিল 2020 রাত 9টায়, সেই অনুষ্ঠান দেখেছিলেন প্রায় 7 কোটি 7 লক্ষ মানুষ, 7 কোটি 70 লক্ষ মানুষ। সম্প্রচারের সময় অনুষ্ঠানটা পৌঁছে গিয়েছিল কোটি কোটি মানুষের কাছে,

আর দেশব্যাপী যে লকডাউন পিরিয়ড চলছিল, যখন মানুষ আর বাইরে বেরোতে পারছিলেন না, তাদের বিনোদন শুধুমাত্র ঘরের মধ্যেই আবদ্ধ হয়েছিল, তখন দূরদর্শন আবার ফিরে দেখিয়েছিল মহাভারত, চাণক্য, শ্রীকৃষ্ণ, মালগুড়ি ডেজ, ব্যোমকেশ বক্সি, শক্তিমানের মতো বেশ কিছু সেই নস্টালজিক অনুষ্ঠান, আর মানুষ দেখেছিলেন সেই সমস্ত অনুষ্ঠান আবার আবার, যাকে বলা যায় গোগ্রাসে গেলা। আসলে সেই যে বন্দি দশা, সেই যে মন খারাপের দিনগুলোতে আবার ফিরে এসেছিল হয়তো ছোটবেলা। আর এই ছোটবেলায় আমাদের ভালো লাগার অনেকটা মুহূর্ত জুড়ে ছিল দূরদর্শন। আজ 15ই সেপ্টেম্বর, আজকেরই দিনে প্রথম সম্প্রচার শুরু করেছিল দূরদর্শন দিল্লিতে, অবশ্যই পরীক্ষামূলকভাবে, খুব ছোট্ট সেট আপে, খুব ছোট্ট করে দেখা হয়েছিল চালিয়ে কতটা সফল হওয়া যায় আর কি। সাফল্য রয়েছে, এ নিয়ে কোনো সংশয় নেই। রয়েছে আমাদের সেই স্মৃতিমেদুরতাও, যেখানে আমরা আজও রুবে আছি ভোরাইয়ে। আজ সেই দিনগুলোর স্মৃতি উল্টে পাল্টে দেখা যতটুকু অবশ্য পরমের পক্ষে সম্ভব, জানি এপারে যতটুকু তার চাইতে অনেক বেশি আপনাদের দিকে, কিন্তু তা নিয়ে তো কথা বলার সুযোগ হলো না ভোরাইয়ে। দেখা যাক নমস্কার কলকাতায় আপনারা আসেন কিনা।

আরও একটি স্মৃতিমেদুর গান, রচনা ভাস্কর বসু, সুদিন দাশগুপ্তর সুরে সতীনাথ মুখোপাধ্যায়। ভোরাই থেকে বিদায় নিতে নিতে রেখে গেল পরম আপনার।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026 পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। 40টিরও বেশি দেশের প্রতিনিধি, 600 জন প্রদর্শনকারী এবং 300টি আন্তর্জাতিক কোম্পানি এই সম্মেলনে যোগ দেবেন। প্রদর্শনীতে থাকবে 6টি দেশ ও 12টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং স্টার্ট আপের একটি প্যাভিলিয়নও। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, ভিয়েতনাম ভারতের অ্যাক্ট ইস্ট নীতি ভিশান মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিকোণের এক উল্লেখযোগ্য অংশীদার। তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত ভিয়েতনাম বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিশনের 19তম অধিবেশনে যৌথভাবে পৌরোহিত্য করেন। ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে ওয়াই ট্রুং এর সঙ্গে বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে পূর্ণাঙ্গ দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। সরকার স্পষ্ট জানিয়েছে, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত ব্যাঙ্কগুলি কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। সরকারের এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া যাবে না। মহারাষ্ট্রে অধ্যাপক নিয়োগের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট সেটের দিন পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষা নেওয়া হবে আগামী মাসের 25 তারিখে, এ মাসের 27 তারিখে তা হওয়ার কথা ছিল। চতুর্দশ জেপিএসসির প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডি রাঁচির রাতু রোড এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিক সঞ্জীব কুমারকে গ্রেফতার করেছে। এদিকে জেএসএসসি সিজিএল পরীক্ষায় অনিয়মের অভিযোগেও সিআইডি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের পূর্ব কেন্দ কলোনি থেকে দিলীপ কুমার পাসওয়ান নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের পৌর নির্বাচনে বিজেপির জয়লাভের পর রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দলের এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয় প্রমাণ। রাজস্থানের জনগণ ডবল ইঞ্জিন সরকারের সুশাসন ও উন্নয়নের নীতিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। সরকারও রাজ্যের অগ্রগতির লক্ষ্যে বদ্ধপরিকর থাকবে। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছেন 107 FM Rainbow. FM Rainbow, musically yours. গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM Rainbow, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ও বাবা, বললে হবে না, বাকি আছে একটা মাস। আজ 15 তারিখ, সামনের 15 তারিখে।

তারপর যখন কলেজে উঠলাম তখন ভাবলাম যে কলেজের পুজোটা তো আরও ভালো, মানে কলেজের পাশে যে পুজোটা হয় সেটা তখন কলকাতার একটা বিখ্যাত পুজো কলেজ স্কোয়ার। তো আমি ভেবেছিলাম যে উফ কি ভালো মজা হবে, পঞ্চমীর দিন একদম কলেজ স্কোয়ারের ঠাকুর যখন কেউ দেখতে আসবে না আমি দেখে বাড়ি ফিরব। কিন্তু জানতে পারলাম সরকারি কলেজ মহালয়ায় ছুটি পড়ে যায়। কিন্তু উৎসব আনন্দ আর এই পুজো আসছে আসছে ভাব, তার মধ্যে কেটেছে একটু বৃষ্টির মেঘ, কেটেছিল গত কয়েকদিনে দারুণ রোদ বেরিয়েছিল, মানে প্রকাশিত হয়েছিল আর কি, যাকে বলা যায় আর কি সোনার রোদ, আর তাতেই তো মন ছিল একদম ভালো আপাতত। কিন্তু কেমন থাকবে ওয়েদার তা নিয়ে রয়েছে একটু সংশয়, কিন্তু যাই হোক আমাদের হাতে তো রয়েছে এখনও একটা মাস, কেনাকাটা ইত্যাদি প্রভৃতির কাজ যাদের যেখানে যেমন বাকি আছে নিশ্চয়ই করতে শুরু করেছেন। আসলে দুর্গাপুজোর জন্য তো আমরা অপেক্ষা করে থাকি সারা বছর, আবার ওই ওই সেই ভোড়াইয়ের স্মৃতিমেধুরতা কিছুতেই কাটতে চাইছে না। আমাদের ছোটোবেলায় রচনা আসতো এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই বিষয়টা নিয়ে আমরা প্রতিবার রচনা লিখতাম যে এটা সামাজিক উৎসব, এখানেই তো মানুষের সব কিছু ভুলে এক হওয়া, তাতে নেই কোনো জাতিভেদ, নেই কোনো বর্ণাশ্রম, নেই কোনো ধনী দরিদ্রের বিভেদ, আমরা এরকম লিখতাম রচনায় লিখতাম। সত্যিই তো তাই, যার 500 টাকার জামা কেনার ক্ষমতা সে 500 টাকায় কেনে, যার 200 টাকার কেনার ক্ষমতা সে 200 টাকায় কেনে, আবার কেউ কেউ কোটি কোটি টাকা জিনিসপত্র কিনে থাকেন, কিনে তো থাকবেনই, যার যেমন ক্ষমতা। কিন্তু আনন্দের কিন্তু কোনো ভাগ হয় না, যার যেমন ক্ষমতা তার তেমন আনন্দ, ভালো থাকা আর ভালো রাখা এটাই তো আমাদের এই পুজোর মূল কথা। আর সেই পুজো আসছে আকাশে বাতাসে, কিন্তু একটা গন্ধ গন্ধ পড়ে গেছে, ভাদ্র মাস চলছে, এই পচা ভাদ্র নয় বটে। এবারে ওয়েদার বেশ সুদিং, আপনাদের ওখানে কেমন জানাবেন পরমকে। আর যে কথা বলছিলেন এই হোলিকানিজমের গানটায় যে কথা শুনছিলাম, এই যে তুই এক্ষুনি বিচার কর, আমাদের মধ্যে মানে মধ্যেও কিছু কিছু অসুর থাকে, অসুর মানে সে কি খুব খারাপ না তেমনটা নাও হতে পারে, কিন্তু বিষয় হলো যে খারাপ অংশটাকে বেশ একটু সরিয়ে রেখে তাকে একটুখানি চোখ রাঙিয়ে বলে দেওয়া, এই তুমি এরকম করবে না দুষ্টুমি, এটা একমাত্র মাই করতে পারে, যাবতীয় নালিশ মায়ের কাছে। আর শুধুই কি মায়ের কাছে, মেয়েরা যখন বড় হয়ে যায় তখন বাবা মা মেয়ের কাছেও নালিশ করে, এরকম ঘরে ঘরে কাহিনী, কিন্তু এরকম দেখাই যায়, এরকম দেখাই যায়। হয়তো ছেলের সাথে আছে পুত্র পুত্রবধূ নিয়ে ভরা সংসার বাবা মায়ের, কিন্তু দুপুরবেলা ফোন করে মা একটু একটু নালিশ কিন্তু করবেনই মেয়ের কাছে, জানিস তো আমার সাথে করেছে, মা এসে মানে মেয়ে এসে তার একটা বিচার করে দেবে, এটাই বাঙালির সংস্কৃতি, এটাই বাঙালির নিজস্ব একটা আবদারের জায়গা, একটা ভালোবাসার জায়গা, আর সেই জায়গাটাই আমরা দিয়ে রাখি দেবী দুর্গাকে। তার জন্য অপেক্ষা করে থাকেন মা মেনকা, মেনকারও নিশ্চয়ই আছে অনেক অভিযোগ অনেক আবদার, আর আছে মেয়েকে আদর করিয়ে বসে খাওয়ানোর একটা বাসনা। তাই আমাদের প্রস্তুতি চলছে, ঘরে ঘরে মেয়ে আসবে, তাকে আমরা আদর করে রাখব। আরে দূর এত কথা কে চায়, আসল বিষয় হচ্ছে ভাই আজ মঙ্গলবার, আপনাকে অফিস যেতেই হবে, পুজোর ছুটি যাদের পড়বে তাদের এখন অনেক দিন বাদে পড়বে, কিন্তু আপনাকে ভালো থাকতে হবে, কাজ করতে হবে, মনের মধ্যে আনন্দটা রাখুন, কাজ করার মধ্যে মধ্যেও ভাবুন পুজো আসছে পুজো আসছে, কী পড়বেন কী সাজবেন, আর পরমের সাথে আজ আড্ডা দেবেন সকাল 10টা পর্যন্ত। অনেক উঁচুতে নিয়ে গিয়েছিলাম, ধূপ করে ফেলে দিয়েছি, একটু শান্ত হয়ে বসুন, আজ সবে 15ই সেপ্টেম্বর, 16ই অক্টোবর ষষ্ঠী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: সাতসুরে সারাদিন আপনি শুনছেন নমস্কার কলকাতায়, রয়েছেন 107 FM রেইনবো। কিন্তু যাই হোক না কেন, ওই থামানে কাজ কিন্তু এক্ষুনি চলবে না। শ্রেয়া ঘোষাল যতই আপনাকে বলুন যে থামা কাজ, কিন্তু কাজ থামালে চলবে না। কারণ ওই যে বলছিলাম, যতই পরম পুজোর পুজোগন্ধ নিয়ে আসুক না কেন, এখনও বাকি রয়েছে ঢের, মানে ঢের ঢের দিন, মানে এক মাসেরও বেশি সময় বাকি রয়েছে প্রায়। তাই আজকের দিন নিয়ে আপনি আজকে কথা বলুন, আজকের দিনটাকে এনজয় করুন। পুজো আসবে, নিশ্চয়ই আসবে, সেই মনের ভিতর ঢাকগুড়গুড় হতেই থাকুক, কিন্তু আজকের দিনটা ভুলে গেলে চলবে কি করে। আজ মঙ্গলবার 15 সেপ্টেম্বর 2026 সাল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজ বছরের 258তম দিন, আর বাকি রয়েছে হাতে এখনও 107টা দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 29শে ভাদ্র, এটা দৃক সিদ্ধান্ত অনুযায়ী, সূর্য সিদ্ধান্ত অনুযায়ী আজ 28শে ভাদ্র 1433 সন। ঠিক সেই কারণেই এবছর ভাদ্র শেষ হচ্ছে ইংরেজি মাস অনুযায়ী 18ই সেপ্টেম্বর, সেদিনই বিশ্বকর্মা পুজো হবে বলে মনে করা হচ্ছে। সাধারণত 16-17তে হয়, 16তেও খুবই কম হয়, 17তেই সবচেয়ে বেশি হয়, কিন্তু এবার 18তে, কারণ 32 দিন, আর সেইটা 31 দিন, 31 দিনটা একটু পিছিয়ে যায় সূর্য সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে কিন্তু আগামী 18ই সেপ্টেম্বর পড়ছে সংক্রান্তি, আর সেদিনই হবে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা মাইকি জয় বলবেন না কিন্তু, প্লিজ। যাই হোক, আজকের দিনটা সম্পর্কে জেনে নিতে পারি আমরা দিনের ডায়েরিরা, পাতা যেহেতু উল্টেই ফেলেছি, আজকে দিনটা যদি হয় আপনার জন্য বিশেষ তাহলে আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা। আর আজকের এই দিনে ঘটেছিল এই পৃথিবীতে নানা রকমের ঘটনা আর কি। 1835 সালের কথা, ভারতে মুদ্রণযন্ত্র ব্যবহার করে সংবাদ পরিবেশনের অনুমতি প্রথম দেওয়া হয়। আজকের দিনে লিবার্টি অফ দ্য প্রেস অ্যাক্ট স্বাক্ষরিত হয়। আজকের দিনে ভারতে মুদ্রণযন্ত্র ব্যবহার করে সংবাদপত্র ছাপার, সংবাদ পরিবেশনের কাজে মুদ্রণযন্ত্রকে ব্যবহার করার যে অনুমতি, সেটা 1835 সালে আজকেই দেওয়া হয়েছিল। তার নাম, সেই চুক্তির নাম লিবার্টি অফ দ্য প্রেস অ্যাক্ট। 1835 সালে আজকের দিনে চার্লস ডারউইনকে নিয়ে পাড়ি দিয়েছিল, যাকে বলে ভয়েজ আর কি, সেই যে জাহাজ HMS বিগল গালাপাগোস দ্বীপপুঞ্জে পৌঁছেছিল চার্লস ডারউইনকে নিয়ে 1835 সালে। 1958 সালের কথা হচ্ছে, আজকের দিনে আকাশবাণী, আজকে সকাল থেকে রয়েছে দূরদর্শনের কথায়, আকাশবাণীর কথা বলি। 1958 সালে আজকের দিনে আকাশবাণী কলকাতার বেতার কেন্দ্র ইডেন গার্ডেন্সের নিজস্ব আকাশবাণী ভবনে স্থানান্তরিত হয়, অর্থাৎ যেখানে পরম বসে আছে আজকেও, একটা বিশেষ দিন আকাশবাণীর জন্য, সেটা 1958 সালের কথা। আজ এই 15ই সেপ্টেম্বরই এইখানে, এই ভবনে উঠে এসেছিল বেতার সম্প্রচার স্টুডিও, ইডেন গার্ডেন্সের নিজস্ব ভবনে। আর 1959 সালের কথা তো বলেইছি, দূরদর্শনের প্রথম সম্প্রচার, পরীক্ষামূলক টেলিভিশন সম্প্রচার শুরু হয়েছিল দিল্লিতে। আজকের দিনে মার্কো পোলোর জন্ম হয়েছিল, সেটা 1254 সালের কথা। ইতালির ভেনিস অঞ্চলের এক বিখ্যাত বণিক এবং পরিব্রাজক মার্কো পোলো, যাকে আমরা চিনি সবাই, আজ তার জন্মদিন। 1254 সালে তিনি জন্মেছিলেন। 1860 সালে আজকের দিনে জন্ম ভারতরত্ন এম বিশ্বেশ্বরায়া। এম বিশ্বেশ্বরায়া ভারতের এক প্রখ্যাত ইঞ্জিনিয়ার, দক্ষ প্রশাসক এবং দূরদর্শী রাষ্ট্রনেতা বলাই যায়। 1876 সালে আজকের দিনে জন্ম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির এক অতি নিকটজন বলা যেতে পারে, তাকে সাহিত্যিক বললে যতখানি বোঝানো যায়, তার চাইতে বাঙালির এক অতি নিকটজন বললে বুঝি আরও অনেক বেশি কাছাকাছি আসা যায়। তার সাহিত্য নিয়ে কথা যেমন রয়েছে, একইভাবে শরৎচন্দ্রের দেশপ্রেম, তার স্বাধীনতা সংগ্রাম, তার রাজনীতি, তারও কিন্তু একটা বিরাট অংশ রয়েছে তার জীবনে। আমরা সেই দিকগুলো নিয়ে আলোচনা সাধারণত একটু কম করি, কিন্তু যারা পড়াশোনা করেন, যারা ইন্টারেস্টেড, তারা জানেন বা জেনে নিতে পারেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে এবং রাজনীতিতে শরৎচন্দ্রের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি ছিল, যা যথেষ্ট দৃঢ় এবং বলিষ্ঠ, যার সঙ্গে পথের দাবিকে ভীষণভাবে মিলিয়ে ফেলা যায়, কিন্তু তার রোমান্টিক উপন্যাসগুলোর সঙ্গে, তা থেকে কিন্তু তিনি একটু আলাদা। তাই শরৎচন্দ্রকে প্রাণের মানুষ বলতেই আমার একটু বেশ ভালো লাগলো, কারণ তার সাহিত্যিক নিদর্শনগুলো যেমন একদিক থেকে বাঙালির প্রাণের, তেমনই বাঙালির জন্য, জাতি চেতনার জন্য, স্বদেশের জন্য তার অবদানও কিন্তু খুব যে কম এমনটা কিন্তু নয়। আর আজকেরই দিনে জন্ম আরেক সাহিত্যিকের, তার নাম আগাথা ক্রিস্টি। 1890 সালে আজকের দিনে তিনি জন্মেছিলেন। আগাথা ক্রিস্টির আসল পরিচয় তার

ক্রাইম থ্রিলার, তার ছদ্মনাম দ্য কুইন অফ দ্য ক্রাইম আগাথা ক্রিস্টির জন্ম আজকের দিনে। আজকের দিনটা যদি হয় আপনার জন্য বিশেষ, তাহলে সবিশেষভাবে আপনাকে জানাই শুভেচ্ছা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন এই মুহূর্তে 7:30 হয়ে 39 সেকেন্ড বলছে ঘড়ি, আর পরম রয়েছে আপনার অপেক্ষায়। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার অপেক্ষায় রয়েছে বর্ষাও, যতই আমরা বলি না কেন পুজো আসছে, বর্ষা কেটে যাচ্ছে, আর সোনা মেঘ সোনা রোদ দেখা যাচ্ছিল মেঘের ফাঁক দিয়ে। গতকাল পরশু এমন একটা সুন্দর পরিবেশ কিন্তু আমরা কাটিয়ে ফেলেছি, আর তার ফলেই কিন্তু মনটা কেমন উড়ু উড়ু পুজো পুজো হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু বলছে আবহাওয়া দপ্তর যে অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে, আর তাই এই মুহূর্তে কিন্তু বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। ছাতা যারা আনেননি পরমের মতো, আজকে পরম ছাতা আনেনি, ফলে ভিজবে কি না জানি না, আর ভিজলে যেটা হবে যে গলা আবার বসবে, আর তারপরে পরমের কি হবে সে অবশ্য আমি জানি না। কিন্তু এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ অঞ্চল যেটা ছিল সেটা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ কেন হতে যাবে, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূলের কাছে পৌঁছে গিয়েছে। এর আশপাশেই একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা সমুদ্রতল থেকে 7.6 কিলোমিটার উচ্চতায় রয়েছে। এটা তো রয়েইছে, যেটা আমাদের সমুদ্র উপকূলে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের কাছে রয়েছে। এছাড়া রাজস্থান থেকে একটা ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে, একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের উপর দিয়ে, আর তারই ফলে বেশ বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার কিন্তু জম্পেশ হয়ে উঠেছে। তার ফলে বলা হচ্ছে যে আজকে 15 তারিখ থেকে আগামী 3 দিন, 15, 16, 17 তিন দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের 6টা জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল, আছে, আপাতত থাকবে বলছেন আবহবিদেরা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া, খুব বেশি না, 30-40 কিলোমিটার বেগে, আর বজ্রপাত থাকতে পারে। একইভাবে উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে, আগামীকাল থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ওই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর এই কারণে কমলা সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে, একেবারেই যে খুব সামান্য বিষয় তা নয়, কমলা সতর্কতা জারি হয়েছে 2টো জেলায়, যে সেটা হচ্ছে আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারেও কিন্তু বৃষ্টি হতে পারে, তবে সেখানে কোনো কমলা সতর্কতা নেই। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে দুর্যোগ চলবে, মোটামুটি চলবে, চলুক চলুক, পুজোর সময় কি হবে কে জানে। যাই হোক, আজ দেখে নেওয়া যাক যে গত 24 ঘন্টায় কেমন ছিল কলকাতা এবং সংলগ্ন এলাকার আবহাওয়া, আর কেমন থাকবে আগামী 24 ঘন্টায়।
0: হাওয়া অফিসের হালচাল, হালচাল
2: সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যদি জানতে চেষ্টা করি তাহলে ওটাই জানা যাচ্ছে যে মোটামুটি আজ সারাদিনই মোটামুটি একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার থাকবে কলকাতা এবং সংলগ্ন এলাকায়, বিশেষত দুপুর এবং বিকেলের পরে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম, আর সর্বনিম্ন রাতে তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 68%। বৃষ্টি অবশ্য গতকাল কোথাও হয়নি। এই মুহূর্তে যতই দুর্যোগের ঘনঘটা থাক না কেন মৎস্যজীবীদের জন্য নেই কোনো রকম সতর্ক বার্তা, তাই আপনি তুলে দিতেই পারেন আপনার পালখানি আর বেরিয়ে পড়তেই পারেন নিজের নাওখানি নিয়ে। আপাতত পরবাসী ছবি থেকে ঈক্ষিত মুখোপাধ্যায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন। নমস্কার কলকাতা, 7:38 আজ মঙ্গলবার, আপনার সঙ্গে রয়েছে আর যে পরম। আর আপনার যেতে হবে, মানে আপনাকে তো যেতেই হবে অফিসে, যাই হোক কাজে টাজে যতই মোটা ছুটি ছুটি করুক না কেন, ছুটি তো এক্ষুনি নেই। তার চাইতে বরং গান শুনে ফেলা যাক দু একটা টুকটাক করে, আপনার পছন্দের গান আপনারই গান মিলন্তি সেগমেন্টে।
0: গান মিলন্তি, গান মিলন্তি।
2: প্রজাপতি 2 ছবি থেকে জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে গানটা লিখেছেন প্রসেন আর সুর করেছেন জিৎ নিজে। ডোমজুর থেকে অমল খাঁড়া শুনতে চেয়েছিলেন গানটা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। আর পরম চাইছে ভীষণভাবে আপনাদের সাথে কথা বলতে, কারণ সকাল থেকেই কেমন যেন একটা আপনাদের সাথে কথা বলি, আপনাদের সাথে কথা বলি একটা ভাব তৈরি হয়েছে, কারণ নস্টালজিয়া। কিন্তু আজকে নস্টালজিয়া নিয়ে কথা বলতে চাইছি না, একটা একটা সমস্যায় পড়েছি, মানে একদম খুব জেনুইন সমস্যা, সেটা নিয়ে যদি কথা বলি তাহলে কি খুব খুব রাগ করবেন আপনারা। যেমন ধরুন রাস্তাঘাটে, এই কথাটা বলতে আরও বেশি ইচ্ছা করছে, ওই সকালবেলা যে গানটা বাজিয়েছিলাম সেইটা থেকে আরও বেশি মনে হলো আর কি, যে আরে হ্যাঁ সত্যি তো, তাই তো, এরকমই তো। মেট্রো ভিড় টির বাড়ছে জানেন তো, রাস্তাঘাটে আমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি একটু অসুবিধা হয়। সাধারণত দেখা যায় কিছু মানুষ সবসময়ই চেষ্টা করেন একটু একটু একটু অসুবিধা সৃষ্টি করতে, আবার সেই অসুবিধা সৃষ্টি করলে তারাও আবার চোখ রাঙিয়ে কথা বলেন, কিছু বাজে ইঙ্গিত করেন, কিছু খারাপ বিষয়ে, মানে বিষয়টা আরও খারাপের দিকে নিয়ে যান আর কি। তো এরকম ক্ষেত্রে পরমের মতো কিছু মানুষজন আছে, মানে পরমের কথাই বলছি আর কি, তারা চট করে মাথা গরম করে ফেলেন, এমনকি পাললে মারামারি করে ফেলতেও তাদের খুব একটা কিছু এসে যায় না আর কি, ওরা দেখে নেব একদম আমার সাথে লাগা, এরকম ব্যাপার আর কি। তো এরকম মানুষজনকে আপনি কি সাজেশন দিতে চান? মানে আমি সত্যিই খুব দ্বিধায় আছি যে মানিয়ে নেব, পৃথিবীর সাথে এইভাবে চলতে হবে এটা মানিয়ে নেব, কারণ আমার হাতে তো আর কিছু করার নেই, আমি তো ওই প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিতে পারবো না, আমি তো তাদেরকে একদম কান মলে, আমি তো টিচার নই, আমি তো হেডমিস্ট্রেস নই যে কান ধরে সে বাচ্চাটাকে একদম সুশিক্ষায় শিক্ষিত করে নেবো। তো অনেক বড় হয়ে গেছেন ভদ্রলোক, তিনি আর নতুন করে পাল্টাবেন না, তাহলে আমি কি করব রাস্তাঘাটে চলতে ফিরতে? আমি যদি শুধু মেয়েদের কথাই বলি, যদিও বিষয়টা শুধু মেয়েদের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, নানা রকম অসুবিধার মুখোমুখি হতে হয় পুরুষকেও, সেটা অনেক সময় হ্যারাসমেন্ট একটা বিশেষ ক্ষেত্রে হতে পারে, বা যে কোনো রকম হ্যারাসমেন্ট হতে পারে, আমাদের কমন সেন্সগুলো কোথাও কোথাও যেন হারিয়ে যাচ্ছে। এই যে বলছিলাম যে আজকাল তো নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে আমি টিভি সিরিয়াল ডেইলি সোপটাও দেখে নিতে পারি মোবাইলে, খুব ভালো, আপনি নিশ্চয়ই পারেন, কিন্তু দু তিন রকম সমস্যা হয় পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে। আমি মূলত মেট্রোর কথা বলছি, মেট্রো অনেক তাড়াতাড়ি যাতায়াত করা যায়, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে খুব হুশ করে পৌঁছে যাওয়া যায়, উত্তর এবং দক্ষিণ কলকাতার মধ্যে দূরত্ব যে অনেকখানি সেটা আমাদের প্রায় ভুলিয়েই দিয়েছে, মোটামুটি গোটা কলকাতাটাই চষে ফেলা যায় 40-45 মিনিটের মধ্যে মেট্রোর কল্যাণে। কলকাতাও নয়, কলকাতা শহরতলি, উত্তর শহরতলি থেকে দক্ষিণ শহরতলি পর্যন্ত চলে যাওয়া যায়, সেই জায়গায় কেউ বসে টেলিস্কোপ দেখছেন, ভালো কথা, আপনি দেখতেই পারেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন, আপনি যদি মোবাইলটা না দেখতেন তাহলে তো জায়গা একটু কম লাগতো, কারণ আপনাকে তো চোখের থেকে একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করে ওই মোবাইলটা ধরতে হচ্ছে, আপনাকে দেখতে হচ্ছে। সেখানেই যখন ভিড় বাড়ছে দুরকম অসুবিধা হচ্ছে, আপনার অসুবিধা হচ্ছে আপনি মোবাইলটা চোখের কাছে চলে আসছে, আপনি বিরক্ত হচ্ছেন, দ্বিতীয় কথা আপনার পাশের যে মানুষটি তিনি একটু ভালোভাবে দাঁড়াতে পারতেন, হয়তো আরেকটা মানুষ মেট্রোটায় উঠে পড়তে পারতো কিন্তু পারলো না আপনারই জন্যে, হ্যাঁ শুধু আপনারই জন্যে, আপনি একা নন, আপনার মতো আরও অনেকে আছেন, না আপনাকে দায়ী করছি না, এরমটা হয়তো আমরাও করি, কিন্তু দুটো তরফের কথাই জানতে চাই, যারা ভাবছেন যে হ্যাঁ আমি এভাবে যাব, আর যাদের সত্যি অসুবিধা হচ্ছে, এটা প্লিজ জানান না, একটু কথা বলে দেখি কেমন লাগে। আর আরেকটা জিনিস জানাবেন, এই পরিস্থিতিতে যারা মাথা গরম করে ফেলে, আমি একজনকে চিনি যে প্রতিদিনই এরকমভাবে যায়, প্রতিদিনই চিৎকার চেঁচামেচি করে, আরে দাদা সরে দাঁড়ান না, কী হচ্ছেটা কি, এরকম করে কেন দাঁড়িয়েছেন, সোজা হয়ে দাঁড়ান না, এরম করুন না, ওরম করুন না, করতে করতে তার ভিতরে একটা কিরম যেন ওই খিটকেল প্রদীপিসি টাইপের ব্যাপার তৈরি হয়েছে, যে সব কিছুতেই সবাইকে চোখ রাঙিয়ে বেড়ায়, চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায় না, দৃষ্টি একদম চোখাচোখি রেখেই বলে, কিন্তু চমকে বেড়ায়। তাকে আপনি কি পরামর্শ দেবেন? পরামর্শ বলতে দুটোই বোঝায়, একটা হচ্ছে যে একটু মানিয়ে নিন, একটু অ্যাডজাস্ট করুন, নাকি সত্যি আপনি যেটা করছেন একদম ঠিক করছেন, আপনি ঠাটিয়ে দিন, অবশ্যই একটা শালীনতার সীমা বজায় রেখে আমরা ঠাটিয়ে দেবো, কিন্তু বিষয়টা নিয়ে আপনাদের কি মত জানতে চাইছে পরম। এটা একটা জেনুইন সমস্যা, একদম ব্যক্তিগত সমস্যা থেকে বলছি দাদা, আর আপনাদের ওই রকম সমস্যা হয় নাকি কোথাও, সেটাও জানাতে ভুলবেন না অবশ্যই। আর তার মানে সেইটার সঙ্গে কিন্তু নস্টালজিয়া থাকছেই, এটা নিয়ে কোনো সংশয় নেই। নস্টালজিয়া সকাল থেকে পরম যেভাবে নস্টালজিয়ায় উদ্বুদ্ধ হয়ে পড়েছে, তাতে আপনাদেরকেও কি আর ছাড়তে পারি। সুতরাং 9903653992 তে আপনিও আসবেন, আপনিও জানাবেন আপনার নস্টালজিয়ার কথা, সেই সঙ্গে একটা পরামর্শ দিয়ে যাবেন যে কী করা উচিত বলুন তো, এরকম যখন হতে থাকে তখন আমরা ঠিক কী করবো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কত কিছু মেনে নিতে হয়, সত্যি কি আমরা মেনে নিই, নাকি মেনে নিতে চাই, নাকি মেনে নেওয়াটা উচিত, নাকি মেনে নেওয়াটা ঠিক। আর যদি মেনে নিতে না চান তাহলে আপনি কি করবেন, নিজের মতো হেঁটে চলে যাবেন? আহা, তাতে তো অনেক সমস্যা। কি বলতে চাইছেন আপনি পরমকে? আজ পরম চাইছে একদম খোলা উপদেশ আপনার কাছে। রাস্তাঘাটে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই, ওই যে গান দিয়ে শুরু হয়েছিল আজকের নমস্কার কলকাতা, যে এই যে আমাদের আশপাশে অনেক মানুষজন আছেন, মানুষজনই আছেন যাদেরকে আমরা ঠিক সহ্য করতে পারছি না। আমরা একটাই জায়গায় দু হাত তুলে প্রার্থনা করি যে দুর্গা তুই আয়, তুই বিচার কর, এক্ষুনি বিচার কর, তুই ছাড়া কে দেখবে। এই এ তো বাঙালির নিজের প্রাণের কথা, বাঙালির ভিতরের কথা। আর জেগে থাকা সেই রাগটা কীভাবে প্রশমন করবো আপনার কাছে জানতে চেয়েছি আজ 9903659992 নম্বরে। তার আগে জানিয়ে দিই, পুজোর পর আপনার জন্য কিন্তু একটা দারুণ বিষয় ঘটতে চলেছে। এরকম আমরা আগেও দেখেছি, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের কথা বলছি, আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন। শাপলা পাতায় আপনি চড়তে পারবেন, আর সেই শাপলা পাতায় চড়ে খানিকটা ঘুরে আসতে পারবেন না কিন্তু উঠে বসতে পারবেন। ছোটোবেলায় যখন যেতাম, আবার নস্টালজিক হয়ে পড়বার পালা, তখন দেখতাম ছোটরা উঠছেও সেখানে, কিন্তু ভাবতাম যে এটা কি ওঠাটা ঠিক, মানে কোনো একটা বিপদ তো ঘটে যেতে পারে, কিন্তু বোঝা যাচ্ছে যে না, তাতে বিপদ খুব একটা ছিল না। বিরাট বিরাট যে শাপলা ফুলের পাতা রয়েছে, যাকে বলা হয় জায়ান্ট ওয়াটার লিলি, যার বিজ্ঞানসম্মত নাম ভিক্টোরিয়া আমাজনিকা, অর্থাৎ আমাজনের সঙ্গে তার একটা যোগ রয়েছে সরাসরি, সেই ভিক্টোরিয়া আমাজনিকায় চড়ে বসতে পারবেন আপনি। শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে জায়ান্ট ওয়াটার লিলি রাইড হতে চলেছে। আর সাধারণত জলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তার মধ্যে সবচেয়ে বড় শাপলা হয়, আর শাপলার পাতাও সেরকমই বড় হয়। 1850 সালে সংরক্ষণ এবং গবেষণার জন্য বিজ্ঞানী রবার্ট স্কট এই উদ্ভিদটা নিয়ে এসেছিলেন বটানিক্যাল গার্ডেনে, আমাদের শিবপুর বটানিক্যাল গার্ডেনে। 2020 সালের আমফানে যথেষ্ট ক্ষতি হয়েছিল, কিন্তু এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে বটানিক্যাল গার্ডেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এই জায়ান্ট ওয়াটার লিলি রাইড শুরু হয়েছে নতুন করে, এরকম জীবন্ত একটা পাতার উপর, জলে ভেসে থাকা পাতার উপর মানুষ উঠে বসতে পারবে, বেশ একটা আনন্দের ব্যাপার, এটা করা যাবে। হিসেব বলছে প্রায় 90 কেজি ওজনের মানুষও এই পাতা

কথায় বসতে পারেন। এখনো পর্যন্ত এটা পুজোর পর না, আমি ভুল বলেছিলাম, এটা অলরেডি চালু হয়ে গেছে, আপনি চাইলে এখনও যেতে পারেন। 250 জন পর্যটক ইতিমধ্যেই উঠেছেন এই এই বিশেষ রাইডে। মানুষ কত কিছুর অ্যাডভেঞ্চার নিতে চায় না, একদমই তাই। পাতায় উঠে বসা আমরা কিন্তু ছোটোবেলায় এরকম দেখেছি, পাতায় উঠে বসে মূলত বাচ্চারাই উঠতো, তখন হয়তো শুধু বাচ্চাদেরই উঠতে দিতেন কর্তৃপক্ষ, কিন্তু এখন মোটামুটি 90 কেজি ওজন পর্যন্ত মানুষ উঠে বসতে পারবে ওই পাতায়, তাতে কোনো অসুবিধা হবে না। আপনি উঠেছেন নাকি কখনো? দিন টুক করে জানিয়ে, তবে উঠে থাকলেই জানাবেন, এমনি এমনি জানাবেন না। আপনি আপাতত আজকে পরামর্শ দেবেন পরমকে, কারণ পরামর্শ ছাড়া এই মুহূর্তে পরমের দিন গুজরান করাই একটুখানি কেমন যেন সমস্যাজনক হয়ে উঠছে, বুঝতে পেরেছেন? সমস্যার কথায় পরে আসবো, সমস্যা আমাদের জীবনে আছেই, কিন্তু তার আগে আজ এই যে সুন্দর একটা সকাল, এখনও অবধি হয়তো সকালটা সুন্দর আছে, একটু পরে হয়তো আবার মেঘ করে আসবে, আবার বৃষ্টি পড়বে। ওফ, বৃষ্টির সময় দুটো জিনিস সবচেয়ে সমস্যার, মাথা, ছাতা আর জুতো। এইগুলো সামলে নিয়ে চলতে পারলে পৃথিবীতে আর কোনো দুঃখই থাকে না মোটামুটি, কিন্তু কী জানি কখন কী ঘটে যায় তা তো বলা যায় না, তাই সতর্ক সাবধান থাকতে চাই আমরা সকলে, প্রত্যেকে একা। যাই হোক, পরম আজকে একটু ঘেঁটে আছে, ঘাঁটার দরকার নেই, আপনি বরং গান শুনুন, সঙ্গে থাকুন 107 FM রেইনবোর।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাঙ্কগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত কোনো রকম চার্জ ধার্য করতে পারবে না। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন 2007-এর আওতায় অর্থমন্ত্রক গতকাল এক গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়েছে, রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম পর্বের উদ্বোধন করবেন। 40টিরও বেশি দেশের প্রতিনিধি, 600 জন প্রদর্শনকারী এবং 300টি আন্তর্জাতিক কোম্পানি সম্মেলনে যোগ দেবে। মহারাষ্ট্রে অধ্যাপক নিয়োগের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট সেটের দিন পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষা নেওয়া হবে আগামী মাসের 25 তারিখে, এ মাসের 27 তারিখে তা হওয়ার কথা ছিল। চতুর্দশ জেপিএসসির প্রাথমিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিআইডি রাঁচির রাতু রোড এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মালিক সঞ্জীব কুমারকে গ্রেপ্তার করেছে। এদিকে জেএসএসসি সিজিএল পরীক্ষায় অনিয়মের অভিযোগেও সিআইডি পশ্চিম বর্ধমানে পূর্ব কেন্দ কলোনি থেকে দিলীপ কুমার পাসওয়ান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। কয়েকটি জেলায় স্কুলে মিড ডে মিল সরবরাহের যে দায়িত্ব ইসকনের অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করেছে স্কুল শিক্ষা দপ্তর। এর ফলে স্কুলগুলিতে আগের নিয়ম অনুযায়ী মিড ডে মিলের কাজ চলবে। ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে একটি কল সেন্টারে হানা দিয়ে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 18 জন মহিলা। রাজ্য সরকার বিশ্বকর্মা পুজোর ছুটির দিন পরিবর্তন করেছে। এবছর ভাদ্র সংক্রান্তি 17 সেপ্টেম্বরের পরিবর্তে 18 তারিখ পড়ায় ওই দিন অর্থাৎ শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্যের সরকারি, আধা সরকারি, অফিস, কর্পোরেশন ছাড়াও সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে ছুটি থাকবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: অনির রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আর ফিরে এসেছে পরমে পার ঘন্টায় 8:07 এই মুহূর্তে। আর আপনাকে নিয়ে পাড়ি কোথাও দিতে চাইছি না, আপাতত আপনাকে এখানেই থাকতে হবে। আপনি এই পুজোয় কোথাও বেড়াতে যাচ্ছেন, যাই হোক সেসব নিয়ে পরে কথা হবে। কিন্তু কথা হচ্ছে যে এই যে আমরা মানে সকাল থেকে যাদের নস্টালজিক হয়ে পড়েছি, নস্টালজিক হওয়ার একটা অন্য দিক আছে জানেন তো, মানে মনে হয় বয়স কত বেড়ে গেল। আহা, এই কচি বাচ্চাগুলোকে দেখলে মনে হয় যারা ওই দূরদর্শনের বিভিন্ন জিনিসপত্র দেখেনি, এই শাটার দেওয়া বক্স টিভি দেখেনি, তারা তো কত কচি আছে। আর আমাদের বয়স বেড়েই চলেছে, আমরা যারা একটু হলেও দেখতে পেয়েছি তারাও মোটামুটি এখন 40-এর কাছাকাছিতে রয়েছি। কিরম করে যেন হু হু করে বয়স বেড়ে চলেছে। আর দূরদর্শন নিয়ে কথা হচ্ছিল আজ ভোরাইতে, আজ দূরদর্শনের জন্মদিন। বিভিন্ন পর্যায়ে দূরদর্শন আবির্ভূত হয়েছে এদেশে। তার প্রথম পর্যায়টা আজকের দিনেই শুরু হয়েছিল দিল্লিতে, একটা ছোট সেটআপে শুরু হয়েছিল দূরদর্শনের প্রথম পরীক্ষামূলক সম্প্রচার। আর এই দূরদর্শন থেকেই কত মানুষ আমাদের প্রিয় হয়ে উঠেছেন। আজকাল আমরা দেখতে পাই সেই বলিউড তারকাদের যারা একসময় দূরদর্শনের বিভিন্ন সিরিয়ালে অভিনয় করতেন, যাদের অন্যতম শাহরুখ খান, আমাদের সকলের পছন্দের সকলের প্রিয় শাহরুখ খান, তিনিও কিন্তু আসলে দূরদর্শনে অভিনয় করতেন। আসলে অভিনয়টা করতে পারাই আসল বিষয়, বয়স বেড়ে চলেছে। শাহরুখ, সলমান, আমির সকলের কিন্তু আমাদের মনের মধ্যে তারা আজও কেমন যেন একটা হিরো হয়ে আছেন। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন দেখি, না থাক ওই বিতর্কটায় গিয়ে লাভ নেই, মানে এই যে 60 পেরিয়ে গেছে তিনজনের, শাহরুখ, সলমান, আমির, তবু এদের জায়গাটা কিন্তু কেউ নিতে পারেনি। আমাদের উত্তম কুমার যেমন, আমরা শতবর্ষে রয়েছি, উত্তম কুমারের শতবর্ষ পূর্ণ হলো। উত্তম কুমার অবশ্য একটু অল্প বয়সেই চলে গেছেন আমাদের ছেড়ে, তাই তার বৃদ্ধাবস্থাটা আমরা দেখতেই পাইনি, কিন্তু তিনি তো তিনিই রয়ে গেছেন, তার জায়গাটা কেউ নিতে পারেনি। যাই হোক, এত কথা মনে পড়লো আমির খানকে দেখে আর কি। এই যে 60 পেরোনো আমির খান, তার কিন্তু স্ফূর্তির কোথাও কোনো অভাব নেই। আপাতত তিনি তৈরি হচ্ছেন সুপার হিরো হবেন বলে, একদমই তাই। হ্যাঁ বাবা, একে সুপার হিরো, তাই আবার 60 বছরের সুপার হিরো, কিন্তু বিষয়টা যে একেবারে মাখো মাখো হবে এটা বলাই যায়, কারণ লোকটার নাম আফটারঅল আমির খান। জানা যাচ্ছে যে আর বালকির পরিচালনায় তিনি এক সুপার হিরো ছবি, মানে ছবিতে অভিনয় করছেন যেখানে তিনি সম্ভবত সুপার হিরো হতে চলেছেন। বালকির প্রত্যেকটা ছবি যথেষ্ট দাগ কেটে যাওয়া, চিনিকাম প্যাডম্যান, পা কি অ্যান্ড কা, সব ছবি একটু অন্য রকমের করে বানান আর বালকি, আর সেগুলোর দাগ কেটে যায় দর্শকের মনে। এ এখনও পর্যন্ত আমির কিন্তু বালকির কোনো ছবিতে কাজ করেননি, চিত্রনাট্য শুনেছেন বলে জানা যাচ্ছে, আর কথাবার্তাও হয়েই গেছে প্রায়। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের এই প্রবীণ অভিনেতাকে, যদিও প্রবীণ তাকে আদৌ বলা যায় কিনা জানি না, মানে আমির খান ইজ আমির খান, মানে ওরা সকলেই তাই, শাহরুখ খান ইজ শাহরুখ খান, আমির খান ইজ আমির

খান, যারা একটু ফ্যাশন পছন্দ করেন তারা কিন্তু আমিরের ভক্ত। আমি এটুকু বলতে পারি, সম্প্রতি আমির বিয়ে করেছেন, তৃতীয় বিবাহটি সেরেছেন আমির, এবং এই 60 বছর বয়সে বিয়ে করতে এসে পায়ে এমন একটা মল পড়েছিলেন, সেই ঝমঝম মলেই কিন্তু একদম মাতিয়ে দিয়েছেন চারদিক, পড়েছিলেন ধুতি পাঞ্জাবি, সেসব তো আমরা দেখেই ফেলেছি। আর এবার তাকে কোন অবতারে কে জানে দেখা যাবে, আমরা অপেক্ষা করে থাকবো। কিন্তু এই সুপার

যাচ্ছে সেগুলোতেই আমরা দেখতে পাই। কিন্তু আমি যদি সুপার হিরো হতে চাই তাহলে কি খুব খারাপ হয়ে যায়? মানে বিষয়টা কি এতটাই জঘন্য যে আমি একটুখানি থাবড়ে থুবড়ে দিতে পারি না কাউকে যে অন্যায় করছে রাস্তাঘাটে যেখানে সেখানে? পারি কি পারি না আপনি আজকে সোজা জানাবেন 9903653992। কিন্তু প্লিজ একটু সামলে সাবধানে, পরম যেভাবে বলছে এরকমটাও বলাটা ঠিক না। আসলে কোনো মানুষকেই এভাবে করা উচিত না, কারণ আমি তো দেবী দুর্গা নই, আমরা শুধু দেবী দুর্গার কাছেই বলতে পারি তুই তাড়াতাড়ি আয় বিচার কর, কবে আসবি, এখন এক মাস বাকি আছে যে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আগের মতো আর কিছুই থাকে না, সময় বয়ে যায়। যেমন এই তো শুরু হলো ছটার সময়, এখন বাজে 8:15। কি আর বলবো, সময়ে চলে যায় আর কিছুই থাকে না। আগের মতো বয়স বেড়ে যায় আমাদের, চাকরি এক সময় হয়তো ফুরিয়ে যাবে, আবার আসবে নতুন কেউ, নতুন কোনো কথা নিয়ে, নতুন নতুনভাবে, তবেই তো ফিরে আসবে সেই পুরনো দিনগুলো। বেঁচে থাকবে পৃথিবী, এগিয়ে চলবে গড়গড় করে, যেমন চলছে বহু যুগ ধরে। আচ্ছা, এর মাঝখানে একটা জিনিস জানিয়ে দিই যে যারা পেনশন পান, পেনশন বিষয়ে কিছু কথা রয়েছে। ডাক আদালত আর পেনশন আদালতের 138তম অধিবেশন বসতে চলেছে বলা যায় আর কি। ডাক আদালত আর পেনশন আদালত 138তম, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে ডাক আদালত পেনশন আদালত আগামী 28 অক্টোবর 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেলে বসতে চলেছে। সেটা হচ্ছে যোগাযোগ ভবন, P36 CR Avenue, কলকাতা 112, বেলা 12:30।

0: আর গুগল মিটে এখন দুনিয়াটা বদলে গেছে, তাই যে কোনো প্রান্ত থেকে এটাতে বসা যাবে। গুগল মিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই আদালত বসবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ডাক পরিষেবা, ডাকঘরের পেনশন উপভোক্তাদের পেনশন সংক্রান্ত সমস্যার অভিযোগের নানা রকম অভিযোগের সুরাহা করা হবে। যারা সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে তাদের অভিযোগটি লিখবেন, আর তারই সঙ্গে যুক্ত থাকা নথি এবং ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠি, রেফারেন্স নম্বর, অন্যান্য বিভিন্ন বিষয় যেগুলো জরুরি সেগুলো অবশ্যই উল্লেখ করে দেবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বরটা উল্লেখ করতে হবে আবেদনপত্রে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় পাঠাতে হবে 30/9/2026-এর মধ্যে, অর্থাৎ 30শে সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে যোগাযোগ ভবনের ঠিকানায়। কি ঠিকানা? শ্রী এস সি দাস, শ্রী এস সি দাস, ডি ADPS ব্র্যাকেটে CS, অর্থাৎ মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012, এই ঠিকানায়। আরেকবার বলে দিই, শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS, অর্থাৎ মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com-এ, অথবা আরও একটি আইডি রয়েছে pg.wb@indiapost.gov.in, এই তিনটি আইডি রয়েছে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ এবং সময়ের মধ্যে গুগল মিটে জয়েন করতে হবে, তাতেই ডাক আদালত এবং পেনশন আদালতে তারা যোগদান করতে পারবেন। আর এর থেকেও বেশি কিছু যদি জানার থাকে সেটাই সবচেয়ে ভালো, দুটো তিনটে নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা চাইলে নোট করে নিতে পারেন 0332210250 অথবা 0332210612, 0332210500, তিনটে নম্বরই আরেকবার রিপিট করছি, 0332210250, 0332210612, 0332210500। আর যারা অভিযোগ পাঠাবেন অভিযোগ পত্রে অথবা ইমেলে, অবশ্যই লিখে দেবেন ডাক আদালত, পেনশন আদালত, যার যেটা সে অনুযায়ী। আর আইনি বিষয়ে জড়িত কোনো মামলা থাকলে, যেমন উত্তরাধিকার বা নীতিগত বিষয়, সেগুলো কিন্তু এই ডাক আদালত বা পেনশন আদালতে গ্রাহ্য হবে না, সেক্ষেত্রে অন্য ব্যবস্থাই করতে হবে। আপাতত এইটুকুই জানানোর ছিল আপনাদের। 28শে অক্টোবর ডাক আদালত বসবে, 12:30টায় গুগল মিটে হবে, কিন্তু তার জন্য অভিযোগপত্র কিন্তু জমা দিতে হবে 30শে সেপ্টেম্বরের মধ্যে। নমস্কার, কলকাতায় রয়েছে নাজে পরমের সঙ্গে, আর পরম রয়েছে আপনার জন্য আপনার গানে।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। আর পরম আজকে জানতে চেয়েছিল, একটা সাজেশন চেয়েছিল। আপনারা কি সাজেশন নিয়ে এসেছেন? একবার দেখে নিই চট করে, কারণ এই সাজেশনটা পরমের জন্য খুবই জরুরি। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে কীভাবে যে কী করতে হয় সেসব তো আপনারা জানেনই, আর জানে পরম। এই মুহূর্তে যার মেসেজ রয়েছে হাতে, তিনি হচ্ছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। সব জায়গাতেই কিছু অ্যাবনর্মাল মানুষ থাকে, তাদের পাল্লায় পড়ে নিজেকে নর্মাল রাখাটা ভীষণ জরুরি। তার মানে সুভাষ চক্রবর্তী বলতে চাইছেন জাস্ট কাটিয়ে যান, মানে নর্মাল নিজের মতো থাকুন আর কি। আর কে কি বলছেন চট করে দেখে নেওয়া যাক একটু। কসবা হালতু থেকে লিখে পাঠিয়েছে সৌভিক সরকার, মানিয়ে নেওয়া মানেই কিন্তু নিজের কাছে হেরে যাওয়া, একটু জবাব দেওয়া আর ওই আর কি, সাপের মতো একটু ফস করে ওঠা উচিত। এরকম লোকজন রাস্তাঘাটে দেখলেই কিছু বলা উচিত, না বললে মাথায় উঠে বসবে। আমি একমত, একমত, আমি একমত সৌভিক সরকারের সঙ্গে। আজ মোটামুটি মনে হচ্ছে একটা ভোটাভুটির পালা। পরমের দিকে কজন আর কজন পরমকে চাইছে নিরস্ত করতে, মনে হচ্ছে আজ তার একটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আরে হিন্দি প্রবাদ নয় বাবা, একদম মানে কি বলবো আর, মানে যা সোজা সুজি বাংলায় ফিরে এসো বাবা, একদম হিসেব নিকেশ সোজা সাপটা। আর কি রয়েছে মেসেজ এই মুহূর্তে? মেসেজ নেই এই মুহূর্তে।

হ্যাঁ আছে তো বটেই, আছে তো বটেই। হলদিয়া থেকে মিতালি সামন্ত বলছে, কি বলছে, বারবার হারিয়ে যাচ্ছে কেন মেসেজগুলো কে জানে বাবা। গুড মর্নিং, শুভ সকাল পরম দিদি ভাই, লিখছে মিতালি, আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি। অন্যকে দোষ দেব না, কারণ আমি যখন মেট্রোতে ট্রাভেল করি আমি নিজেও মোবাইল দেখতে দেখতেই ট্রাভেল করি। ওহো, এমন অকপর্ষ কারোক্তি মানে মিতালির তরফ থেকে এক্সপেক্টেড। নিজেই মোবাইলে আসক্ত, তবে মনে হয় না মোবাইল দেখলে এক্সট্রা কোনো জায়গা লাগে। আচ্ছা বেশ, তারপর অসুবিধে হয় তখন যখন আমি মেট্রো সিটে বসে ফোন দেখছি আর পাশের ভদ্রলোক মনে হলো একটু ফোনটার দিকে তাকিয়ে আছেন, তখন পকেট থেকে ফোনটা বের করে পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করবে তখন একটু অসুবিধা হয়। আচ্ছা, আপনার মোবাইলটা দেখলেও অসুবিধা নেই, পকেট থেকে বার করলেই অসুবিধা। আরেক ধরনের অসুবিধা হয়তো হতে পারে যারা জোরে জোরে মোবাইলটা চালায়। এক্স্যাক্টলি এইটাই আমি বলতে চাইছিলাম। রিলস দেখবেন দেখুন, কিন্তু কানে হেডফোনটা লাগিয়ে নিন। জোরে জোরে যারা হেডফোন না লাগিয়ে যারা মোবাইল চালায় তাদের কিন্তু, তারা কিন্তু অসুবিধা তৈরি করে। আমার মনে হয় অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, আর এটা বন্ধ করা খুবই সহজ। মেট্রোতে যদি ইন্টারনেট, আবার একটি হিন্দি প্রবাদ মনে পড়ে গেছে পরমে, না রেহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি, বাঁশও থাকবে না বাঁশুরিও বাজবে না। মিতালি বলেছে মেট্রোতে যদি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া যায় তাহলেই সব সমস্যার সমাধান। সত্যি বলছি মিতালি, আমারও মনে হয়েছিল এরকম, এটা করলেই তো পারে, কি দরকার এত টাওয়ার টাওয়ার রাখার, বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, না সব না মানে ইন্টারনেট পরিষেবার কথা বলছিলাম আর কি, কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য আর কি, না কিছু দিনের জন্য না, ওই কয়েক মিনিটের জন্য, যে কটা সময় আপনি একটু ট্রাভেল করছেন তাতে যদি মানুষের খুব সুবিধা হয় তাহলে মন্দ কী।

আসলে আমরা ভালোবাসার মানুষের জন্য অনেক কিছু করতে পারি। এই সব রোদুর নামিয়ে কি সব করে দিচ্ছে, পরম না ওটা পাপন। কিন্তু ঘটনা হলো, সকলের জন্য কি আমরা এতটা অ্যাডজাস্ট করতে পারি? পারি না তো। ভালোবাসার মানুষের জন্য সব করা যায়, পথ চলতি মানুষের জন্য কি করা যায়? যায় না বোধহয়।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় রয়েছেন আর্য প্রণমের সঙ্গে। আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করবার দিন, বাইরের জঙ্গল নয়, নিজের মনের ভিতরকার সব রকম জঙ্গল সাফ করবার দিন। আজ 15ই সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি ওয়ার্ল্ড আফ্রো ডে হিসেবে, অর্থাৎ আফ্রিকার মানুষদের জন্য উৎসর্গীকৃত একটা বিশেষ দিন। বিশেষভাবে আফ্রিকার জন্য কেন, এরকম তো এশীয় ইউরোপীয় ডেও থাকতে পারত, আসলে ওই বিষয়টা ওই একই আর কি, নর্মাল আর নন নর্মালের মধ্যেকার বিষয়। আমরা মনে করি যে ও আমার চুলটাই সবচেয়ে সুন্দর, আমার স্কিন কালারটাই সবচেয়ে সুন্দর, এরকম একটা মানসিকতা কিন্তু বছরের পর বছর মানুষ পোষণ করে আসছে। আর আফ্রিকানদের বিরুদ্ধে এরকম আঙুল উঁচিয়ে এই তোমাদের কোঁকড়া চুল বলবার একটা স্বভাব কিন্তু আমাদের রয়েছে। আমাদের বলবো কি না জানি না, ইউরোপিয়ানদের তো ছিলই বলেই মনে করা হয়, অনেকের ক্ষেত্রেই থাকতে পারে। বর্ণ বৈষম্য একটা বলা যায় অভিশাপ মানব সমাজের, আর সেইখান থেকে বার করে আনবার জন্যই, সচেতনতা প্রচার করবার জন্যই এই বিশেষ দিনটা পালন করা হয়, ওয়ার্ল্ড আফ্রো ডে। আফ্রিকার মানুষজন একটা সময় পর্যন্ত অত্যাচারিত হয়েছেন, আজও হয়তো হন, বহু বহু বছর তারা কৃতদাস হিসেবে ছিলেন এক কিছু জনগোষ্ঠীর মানুষ। সেক্ষেত্রে তাদের নিজেদের জীবনযাত্রা, তাদের নিজেদের ধরন ধারণ, তাদের চুলের সেই কোঁকড়া ভাব, গায়ের সেই কালচে রং, সব কিছু নিয়েই তাদেরকে যথেষ্ট বিরূপ মন্তব্যের শিকার হতে হতো। জানি না আজও হয় কি না, কিন্তু একটা বিশেষ দিন যেদিনটা তাদেরকে উৎসর্গ করা হয়েছে এবং বলা হয়েছে যে তুমি যেমন তুমি তেমনই সুন্দর। আসলে এই পৃথিবী বিচিত্র, আর বৈচিত্র্যময় পৃথিবীর মধ্যে সব কিছুতেই রয়েছে একটা বৈচিত্র্য। বিভিন্ন রকম প্রাণী, বিভিন্ন তাদের

0: প্রজাতি মানুষের মধ্যে এত বৈচিত্র্য, অথচ আমরা সেটাকে যেন কেন অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা মনে করি যে এরকম হতে হবে, ওরকম হতে হবে, সৌন্দর্যের সংজ্ঞা এরকম, ব্যক্তিত্বের সংজ্ঞা এরকম, ভালো মানুষ এরকম হয়, খারাপ মানুষ ওরকম হয়, কিন্তু বিষয়টা তা নয়। আজ পরমও কিন্তু সেই বিষয়টা নিয়েই কথা বলছে যে মোবাইল দেখা সত্যি কি খারাপ। এই যে মিতালি বললো আমিও তো মোবাইল দেখি, মোবাইল দেখলে কেন অসুবিধা হবে, খুব সত্যি কথা। পরম কি দেখে না? পরমও মোবাইল দেখে। মোবাইল না দেখে কি আমরা দু মিনিট থাকতে পারি? কিন্তু কোথাও যেন অসুবিধা তৈরি হয়, আর ঠিক তখনই পাশের মানুষটাকে মনে হয় ভিলেন, তখনই মনে হয় মা দুর্গা তুই তাড়াতাড়ি আয় এসে বিচার কর। কিন্তু সত্যি কি বিচারের ভার যার হাতে, তিনি এত সহজে বিচার করতে পারেন? তার তো নিক্তির ওজনে হিসেব করতে হয় সত্যিই এই মানুষটা ভালো নাকি খারাপ। আর সেখান থেকেই প্রশ্ন যে কি করবে তাহলে পরমের মতো মানুষজন? মানিয়ে নেবে? একটু অ্যাডজাস্ট করে নেবে? একটু হাসি মুখে বলবে দাদা একটু সরে দাঁড়ান না, দিদি একটু চেপে বসুন না, নাকি একদম রণং দেহি মূর্তিতে বলবে যে রাখুন তো মোবাইলটা, আমার অসুবিধা হচ্ছে? সেসব কথাই আপনার কাছে জানতে চেয়েছি 9903659992 নম্বরে। আর এই কথা প্রসঙ্গেই আর একটা জিনিস মনে পড়ে গেল, সমাজ মাধ্যমে নিশ্চয়ই আপনারা দেখেছেন এই গত কয়েকদিনে মানুষ 80s ফিরে যেতে চাইছে। একটা জিন্সের জ্যাকেট আর একটা জিন্স পরিয়ে দিলেই নাকি 80s ফিরে যাওয়া যাচ্ছে। সকাল থেকে আমরা যারা 80s সামান্য সময় হলেও কাটিয়েছি, সেই সব মিলেনিয়ালরা তাদেরকে নস্টালজিক করে দেওয়ার জন্যই পরম ছিল সকাল থেকে, এখনও আছে, আরও আছে দেড় ঘন্টা মতো। কিন্তু ঘটনা হচ্ছে যে সেখানে একটা জিনিস দেখেছি, লক্ষ্য করেছি গত কয়েক বছরের ট্রেন্ড, যে একদম সোজা পরিপাটি চুল, একদম তেল মাখা চুলের মতো যে চুলের যে ট্রেন্ড, সেটা কিন্তু আস্তে আস্তে আবার ভেঙে যাচ্ছে। আবার মানুষ সেই 80s মতো একটুখানি উস্কো খুস্কো কার্লি কার্লি চুলে ফিরে যেতে চাইছে। আমি মেয়েদের কথা বলছি বিশেষত। ওফ, এতে যে কী সুবিধা হবে কী বলবো, যারা প্রচুর টাকা খরচ করে কেরাটিন ফেরাটিন করতেন তাদের আর সেসব লাগবে না, নিজের ন্যাচারাল যে হেয়ার, যে নিজের যে নিজস্ব চুলের যে সৌন্দর্য, একটু শ্যাম্পু করে একটু তেল দিয়ে নিলেই আর কোনো সমস্যা থাকবে না, আর প্রচুর টাকা খরচ করে যেতে হবে না পার্লারে। আবার সেই দুটো দিক, আচ্ছা পার্লারে না গেলে পার্লারগুলো চলবে কী করে? প্রচুর মানুষ রোজগার করেন যে ওখান থেকে, কি জানি কি হবে, খুবই জটিল বিষয়। পৃথিবীতে বেঁচে থাকাটাই একটা জটিল, যাই হোক এত জটিলতায় গিয়ে কাজ নেই, আপনি বরং গান শুনুন, তিনটে গান শুনে আসুন পরপর। নমস্কার কলকাতায়, আপনার জন্য পরম থাকছে সকাল 10টা পর্যন্ত।
1: FM Rainbow তে 3 একে

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। আর সময় বলছে এক্ষুনি চলে যেতে হবে ওপার ঘন্টায়, কিন্তু তার আগে একটু আধটু পরামর্শ জেনে নেওয়াটা খুব জরুরি। সকাল থেকে অপেক্ষা করছি, রাস্তাঘাটে বেরোলেই আমরা নানা ধরনের মানুষের মুখোমুখি হই। লিখে পাঠাচ্ছেন ভবানী নায়েক, সমাপ্তি নায়েক, ডিহি মণ্ডল ঘাট, শ্যামপুর, হাওড়া থেকে। কি লিখছেন, লিখছেন যে আমরা নানা রকম সমস্যার নানা রকম মানুষের মুখোমুখি হই। কেউ বাসে ধাক্কা দেন, কেউ লাইনে দাঁড়াতে চান না, কেউ আবার নানা রকমের তর্ক বিতর্ক জুড়ে দেন, কেউ আবার অকারণেই কেমন যেন করতে থাকেন তাতেই মাথাটা গরম হয়ে যায়। আমার মনে হয় এসব কথার উত্তর দেওয়া জরুরি নয়। কেউ যদি অন্যায় করেন, প্রয়োজন হলে শান্তভাবে প্রতিবাদ করুন, কিন্তু ছোটোখাটো বিষয়ে নিজে রাগ করে নিজের দিনটা নষ্ট করবেন না। কারণ রাস্তায় দেখা হওয়া সেই মানুষটি হয়তো পাঁচ মিনিট পর আপনার জীবন থেকে চলে যাবেন, কিন্তু তার জন্য তৈরি হওয়া রাগটা আপনি সারা দিন বয়ে বেড়াবেন। তাই রাস্তাঘাটে একটু ধৈর্য রাখুন, একটু হাসুন, আর মনে করে বলুন সব মানুষকে তো বদলাতে পারবো না, কিন্তু তাদের কারণে নিজের মেজাজটা নষ্ট না করার সিদ্ধান্তটা আমার হাতে। ভবানী নায়ক, সমাপ্তি নায়ক, ডিহি মণ্ডল ঘাট, শ্যামপুর, হাওড়া থেকে লিখে পাঠিয়েছিলেন। আর আপনাদের জন্য থাকে একটা বিশেষ গান, না বিশেষ না, এমনি ভালো লাগার গান। গানটার জন্য বোধ হয় একটা রিকোয়েস্টও ছিল, তবে এই মুহূর্তে রিকোয়েস্টে নয়, এমনিই বাজাচ্ছি গানটা, কারণ চলে যেতে হবে ও পার ঘন্টায়। দেখা হচ্ছে নটার পর। ফুলপিশি ও এডওয়ার্ড ছবি থেকে অন্বেষা আর জয় সরকার।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজাতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। রাজ্য সরকার আগামী 17 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং

0: মুর্শিদাবাদের রেজিনগরে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আগামীকাল শেষ হচ্ছে। এখনও পর্যন্ত বিজেপি ওই দুই আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের পক্ষ থেকে দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। মমতা ব্যানার্জিপন্থী কালীঘাট শিবির, কংগ্রেস ও সিপিআইএমও ওই দুটি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। রেজিনগরে প্রতিদ্বন্দ্বিতা থাকছে আম জনতা উন্নয়ন পার্টিও। কয়েকটি জেলায় স্কুলে মিড ডে মিল সরবরাহের যে দায়িত্ব ইসকনের অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করেছে স্কুল শিক্ষা দপ্তর। গত 21 আগস্ট স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে ওই সংস্থাকে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি ব্লকে স্কুলগুলিতে পিএম পোষণ প্রকল্পে মিড ডে মিল বিতরণের দায়িত্ব দিয়েছিল। গতকাল এই দায়িত্ব প্রত্যাহার করে নেওয়া হয়। রাজ্য সরকার বিশ্বকর্মা পুজো ছুটির দিন পরিবর্তন করেছে। এবছর ভাদ্র সংক্রান্তি 17ই সেপ্টেম্বরের পরিবর্তে 18 তারিখ পড়ায় ওই দিন অর্থাৎ শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্যের সরকারি, আধা সরকারি, অফিস, কর্পোরেশন ছাড়াও সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় ছুটি থাকবে। রাজ্যে সব ক্ষেত্রেই বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে বিজেপি জানিয়েছে। কলকাতায় গতকাল দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানান, রাশিয়ার একটি সংস্থা এরাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে একটি কল সেন্টারে হানা দিয়ে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 18 জন মহিলা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনটি উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে আজ শরৎচন্দ্রের জন্মস্থান হুগলির দেবানন্দপুর এবং হাওড়ার শান্তাবেড়ে তাঁর বসতভিটায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: রসগোল্লা কেন করিস হল্লা, তোকে দেখে দিল মাঙে মোর।
1: এই গুন্ডা ডাকবো নাকি পুলিশ, করবে এমন পালি।

Push him in.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এরকম জানা থাক না, জানা থাক না করলে কেই বা থাকে, কিন্তু থেকে যায় অনেক কিছু, যেমন ডাইনোসরের ডিম রয়ে গেছে আর সেটা নতুন করে খুঁজে পাওয়া গেছে। প্রায় 6.5 কোটি বছর আগের কথা, যখন পৃথিবীতে রাজত্ব করতো ডাইনোসরেরা, তখন আন্টার্কটিকাতেও নাকি তারা থাকতো, কারণ সেখানেই পাওয়া গেছে একটা ডিম, আর তার ফলেই পৃথিবীর সম্পর্কে ধারণা ওলট পালট হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। জুরাসিক যুগের ডিমের কথা ভাবলে অনেকেই ওই কি বলবো, ওই টেরোডেক্টালের ডিমের কথা ভাবেন, আমাদের সত্যজিৎ রায় ছাড়া আছেই বা কে না, অনেকেই আছেন, সত্যজিৎ রায়ও তার মধ্যে আছেন। যাই হোক, সম্প্রতি দক্ষিণ আর্জেন্টিনায় একটা ডিমের খোসা পাওয়া গেছে যার 255টা টুকরো হয়ে গেছে। কার্বন ডেটিং করে জানা গেছে যে সেগুলো প্রায় 6 কোটি বছরেরও বেশি, প্রায় 6 কোটি 80 লক্ষ বছরের পুরনো। আর যে অঞ্চল থেকে এই ডিমের টুকরোগুলো পাওয়া গেছে সেটা কিন্তু পৃথিবীর 55 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পড়ে, অর্থাৎ দক্ষিণ মেরুবৃত্তীয় এলাকায় পাওয়া গেছে ডাইনোসরের ডিমের টুকরো। জুরাসিক যুগের এই যে বিশাল আকার প্রাণীগুলো তাহলে কোথায় কোথায় ঘুরে বেড়াতো সেটা নিয়ে কিন্তু নতুন করে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, কারণ এই মুহূর্তে একটা বেশ প্রত্যন্ত এলাকায় ডাইনোসরের ডিম পাওয়া গেছে। আর ডাইনোসরের ডিম পাওয়া যেমন গেছে তেমন যেতেই পারে, থাক তারা পাক, আমাদের আনন্দ টানন্দ চলছেই। যেমন গণেশ পুজো শুরু হয়ে গেছে, গণেশ পুজো আমাদের মহারাষ্ট্রে তো দীর্ঘদিন ধরেই হয় আমরা জানি, আমাদের যেরকম আমরা ছোটোবেলায় ওরকম পড়তাম, আমাদের যেরকম দুর্গাপুজো সেরকম মহারাষ্ট্রে গণেশ পুজো বেশ অনেক দিন ধরে হয় তাদের পুজো। আচ্ছা, ভালো টালো লাগে, তারা বেশ 10 দিন ধরে নানা রকমভাবে উদযাপন করেন। আর এখন কিন্তু এই পশ্চিমবঙ্গেও বেশ গণেশ পুজো টুজো হচ্ছে, বাড়িতে যেমন হয় তেমন একইভাবে আমাদের বিভিন্ন বারোয়ারি কমিটিগুলোও পুজো করে, আর একই রকম অনেকটা দুর্গাপুজোর মতো নানা রকম থিমের প্রতিমা তৈরি হয়েছে, থিমের মূর্তি তৈরি হয়েছে, নানা রকম টিস্যু পেপার দিয়ে তৈরি হয়েছে ইত্যাদি প্রভৃতি। দেখছিলাম এই সমস্ত খবরের কাগজে নানা রকম খবর টবর। আর এই মুহূর্তে

আরেকটা খবর রয়েছে আপনাদের জন্য বলি, সেটা হচ্ছে যে মেট্রো রেল নিয়ে কথা হচ্ছে যখন আজকে সকাল থেকে, যে মেট্রোতেই সবচেয়ে বেশি চাপ বাড়ছে কলকাতায়, আর তার ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। ঠিক সেই সময় জানা যাচ্ছে যে মেট্রো রেলে কিন্তু ভারতবর্ষ অনেকখানি এগিয়ে যাচ্ছে, যে কারণে আমাদের সুযোগ সুবিধা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, এ নিয়ে কোনো সংশয় নেই।

একটুখানি সহজ করে নেবেন, আর ভাববেন যে হোক না তাতে কী এসে যায়। সেরকম একটা পরামর্শ রয়েছে শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে বলছেন যে, দিদিভাই ট্রেনে উঠে কানে ফোনের তার লাগিয়ে গান শোনো, একটু মানিয়ে নাও, না হলে হালকা প্রতিবাদ করো, নিজের গাড়িতে যাতায়াত করো। ও বাবা, নিজের গাড়িতে যাতায়াত করবো, কিনে দেবে কে আমাকে গাড়িটা? নিজের গাড়িতে যাতায়াত করতে আমি রাজি নই, তার চাইতে কানে ফোন লাগিয়ে যাওয়া সেও ভালো। মেসেজ রয়েছে আর একটা, রাস্তায় বুঝে লোকের সাথে কথা বলা উচিত, মোবাইল দেখতে আমি বিরক্ত হই। পালোমা সুব্রত পাল কসবা থেকে, হ্যাঁ সুব্রত পাল কসবা থেকে লিখে পাঠিয়েছিলেন এই মেসেজটা। রাস্তায় বুঝে শুনে কথা বলা উচিত, ঠিক ঠিক। গুড মর্নিং পরম দিদিভাই, পাবলিক প্লেসে মোবাইলে যারা রিল দেখে হেডফোন ছাড়া, তাদের কিন্তু তাদের উপর আমার খুব রাগ হয়, কিন্তু আপনি প্রতিবাদ করতে গেলেই একটা অশান্তি সৃষ্টি হবে, তাই আমি এই অবস্থায় ফলস কল করে রিল যতটা জোরে বাজছে তার চাইতেও জোরে কথা বলতে চেষ্টা করি। এই রে, সে তো আরেক বিপত্তি, তখন উনি বাধ্য হয়ে রিলটা শুনতে পান না আর বন্ধ করে দেন। সত্যি বলতে গেলে এখন প্রতিবাদ করতে গেলে আপনি মার খেয়ে যাবেন। কেন মার খেয়ে যাবো, কেন আমি মারবো ধরে? যাই হোক, কারণ আপনার চেয়ে তারা বেশি জানে এখনকার পরিবেশ তাই বলছে। লিখে পাঠিয়েছিলেন এই মেসেজটা দীপক কুমার তুং, বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে। রয়েছে আরও একটা মেসেজ, যদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, সুপ্রভাত পরম দিদিভাই, নমস্কার। সব সময় চুপচাপ থাকা যায় না, সব কিছু মানিয়ে নেওয়া যায় না। আমি যেমন নিজে অন্যায় করি না, ঠিক তেমনই ঘরে বাইরে অন্যায় দেখলে প্রতিবাদ করি। নিজে অন্যায় করি না এতটা অবশ্য আমি বলতে পারি না, অন্যায় তো নিশ্চয়ই করি, আমরা একটা মানুষ হয়ে যখন জন্মেছি আমারও কিছু না কিছু অন্যায় আছে। কিন্তু সত্যি সত্যি আপনি ঠিকই বলেছেন যে অন্যায়ের প্রতিবাদটা কিন্তু করা উচিত। আজ ভোরেই শুনলাম, জানিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা, ভালো লেগেছে তার। আপনাদের কি ভালো লেগেছে আপনারাও জানাতে পারেন, অবশ্যই জানাবেন পরমকে। কিন্তু তার আগে পরম আপনাকে শুনিয়ে দেবে একটা নিশ্চয়ই ভালো গান, নিশ্চয়ই, সব কিছুই নিশ্চয়ই।

0: নমস্কার কলকাতা।
1: আজ মঙ্গলবার, সমস্ত জঙ্গল সাফ করবে ব্যাপার তিন, তাই জন্যই তো পরম জানতে চাইছে কি করা উচিত বলুন তো। আর এই যে মনের জঙ্গলটা সাফ করে দিতে পারলেই কিন্তু ঘরটা ভীষণ সুন্দর হয়ে ওঠে। মনের ঘরটার কথা বলছি আর কি, যে জমিটা আর কি ওই মানব জমিন তাকে পতিত রাখার কোনো মানে হয় না। ঘরই বলুন আর আপনার সেই জমিটাই বলুন, সব কিছুই কিন্তু সাফ সুতরো করে ফেলতে পারেন। আজ ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ার্স ডে, ইঞ্জিনিয়ারদের জন্য পালিত একটা দিন বিশেষভাবে, যাতে তারাও খানিকটা তাদের জন্য আমাদের যে ভাবনা চিন্তা সেটা নিয়েও আমরা যাতে কথা বলতে পারি, তাই আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয় ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে, ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ার্স ডে। তার পাশাপাশি জানিয়ে রাখি আজকে আরেকটা বিশেষ দিন, সেটা অবশ্য আমাদের দেশে পালন করা হয় না, সেটা মূলত আমেরিকায় পালন করা হয়, অনলাইন লার্নিং ডে। অনলাইন লার্নিংয়ের বিষয়টা কিন্তু আমাদের মধ্যে অনেকখানি বেড়ে গেছে। আমরা ভাবতেই পারতাম না যে স্কুলে না গিয়ে, কলেজে না গিয়ে, কোনো প্রতিষ্ঠানে না গিয়ে, শিক্ষকের মুখোমুখি না বসেও কিছু শেখা যায়। কিছু মানে অনেক কিছু, শুধু লেখাপড়া না, নাচ গান আঁকা সব কিছুই আজকাল অনলাইনে শেখা যায়। আর তাই এই দিনটাকেও বিশেষভাবে পালন করা হচ্ছে আজ 15ই সেপ্টেম্বর, অনলাইন লার্নিং ডে, ন্যাশনাল ডে। অর্থাৎ কি না, আমাদের দেশে তো পালন করা হয় না, ইউনাইটেড স্টেটসে পালন করা হয়, যেখানে এই যে ডিজিটাল এডুকেশনের বিষয়টা নিয়ে মানুষকে সচেতন করবার চেষ্টা চলছে। নানাভাবেই কিন্তু ডিজিটাল এডুকেশনের কথা বলা হচ্ছে। 1990 সাল থেকেই কিন্তু এই জিনিসটা চালু হয়েছে আমাদের দেশে, অবশ্য খানিক পরে চালু হয়েছে, কিন্তু প্রথম অনলাইন হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল 1994 সালে, কমফু হাই নামে সেই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড স্টেটসে। আর সেখানকার পড়ুয়ারা কিন্তু এই বিষয়টাতে ধীরে ধীরে ধীরে ধীরে অ্যাকাস্টামড হয়ে উঠছে। বিশেষত 2002 থেকে 2005-এর মধ্যে প্রচুর স্টুডেন্ট অনলাইন এডুকেশনে যুক্ত হয়েছে। আমাদের দেশে অবশ্য এই অনলাইন এডুকেশনটা অনেক বেশি জনপ্রিয়তা পেল কোভিড অতিমারির সময় থেকে, অথচ বোঝা যাচ্ছে তার অনেক আগে থেকেই অনলাইন এডুকেশন আছে, অনলাইনে বিষয়টাকে আরও ছড়িয়ে দেওয়া হলো আর কি কোভিড অতিমারির সময়। আমরা এখন বেশ অ্যাকাস্টামড হয়ে পড়েছি অনলাইন এডুকেশনে, বিভিন্ন রকমের শিক্ষা আমরা অনলাইনে করে থাকি। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে। যেমন নিউ ইয়র্কে বলা হয়েছে যে স্মার্ট ক্লাস, বা যেখানে ভীষণভাবে এই পর্দার ব্যবহার আছে, সেটা মোবাইলের পর্দা হোক বা স্মার্ট বোর্ডের পর্দা হোক, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই বাচ্চাদের পেতে দিতে হবে। শুধু সেইটুকু সময়েই কিন্তু তারা ওই স্মার্ট ক্লাস করতে পারবে। এক একটা শ্রেণীর জন্য এক এক রকম নীতি, একেবারে ছোটদের জন্য, প্রাথমিকের জন্য একরকম, আর উচ্চ প্রাথমিক অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত আরেক রকম, একটু ঘন্টার হেরফের। তা না হলে যেটা হচ্ছে যে পড়াশোনার নামে আমরা, মানে বাচ্চারা, অ্যাকচুয়ালি আমরা তো বটেই, আমাদের কথা ছেড়েই দিন, আমরা অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ছি মোবাইল ফোনে। অথচ কিছু করার নেই, কারণ এই মোবাইল, ট্যাব, ল্যাপটপ ছাড়া এই মুহূর্তে আর আমাদের কিচ্ছু করার নেই। যেখান থেকে আমরা প্রথমত সোশ্যাল মিডিয়ায় গিয়ে পৌঁছচ্ছি, তার ফলে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে, চোখের ওপর একটা চাপ পড়ছে, মানসিক সমস্যা তৈরি হচ্ছে। এবং বিজ্ঞানীরা বলছেন বাচ্চাদের মানসিক, বৌদ্ধিক নানা রকম বিকাশের ক্ষেত্রেও কিন্তু একটা বাধা তৈরি হচ্ছে। তাই একদিকে আধুনিক বিশ্বের স্কুলগুলো চাইছে এই স্ক্রিন টাইমটা খানিকটা কমিয়ে আনতে, যাতে বাচ্চাদের শুধু যতটুকু পড়াশোনার প্রয়োজন ততটুকুই তারা করে। অন্যদিকে আবার কিন্তু এই বিষয়টাতে উৎসাহ দেওয়া হচ্ছে অনলাইন এডুকেশনের দিকে। বিষয়টা খুবই গোলমেলে, খুবই জটিল, যে কথা প্রথম থেকেই বলছিলাম, সব কিছুই এত জটিল, কী যে করা যায় সেটাই বুঝতে পারি না। শুধু বায়নাবিলাসী হওয়া যায়, যে গানটা একটু আগে শুনছিলাম শাহনাওয়াজ পেয়ে আর সমন্ত সিংহের কণ্ঠে, শুধু বায়না করা যায়, কিন্তু বায়না করে শুধু একটা পাতার বাসি হলেই মন্দ হয় না, ভালো লাগে ওসব ছোট্ট ছোট্ট আবদার মিটে গেলে। আপাতত যেমন আপনার জন্য একটি গান সোনু নিগম, অন্তরা মিত্রের কণ্ঠে, ছবির নাম শ্রীমান ভার্সেস শ্রীমতী।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন। আজ বরমের সঙ্গে আর রয়েছে একটা মেসেজ ছন্দে। আজকের মেসেজ ছন্দে উত্তর ভাবা যায়নি, দেখি একটু পরে কি বলতে চাইছেন। বলছেন সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, শুভ সকাল পরম। সাধারণের থেকেও আমি অতি সাধারণ জন, হতে চাই না সুপারহিরো শাহরুখ আমির সালমান। শার্টের কোটায় ঢুকেই ভাবি থাকবো খুবই নরম, না দেখছি একই আছে, অন্যায় দেখলেই গরম। এই তো কাল কিনলাম মাছ, দাঁড়িয়ে রাস্তার ধারে হঠাৎ বাইক পড়ছিল এসে প্রায় আমার ঘাড়ে। অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স সকলেই জানি, রাস্তায় বাইক কেন, বললেন বাঁচাতে মানি, বাঁচতে মানি। আচ্ছা, চলে যাচ্ছেন দেখেই মোর মাথাটি হলো গরম, ভাবতে পারিনি মোর রূপ হতে পারে চরম। বললাম হেসে, সরি বলে যেতে হয় জান, ক্ষেত্র বিশেষে মনে রাখুন রাস্তায় আছে অনেক খান। আরে কি আর বলবো, কি আর বলবো, এই হচ্ছে কথা। মাথাটা যদি গরম হয়ে যায় এই পরমদের মতো মানুষদের, তাহলে বিষয়টা চরম হতে পারে। সুপ্রভাত, লিখে পাঠিয়েছেন চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে। সুপ্রভাত, পরম মানিয়ে নেওয়া আর ক্ষমা করা একই কাজ, তাই যতটা পারি মানিয়ে নিই। দুটো মেসেজ পরপর দুরকম, আর কি বলি আমি, কোনটা যে নিই আর কোনটা যে ছাড়ি। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে লিখে পাঠিয়েছেন, শরতের রোদ ঝরমলে সকালের শুভ সকাল লিখে পাঠিয়েছিলেন। ট্রেনে বাসে মোবাইলে যন্ত্রণা থেকে মুক্তি পেতে একমাত্র উপায় ট্রেনে বাসে মোবাইলে গেম খেলা। যা যা, এটা কেমন হলো, অন্য কিছু দেখা নিষিদ্ধ করা হোক, তবে এইসব মানুষদের থেকে মুক্তি পাওয়া যাবে। আর কয়েক মিনিট যাত্রাপথে ঝামেলা এড়িয়ে চলি। বাধাই দাস বহরু থেকে লিখে পাঠিয়েছিলেন, নিবেদিতা সেন সারাফুলি থেকে লিখে পাঠিয়েছিলেন, গুড মর্নিং পরম। আচ্ছা, তাপসদার মেসেজটাও কিন্তু পরমের কাছে চলে এসছে, ওরা প্লিজ তাপসদাকে পাঠিয়ে দিন। নিবেদিতা সেন সারাফুলি থেকে লিখেছেন, গুড মর্নিং পরম, এটা ঠিকই বলেছ, অনেকে আছে বাড়ির যত কথা ট্রেনে বা বাসে বসে বলতে থাকে, অন্য কারোর অসুবিধার কথা চিন্তাই করেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, বাড়ির কাজ মোবাইলে বাড়িতে সারুন, আর বাড়ির বাইরে মোবাইলটা একটু জরুরি প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন। মেসেজ আছে আরও একটা জয়নগর থেকে, সুমন জ্যোতি, মেট্রোর মধ্যে মোবাইলে রিল বানানোর কাণ্ডকীর্তি দেখে বেঁচে থাকলে সত্যজিৎ রায় নিশ্চয়ই একটা মুভি বানাতেন যার নাম দিতেন যত কাণ্ড মেট্রোতে। এইটা কিন্তু আবার আরেকটা দিক উঠে আসছে, হ্যাঁ, এই যে রিলস বানানো, মেট্রোয়ে রিলস বানানো, সত্যি সত্যি সত্যি, এও একটা সত্যি কথা। আচ্ছা, আরেকটা মেসেজ রয়েছে সুপ্রিয় পাজা আমতা থেকে লিখে পাঠিয়েছেন, আজ দূরদর্শনের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছিল, সেই সঙ্গে আমাদের ছোটোবেলাটাও আটকে আছে। আর যতই আধুনিক হই, মহালয়া হোক, সেই ছোটোবেলায় ডিডি বাংলার মহালয়া ছিল সেরা সেরা আমার মতে। মোবাইল নিয়ে অসুবিধা হয় যখন পাশে বসে কেউ উচ্চস্বরে কথা বলেন, আর ট্রেনের সিটে বসে মোবাইলে টেপে আর হেডফোন না দিয়ে চলে এরকম ফোন দেখানো ভাব, সাঁটিয়ে দিয়ে একটা, ও বাবা সাঁটিয়ে দিয়ে ফেলবেন না। একটা গান মিলন্তির গান শুনতে চেয়েছিলেন সুপ্রিয় পাজা, গোল্ড প্রিন্টের শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে, কিন্তু বিশ্বাস করুন এই গানটার সাথেও জড়িয়ে আছে এতটা নস্টালজি, আমি এক্ষুনি চালাবো না, পুজোটা আরেকটু আসুক, তারপরে তো এই গানটা কেমন একটা পুজো পুজো ভাইব নিয়ে আসে। পুজোর থিম অনেক বদলে গেছে গত কয়েক বছরে, নস্টালজিক হতে চাইলে আর একটু নস্টালজিক হওয়াই যায়। কালকেই শুনছিলাম যে ওই সোশ্যাল মিডিয়াতেই আটকে আছে আমাদের জীবনটা, সোশ্যাল মিডিয়ায় একটা রিল বানানো হয়েছে, সেখানে বলছে যে কোন গানগুলো ছাড়া পুজো ভাইব সম্পূর্ণ হয় না। গত কয়েক বছরে কলকাতার পুজোয় আর সেইভাবে গান শোনা যায় না, কারণ থিমের পুজোয় নিজস্ব থিমের গান বাজতে থাকে, কিন্তু এই গোল্ড প্রিন্টের শাড়ি পরে বা আরও কিছু কিছু গান যেগুলো ওই 90s প্রথম দিকে বা 80s দিকে শুরু মানে বানানো হয়েছিল, সেইগুলো ছাড়া কেমন যেন একটা পুজোটা কীরকম একটা মনেই হয় না পুজো এসেছে, গানগুলো শুনলেই মনে হয় পুজো এসেছে। তাই এই গানটা শুনবো আমরা পরে, আরেকটু আসুক পুজো। আর পুজোর গান নিয়ে যাদের নস্টালজিয়া রয়েছে, সে এক সোনার খনি বটে, তার কথা যত কম বলা যায়, মানে যত বেশি বলা যায় আসলে ততই ভালো, কিন্তু যাই হোক এখন এই স্বল্প পরিসরে সে তো সম্ভব নয়। তার সেইতে বরং তিনটে গান আপনি শুনে আসুন, কারণ নমস্কার কলকাতা প্রায় শেষের পথে। এই মুহূর্তে 9:30 হয়ে 41 সেকেন্ড, আরও আধ ঘন্টা আছে পরম আপনার সাথে।
0: FM Rainbow তে 3 একে

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো, নমস্কার কলকাতা। সময় ফুরিয়ে আসছে, রয়েছে মেসেজ অনেকগুলো। গুড মর্নিং কালনা, পূর্ব বর্ধমান থেকে কবিতা দেবনাথ লিখছেন, আজ আমার জন্মদিন তাই একটা গান শোনালে খুশি হতাম। আচ্ছা, জন্মদিনে কি আর দেবো, তোমায় উপহার। আচ্ছা, এই গানটা শোনাতে পারি, কিন্তু এই গানটা মানে জন্মদিন বললে আর কি করে না পারা যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে নমস্কার কলকাতার যে ফ্লেভার সেটার সঙ্গে একটু পুরনো হয়ে যাচ্ছে গানটা, ফ্ল্যাশব্যাকেও শোনানো যায় না এই তারিখের হিসেব রাখতে গেলে। কিন্তু জন্মদিনের শুভেচ্ছা আমরা অনেক জানাতে পারি, কবিতা দেবনাথকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা ভীষণ ভালো কাটুক, শুধু আজকের দিনটা নয়, গোটা বছরটা ভালো কাটুক, তা আগামী দিনগুলো প্রত্যেকটা দিন খুব সুন্দর হয়ে থাকুক, এইটুকুই কামনা করতে পারি। আরও রয়েছে মেসেজ, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত পরম। বাসে ট্রেনে কিংবা মেট্রো রেলে হঠাৎ করে ভয়, মোবাইল ফোনের রিংটোন হৃদয়ে আর নাহি সয়, সারাদিন কত সময় পড়ে থাকে তো বাকি, গাড়িতে উঠলে কেন রে ভাই ফোনেতে ডাকাডাকি, প্রতিবাদ করতে যাব তাও তো পারি না, লজ্জা করে বড্ড বলতে, আমি তো সাধু না, চলছে চলুক এইভাবে আগাতে তো হবে, এই ঝগড়া বিবাদ ভুলে গিয়ে থাকবো একসাথে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে লিখে পাঠিয়েছিলেন, সে কথা ঠিক। আর রিংটোন বললেন বলেই প্রসঙ্গে মনে পড়ে গেল যে তারও একটা নস্টালজিয়া ছিল, যখন প্রথম প্রথম ফোন উঠতে শুরু করলো, মানে মোবাইল ফোন উঠতে শুরু করলো আর কি, তখন দেখা গেল যে এই রিংটোনের কী মাহাত্ম ছিল। কলেজে সবাই ফোন নিয়ে এসে মাঝে মধ্যে একটু রিংটোন বাজিয়ে বাজিয়ে শোনাতো, আমার এই রিংটোন আছে, ওই রিংটোন আছে, সেই রিংটোন আছে। এখন আর অত কিছু চলে না, ওই একই রিংটোন সবার বাজতে থাকে, ওই বিশেষ কোম্পানির ফোনের বিশেষ রকম রিংটোন সবারই বাজছে, আমার বাচ্চা না পাশের জনের বাচ্চা অনেক সময় বুঝতেই পারি না। সৌগত দাস সোনারপুর থেকে লিখে পাঠিয়েছেন, আমি মা দুর্গার কাছ থেকে চাইবো যারা রাস্তায় যত্রতত্র আবর্জনা থুতু আর রাস্তার পাশে জলের কল খুলে আসে তাদের একটু শিক্ষা দেবে। বেশ বেশ বেশ বেশ, এ ভালো চাওয়া, খুবই ভালো চাওয়া, মা দুর্গা নিশ্চয়ই কবে পূরণ করবেন সে অবশ্য আমি জানি না। শামীম মল্লিক লিখে পাঠিয়েছেন কল্যাণী থেকে, লিখছেন, আমি রোজ অফিস যাই ট্রেনে বন্ডা পর্যন্ত, আমার সঙ্গী থাকে বিভিন্ন ধরনের ম্যাগাজিন, অনেক ভালো সময় কাটে, বিরক্তও হয় না, এটা করতে পারলে কিন্তু সত্যিই বোধ হয় খানিকটা উপকার আছে, চেষ্টা করে দেখতে পারি, তবে মেট্রো এটা সম্ভব হয় না, এত ভিড় থাকে। রক্তবীজ 2 ছবি থেকে রাপর্ণা ভট্টাচার্য, উশ্রী বন্দ্যোপাধ্যায়, বনিচ।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় পরম চেয়েছিল আজ পরম পরামর্শ, আর রয়েছে ছন্দে ছন্দেও পরামর্শ। অলরেডি দুটো পড়ে ফেলেছি, আরও একটা ছন্দের মেসেজ রয়েছে আমার হাতে। শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে লিখেছেন, শারদ শুভেচ্ছা সহ, তোমার পাশে বসে দেখছো তুমি, তোমার পাশে বসে দেখছো তুমি, করতে তাকে দোষ, মিষ্টি কথায় বলো তাকে, না শুনলে করো ফোঁস। দেখ না বাবু মোবাইলে রিল, কানে দিয়ে হেডফোন, লোকের সমস্যা না বাড়িয়ে যত ইচ্ছা শোন, প্রতিবাদে পাত্তা না দেয় ভৌ ভৌ সারমেয়গুলো, বাধ্য হয়ে যাও চেপে যাও কানে গুঁজে তুলো। সেই একই দাঁড়ালো বিষয়টা। সুপ্রভাত। ইংরেজি মতে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ, কিন্তু বাংলা মতে 31শে ভাদ্র সাহিত্যিকের জন্মদিন, তাই বলতে চাই দিনটা বাঙালিদের কাছে বেশি করে প্রচার হোক। ইতি নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা থেকে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অবশ্যই আমরা অনেক কিছুই জানি না যেগুলো আমাদের জানা খুব দরকার, আর বাংলা ইংরেজির বিষয়টা একটু গোলমাল আছে। শুধু রবীন্দ্রনাথ ছাড়া কাউকেই যেন আমরা বাংলার দিনটাতে মনে রাখি না। নজরুলেরও 11ই জ্যৈষ্ঠ, আর ওই 26শে না 24শে, তাই নিয়ে বিস্তর গোলমাল আছে। শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছেন একটা মেসেজ, মোবাইল ফোন ব্যবহার করা কোনো দোষের না, যদি না সেটা ব্যবহারকারীর বা আশপাশের কারো কোনো বিপদ ডেকে আনে। যে কারণে আমি রাস্তাখানে হাঁটার সময় বা সাইকেল চালানোর সময় একদম ফোন ব্যবহার করি না। বাড়িতেও সেরকমই বলা আছে যে আমাকে ফোনে না পেলে চিন্তা করবে না, আমি সময় মতো কল ব্যাক করে নেব। সমস্যা সেখানেই হয় যখন দেখি ট্রেনে বাসে লোকজন লাউড স্পিকারে ফুল ভলিউমে ডাম্প স্ক্রোলিং করে যাচ্ছে, তাও একজন না একসাথে একাধিকজন, তার ফলে কানে কী যে এসে ঢুকছে বুঝতে পারছি না। সেই সময় আমি কানে হেডফোন লাগিয়ে হয় ছবি দেখি না হলে গান শুনি, কারণ বোঝালে দুজন একজন বুঝবে, বাকি সবাই বুঝবে, এরকম আশা না করাই উচিত। শাওন লিখেছিল বারাসাত থেকে। আর পরামর্শ নিতে নিতে পরম আপাতত একদম বুঝে গেছে কী কী করা উচিত পরমের, তাই পরম বলছে যে আচ্ছা এবার তাহলে বিদায় নেওয়া যাক আজকের মতো, দেখা হবে আগামী সোমবার ঠিক সময় মতো। ততক্ষণ থাকুন আপনি 107 FM রেইনবোর সঙ্গে, আর গান থাকুক আপনার কানে। আপাতত একটা সুন্দর গান শাজাহান জেনসির থেকে, মধুমন্তী বাগচির কণ্ঠে। সত্যি তো ভালোবাসা ছাড়া আমরা জীবন কি বা চেয়েছি, পেয়েছি কি, সে উত্তর সময় দেবে। আপনি থাকুন ভালো, সঙ্গে রাখুন 107 FM রেইনবোকে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাঙ্কগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2000 টাকা পর্যন্ত কোনো রকম চার্জ ধার্য করতে পারবে না। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম আইন 2007-এর আওতায় অর্থমন্ত্রক গতকাল এই গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়েছে রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া যাবে না। তবে 2000 টাকার ওপরে চার্জ আরোপ হবে কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি। গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দিরে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম WCEF। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত সম্মেলনের উদ্বোধন যৌথভাবে করবেন কেন্দ্রীয় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সম্মেলনে 65টিরও বেশি দেশ থেকে 2000-এরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA নিয়ে চতুর্থ দফার আলোচনা শুরু হয়েছে নতুন দিল্লিতে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 5000 কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যেই এই আলোচনা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশার কৃষিভিত্তিক নুয়াখাই উৎসব উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, নুয়াখাই শুধুমাত্র ঐতিহ্যবাহী কোনো উৎসব নয়, এটি সামাজিক পারিবারিক সমাবেশ এবং বন্ধুদের সঙ্গে পুনর্মিলনেরও প্রতীক। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, গণতন্ত্রের ধারণা ভারতের কাছে নতুন নয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তিনি বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে তার অবস্থান উদযাপনের পাশাপাশি গণতান্ত্রিক ঐতিহ্যকেও স্মরণ করে। শিলিগুড়ির ফুলবাড়িতে মহানন্দা নদীতে তলিয়ে যাওয়া 2 ছাত্রের দেহ 2 দিন পর আজ সকালে উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে একজন বাংলাদেশ ও একজন মালদার বাসিন্দা। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। চালু হওয়ার পর প্রথম এক মাসে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে তালিকাভুক্ত বাংলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে 50,000-এর বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এজন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা বীমা থেকে প্রায় 28 কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমের এক পোস্টে উল্লেখ করেছেন। সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাঙ্কগুলি এবং সিস্টেম প্রোভাইডার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে 2,000 টাকা পর্যন্ত কোনোরকম চার্জ ধার্য করতে পারবে না। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন 2007-এর আওতায় অর্থমন্ত্রক গতকাল এক গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এতে জানানো হয়েছে, রূপে ডেবিট কার্ডের ক্ষেত্রেও 2,000 টাকা পর্যন্ত পেমেন্টসে কোনো চার্জ নেওয়া যাবে না। বাস ভাড়া বৃদ্ধি নিয়ে পুজোর পর আলোচনায় বসা হবে বলে পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। গতকাল বাস মালিক সংগঠনগুলির সঙ্গে এক বৈঠকের পর তিনি জানান, 2018 সাল থেকে সরকারিভাবে বাস ভাড়া বাড়েনি, তাই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলেই সরকার সিদ্ধান্ত নেবে। সরকার আগামী 17ই সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। রাজ্য সরকার বিশ্বকর্মা পুজোর ছুটির দিন পরিবর্তন করেছে। এবছর ভাদ্র সংক্রান্তি 17ই সেপ্টেম্বরের পরিবর্তে 18 তারিখ পড়ায় ওই দিন শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে

পক্ষে ছুটি থাকবে। স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচির তৃতীয় দিনে আজ দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে পালিত হয়েছে ফিট ইন্ডিয়া অভিযান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশার নোয়াখাই উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আপনি টিউন করেছেন 107 FM রেইনবো স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:03 হয়ে 10 সেকেন্ড। গান্দুরিয়া নিয়ে আজও এসে উপস্থিত হয়েছি স্বপ্না নীলাঞ্জনা, আমরা থাকবো বেলা একটা পর্যন্ত। আর যেমন আমরা প্রমিস করেছিলাম যে আজ শুনবো আকাশবাণীর পুরনো দিনের গল্প, বিশিষ্ট মানুষদের লেখনীতে ধরা রয়েছে সেই সব কাহিনী, ছোট্ট ছোট্ট করে তাদের লেখা থেকে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরবো সেই সব ছোট্ট ছোট্ট মজার কাহিনী। এবং তখনকার দিনে নীলাঞ্জনা, কারোর বাড়িতে রেডিও আছে মানে তার স্ট্যাটাস বেড়ে আকাশচুম্বী হয়ে যেত,
1: অনেকটাই,
0: এবং সেটা একটা গল্পের এবং চর্চার বিষয় হতো যে অমুকের বাড়িতে রেডিও কেনা হয়েছে এবং কান পাতা হতো তার বাড়িতে।
1: সেই সমস্ত গল্প আমরা নিয়ে আসবো, আসলে প্রতি মাসেই কিন্তু আমরা নিয়ে আসি গান্দরিয়াতে এই আকাশবাণী গল্প সিরিজ। স্বপ্না নীলাঞ্জনা আজও আপনাদেরকে বলেছিল যে আকাশবাণীর গল্প নিয়ে আবার আমরা চলে আসব, চলে এসেছি। সুরে সুরে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান, তারপরে কিন্তু আপনাদের প্রত্যেককে আমাদের সাথে থাকতে হচ্ছে, কারণ এই নস্টালজিয়া বহুল আর নয়।
0: একেবারেই তাই, স্বপ্নের সুর দিয়ে, স্বপ্নের বাঁশি দিয়ে মান্নাদের কণ্ঠে শুরু করছি আজকের গান্দরিয়া।

0: গানটা শুনতে শুনতে সত্যি সত্যি মনে হচ্ছিল যে মা আসছেন, পুজো এসে গেল একেবারে, যেন
1: সেরকম একটা গন্ধ
0: গন্ধ। এবং ছবিটা দেখো, যখন বলছে যে অমল দীঘির ভোটা শতদলে,
1: শতদল, হ্যাঁ
0: সত্যি মনে হচ্ছে যেন দীঘির ওই শতদল ফুটেছে, সেই পদ্ম তুলে নিয়ে গিয়ে মার চরণে দেওয়া হবে। এক একটা গান না এরকম থাকে, তুমি দেখবে কীরকম এমনিতেই কীরকম একটা মনটাকে নস্টালজিক করে দেয়।
1: আমরা বলেছি যে আজ বিশিষ্ট মানুষদের কলমে আমরা পুরনো বেতারের গল্প আপনাদের শোনাব। তো আজ বিশিষ্ট প্রাবন্ধিক এবং গবেষক সুরজিৎ দাশগুপ্ত, তার কলম থেকে কিছু গল্প আপনাদের শোনাব। তারপরে লীলা মজুমদার, তার সঙ্গে আকাশবাণীর নিবিড় সম্পর্ক ছিল, তার কিছু বলা গল্প আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নেব। তো সুরজিৎ দাশগুপ্ত বলছেন যে তাদের বাড়িতে বোধহয় রেডিও কেনা হয় 1945 সালে। বলছেন যে সেদিনকার কথা বলি, সন্ধে সন্ধে মা আমাকে ঘুম পাড়িয়ে দিলেন, যখন ডেকে তুললেন তখন কত রাত জানি নে, ব্ল্যাক আউটে ঘুটঘুটে অন্ধকারে মা আর আমি পথে বেরোলাম, একদম শুনশান ছমছমে পথ, হাসপাতালের দিক থেকে মধ্যে মধ্যে আসছে অস্পষ্ট অস্ফুট কিছু শব্দ, হয়তো কেউ কাতরাচ্ছে কিংবা ডাকছে কাউকে, আর শব্দ বলতে নিজেদের পায়ের শব্দ। হাসপাতাল পাড়াতে ঢুকতেই ঘেউ ঘেউ করে উঠল কয়েকটা কুকুর, বড় রাস্তা থেকে ঢুকে বাঁদিকে দু তিনটে বাড়ি পরেই দ্বিজেন গোসাইয়ের বাড়ি ও কাঠের গোলা, দরজা খুলে দিলেন দেবুদা, ভিতরের একটা ঘরে দ্বিজেনবাবু ও দু তিনজন মহিলা ছিলেন বসে ও শুয়ে। আমরা পৌঁছানোর আগে থেকেই শুরু হয়েছিল ঘরের কোণে রাখা রেডিওর কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে টোকিও স্টেশন খোঁজা। এমন সব কড়কড় ঘর ঘর চুংচাং মিংলিং শব্দ হতে লাগলো যে আমি ঘুমিয়েই পড়লাম। আমাকে তুলে মা যখন আবার পথে নামলেন তখন নিশুতি রাত, শেষ পর্যন্ত বাংলায় নারী কণ্ঠে খবর শোনা গিয়েছিল যে জাপানি ও আজাদ হিন্দ ফৌজ বাহিনী বর্মা জয় করে এবার ভারতের দিকে এগোতে শুরু করেছে। টোকিও স্টেশনটা খুঁজে পেতে পেতে বাংলা খবরের অনেকটা হয়ে গিয়েছিল, মা তখন নাকি আমাকে ডেকে দিয়েছিলেন কিন্তু আমার কিছু মনে নেই। মা বারবার চোখ মুছতে মুছতে ঠিক করে ফেললেন যে নিজেই একটা রেডিও কিনবেন, একটু আপত্তি ছিল বাবার, ডিসি অফিস কোর্ট কাছারি থেকে সোজা শহরের অপর প্রান্তে রাজবাড়ি বরাবর যে রাস্তা গেছে তার উপর মায়ের কোয়ার্টার্স, ওনার মা ছিলেন পেশায় ডাক্তার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: তো মায়ের কোয়ার্টার্স, তার গায়ে লাগানো হাসপাতাল, এমন একটা জায়গায় টোকিও রেডিও শোনার আওয়াজ বাইরে চলে গেলে ভীষণ বিপদ হবে, কিন্তু দাদার খুব উৎসাহ ছিল, বলতে গেলে দাদার জন্যই বাবার আপত্তি উড়ে যায়। কিন্তু ঘটনা

0: এই ঘটনা কি?
1: সেই ঘটনাটাই আপনাদেরকে জানাই। কিন্তু ঘটনা এই যে আমাদের বাড়িতে রেডিও আসার পরে বড় মাসিমার গলা বেশি দিন শোনা যায়নি। হয়তো যুদ্ধের গতি প্রকৃতি পাল্টাতে শুরু করেছিল বলে আজাদ হিন্দ সরকার, আচ্ছা ওনার বড় মাসিমা খবর পড়তেন,
0: হ্যাঁ
1: তো আজাদ হিন্দ সরকার বাংলা খবরের অনুষ্ঠানটা প্রত্যেক

0: তিনি বড় মাসিমাকে নিয়ে জাপানি বধূ নামে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছিলেন।
1: হ্যাঁ, এবং ওর মাসিমা থাকতেন হচ্ছে জাপানে, আর মেসোমশাই ছিলেন জাপানি।
0: মানে ওনার বড় হওয়াটা একদম অন্যরকম, আর আকাশবাণীর সঙ্গে যোগাযোগটা খুব ভালো ছিল, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ।
1: তখন তো ধরো কোনো যুদ্ধ বা এই ধরনের যে সমস্ত সময় তারা দেখেছেন, সময়ের জলছবি, তখন রেডিও একমাত্র নির্ভরযোগ্য সূত্র যার মারফত সমস্ত খবরাখবর মানুষ কান পেতে থাকতো।
0: এই যে মাঝরাত্রে মা রাস্তায় নামলেন এবং টোকিও স্টেশনটা খুঁজছেন, মানে মানুষের মধ্যে কতটা উৎকণ্ঠা এবং কতটা রেডিওর জন্য আকুলতা, যে রেডিও থেকে যে তথ্যটা পাওয়া যাবে, যে খবরটা পাওয়া যাবে, সেটা অবশ্যই অথেন্টিক এবং সেটাই একমাত্র নির্ভরযোগ্য সোর্স।
1: এবং এই রেডিও কেনার পরে আরও কী কী হলো সেগুলো আমরা নিশ্চয়ই গল্পে আসবো, তবে তার আগে পরপর দুটো গান। প্রথম গান তরুণ বন্দ্যোপাধ্যায়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সত্যি সত্যি তোমাদের শোনাবো বলেই কিন্তু এই গান আমরা শোনাই।
1: লতা মঙ্গেশকরের গলায় শুনছিলাম এই গান, আর আমরা রেডিওর পুরনো দিনের গল্প করছি, যখন রেডিও কেনাটাই একটা বিরাট মানে স্টেটাসের ব্যাপার। সুরজিৎ দাশগুপ্ত বলছেন যে তার মাসি এবং জাপানি মেসোমশাই, সেই যে জাপানে চলে গেলেন তার মাসখানেক বাদেই জাপান পার্ল হারবার আক্রমণ করল। তো সুরজিৎ দাশগুপ্তরা তার মাসিদের কোনো খবর পান না। ইতিমধ্যে দেশে ঘটল আগস্ট বিপ্লব, তারপরে আর একটা বিপ্লবের মতো ঘটনা ঘটল, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু, সেই যে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এতদিনে তার খোঁজ মিলেছে কোথায় না রেডিওতে। তিনি নাকি সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ নামে একটা সৈন্যবাহিনী গড়েছেন, কোনো অজানা রেডিও স্টেশন থেকে তিনি গান্ধীজি ও দেশবাসীর উদ্দেশ্যে কয়েকবার ভাষণও দিয়েছেন। তখন বাঙালির ঘরে ঘরে রেডিও ছিল না, রেডিও ছিল তখন আভিজাত্য এবং বৈভবের দোতক, কিন্তু সুভাষের গলা শোনার জন্য তখন কেউ কেউ রেডিও কিনে যখন তখন কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে তার স্টেশনটা খোঁজা শুরু করলেন। সুভাষচন্দ্র তখন পয়লা নম্বরের রাষ্ট্রদ্রোহী, তার কথা শোনা তো বটেই, তাকে নিয়ে আলোচনা করাও ছিল রাষ্ট্রদ্রোহিতার সামিল। এই সুভাষকে নিয়ে বাঙালি আমরা, তখনকার বাঙালিরা তাদের গর্বের শেষ ছিল না, তো তারা কি ওই চোখ রাঙানি শোনেন? তারা যথারীতি তাকে নিয়ে গল্প গুজব করতে শুরু করেন এবং ফিস ফিস চুপি চুপি তাকে নিয়ে নানান রকম চর্চা করতে শুরু করেন।
0: তো সেই ভয় ভয় আলো আঁধারির পরিবেশে কে যেন মাকে জানালো, অনেক রাত্রে নাকি টোকিও রেডিও থেকে বাংলা খবর বলেন

0: হরিপ্রিয়া তাকিদা নামে এক মহিলা। আরে, হরিপ্রভা তাকিদা তো মায়ের দিদিমণির নাম। দিদিমণি মানে মায়ের বড় দিদি। কখন শোনা গিয়েছে সে বাংলা খবর? মাঝরাত্রে মা ব্যবস্থা করে ফেললেন। হাসপাতাল পাড়া দিজেন গোস্বামী ছিলেন কাঠ ও চা ব্যবসায়ী। তাঁর ছোট ভাই দেবুদা অনেক রাত পর্যন্ত মেডিকেল স্কুলের ঝিলের ধারে বাঁশি বাজাতেন। ঘুম ভেঙে কত রাত্রে শুনেছি তাঁর একা একা বাঁশি। সেদিনকার কথা বলি, আমরা এই পর্বটা দিয়েই শুরু করেছিলাম আজকে। সন্ধে সন্ধে মা আমাকে ঘুম ভাঙিয়ে দিলেন, এবং এইটা আমরা শুনেছি যে রাত্রিবেলা মা গেলেন এবং ছোট বাচ্চা তো অতটা বুঝতে পারেননি, ঘুমিয়ে পড়েছেন। আবার যখন ঘুমটা ভেঙেছে তখন আরও অনেক নিশুতি রাত। মা কিন্তু তখন মানে হয়তো বা খবর শুনেছিলেন কি শোনেননি সেটা সেই সময়কার ছোট সুরজিতের অতটা মনে নেই, কিন্তু কিছু একটা ঘটছে।
1: মানে এই ঘটনাটা তাদেরকে ইনসিস্ট করলো রেডিওটা কিনতে
0: একদম।
1: এবং সুরজিৎ তার সুরজিৎ দাশগুপ্ত তার দাদার চাপে পড়ে মা রেডিও কিনছেন, এবং রেডিও কেনার পর রেডিও নিয়ে কীরকম হুল্লোড় বাজছে সেই খবরে আমরা আসব। তবে তার আগে
0: আবারও আমরা গানের হাত ধরি
1: একদম। প্রথমে হৈমন্তী শুক্লা।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় শুনছিলাম এই গান। আর এই যে আমরা যে লেখাটা আপনাদের কাছে শোনাচ্ছি, এটা আসলে সময়ের জলছবি। মানে যে কোনো একটা লেখা পড়লেই সেই সময়ের রেডিও নিয়ে মানুষের আবেগ এবং রেডিওর নির্ভরতা বা প্রয়োজনীয়তা সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। সুরজিৎ দাশগুপ্ত যে লিখছেন সেটা শুধু তো তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, ওই সময়টাকে আমরা পরিষ্কার স্পর্শ করতে পারছি। তো দাদার চাপে রেডিওটা কেনা হলো এবং বাড়িতে রেডিওটা আসা মাত্রই দাদা ঘোষণা করে দিলেন যে রেডিওটা তার, তাতে যেন সুরজিৎ হাত না দেন। দাদার নেশা ছিল খবর শোনার, স্কুলে যাওয়ার আগে একবার আর সন্ধেবেলা আর একবার রেডিওতে নিউজ শোনা ছিল তার বাধা রুটিন। তো তখনকার দিনে ইংরেজি খবর তো বটেই, বাংলা খবরও প্রচারিত হতো দিল্লি থেকে। অবশ্য দিল্লি থেকে বাংলা খবরের পরে স্থানীয় সংবাদ বলে আরেকটি 5 মিনিটের অনুষ্ঠান থাকত। নিউজ ছাড়া দাদা আর একটা জিনিস সুযোগ পেলেই শুনতেন, সেটা ছিল ক্রিকেটের কমেন্টারি। আমাকে ডেকে বলতেন, শোনো শোনো কমেন্টারিটা শোনো, ভালো ইংরেজি বুঝতে বলতে শিখবে। মহারাজা ভিজিয়ানাগ্রাম বা ভিজি, পিয়ারসন সুরিটা, বিড়ি সর্বাধিকারী প্রমুখ ছিলেন সেই সময়ের সব নামজাদা কমেন্টেটর, এবং তাদের কথা শুনে বোলার কিভাবে ছুটে কি ধরনের বল করলেন, ব্যাটে লেগে বল কোন দিকে কিভাবে গেল, সেদিকের ফিল্ডার কি করলেন, সেসব একেবারে ছবির মতো তুলে ধরতেন এই সব নামজাদা কমেন্টেটররা। মানে তারা কান দিয়ে দেখতেন ব্যাপারটা এরকম, এবং তাদের কমেন্ট্রির ধারা মানে ধার এত বেশি ছিল, এত সুন্দর করে তারা বলতেন যে ওই ছবিটা যেন যারা দেখতে পাচ্ছেন না শুনছেন তারাও দেখতে পান।
1: এবং এইভাবে কিন্তু রেডিও কমেন্ট্রি অত্যন্ত জনপ্রিয় হয়। আজও কিন্তু প্রচুর মানুষ আছেন যারা রেডিও কমেন্ট্রি শোনার জন্য কিন্তু একেবারে উৎসুক হয়ে বসে থাকেন। তো কমেন্টেটররা তাদের কমেন্ট্রি করতেন এবং তাদের কথা শুনে বোলার কিভাবে ছুটে কি ধরনের বল করবেন, ব্যাটে লেগে বল কোন দিকে কিভাবে গেল, সেদিকের ফিল্ডাররা কি করলেন, এই সমস্ত কথা আমরা জানতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে না তবু দেখতে পাচ্ছি, এমনই ছিল কথা দিয়ে তাদের ফটো তুলে রাখা এবং শ্রোতাদের ছবি দেখানোর প্রতিভা। পরে আলাদা আলাদা সুবাদে সুরিটা ও সর্বাধিকারীর সঙ্গে আমার অল্প পরিচয় হয়, তখন খেয়াল করি যে সুরিটা অসম্ভব বাকপটু অন্তরঙ্গ এবং রসিক মানুষ।
0: হ্যাঁ, বাকপটু না হলে আসলে এই ধরনের কমেন্ট্রি করাও সত্যি সত্যি সম্ভব নয়,
1: মুশকিল মুশকিল। মামুলি হলেও মামুলি কথাকেও রসালো করে বলেন, কথোপকথন ছিল তার কাছে একটা আর্ট। এবং সর্বাধিকারী বাঙালি হলেও কিছুটা যেন দূরের মানুষ, তবে তিনি যেমন বেশবাস তেমনই কেশচর্য সম্পর্কে যত্নশীল ছিলেন। এই রকম ছিল সেই সময়কার কমেন্ট্রির একটা চিত্র যেটা সুরজিৎ দাশগুপ্ত আমাদের কাছে নিয়ে আসছেন। আসলে কি জানেন তো, এই যে আকাশবাণীর বাড়িটা না, এই বাড়িটা না যুগ সন্ধিক্ষণের একেবারে সাক্ষী। অনেক অনেক যুগ গেছে এসছে,
0: 100টা বছর।
1: হ্যাঁ, এবং অনেক কিছু উঠেছে ভেঙেছে গড়েছে, এই বাড়িটা কিন্তু নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখেছে।
0: সেই সময়ের ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। আবারও পরপর দুটো গান শুনবো, তারপরে আসবো আরও গল্পে আরও কথায়।

0: গান শুনলাম অসাধারণ।
1: এবং এটা আর্কাইভাল রিলিজ, অর্থাৎ আকাশবাণীর জন্য রম্যগীতি আমরা শোনাচ্ছিলাম। এই গানটির কথা লিখেছিলেন প্রণব রায় এবং রবীন চট্টোপাধ্যায় সুর করেছিলেন। তো আজকে আমরা কলকাতা বেতার বা পুরনো কলকাতার পুরনো আকাশবাণীর যে গল্প, সেই মানে তখনকার দিনের সমাজে এর কীরকম প্রভাব ছিল সেটাও আমরা ছোট্ট ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি। এবং ঘটনাচক্রে আমরা আজকে আর্কাইভাল রিলিজ আকাশবাণী
0: এই অসাধারণ মণিমুক্ত তার মধ্যে থেকে একটি পেয়ে গেলাম আমরা, শুনিয়ে দিলাম। তবে এই মুহূর্তে আবহাওয়া সম্পর্কিত একটি বিশেষ ঘোষণা রয়েছে, সেটা একটুখানি জানিয়ে দিই আমরা।
1: হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা ঝড় বয়ে যেতে পারে 30-40 কিলোমিটার বেগে। কোথায় কোথায় সেগুলো বলে দিচ্ছি। মালদা ডিস্ট্রিক্টে উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং এইসব এরিয়ার যারা, যদি আপনারা কোনো শ্রোতা দর্শক থাকেন, শ্রোতা থাকেন, তো আপনারা একটু সাবধানে থাকবেন। আমরা স্বপ্না নীলাঞ্জনা রয়েছি গান্দরিয়া নিয়ে, আজ আকাশবাণীর পুরনো দিনের গল্প শোনাচ্ছি আপনাদের। আরেকটা গান শুনে নিই, তারপরে গল্পে আসব।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান্দরিয়া 107 FM রেইনবোতে। গান্দরিয়া, গান্দরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: মনোময় ভট্টাচার্যের গলায় শুনছিলাম এই গান। দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি বলছে 11:44 স্বপ্না নীলাঞ্জনার সঙ্গে গান দৌড়িয়াতে আপনারাও রয়েছেন আর আমরা পুরনো দিনের কথা শুনছি।
1: আসলে এই সমস্ত কথা এতটাই ভালো লাগার, এতটাই সুখের কথা না, তুমি দেখবে সময় কি করে যেন এক নিমেষে ফুসমন্তর হয়ে যাবে। সময়কে আমরা ধরে রাখতে পারি না, কিন্তু সেই সময়ের গল্প শোনাতে পারি।
0: একদমই তাই। সেই সময় শনি রবিবার থাকতো অনুরোধের আসর। তখনকার দিনে একটা গান কে কোথা থেকে শুনতে চেয়েছেন সেই নামগুলো বলেই গানটা শোনানো হতো।
1: এখনো
0: তো আমরা সেটাই করি। দাদা মধ্যে মধ্যে গানের অনুরোধ পাঠাতেন আর নিজের নাম এবং গানটা শুনে খুব খুশি হতেন। দাদা দৌলতে আরো একটা অনুষ্ঠান প্রচুর শুনেছি, সেটা হচ্ছে গল্পদাদুর আসর।
1: আচ্ছা,
0: ভাবো গল্পদাদুর আসরের বয়সও তো কম হলো না।
1: আমি গল্পদাদুর আসর করেছি। সেই সময় গল্পদাদু ছিলেন কে জানো?
0: ইন্দিরা?
1: না, আমি যখন গল্পদাদু করেছি সেই সময় ছিলেন দেবাশিস বসু।
0: ও, দেবাশিস, তিনি
1: ছিলেন গল্পদাদু।
0: গল্পদাদুর আসরে দাদু শুধু গল্পই বলতেন না, জ্ঞান বিজ্ঞানের কথাও অনেক বলতেন। একবার একটা হাসির নাটিকা শুনলেন সুরজিৎ দাশগুপ্ত, সেটা রবীন্দ্রনাথের হাস্য কৌতুকের একটি নাটিকা। এবং কলকাতায় থাকতেন না বলে গল্পদাদুর আসরে যোগ দেওয়ার উপায় না থাকার জন্য তার দাদার খুব খেদ ছিল। তবে হিরোশিমা নাগাসাকি ধ্বংসের খবর শোনার পর থেকে মা আর রেডিও খুলতেন না, তবে বাবা মধ্যে মধ্যে অনেক রাতের নিউজটা শুনতেন। যদ্দূর মনে পড়ে বাবা বরাবরই রেডিও থেকে দূরে থাকতেন, তবে একবার বাবাকে রেডিওতে সেঁটে থাকতে দেখেছি। সেটা 1946 আগস্ট মাসের সময়। তখনকার দিনে দার্জিলিং মেলে কলকাতা থেকে দুটো জিনিস প্রতিদিন সকালে আসত জলপাইগুড়িতে। একটি হলো ফারপুর পাউরুটি আর অন্যটি হলো দৈনিক পত্রিকা। কিন্তু একদিন সকালে দার্জিলিং মেল এলো, কিন্তু কোনো পাউরুটি বা দৈনিক পত্রিকা এলো না। কলকাতায় নাকি দারুণ দাঙ্গা বেঁধেছে, খবরের জন্য রেডিওই ছিল তখন একমাত্র ভরসা। মানে রেডিওর উপরে মানুষের নির্ভরতা কতখানি ছিল, এবং সেটা শুধু যে গান শোনার জন্য তা নয়, মানুষের দৈনন্দিন জীবনেও তার কতখানি প্রভাব দেখো।
1: এবং মুক্তিযুদ্ধের সময়ও, সেই সময় ছিলেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় কিংবদন্তি।
0: ওই সময় তো দেবদুলাল বন্দ্যোপাধ্যায় মানে যেভাবে খবরটা পরিবেশন করতেন এবং খবরটা যেভাবে লেখা হতো,
1: মানে উনি না সেই সময় যেন একজন এই সংবাদ পড়ার ক্ষেত্রে একজন পদপ্রদর্শক হয়ে গিয়েছিলেন,
0: অগ্রদূত।
1: এবং হ্যাঁ, অগ্রদূত। আজও কিন্তু আমরা তাকে স্মরণ করি, আমরা বলি। এবং তুমি দেখবে

0: যে মাঝে মাঝে একটা সময় যখন কারফিউ হয়েছিল সেই সময়ও কিন্তু যতই ভিজুয়াল মিডিয়া থাক না কেন, রেডিও শোনার প্রতি কিন্তু আগ্রহ একটা থাকে মানুষের, জানো তো, মানে শব্দের মাধ্যমে কি করে ছবিটা চোখের সামনে ভেসে উঠছে এই আকর্ষণটা, এটা আজও আছে বলে কিন্তু এই এখনও আমরা কথা বলছি। আমরা কিন্তু ওই দাঙ্গার কথায় ছিলাম। বাবা চলে যাবার পরও দাদাও যখন কলকাতায় চলে গেলেন তখন আমি পেলাম রেডিও চালাবার খুশি মতো অধিকার। অনেক রকম অনুষ্ঠানই তখন শুনতে পেতাম। অনুষ্ঠানগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল রবিবার সকালে পঙ্কজ মল্লিকের গান শেখাবার আসর, আর তারপরে গান শেখাতেন সুচিত্রা মিত্র। আরেকটা আসর আমার আগ্রহ ঔৎসুক্য জাগিয়েছিল, সেটা বিরূপাক্ষের নানা বিচিত্র অভিজ্ঞতার কাহিনী বলার আসর। রেডিওতে বোধ হয় প্রতি শুক্রবার নাটকও হতো, কিন্তু কিছুক্ষণ শোনার পর যেহেতু ছোট ছিলাম ধৈর্য অতটা ছিল না, তবে একটা ছোট নাটিকা শুনে খুব মজা পেয়েছিলাম, অচিন্ত কুমার সেনগুপ্তের সাক্ষী, আর সাক্ষীর অভিনয় করেছিলেন নবদ্বীপ হালদার।
1: ওরে বাপরে, হাসির রাজা।
0: হ্যাঁ, পরের যুগে ওই মজাদার নাটিকাটি রেডিওতে সম্প্রচারিত হয়েছে। আমি রেডিওর নাটকের তেমন ভক্ত না হলেও মা কিন্তু এক একদিন সময় পেলে কি মুড হলে বিছানায় শুয়ে অথবা রেডিওর টুলে বসে জানলা দিয়ে রাস্তা দেখতে দেখতে রেডিওর নাটক শুনতেন। কিন্তু বড় মাসিমা ও মেসোমশাই জলপাইগুড়িতে আসার পরে আমার রেডিও শোনার অধিকার আবার খর্ব হয়। মানে তখন তো আবার বড়রা এসে গেছে, তাদের হাতে রেডিও কন্ট্রোল পাওয়ার চলে গেছে, তো পরে আবার কি কি ঘটছে
1: আমরা আসছি। হ্যাঁ, এবারে যে গানটি শুনবো সুবীর সেনের গলায়, শুনে দেখুন আপনারও অত্যন্ত প্রিয় গান এটি।

0: আচ্ছা নীলাঞ্জনা, এই যে সুবিশ্বনের গলায় গানটা শুনছিলাম, মানে যিনি গানটা লিখেছেন, যিনি সুর করেছেন এবং যিনি গাইলেন, আমাদের পক্ষে কি সম্ভব, মানে এই কণ্ঠ ভুলে যাওয়া, এই সুরকারকে ভুলে যাওয়া, এই গীতিকারকে ভুলে যাওয়া, মানে সুধীন দাশগুপ্তর কথা এবং সুরে এই যে গানটি আমরা শুনলাম, তেমনই কি ভুলে যাওয়া সম্ভব? আমরা কলকাতা বেতার এর পুরনো দিনের কথাবার্তাগুলো ধার করছি, কারণ আমরাও তো সত্যি সত্যি অনেক পরের প্রজন্ম, সুতরাং আমাদের ওই কালো কালো অক্ষর ধার করে বলা ছাড়া কোনো রাস্তা নেই। সেই সময় যে উন্মাদনা ছিল, এবং সেদিন আমার এক বন্ধু খুব সুন্দর একটা কথা বলেছেন যে তোমাদের আকাশবাণী তো একটা প্রতিষ্ঠান, এখন আরও অনেক চ্যানেল আছে, কিন্তু আমরা এখনও রেডিও বলতে আকাশবাণী বুঝি।
1: এবং এত ভ্যারাইটি, এত ভ্যারাইটি, এটা তো অন্য কোথাও পাওয়া যাবে না, এত সম্ভার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে জানো তো, শিল্পী মনের কোথাও যেন না এক কোণে একটা হাহাকার থাকে যে সময় আমার সৃষ্টির উপর থাবা বসাবে না তো, সময় তাকে গ্রাস করে নেবে না তো।
0: এই এই এই মানে আশঙ্কা সবারই ছিল। কাজী নজরুল ইসলামও তার গানে বলেছেন বা কথায় বলেছেন, রবীন্দ্রনাথ তিনি অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে আমার সমস্ত কিছু ভুলে গেলেও আমার গানকে তোমরা ভুলতে পারবে না। কাজী নজরুল ইসলামও সে কথা বলছেন এবং প্রচুর গান লিখেছেন তারা, কিন্তু তবু এই যে আক্ষেপটা,
1: ভুলে যাওয়ার একটা আক্ষেপ।
0: আচ্ছা এটা কি তো সাধারণ মানুষ আমরা যারা, আমাদেরও কি এই এই আক্ষেপ নেই যে আমরা যে এই যে কাজ করি দিনের পর দিন আসি, আমাদের বন্ধুরা কি সত্যিই মনে রাখবেন আমাদের, নাকি তারা আমাদের ভুলে যাবেন?
1: ওই যে তবু মনে রেখো,
0: তবু মনে রেখো,
1: এই এই আকুতিটুকু না, এটা মনে হয় যেখানেই ভালোবাসা, যেখানেই সম্পর্ক, সেখানে না কোথাও একটা অধিকার চলে আসে যে যত কিছুই হোক সম্পর্কের মধ্যে যেন কোথাও ধুলো না পড়ে।
0: একদমই তাই। আর দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি বলছে আমাদের সংবাদ, আবাসী সংবাদে চলে এসেছি আমরা, মানে সেই সময়ের সংবাদ আর আজকের সংবাদের মধ্যে, কারণ আজকের পরিস্থিতি অনেক অন্যরকম,
1: অনেক অন্যরকম।
0: আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক, তবুও আমরা রেডিওর সংবাদ, যে মানে সংবাদ বন্ধু যারা বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে নিয়ে আসেন এবং যেসব বন্ধুরা সংবাদ পরিবেশন করেন, সেই সংবাদেরও কিন্তু রিচ প্রচুর, অজস্র মানুষ কান পেতে থাকেন, এবং অনেক মানুষ আছেন যারা রেডিওর খবরটা গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য বলে মনে করেন।
1: এবং এত প্রত্যন্ত জায়গায় রেডিও পৌঁছে যায় যে সেখানে কিন্তু ভিজুয়াল মিডিয়া এখনও হয়তো সেইভাবে জায়গাটাকে গ্রিপ করতে পারেনি। মানুষরা বসে থাকেন, কখন রেডিওতে খবর হবে সেটা শুনে কিন্তু তাঁদের জীবন জীবিকা অনেকটাই তারা নির্ধারণ করে। তো আমরা চলে যাব খবরে, অবশ্যই গান শুনতে শুনতে, তারপরে আবারও ফিরছি 107 MHz FM রেইনবো গান দরিয়ায়। স্বপ্না নীলাঞ্জনা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে। 1959 সালে অল ইন্ডিয়া রেডিওর অধীনে এটি পরীক্ষামূলক টেলিভিশন পরিষেবা হিসেবে যাত্রা শুরু হয়েছিল। কয়েক দশকের পথপরিক্রমায় এটি তথ্য প্রচার, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আজ ওয়ার্ল্ড সার্কুলার ইকোনমি ফোরাম WCEF এর দশম সংস্করণ শুরু হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই সম্মেলনের উদ্বোধন করেন। উল্লেখ্য, ভারতে প্রথমবার এই সম্মেলন আয়োজিত হচ্ছে। জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে আজ দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। প্রখ্যাত ভারতীয় প্রকৌশলী ভারতরত্ন মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়ার অবদানকে স্মরণ করতে এবং দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকাকে সম্মান জানাতে তাঁর জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশে নির্বাচন কমিশন 7 ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে নির্বাচন 12ই নভেম্বর হতে পারে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ একথা জানান। মোট 4,580টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় 4,272টিতে দ্রুত নির্বাচন দরকার, কারণ সেগুলির মেয়াদ শেষ হওয়ার আগে 180 দিনের মধ্যে নির্বাচন করানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের থাকার সময়সীমার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। ম্যাসাচুসেটসের এক জেলা বিচারকের দেওয়া এই নির্দেশের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পুরুষদের ক্রিকেটের দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে আজ ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রত্যেক বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আমরা গান দরিয়াতে আছি, স্বপ্না নীলাঞ্জনা, থাকবো এখনও অনেকক্ষণ, একটা পর্যন্ত থাকবো। আর আমরা পুরনো দিনের বেতারের গল্প শুনছি, শোনাচ্ছি, আমরা নিজেরাও শুনছি, আবার আপনাদেরও একটু শোনানোর চেষ্টা করছি। এই যে সুরজিৎ দাশগুপ্ত, তিনি বলছেন যে অসুস্থতার কারণে তিনি 1954 থেকে 1955 এই এক বছর প্রাণ ভরে তিনি রেডিও শুনেছেন। যে সময়টা তিনি শয্যাশায়ী ছিলেন সেই সময় রেডিওতে এক ঐতিহাসিক কবি সম্মেলন হয়। সম্মেলনটা আক্ষরিক অর্থেই ঐতিহাসিক ছিল এই কারণে যে তাতে কবিতা পড়েছিলেন কারা কারা জানো? করুণানিধান, কুমুদরঞ্জন থেকে শুরু করে জীবনানন্দ, সুধীন্দ্রনাথ দত্ত, সঞ্জয় ভট্টাচার্য প্রমুখ, নবীন প্রবীণ, মানে তার কাছে নবীন প্রবীণ, আমাদের কাছে সবাই প্রবীণ, অনেক কবি কবিতা পড়েছিলেন। রেডিওর এই কবি সম্মেলন সুরজিতের মনে স্মৃতি জাগিয়ে দেয়, অনেক স্মৃতি। এই আসরে এসে জীবনানন্দ সঞ্জয় ভট্টাচার্যের কাছে নাকি প্রেমেন্দ্র মিত্রের খোঁজ করেছিলেন। কেন প্রেমেন্দ্র মিত্রের খোঁজ করেছিলেন জীবনানন্দ? আসলে কবি সম্মেলনে জীবনানন্দ কবিতা পড়েন 13 অক্টোবর 1954। অনুষ্ঠান প্রচারিত হয় 9:00 কলকাতা ক্ষয়ে। কবি পড়েছিলেন সে বছরেই শারদীয় দেশ পত্রিকায় প্রকাশিত মহাজিজ্ঞাসা কবিতাটি। পরদিন তিনি মর্মান্তিক দুর্ঘটনায় পড়েন, আর সুস্থ হয়ে ওঠেননি। এবং এই নিবন্ধে কবিদের সঙ্গে আরও যারা কবিতা পড়েছিলেন, অন্তত বেতার জগতের অনুষ্ঠান সূচিতে আরও যাদের নাম ছাপা হয়েছিল, তারা হলেন কালিদাস রায়, বনফুল, সজনীকান্ত দাস, গোপাল ভৌমিক। এর আগে 1953 সালে আয়োজিত কবি সম্মেলনেও করুণানিধান বন্দ্যোপাধ্যায়, কালিদাস রায়, নরেন্দ্র দেব, অজিত দত্ত, সজনীকান্ত দাস, রাধারানী দেবী, বাণী রায় প্রমুখের সঙ্গেও জীবনানন্দ কবিতা পড়েছিলেন এবং কবিতাটির নাম ছিল শকুন। তারও আগে সম্ভবত 1952 সালের শেষ দিকে কখনও জীবনানন্দ সাহিত্য বাসরে এক গুচ্ছ কবিতা পড়েছিলেন এবং প্রকাশিত হয়েছিল। কবিতাগুলি ছিল, যে কবিতাগুলি পড়েছিলেন, সিন্ধু সারস, মনোবিহঙ্গম, আছে সুরঞ্জনা, 8 বছর আগের একদিন। তো এই যে যে নামগুলো আমরা বললাম, যে কবিদের নামগুলো আমরা বললাম, সেই তারা তো প্র্যাকটিক্যালি মানে কি বলবো, ক্লাসিক্যাল পোয়েট্রি আমাদের উপহার দিয়েছেন। এবং অনেকে যারা কবিতা চর্চা করেন না, কবিতা পড়ার অভ্যেস যাদের নেই, তারা হয়তো এমনভাবে বলেন যে না, জীবনানন্দ পড়ব না, বড়

0: করলো আর কি।
1: এইবার একটু অন্য প্রসঙ্গে আসছি। এই জীবনানন্দ এবং প্রেমেন্দ্র মিত্রের প্রসঙ্গে তো ছিলেনই, সুরজিৎ দাশগুপ্ত তিনি বলছেন। এছাড়াও কিন্তু কলকাতা রেডিও, আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়
0: বিরাট ভূমিকা
1: এবং যারা পূর্ববঙ্গ ছেড়ে এসেছেন, বিশেষত যাদের আত্মীয় স্বজন সেখানে সেই সময় আটকে রয়েছেন, সেই সমস্ত বাঙালিদের প্রাণের সঙ্গী হয়ে উঠেছিল কলকাতা রেডিও। 1971 সালের সংবাদ পরিক্রমা, সংবাদ বিচিত্রা, রেডিও কার্টুন প্রভৃতি অনুষ্ঠান শোনার জন্য সকলে একেবারে মানে উৎসুক হয়ে থাকতেন। আর আমরা তখন একদিকে পারিবারিক অশান্তি, অন্যদিকে পাড়ার কিছু সমস্যার কারণে কিন্তু দুজন তখন খুব বিপর্যস্ত। তার উপরে বাড়িতে তখন রংপুর থেকে আগত যোগেন রায় এবং হায়দার আলী নামে দুজন আশ্রয় প্রার্থী প্রৌঢ়, তারা আমাদের রেডিওটা প্রায় দখল করে রেখেছিল। তাদেরকে আমরা আগে চিনতাম না। তারা এসেছিলেন মৈত্রেয়ী দেবীর সুবাদে, আর কিছুদিন
0: রবীন্দ্রনাথ,
1: কবি কায়সুল হক এবং তার সঙ্গে কবি শামসুর রহমানও ছিলেন। হ্যাঁ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অংশুমান রায় প্রমুখের সংবাদ পাঠ এবং গান, উপেন তরফদারের বিচিত্র অভিজ্ঞতা বলি, আমাদের অতিথিরা বুভুক্কুর মতো গোগ্রা শিকিলতেন। প্রণবী সেনের লেখা সংবাদ পরিক্রমা,
0: প্রণবী সেন একজন নক্ষত্র প্রতিম মানুষ, যিনি আমাদের বেতারকে সমৃদ্ধ করেছিলেন।
1: এবং আমরা বারবার বলছি,
0: এবং জানো তো এখনো ভবেশ দাস তাঁরা প্রণবী সেন স্মারক বক্তৃতার আয়োজন করেন প্রত্যেক বছর।
1: এবং এই ভবেশ দাসের সম্পাদনায় বেতার জগৎ আমাদের কাছে এত সুন্দর, এই সুবর্ণ সময়কে আমাদের কাছে নিয়ে আসছে। ওই যে বলছিলাম না যে এই বাড়িটা 100 বছরের সাক্ষী, এবং এত সৃষ্টিশীল মানুষ এখানে এসেছেন, কাজ করেছেন, যে এই বাড়ির প্রতিটি ধুলিকণাও আমাদের কাছে যেন পবিত্র মনে হয়।
0: একদমই তাই।
1: আজকে তাই আমাদের নিজেদের কতটা ভালো লাগছে যে এই স্টুডিওতে বসে, এই মাইক্রোফোনের সামনে আমরা দুজন এই সমস্ত মানুষদের কথা, এই সমস্ত সময়ের কথা সকলের সাথে।
0: তুমি মুক্তিযুদ্ধের কথা বলছিলে, এখন একটা গান শোনাই মৌসুমী ভৌমিকের গলায়, একটু শুনে দেখো।

0: গানটা শুনতে শুনতে না কিরকম বিহ্বল হয়ে পড়েছি, মানে
1: মানে আমি না ঠিক উপযুক্ত শব্দ চয়ন করতে পারছি না যে এই গানের পরে কি বলা উচিত।
0: একদমই তাই। মৌসুমী ভৌমিকের গলায় শুনছিলাম তার বিখ্যাত গান যশোর রোড, এবং একেবারে এই মুক্তিযুদ্ধের কথা তুমি বলছিলে, আপনারা শুনতেই শুনে বুঝতেই পারলেন যে এটা একেবারে ওই প্রেক্ষাপটে লেখা গান।
1: একদমই একদমই।
0: কলকাতা রেডিওর মাহাত্ম্য প্রসঙ্গে তিনি বলছেন যে সেটা তিনি প্রথম অনুভব করেন 1978 সেপ্টেম্বরে। ততদিনে রেডিওর প্রযুক্তিতে ছোট মাপের ব্যাটারি চালিত সোনি ট্রানজিস্টার রেডিও এসে গেছে বাজারে, দামেও সস্তা। গ্রামাঞ্চলে যেখানে বিদ্যুৎ পৌঁছয়নি সেখানে এই ব্যাটারি চালিত ট্রানজিস্টার রেডিওর দৌলতে বিশ্বের খবর পৌঁছে যায়। খেতে মাঠে একা একা কাজ করার সময় এই রেডিও কৃষকদের সঙ্গ দেয়। উঠোনে ধান ঝাড়ার মতো একঘেয়ে কাজ করার সময় রেডিও নিয়ে আসে গান বাজনার বৈচিত্র্য। গ্রামাঞ্চলে যেমন এককালে আলকাপ ঝুমুরের দল পল্লিতে পল্লিতে গেয়ে বেড়াত, তেমনি এই ছোট্ট রেডিও হয়ে ওঠে চলমান প্রমোদদায়ী দল। আমোদ প্রমোদের জন্য আর ঘরের বাইরে যেতে হয় না, ঘরেই আমোদ প্রমোদ চলে আসে বেতার তরঙ্গে। আমোদ প্রমোদের সঙ্গে চলে আসে চাষবাসের নানা খবরাখবর। তো উনি
1: কিন্তু আমরা চাষি ভাইদের জন্য,
0: চাষি ভাইদের জন্য বলছি, হ্যাঁ, এই ধারাবাহিকভাবে চলছে।
1: যারা মাছ ধরেন সেসব বন্ধুদের জন্য আমরা ওয়েদার রিপোর্ট দিই, মানে সেই ট্রেডিশন কিন্তু সমানে চলছে। সেই যে ওয়াজেদ আলী শাহ কথাটা বলেছিলেন, সেই ট্রেডিশন সমানে চলছে, আমরা বহন করে নিয়ে যাচ্ছি।
0: এইবারে তিনি একটা মজার ঘটনা বলছেন, সালটা 1978। সেবারে একটা বিশেষ প্রয়োজনে তিনি বাঁক পটুয়া নামে এক প্রতিভাবান লোকশিল্পীর খোঁজে মুর্শিদাবাদের কান্দিতে গিয়ে শুনলেন গত মাসের বন্যাতে বাঁকুর ঘরবাড়ি বেসে গেছে, তাই তিনি মাথা গোজার জায়গার খোঁজে চলে গেছেন বীরভূমের সৎপল সাথে, তার শ্বশুর বাড়িতে। তো সাতপলসায় গিয়ে তার বউকে তিনি পেলেন। তিনি জানালেন যে বাঁকুর দুঃখ শোকে মাথা খারাপ হয়ে গিয়েছে, তিনি কাজের খোঁজে গিয়েছেন কোটাসুরে। সন্ধেবেলায় হাটের চায়ের দোকানের খদ্দেররা বাইরের লোক দেখে নানান রকম জেরা করতে শুরু করলো। বাঁকুর খোঁজে পরদিন কোটাসুর যাবেন শুনে একজন গ্রামবাসী বলে ফেললেন, সে কি, বাঁকু তো বলেছিল উস্তাপুর যাবে। দ্বিধাতে পড়ে শেষমেশ ঠিক করলাম যে উস্তাপুরেই যাব। তারাপীঠের রাস্তার ওপারে মাঠ ভেঙে মাইলখানেক গেলে উস্তাপুর, জল কাদায় মাঠ একাকার, বহু জায়গাতে তখনও আধ হাঁটু জল, এবং তিনি একেবারেই ভগ্ন মনোরথ না হয়ে তিনি হাঁটতে শুরু করলেন উস্তাপুরের দিকে।
1: প্রায় ঘন্টা দুয়েক হাঁটার পর দূরে টিলার উপরে গাছপালার ফাঁকে ফাঁকে ঘর বাড়ি চোখে পড়ল। চারিদিকে নিচু জমি, মাঝখানে উঁচু জমির উপরে দ্বীপের মতো গ্রাম উস্তাপুর। বাঁকুড়ও খোঁজ পেলাম আর শুনলাম প্রতি বছর বর্ষাতে উস্তাপুর চারিদিকে জলে ঘেরা আন্দামানের সামিল হয়ে যায়, তাই বর্ষার আগে তিন চার মাসের মতো মনোয়ারি মুদি, কেরোসিন, আলু, পেঁয়াজ ইত্যাদির রসদ জোগাড় করে রাখে গ্রামবাসীরা, আর নৌকো তৈরি করে রাখে হাসপাতাল বা অন্য জায়গায় যাওয়ার জন্য। প্রতি বছরের মতো এবার বর্ষাতে চারপাশের নাবাল জমি জলে একটু বেশি থই থই করেছে, কিন্তু তা কত বেশি হয়েছে, কত ক্ষতি হয়েছে তা তারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে ধারণ করতে পারেনি। সে হিসেব তারা জানালো ট্রানজিস্টার রেডিওর দৌলতে। রেডিওর খবরেই তারা জানলো যে সারা সংসারে প্রলয় ঘটে গিয়েছে, ভেসে গিয়েছে তামাম বিশ্ব সংসার, ভেঙে গিয়েছে শত শত ঘর বাড়ি, মারা গেছে শত শত অবলা গরু ছাগল। এমন বিশাল মহাপ্লাবন যে হয়েছে সে খবর তারা জানলো এই ছোট্ট যন্ত্রটা থেকে। এতটুকু যন্ত্র থেকে কত খবর যে পাওয়া গেল! সত্যি এই ছোট্ট যন্ত্রটার উপকারিতা ও প্রয়োজনীয়তার কথা ভাবলে আশ্চর্য হতে হয়। আমরা যারা শহরে এবং বিদ্যুৎ শক্তির আওতায় থাকি তাদের কাছে রেডিওর গুরুত্ব কিন্তু খানিকটা কমলেও এখনো রয়েছে।
0: একদম

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আরতি মুখোপাধ্যায়ের গলায় শুনছিলাম এই গান। এবারে যার কথায় আসব, তিনি আর কেউ নন, লীলা মজুমদার। লীলা মজুমদারের একটা লেখায়, সে লেখাটার শিরোনাম হচ্ছে আমার বেতার জীবন। তো তিনি বলছেন যে আমার 7 বছরের রেডিও জীবন শুরু হয়েছিল April 1956 আর শেষ হয়েছিল 1963 জুন। অর্থাৎ এই 7 বছর তিনি রেডিওর সঙ্গে একেবারে সম্পৃক্ত ছিলেন, এখানে কাজ করেছেন। তো তিনি নানান রকম মজার গল্প শুনিয়েছেন, অনেক কথা বলেছেন, তার মধ্যে মজার গল্পটা আপনাদের শোনাতে ইচ্ছে করলো। জানুয়ারি মাসে রেডিও সপ্তাহ পালন করা হতো মহাধুমধাম।

0: তিনি বলছেন, বিশেষ প্রোগ্রাম হতো, লোকজন নেমন্তন্ন করে গান বাজনা শোনানো হতো, মঞ্চের উপর চারটি নাটক হতো, তার জন্য এক মাস আগের থেকে মহড়া চলতো এবং শিশু মহলের পক্ষ থেকে ছোট্ট একটি নাটকও হতো, গল্পদাদুর আসরের পক্ষ থেকে একটি, মহিলা মহলের পক্ষ থেকে একটি, তাছাড়া নাটক বিভাগ থেকে ভালো কিছু হতো। তো ওই প্রথম তিনটি দায়িত্ব ছিল লীলা মজুমদারের। সুযোগ্য সাহায্যকারী থাকাতে তিনি নির্ভয়ে কাজে নামলেন। যেমন দক্ষ উষা তেমনই ইন্দিরা, আর জয়ন্ত তো একাই একশো। আমার নাটক প্রযোজনার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু প্রচুর আইডিয়া এবং পড়াশুনো ছিল। নাটক বাছাই হলো ছোটদের জন্য নাচ গান মিলিয়ে ছোট্ট এবং সুন্দর কিছু, ইন্দিরা আর উষা তৈরি করে নিল। গল্পদাদুর আসরে জয়ন্তর দাদা নাম করা লেখক ও নাট্য পরিচালক প্রশান্তর লেখা কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হলো, আর মহিলা মহল থেকে লীলা মজুমদারের মোহিনী নাটক হলো। সে এক আনন্দযোগ্য, প্রত্যেক বছর হতো এবং সে কথা মনে করলেই তার মন অত্যন্ত খুশি হয়ে যেত। তো প্রত্যেক দিন মহড়া হতো, খুদে অভিনেতাদের অভিভাবকদের স্কুলের পর তাদের নিয়ে আসতেন, তারা নিচে অপেক্ষা করতেন। মহড়া হতো দোতলায় ৬ নম্বর স্টুডিওতে, যাকে সবাই ভূতুড়ে স্টুডিও বলতো। আকাশবাণীর ভূতের গল্পটা অত্যন্ত বিখ্যাত।
1: বিখ্যাত, হ্যাঁ। একদিনে তেমন কিছু নেই,
0: তেমন কিছু নেই, ওই কট কাঁচ দরজার যে আওয়াজ তাতেই মোটামুটি সবাই,
1: এবং মাঝে মাঝে ইঁদুর দৌড়াতো,
0: ইঁদুর দৌড়ায়
1: জন্য পিয়ানোতে টুংটাং টুংটাং আওয়াজ হতো।
0: তো কোনো এক শনিবার বিকেল থেকে বৃষ্টি পড়ছে, চারদিকে আলো কমে গেছে, তাতে কি ছাতা বর্ষাতে নিয়ে খুদের অভিভাবকরা সহ স্টুডিও জমিয়ে দিয়েছে। কর্মীরা যে যার বাড়িতে গেছে, যারা ডিউটিতে তারা ব্যস্ত। এবার ভুতুড়িয়ে স্টুডিও হাসি কলরবে মুখরিত। এমন সময় দরজা খুলে হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে অমনি দরজা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়লেন প্রেমেন্দ্র মিত্র। ওনার কথায় প্রেমেন বাবু বললেন, আমাকে বাঁচান। সঙ্গে সঙ্গে হাসি তামাশা বন্ধ, ঘরময় থমথম। তো লীলা মজুমদার বললেন, কি হলো কি হলো, আমাকে ধরে নিয়ে যেতে এসেছে।
1: হ্যাঁ,
0: কি সর্বনাশ, কে ধরে নিয়ে যেতে এসেছে? ইঞ্জিনিয়ারিং কলেজের একজন সন্ডা মতো ছেলে, সে প্রেমেন্দ্র মিত্রকে ধরে নিয়ে, এবারে মানে ধরে নিয়ে যাবে এইরকম একটা। তো যাই হোক, লীলা মজুমদাররা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তো স্বস্তির নিঃশ্বাস ফেলে তারপরে ঘটনা যেটা হলো সেটা একটু অন্যরকম।
1: স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, কেন এসেছে? ওদের বার্ষিক উৎসবের প্রধান অতিথি আসেনি তাই। আমি বললাম, আশা করি আপনি সেই প্রধান অতিথি নন। প্রেমেন বাবু উত্তেজিত হয়ে পড়লেন, না কখনো না। তখন জয়ন্তকে বললাম, তুই গিয়ে তাকে ভাগিয়ে দিয়ে, প্রেমেন বাবু এখানে বসুন। প্রেমেন বাবু ভারী বিরক্ত, ওর কম্ম নয়, ওকে দিয়ে হবে না, আপনাকে একবার যেতে হবে। তো এইভাবে সেই প্রেমেন বাবুর কথা বলছেন আর কি লীলা মজুমদার। অবশেষে ১৯৫৭ সালের জানুয়ারিতে সন্ধ্যায় প্রেমেন বাবুকে আগে পাঠিয়ে আমি একটু বাদে গিয়ে তাকে ডাকলাম, ছোটদের মহড়ায় কিছু সাহায্য না করলেই নয়। তো যখন গেছেন, গিয়ে দেখছেন যে একজন লম্বা চওড়া মিষ্টিমুখ যুবক বসে আছে। তো আমার কথা শুনেই বলল, উনি তো যেতে পারবেন না মহড়ায়, কারণ ওনাকে আমি শিবপুরে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমি অনেক কষ্টে তাকে বোঝালাম যে আমরা দেখুন কেন্দ্রীয় সরকারের কর্মচারী, ওভাবে কর্তব্যের অবহেলা তো করা যাবে না। তো তখনও ৬টা বাজেনি, এই বেলা বিকল্প কাউকে পাওয়া যাবে, আর দেরি করলে তাও পাওয়া যাবে না। এই বলে কয়েকজন সম্ভাব্য হতভাগ্যের নামও বলে দিলাম, যাদের মধ্যে এক আধজন শীতের বাদলা সন্ধ্যাকে ডরাবে না। তো কে গিয়েছিল শেষ পর্যন্ত সেটা জানি না, তবে ছেলেটা বলেছিল যে কাউকে না কাউকে নিয়ে যেতে না পারলে অপেক্ষমান সহপাঠীরা ওকেই ছেড়ে ফেলবে, কাজেই সেও বাড়ি চলে যাবে। তো এইরকম মজাদার ঘটনা, কত রকমের অভিজ্ঞতা এই আকাশবাণীতে কাজ করার সুবাদে। এবং লীলা মজুমদার মানেই আমরা জানি যে অত্যন্ত রসজ্ঞ মনজ্ঞতার লেখা, এবং সেই লেখা শুনলে সত্যি ভেতর থেকে একটা অন্য রকমের মজা হয়,
0: লাবণ বয়ে যায়।
1: একদমই একদমই তাই, জোর করে হাসতে হয় না।
0: ঠিক ঠিক,
1: তো ঠিক তেমনই একটা অভিজ্ঞতার কথা শুনলাম। এবং প্রেমেন্দ্র মিত্র, তার তো অসংখ্য নাটক আমরা প্রায়শই রেডিওতে শুনে থাকি। তো গান শুনি আবার একটু, কারণ স্টুডিওর ঘড়ি বলছে ১২:৪২ হয়ে ৫৪ সেকেন্ড, কাজেই খুব বেশি সময় নেই কিন্তু আর গান দরিয়ায়।

0: রূপঙ্করের গলায় শুনছিলাম এই গান, এবং নীলাঞ্জনা দেখতে দেখতে সময় কিন্তু আমরা পার করে এসেছি,
1: মানে দুটো ঘন্টা কখন যে শেষ হয়ে গেল বোঝাই গেল।
0: লীলা মজুমদারের কথা বলছিলাম কিন্তু একটু কম মানে সময় আর নেই, অন্য আরেকদিন হয়তো তার কথাই আমরা বলবো। তিনি বলছেন যে ছোটদের উপন্যাস গল্পদাদুর আসরে ধারাবাহিকভাবে পড়া হতো তার লেখা, টাকা গাছও তাই, হলদে পাখির পালক কাজের তাড়ার মধ্যে তার মনে জ্যান্ত হয়ে উঠেছিল। ছদিনের ছুটি নিয়ে শান্তিনিকেতনের বাড়িতে বসে আগাগোড়া বইটা তিনি লিখেছিলেন এই গল্পদাদুর আসরের জন্য, এবং ওর মধ্যে এই শান্তিনিকেতনের বাতাস বয় রোদ উঠে ফিরে গেলে প্রেমেনবাবু ওর নামকরণ করেন, তারপর জয়ন্ত

0: গল্প দাদুর আসরে বইটি পড়ল। বইটি অনেকের ভালো লাগে, বহু পুরস্কৃতও হয়েছে এবং লীলা মজুমদার বলছেন যে আমার মনে হয় লেখকদের সচেতন মনের গভীরে একটা অবচেতন মনও থাকে, গল্প কবিতা তৈরি করে সে। মাঝে মাঝে হঠাৎ সেই সব গল্প কবিতা মনের উপর ফুটে ওঠে। যে কথাটা বলার নীলাঞ্জনা, যে লীলা মজুমদারের মতো একজন সাহিত্যিক, তিনি আমাদের আকাশবাণীতে কাজ করেছেন এবং তিনি তার সৃজনশীল জায়গাটাকে ভুলে যাননি। এখান থেকে রসদ সংগ্রহ করে বা এখানকার প্রয়োজনে তিনি গল্প লিখছেন, উপন্যাস লিখছেন এবং সেগুলো কিরকম পড়া হচ্ছে গল্পদাদুর আসরে এবং বিভিন্ন সময়তে কাজে লাগছে তার এই লেখাপত্র। এটা কম বেশি মানে আমরা লীলা মজুমদার একটা বিরাট ব্যাপার, মানে তিনি যে সরস মেজাজে লিখেছেন তার পড়াশুনো, তার অভিজ্ঞতা আমাদেরও বিভিন্ন সময়তে, দেখো এই আকাশবাণীতে কাজ করবার সুবাদে ছোটোখাটো যে লেখার অভ্যাস সেটা কিন্তু আকাশবাণী তৈরি করে দিয়েছে,
1: একদমই তৈরি করে দিয়েছে। এবং আমি তো মনে করি আমার ব্যক্তিগত ক্ষেত্রে যতটুকু খুবই সামান্য যেটুকু শিখেছি সবটাই কিন্তু আমার শিক্ষক আকাশ।
0: আমরা একটু আগে কবি সুমনের গান শুনছিলাম, তো কবি সুমন বলেন যে আমি আকাশবাণীর জাতক, আমি আকাশবাণীর সন্তান। আকাশবাণী যে কত কিছু, মানে এই বাড়িটা মানে সরাসরি হোক বা পরোক্ষভাবে হোক কত কিছু যে কুড়িয়ে নেয় এবং আমাদের ভেতরটা ঋদ্ধ হতে থাকে, সেটা যারা আকাশবাণীর সঙ্গে সম্পৃক্ত যুক্ত একমাত্র
1: তারাই বলতে পারে। এবং এই বাড়িটার সাথে যে কতটা আবেগ, কতটা ইমোশন জড়িয়ে থাকে সেটাও মনে হয় আমরা যারা প্রতিদিন ওই কালো গেটটা দিয়ে যখন ঢুকি না, তখন মনে হয় যে সমস্ত বিশ্বটা যেন চোখের সামনে খুলে গেল। লীলা মজুমদারও তাই বলছেন, বেতারের ওই 7 বছরে কেন আমার মনে এত গল্প উপন্যাস প্রায় তৈরি হয়ে ধরা দিত এ আমি বলতে পারবো না। তখনই যে লিখে ফেলতাম তাও ন, মনের রসে কিছুদিন জারিয়ে নিয়ে তবে হয়তো লিখলাম। যদিও আমি বলে থাকি সাহিত্যের প্রধান উপজীব্যই হলো সরসতা আর সততা, তবু এও সত্যি যে সব লেখার মধ্যে একটা সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত। যদি না থাকে তাহলে বুঝতে হবে লেখক তার মনের ভাবটি সঠিক প্রকাশ করতে পারে।
0: আমাদের সময় একেবারে শেষ। শুভমিতার গাওয়া এই গান শুনতে শুনতে আজকের গান দরিয়া থেকে বিদায় নিচ্ছে আপনাদের বন্ধু স্বপ্না নীলাঞ্জনা। আমরা ফিরে আসব দুপুরের নাটক নিয়ে। আপনি টিউন করেছিলেন 107 FM রেনবো, আপনার 24 ঘন্টার সঙ্গী, কোথাও যাবেন না। আমরা ফিরে আসছি
1: দুপুরের নাটক নিয়ে ঠিক দুপুর 2টায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারব সরকার, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী কংগ্রেস, সিপিআইএম, আরএসপি ও এজেইউপি আগেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের এক মাস পর তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে 50,000-এর বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। চিকিৎসা পরিষেবা বিমা থেকে প্রায় 28 কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভারতের স্থিতিশীল উন্নয়ন কাঠামোর মধ্যে বৃত্তাকার অর্থনীতির নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে দেশের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত তার প্রাচীন ও গভীর সাংস্কৃতিক প্রথাগুলিকে আধুনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলেছে বলে তিনি মত ব্যক্ত করেন। ভারতের সরকারি সম্প্রচার মাধ্যম দূরদর্শনের 67তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে। 1959 সালের 15ই সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে আজ দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। প্রখ্যাত ভারতীয় প্রকৌশলী ভারতরত্ন মক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়ার অবদানকে স্মরণ করতে এবং দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকাকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের থাকার সময়সীমার উপর কঠোর বিধিনিষেধ থাকা ট্রাম্প প্রশাসনের একটি নতুন নিয়মকে সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন সেদেশের এক ফেডারেল জাজ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT-2 আজ ঢাকায় জুলাই অভ্যুত্থান চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল আজ এই রায় ঘোষণা করেন। বাংলাদেশের নির্বাচন কমিশন 7 ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে নির্বাচন হতে পারে 12ই নভেম্বর। নতুন নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত আধা বিচার বিভাগীয় সংস্থাগুলির অবসরপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও সদস্যদের মেয়াদ আরও মাসখানেক বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পদ খালি থাকার কারণে যাতে ট্রাইব্যুনালগুলির কাজকর্ম অচল হয়ে না পড়ে তা নিশ্চিত করতেই শীর্ষ আদালতের এই পদক্ষেপ। যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিসাউ বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। নদিয়ার দিগনগরে আজ ভোরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় একটি গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। রাজ্য সরকারি কর্মী, আধিকারিক এবং পেনশনভোগীদের জন্য স্বাস্থ্য প্রকল্প WBHS-এ কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা হলে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে। অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রকল্পের সুবিধা পেতে মিথ্যা তথ্য দেওয়া, তথ্য গোপন করা বা বিকৃত করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আবেদনকারী কমিটিকে দুর্গাপুজোর সরকারি অনুদান বণ্টনের প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার এবার একগুচ্ছ নতুন ব্যবস্থা নিচ্ছে। এবার থেকে অনুদান পেতে হলে পুজো কমিটির নিজস্ব নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। যেসব কমিটির নামে এখনও অ্যাকাউন্ট নেই তাদের দ্রুত তা খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো দিয়ে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক গৃহদাহ, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। গৃহদাহ।
3: কি ব্যাপার সুরেশ, কতক্ষণ এসেছ? তুমি তো বাইরে গিয়েছিলে, কবে কলকাতায় ফিরলে? কি হলো এত গম্ভীর? বসো, রামুকে চা করতে বলি।
4: ছি ছি ছি, তোমার শেষকালে এত অধঃপতন মহিম।
3: মানে
4: অচলাকে ব্রাহ্ম কেদার মুখুজ্জের সঙ্গে তোমার কতদিনের পরিচয়?
3: বসো সুরেশ। রামু, দু কাপ চা দে।
4: এত লেখাপড়া শিখে শেষকালে তুমি এক ব্রাহ্ম মেয়ের কাছে ধরা দিলে কেন? কলকাতা কি হিন্দু?

0: পরিবারের এতই অভাব?
1: এই প্রসঙ্গ এখন থাক।
0: না, এই প্রসঙ্গটি আলোচনার জন্যই আমি তোমার বাসায় এসেছি। তুমি কি বিয়ের ব্যাপারে কেদারবাবুকে কথা দিয়েছ?
1: না।
0: আর অচলা নামনি সেই মেয়েটিকে?
1: কথা দিলে আগে অচলাই কথা পেতেন।
0: আমার কথা হচ্ছে, কথা যখন দাওনি তখন আর এগিও না, আমি অন্যত্র।
1: আমার পক্ষে তা অসম্ভব।
0: অসম্ভব? আচ্ছা, আমি কি জিজ্ঞেস করতে পারি ওই সম্ভ্রান্ত মহিলাটির বয়স কত?
1: 20, 25, 30?
0: কিছুই জানো না?
1: সুরেশ, এ প্রসঙ্গটা কি এখন বন্ধ করা যায় না?
0: না, যায় না। কারণ এ প্রসঙ্গে বোঝাপড়া করতেই আমি এসেছি। মহিম, আমি তোমার বন্ধু, তোমাকে আমি ভালোবাসি। যদি বুঝতাম অচলাকে বিয়ে করে তুমি সুখী হবে, তাহলে আমার চাইতে বেশি সুখী বোধ করি আর কেউ হতো না।
1: আচ্ছা সুরেশ, তুমি তো নিজে ভগবান মানো না, তাহলে আমি ব্রাহ্ম মন্দিরে যাই অথবা হিন্দু মন্দিরে ঘুরি, তাতে তোমার কি এসে যায়?
0: আমি ভগবান মানি না কারণ ভগবান নেই, কিন্তু সমাজ মানি। যেহেতু সমাজ আছে, তাই যেভাবেই হোক ওই ব্রাহ্ম মেয়েটির মোহ তোমাকে কাটাতেই হবে।
1: যদি মোহের চাইতে আরো বড় কিছু থাকে সুরেশ?
0: সেই বড় জিনিসটি কি আমি তোমার কাছে প্রত্যাশা করতে পারি না মহিম? মনে পড়ে না মুঙ্গেরের কথা, যখন গঙ্গায় নৌকো ডুবে দুজনে মরতে বসেছিলাম, তখন এই অর্বাচীন সুরেশই কি তোমাকে বুকের মধ্যে জাপটে ধরেনি?
1: সুরেশ, আমরণ সে কথা মনে থাকবে আমার।
0: অতীতের কথা মনে করিয়ে দিলাম বলে আমাকে মাফ করো, আমি তোমার কৃতজ্ঞতা চাই না। শুধু বন্ধু বলে মনে রেখো, তাতে আমি খুশি হব।

0: তোমার কি দুধ এনে দিই বাবা?
1: না চলো, উপাসনার পর খেয়ে শুয়ে পড়বো। আর শোন, কই আজও তো মহিম এলো না, তার অসুখ বিসুখ হয়নি তো? কদিন সে আসছে না জানো?
0: 15 দিন।
1: 15 দিন? না না না, ভারী অন্যায়
0: বাবা। তিনি হয়তো কোনো জরুরি কাজে।
1: যত জরুরি কাজ থাক, সুস্থ থাকলে এখানে না আসুক, সে অন্তত প্রার্থনা সভায় যেত।
0: আচ্ছা বাবা, তিনি যদি ব্রাহ্ম ধর্ম মেনে না নেন, তুমি কি তাহলে তাকে মেনে নিতে পারবে?
1: হঠাৎ এই প্রশ্ন কেন মা? মহিম কি এ বিষয়ে কিছু বলেছে?
0: না, এমনি কথাটা বললাম।
1: দেখ মা, আমি বুড়ো হয়েছি, আমার ধর্ম আমি আঁকড়ে থাকবই, তবে তোর কথা স্বতন্ত্র, তোর জীবনের বোঝাপড়া তোকেই করতে হবে, আমাকে নয়।
0: তুমি উপাসনা ঘরে যাও বাবা, আমি তোমার খাবার গোছাচ্ছি।
2: কেদারবাবু আছেন?
1: তুই যা মা। কে?
2: আমি শ্রী কেদার মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাই।
1: আসুন, বলুন। আমি কেদার মুখোপাধ্যায়।
2: নমস্কার, আমার নাম সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মহিম আমার বন্ধু।
1: নমস্কার, নমস্কার, বসুন বসুন। আচ্ছা, মহিমের খবর কি? কদিন সে আসছে না, তার অসুখ বিসুখ হয়নি তো?
2: না, তার বাসার লোক বলল
1: অন্য কোথাও গেছে। তাই তো? তাহা আমি বুঝতেই পেরেছি, নইলে কলকাতায় থাকলে মহিম এখানে আসবে না বা সমাজে যাবে না, এ হতেই পারে না।
2: আপনি কি ব্রাহ্ম সমাজের কথা বলছেন?
1: হ্যাঁ, মানে
2: কিছু মনে করবেন না, আপনার সঙ্গে গোটা কয়েক জরুরি কথা আছে আমার, আপত্তি না থাকলে।
1: বিলক্ষণ, আপনি স্বচ্ছন্দে বলতে পারেন।
2: আপনার মেয়ের সঙ্গে মহিমের বিয়ে কি স্থির হয়ে গেছে?
1: হ্যাঁ, মানে একরকম স্থিরই বলতে পারেন।
2: কিন্তু মহিম তো ব্রাহ্ম নয়।
1: তা নয়, তবে
2: শুনুন, এ বিয়ে হতে পারে না।
1: আপনি বলছেন কি সুরেশবাবু?
2: মহিম হিন্দু, আপনারা ব্রাহ্ম, মহিম দরিদ্র, আপনারা খুব ধনী না হলেও মহিমের চাইতে বিদ্যমান। মহিম বাস করবে গ্রামে, আপনার মেয়ে শহুরে জীবনে অভ্যস্ত, তাই এ বিয়ে হতে পারে না।
1: আপনার কথা শুনলাম সুরেশবাবু, বিষয়টি ঠিক এভাবে আমি তলিয়ে দেখিনি। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি উপাসনাটা সেরেই আসছি।
0: নমস্কার, আমি অচলা।
2: ও নমস্কার, আপনি হয়তো আমাকে চিনবেন না। আমি
0: আমি জানি।
2: ও, মহিম বলেছে? তবে সে নিশ্চয়ই বলেছে আমি ব্রাহ্ম বিদ্বেষী?
0: না, তিনি বলেছেন হিন্দুর ব্রাহ্ম হয়ে যাওয়া আপনি পছন্দ করেন না।
2: সে যা ইচ্ছে বলুক, আমার কিছু এসে যায় না। তবে আমার মনে হচ্ছে সে তার নিজের কথাটা আপনাদের কাছে গোপন রেখেছে।
0: আমাকে তিনি কিছুই গোপন রাখেননি। বাজপুরে মেটে বাড়ি, গুটি তিনে ঘর, বাইরে চণ্ডী মণ্ডপ, তাতে গায়ের পাঠশালা বসে।
2: তার সাংসারিক অবস্থা?
0: সামান্য সম্পত্তি, কোনো মতে দুঃখে কষ্টে চলে।
2: সমাজ?
0: অত্যন্ত সংস্কারাচ্ছন্ন, গোড়ামির পাঁকে ভর্তি।
2: ও, তাহলে তো দেখছি আপনাদের সতর্ক করতে আসা আমার বাহুল্য হয়েছে।
0: তা কেন, আপনি তো বন্ধুর মঙ্গলই চেয়েছিলেন, আর সে মঙ্গল
2: থামলেন কেন?
0: আমাদের সঙ্গে সম্পর্ক না রাখা।
2: ও, মহিম দেখছি আমার সম্পর্কে সমস্ত বিরুদ্ধ কথাই বলেছে, অথচ সে এই কথাটা বলতে পারেনি।
0: পেরেছেন, দুবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনি তাকে রক্ষা করেছেন। সংসারে আপনার মতো বড় বান্ধব তাঁর আর কেউ নেই।
2: আপনি আপনি আমাকে মাফ করুন।
0: না না, ও কি বলছেন?
2: আচ্ছা, এখন যাই আমি, মহিমের সঙ্গে আরেকদিন বরং।
0: বরং নয়, নিশ্চয়ই আসবেন, আর আপনার বন্ধুর সঙ্গে যে আসতে হবে এর তো কোনো মানে নেই।
2: সত্যি বলছেন?
0: সত্যি বলছি, আপনি আসবেন যখন খুশি।
1: অচলা, অচলা
0: বাবা।
1: হ্যাঁ,
0: তুমি সমাজে না গিয়ে ফিরে এলে?
1: আর তোর সঙ্গে আমার কিছু কথা আছে, বস বস। দেখ, মহিম তো এক মাসের উপর আমাদের এখানে আসে না। সুরেশের কাছে শুনলাম মহিম নাকি ইচ্ছে করে আসা যাওয়া বন্ধ করেছে। সুরেশের ধারণা সে কোনো রকম দায়িত্ব নিতেও অনিচ্ছুক, আর আমারও বিশ্বাস মহিম আমাদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছে।
0: এসব কথা এখন থাক বাবা।
1: বেশ থাক, তবে দুঃখ কি জানিস, সুরেশ তাকে বারবার অনুরোধ করেছে, তবু সে একটি বারের জন্য এলো না। মুখে না বলুক, প্রত্যাখ্যানের কথাটা অন্তত চিঠিতেও তো।
0: বাবা, তুমি উপাসনায় বসো, আমি ভেতরে যাচ্ছি।
1: যাই।
3: উপাসনায় বসার আগে আমার সঙ্গে দুটো কথা শেষ করলে বাধিত হবে।
1: কে? ও ও, পরমেশ বাবু, আসুন আসুন। অচলা, তুই ভেতরে জামা, বসুন।
3: বসে সময় নষ্ট করতে আমার সংকোচ হচ্ছে, আপনার আবার উপাসনা আছে। তাই দাঁড়িয়ে কাজটা সেরে ফেলি।
1: আমাকে আমাকে আর কটা মাস সময় দিন পরমে?
3: সময় দিতে পারলে সত্যি আমি খুশি হতাম কেদারবাবু, কারণ আমাদের কারবারে সময় মানে হচ্ছে সুদ, আর সুদ মানে বাড়তি টাকা। কিন্তু তা তো আর সম্ভব হচ্ছে না কেদারবাবু।
1: কয়েক মাস না পারেন অন্তত একটা মাস সময় দিন।
3: একটা মাস কি বলছেন, আমি আর একটা দিনও সময় দিতে নারাজ।
1: কিন্তু আমার কাছে যে
3: নেই, তাই তো?
1: বিশ্বাস করুন পরমেশবাবু,
3: বিশ্বাস করতে ইচ্ছে হলেও করতে পারছি না কেদারবাবু, কারণ ওর সঙ্গে জড়িয়ে থাকে দয়া, দাক্ষিণ্য, ভদ্রতা, মমতা, এই সবগুলো, আর ওগুলো আমি ভুলে থাকতে চাই।
1: পরমেশবাবু, ঋণের যন্ত্রণা আমি বুঝি, কিন্তু আমি অসহায়, আমি
3: তাই। দেখুন কেদারবাবু, ধারের টাকা চাইতে আমার লজ্জা করে, আর তার চাইতে বেশি লজ্জা পাই যখন দেখি কোনো ভদ্রলোক ধার শোধ না করে নীতি কথা শোনায়।
1: পরমেশবাবু, আপনি আমাকে অপমান করতে পারেন কিন্তু।
3: থাক থাক, আর বলতে হবে না কেদারবাবু, টাকা আজ আমার চাই, তার জন্য হয় আপনাকে আমি অপমান করব, নইলে আমি নিজে অপমানিত হব।
4: কত টাকা আপনার পাওনা?
3: আগে
4: জিজ্ঞেস করছি কত টাকা আপনার পাওনা?
3: আগে সুদ সমেত 8,500।
4: নিন, ধরুন চেকটা।
3: আগে
4: ধরুন।
3: হ্যাঁ, কিন্তু আপনি দিলেন মানে?
4: গেটের দরজা খোলা আছে।
3: হ্যাঁ যাচ্ছি। পেন নাম কেদার বাবু?
1: বাবা সুরেশ, তোমাকে আমি
2: না না, বিব্রত হওয়ার মতো কিছু হয়নি, ভাগ্য বলে অনেক টাকার মালিক আমি, কিন্তু তার প্রকৃত সদ্ব্যবহার নেই, তাই এই সুযোগ আমি ছাড়তে পারলাম না।
1: তোমার মহত্বে আমি মুগ্ধ, তুমি আমাকে ঋণ মুক্ত করলে, কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার তো কিছুই নেই বাবা।
2: আপনি আমাকে আমাকে আপনি মহিমের মতো স্নেহ করতে পারেন।
1: হ্যাঁ, তুমি তুমি ঠিক বলছো বাবা, তুমি কি ভালো করে ভেবে দেখেছো
2: আগে? হ্যাঁ।
1: তা তোমার ধর্ম তোমাকে বাধা দেবে না?
2: না।
1: সমাজ?
2: না।
1: বিশ্বাস?
2: আমাকে আর প্রশ্ন করবেন না, আমি আমি আমার ব্যাপারে নিঃসংশয়।
1: ও, তুমি একটু বসো বাবা, আমি এই উপাসনা ঘর থেকে আসছি।
0: আপনি কি আমাদের এখানে কিছু খেতে পারবেন?
2: আপনি এনে দিলে খাবো।
0: কাল পর্যন্ত আপনি কিন্তু এ কথা ভাবেননি।
2: কাল তো আজ নয় অচলা।
0: কিন্তু সংস্কার কি একদিনে ভেসে যেতে পারে সুরেশবাবু?
2: অচলা, তুমি একটি দিনের কথা বলছো, কিন্তু জানো তো এক মুহূর্তের ভূমিকম্পে অর্ধেক পৃথিবী পাতালের মধ্যে ডুবে যেতে পারে।
0: আপনি আমার কথাটা,
2: আমাদের দুটো দিনের পরিচয় তাই তো, কিন্তু জেনে রাখো অচলা, দিন ঘন্টা মিনিট দিয়ে মহিমকে মাপা যায় সুরেশকে নয়, সে স্থান কাল সময়ের অতীত।
0: আপনি বসুন সুরেশবাবু।
2: তুমি ভূমিকম্প দেখেছ অচলা, যা পৃথিবীকে গ্রাস করে, একটি ভূমিকম্পের প্রচন্ড হৃদস্পন্দন, দেখো দেখো দুটি হাতে তুমি

0: বলতে পারো কোন ধর্ম, কোন জাত, কোন মতামত এই বিপ্লবের রসাতলে তলিয়ে না যায়?
1: ছেড়ে দিন, ছেড়ে দিন, হাত ছাড়ুন শশীবাবু।
0: ঠিক আছে, আমার আমার আবেগকে তুমি ক্ষমা করো, চলি।

0: আমি ভুলে গেছি।
1: হ্যাঁ ঠিক আছে, তার বাসার ঠিকানাটা দাও, আমি বলে আসি।
0: আমি জানি না বাবা।
1: ও তাহলে আর আমার কি করার আছে? তোমার সুখের জন্য
0: আমাকে একটু একা থাকতে দাও বাবা।
2: এ কি মহিন দাদাবাবু, যে কখন এলেন?
3: কেমন আছো কেষ্ট?
2: ভালো আছি। কতদিন আপনি আসেন না। সুরেশ দাদাবাবু বলছিলেন আপনি বিদেশে গেছেন, বসুন, আপনার জন্য চা করছি।
3: না না থাক কেষ্ট, তুমি বসো।
2: আমার এখানে বসার সময় আছে দাদাবাবু? সুরেশ দাদাবাবু খাবেন, রান্না চাপিয়েছি, আপনিও তো খেয়ে যাবেন।
3: না কেষ্ট, মেসে আমার রান্না হচ্ছে, তুমি বরং তোমার অচলা দিদিমণিকে ডেকে দাও।
2: দিদিমণি তো বাসায় নেই, সুরেশ দাদাবাবুর সঙ্গে বেড়াতে বেরিয়েছেন, বাবুও গেছেন সমাজে, তা আপনি ভেতরে ঘরে এসে বসুন না।
3: না না তুমি কাজ করো কেষ্ট, আমি একটু ঘুরে আসি।
2: ঠিক আছে দাদাবাবু।
0: অনেকটা ঘুরলাম, বসুন।
4: তোমার বাবাকে দেখছি না যে,
0: সমাজে গেছেন নিশ্চয়ই?
4: সত্যি দু মাসেই তোমার বাবার শরীর বেশ সুস্থ হয়ে উঠেছে।
0: সে তো আপনারই অনুগ্রহে।
4: আমাকে ব্যথা দেবার জন্য কি বারবার ও কথাটা তুমি বলো আছলা?
0: না, পাছে এত বড় দয়া ভুলে যাই তাই বারবার স্মরণ করি।
4: আছলা, আমার সবচেয়ে কষ্ট হয় তখন যখন ভাবি তুমি আমাকে শ্রদ্ধা করতে পারবে না। তোমার চিরটাকাল মনে হবে আমি বুঝি টাকার জোরেই তোমাকে ছেড়ে এনেছি।
0: টাকার জোর আছে সত্যি, কিন্তু সে জোর তো আপনি খাটাননি।
4: অচলা, এই অপরাধের পরিমাপ আমি বুঝি, কিন্তু আমি বড় দুর্বল, তোমাকে না পাবার আঘাত মহিম সইতে পারবে, কিন্তু অচলা আমি পারবো না।
0: আচ্ছা
4: আরে মহিম যে, এসো এসো এসো। আচ্ছা লোক তো তুমি, একটা চিঠি পর্যন্ত দিতে পারো না, এদিকে আমরা তোমার জন্য।
3: আমি আশ্চর্য হয়ে যাচ্ছি অচলা, সুরেশের সঙ্গে তোমাদের এতটা আলাপ হলো কি করে?
0: উনি বাবার 8,000 টাকা দেনা শোধ করে দিয়েছেন।
3: কি ব্যাপার সুরেশ?
4: ব্যাপারটা তো শুনলি ভাই, ভদ্রলোক বিপদে পড়েছিলেন তাই সাহায্য করেছি, ব্যাস।
5: সমাজে যাবার পথে ফিরে এলাম সুরেশ, অনেক দিন পরে একটা ভালো ছবি এসেছে, তুমি আর অচলা। মহিম মহিম, তুমি তুমি কখন এলে?
4: আমি এখন বাড়ি যাচ্ছি।
5: না না সে কি, আমি যে দুখানা টিকিট কিনে এনেছি তুমি আর অচলা।
0: না বাবা, আমি ছবি দেখতে যাব না।
5: কেন?
4: ওর হয়তো বাড়িতে এখন কোনো কাজ আছে।
5: আমি বলছি তুমি যাবে।
3: আমি তাহলে এখন যাই।
5: পরে একদিন না হয়।
3: আর কি আসার কোনো আবশ্যক আছে?
4: আমি পড়ার ঘরে যাচ্ছি, আপনার কথা শেষ করি।
5: এখন তুমি কি করবে মহিম?
3: গ্রামে থাকবো।
5: এই আইন পাশ করেও?
3: হ্যাঁ আপাতত তাই আমার ইচ্ছে।
5: দেখো মহিম, তোমার বিবেচনার প্রতি আমার শ্রদ্ধা আছে, তাই বন্ধুর মতো একটা কথা বলছি, এখন কোনো প্রকার দায়িত্ব তুমি কাঁধে নিও না।
3: অচলারও কি তাই মত?
5: হ্যাঁ আমার তো তাই মনে হয়।
3: অচলা, তোমার মনের কথা নেভড়েতে জানবার অবকাশ আমি পেলাম না, তবে একদিন ঝোঁকের মাথায় যে আংটি তুমি আমার হাতে পরিয়েছিলে সেটাকে তুমি ফিরে পেতে চাও?
4: মাফ করবেন কেদারবাবু, আমার বন্ধু নিশীত প্লেগে মৃত প্রায়, এখনই তার কাছে যেতে হবে। তুমি কি আমার সঙ্গে যাবে মহিম?
3: কোন নিশীত?
4: সে কি এরই মধ্যে ভুলে গেলে? তা ভুলবেই বটে, রোগটা প্লেগ কি না?
0: কিন্তু ওর ওকালতি কেতাবের মধ্যে তো প্লেগের চিকিৎসা নেই।
4: আমিও ডাক্তারি করতে যাচ্ছি না, যাচ্ছি বন্ধুকে দেখতে। বন্ধুকে দেখতে যাওয়াটাও ডাক্তারি শাস্ত্রের লেখা থাকে না।
0: আপনার মতো মহৎ যে সকলকেই হতে হবে তার তো কোনো মানে নেই।
5: এ তুই কি বলছিস অচলা?
0: আমি ঠিকই বলছি, এ বিপদের মধ্যে ওর যাওয়া চলবে না।
4: বিপদ তোমার মুখে মানালেও ওর মুখে মানায় না।
5: সুরেশ বাবা শোনো,
4: আমি প্লেগের মধ্যে যেতে পারি তাতে ক্ষতি নেই, মহিমের প্রাণটাই প্রাণ।
0: যেখানে বাধা দেবার আমার সম্পূর্ণ অধিকার সেখানে আমি বাধা দেবই।
5: অচলা শোনো মা, তুমি যেও না সুরেশ, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। অচলা অচলা, সুরেশ তোকে ডাকছে।
3: আমি যাচ্ছি সুরেশ।
0: বলুন সুরেশ বাবু কি বলতে চান?
4: একটু আগে যা বলে গেলে তাই কি ঠিক?
0: হ্যাঁ

0: কোনো পরিবর্তন সম্ভব নয়?
1: না।
0: আচ্ছা আচ্ছা, আমি কি তোমাদের প্রথম শিকার?
2: সুরেশবাবু
0: চুপ করো, নাটকীয় ভঙ্গিমা করো না। টাকা যা গেছে যাক, কিন্তু এই নাটকের যেন এখানে শেষ হয়।
3: সুরেশ
2: বাবা, তোমার পায়ে পড়ছি, ওর টাকা তুমি শোধ করে দাও বাবা।
0: কি আছে তোমার গর্ব করার? ওই দেহ, ওই স্ত্রী, ওই রং।
2: বাবা, আমরা গাছতলায় থাকবো, সেও ভালো, তুমি অপমান থেকে মুক্তি দাও।
0: গাছতলা একদিন তাও জুটবে না, তবে সেদিন আমায় স্মরণ করো। আচ্ছা চলি।
2: বাবা বাবা, কথা বলছো না কেন বাবা?
4: আমাকে ক্লান্তি আঘাত দাও, কিন্তু চৈতন্য হারা করো না প্রভু। আমাকে রিক্ত করো, কিন্তু উন্মাদ করো না প্রভু।

0: তুমি কি আবার বের হচ্ছো?
1: হ্যাঁ।
0: এই অন্ধকারে কি না গেলেই নয়?
1: গ্রামের পরিচিত পথ, কোনো অসুবিধা হবে না আমার।
0: কিন্তু আমার অসুবিধা হবে।
1: ঘরে তো তোমার অসুবিধে হবার কথা নয় অচলা।
0: ঘর? এই ঘর বাইরের চেয়েও অন্ধকার।
1: কথাটা কি তুমি আগে জানতে না?
0: জানলেও এতটা অনুমান করতে পারিনি। এক মাসে আমি হাঁপিয়ে উঠেছি।
1: কলকাতা থেকে গ্রামে এসেছো, প্রথম দিকে একটু নিঃসঙ্গ বোধ হবে,
0: তারপর সয়ে যাবে, তাই তো? কিন্তু সেই প্রথম দিকটা কতদিনের জন্য বলতে পারো?
1: সে জবাবটা তুমিই দিতে পারবে অচলা।
0: কেন, তুমি পারো না?
1: তোমার মনের অঙ্ক তো আমি মেলাতে পারবো না।
0: কিন্তু আমি পারি তোমার মনের অঙ্ক মেলাতে। তুমি ইচ্ছে করেই আমাকে এই অদ্ভুত নিঃসঙ্গতার মধ্যে ফেলে রেখেছো।
1: আমি?
0: হ্যাঁ, তুমি। তুমি আমার চারপাশে নিদারুণ নির্বাক পরিবেশ সৃষ্টি করেছো, দুদণ্ডের জন্য যার আবরণ তুমি ছিঁড়ে ফেলতে চাও না। কিন্তু কেন বলতে পারো?
2: এই যে সেজদা বৌঠান, দুজনেই আছো দেখছি। দেখি দেখি বৌঠান, তোমার মুখখানা, বা কি সুন্দর তুমি বৌঠান। না সেজদা, তুমি জিতেছ, আমাকে বিয়ে করলে ঠকে যেতে সেজদা।
1: ওহ মৃণাল,
2: থান্দি মায়েরই বলছি ভাই, তামাশা নয়। তোমার বরকেই জিজ্ঞেস করে দেখো, উনি এক সময় আমাকে পছন্দ করেছিলেন কি না।
1: তবে তুই বকে মর, আমি যাচ্ছি।
2: আচ্ছা ভাই, তুমি বলো, হিংসে না হয়ে কি পারে? এ সংসারে আমারই তো গিন্নি হবার কথা।
0: আপনার পরিচয় কিন্তু এখনো পাইনি।
2: আমার পরিচয়? আমার বাবা আর তোমার শ্বশুর দুজনে বন্ধু ছিলেন। একদিন গাড়ি চাপা পড়ে আমার বাবার চাকরি যায়, তখন বাবা আশ্রয় পান এখানে। তার অনেক পরে আমার যখন জন্ম হয়, শেষদা তখন 8 বছরের ছেলে।
0: তারপর?
2: তারপর শেষদার মা মারা গেলেন, আমার বাবাও মারা গেলেন, মারা গেলেন তোমার শ্বশুর। শেষদা মানুষ হলো আমার মায়ের কোলে। এই তো সবে পলাশির ঘোষাল বাড়িতে 1 72-এ বুড়োর সঙ্গে আমার বিয়ে দিয়ে শেষদা আমায় দূর করে দিল। ওই শুনতে পাচ্ছ? ওই যে আমার 72-এ বুড়ো বরের গলা, আমাকে দুর্দণ্ড না দেখতে পেলেই প্রাণটা ওর শুকিয়ে যায়। এই যে এ ঘরে এসো। এই যে ঠান্ডি, এই আমার কর্তা। আচ্ছা তুমি বলো ঠান্ডি, এই বুড়ো বরের সঙ্গে আমাকে কি মানার? শেষদা যে আমার কি শত্রুর তা ভগবানই জানেন। এই বুড়োর হাতে তুলে দেওয়ার চাইতে শেষদা আমার হাত পা বেঁধে জলে ফেলে দিলেই পারত।
3: আপনি ওর কথা বিশ্বাস করবেন না ঠান্ডি। দেখি দেখি দেখি আলোটা তুলে ধরো তো, মুখটা একটু দেখি। বা বা বা বা বা বা, আপনি আমাকে বাঁচালেন ঠান্ডি। এতদিনে ও রূপের দেমাক ভাঙলো কি গো? বন দেশে এতকাল তো শিয়াল রাজা ছিলে, এবার শহরের রূপ দেখো।
2: তা সত্যি, ঠান্ডির কাছে আমি হেরে গেলাম।
0: আপনারা বসুন, আমি চা করে নিয়ে আসি।
2: সে কি ভাই, আমি থাকতে তুমি হেসেলে ঢুকবে?
3: হ্যাঁ হ্যাঁ ঠান্ডি, আপনি বিশ্বাস নিন, আপনি বিশ্বাস নিন, মৃণালই সব করবে, বুঝলেন ঠান্ডি? ওর মুখটা বড় তেঁতো, কিন্তু হাতের রান্নাটি বড় মিষ্টি।
2: শোনো, আমি রান্নাঘরে যাচ্ছি, এখন বৌঠানকে তুমি বিশ্রাম করতে দাও।
3: হ্যাঁ তাই ভালো, তাই ভালো, কাল প্রাণ ভরে আমার সুখের গল্প বলবো।
0: আপনার সুখের গল্প?
3: হ্যাঁ বৌঠান, আমার এই রুগ্ন দেহ, জরাজীর্ণ শরীর, তার চাইতো অসত্য আমার মন, বলতে পারেন পাড়ের কড়ি হাতে নিয়েই বসে আছি আর কি। এই অবস্থায় মৃণালকে পাওয়া যে কি দুর্লভ ভাগ্য, সে কথা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কথাটা হয়তো নিতান্ত স্বার্থপরের মতোই শোনায়, তবুও এই স্বার্থপরতায় ভর দিয়ে বাকি জীবনটা আমি কাটাতে চাইব উঠান।
0: আপনাদের সংসারে আর কে কে আছেন?
3: আমার 80 বছরের মা, তিনিও মৃত্যুপথ যাত্রী, কিন্তু মৃণালন তো প্রাণ তার, এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন সবাইকে দু হাতে আঁকড়ে রেখেছে মৃণাল। যাকে যাকে এখন চাই, কাল আবার গল্পের আসন বসাবো।
0: তোমার সংসারে আর কে কে আছেন?
2: কেন, শেষদা বলেনি?
0: অনেক কিছুই বলেছেন, তবে যে কথাটা সবচেয়ে আগে জানানো উচিত ছিল তাই আমাকে জানাননি।
2: ওই শেষদার স্বভাব।
0: আচ্ছা, তোমার সঙ্গে বিয়ে হলো না কেন?
2: হবার নয় বলে।
0: কিন্তু ছেলেবেলাকার ভালোবাসা কি ভোলা যায়?
2: এসব তুমি কি খুঁজে বেড়াচ্ছ শেষদি? ছেলেবেলার সব ভালোবাসার ফল কি তুমি এই মনে করো?
0: আমি না করলেও আর কেউ তো করতে পারে।
2: শেষদি, তুমি স্বামী পেয়েছ এই সেদিন, আর আমি স্বামী সেবা করছি 5 বছর। আমার অনুরোধ, বুদ্ধি দিয়ে এদিকটা বুঝতে চেয়েও না, তাতে বরং ঠকাও ভালো, কিন্তু জিতে লাভ নেই।
0: মৃণাল কে?
1: একদিন নিজেই জানতে পারবে।
0: না, আজই আমি তোমার মুখ থেকে শুনতে চাই।
2: ইস, অসময়ে ঢুকে পড়লাম, বলে দাও তো বৌঠান কি রান্না করব।
0: রান্না আমি করব।
1: মৃণাল যে কতদিন আছে ওই রাঁধুক না অজলা।
0: আমি ভেবেছিলাম এত সময় দাঁড়িয়ে তুমি সময় নষ্ট করবে না, এখন দেখছি তুচ্ছ রান্নাঘরের প্রশ্ন মীমাংসা করতেও তুমি সময় দিতে পারো।
2: এসো শেষদি ভাই, হেসেলে কোথায় কি আছে দেখিয়ে দিচ্ছি, এসো এসো।
0: আমি মৃণালকে আঘাত দিয়ে কিছু বলিনি, আমার প্রতিদিন তার অধিকার চেয়েছি মাত্র, আর কত পীড়ন সইতে হবে আমাকে।
2: সামান্য হেসেলে ঢোকার যার অধিকার নেই, আমি রান্না করলে সেই খাবার যাদের কাছে অস্পৃশ্য।
1: অচলা, এসব তুমি কি বলছো?
0: আমি ঠিকই বলছি, তুমি জানতে, তুমি জানতে আমি রান্না করলে তোমার মৃণাল অভুক্ত থাকবে।
1: অচলা, রাত হয়েছে, প্রসঙ্গটি কি এখন?
0: চাপা দেব তাই তো, বেশ তাই দিচ্ছি, এত বড় নির্বাক সংসারে শান্তি আমি ভাঙব না। না, কিছু হয়নি, কিছু না, কিছু না।

0: মহিম, মহিম কোথায় হে? মহিম
1: কি সুরেশ বাবু?
0: হ্যাঁ, ভোর হতেই তোমাদের ঘুম ভাঙালাম বলে রাগ করো না বৌঠান।
2: বসো সুরেশ।
0: তা না অবশ্যই, কিন্তু বৌঠান এই ঠান্ডায় রাত জেগে শরীরে বল নেই, এক কাপ চা পেলে।
1: হ্যাঁ দিচ্ছি।
0: বুঝলে মহিম, মাসখানেক বাইরে কাটিয়ে কাল কলকাতায় ফিরেছি, হঠাৎ কি খেয়াল হলো চলে এলাম তোমার এখানে। যাকে কেমন আছো?
2: ভালো।
0: মন
2: স্বাভাবিক।

0: দাম্পত্য জীবন,
1: ওটা জিজ্ঞেস করে জানতে নেই সুরেশ।
0: সমাজের সঙ্গে কোনো বিরোধ পাচ্ছে না?
1: তেমন বিরোধ তো চোখে পড়ছে না।
0: এখন এখন তুমি কি করবে?
1: আপাতত গ্রামে থাকবো।
0: আইন পাশ করে গ্রামে থাকবে?
2: নিন চা খান।
0: আহা, বাঁচলাম।
1: সুরেশ, তুমি বিশ্রাম করো, আমি একটু কাজে বেরোচ্ছি।
2: আজ কি পড়াতে না গেলেই নয়?
1: কেন
2: না, মানে অতিথিকে একলা রেখে
1: তুমি তো রইলে,
2: আমিও থাকতে পারবো না। না মানে আমাদের বামুনটি এমন পাকা রাঁধুনি সুরেশবাবু, যে তার পাশে না থাকলে কিছুই মুখে দেবার উপায় থাকে না।
1: সুরেশ, তুমি বিশ্রাম করো, আমি যাচ্ছি।
0: যাকে তুমি কাজ করো, আমি তোমাদের বাইরের ঘরে যাচ্ছি।
2: না, আপনার বন্ধু ফিরে না আসা পর্যন্ত আপনি এই ঘরেই বসুন।
0: অচলা, তুমি কি সুখে আছো?
2: আমি সুখে নেই এ কথা মনে করে আপনার অন্যায় সুরেশবাবু।
0: মনটা কি কেবল ন্যায় অন্যায় ভেবেই কাজ করে অচলা? তাই একবার মনে হয় তুমি জিতেছ, আবার মনে হয় হেরে গেছো।
2: হার জিতের কথা জানি না, তবে আমি বেশ আছি।
0: কিন্তু আমার বুকে যে অনবরত সমুদ্রের তোলপাড় হয়ে চলেছে।
2: না না, ওসব কথা থাক
0: না, তোমাকে শুনতেই হবে। ভয় নেই, আমি তোমার গায়ে হাত দেব না। অচলা, তোমার উপর সমস্ত অধিকার আমি হারালেও তুমি হারাওনি, এটুকু অন্তত মনে রেখো।
2: এসব মনে করে আমাকে দুঃখ দিচ্ছেন কেন?
0: দুঃখ কি তুমি পাও অচলা?
2: আমি কি পাষাণ সুরেশবাবু?
0: অচলা, মহিম, তুমি ফিরে এসেছো। শোনো, তখন তোমাকে আসল কথাটাই বলা হয়নি। অচলাকে তাই বলছিলাম, ওই কেদারবাবু।
1: পরে এসে শুনবো সুরেশ, বইটা ফেলে গিয়েছিলাম, চলি।
0: আমিও তাহলে চলি অচলা।
2: তার মানে?
0: তোমাকে একটু বার দেখতে এসেছিলাম, দেখা তো হয়ে গেল, এখন ফিরে যাই।
2: না, আজ আপনার যাওয়া চলবে না। আসুন, পাশের ঘরে আপনার বিশ্রামের ব্যবস্থা করে দিচ্ছি। একটা কথা তোমায় জিজ্ঞেস করব।
1: বলো।
2: জ্ঞানী হোক অজ্ঞানী হোক, সংসারে ভুল করলে তার শাস্তি পেতে হয়, এ কথা কি সত্যি? এই শাস্তির ভার পুরুষেরই বেশি বহন করা উচিত।
1: তা পুরুষটি কে, আমি না সুরেশ?
2: আমি জানতাম, আমি জানতাম একদিন তুমি আমাকে অপমান করতে শুরু করবে। না না, আমি আর প্রতিবাদ করব না, আমি আমি বাবার কাছে ফিরে যাব। আমি বিশ্বাস করতাম মোহ নয়, আমাকে তুমি ভালোবাসো।
1: সে বিশ্বাস তাহলে ভেঙে গেছে
2: একেবারে। কিছু বলার আছে তোমার?
1: না, তবে ভুল ধরা পড়লে আমাকে জানিও।
2: আমি আমি সত্যিই কাল কলকাতা চলে যাব।
1: বেশ, তা যেও, তবে আজকে তাতে অন্তত নাটক তৈরি করো না।
2: কি বললে? নাটক? কথাটা উচ্চারণ করতে তোমার লজ্জা করলো না? অসুস্থ বাবাকে দেখতে যাওয়া যদি তোমাদের পাড়া গায়ের রীতিতে নাটক হয়, তবে শহরে সেই নাটকই ঢের ভালো।
1: অচলা!
2: হ্যাঁ, নাটক নাটক, যাকে ভালোবাসি নে কোনোদিন বাঁচতেও পারবো না, তার সঙ্গে অহরহ মিথ্যে ঘর বারবার খেলা খেলছি।
1: অচলা,
2: এর চাইতে বড় নাটক আর হয়?
1: অচলা, সুখ শান্তি ভালোবাসা যাই হোক না কেন, প্রাপ্য ছাড়া এক বিন্দু উপরি পাওনা আমি প্রত্যাশা করি না। ঠিক আছে ঠিক আছে, এখন শুয়ে পড়ো। কাল সকালে ট্রেনেই সুরেশের সঙ্গে তোমাকে কলকাতা পাঠাবার ব্যবস্থা করব।
2: কোথায় চললে তুমি?
1: পড়ার ঘরে। তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো।

অচলা অচলা, বাড়িতে আগুন লেগেছে। অচলা দরজা খোলো, দরজা খোলো, অচলা দরজা খোলো, দরজা খোলো।

0: আগুন,
1: আগুন লেগেছে। এসো এসো বাইরে এসো, তুমি ওই গাছতলায় গিয়ে দাও, আমি দেখি জিনিসপত্র কিছু বাঁচাতে পারি কিনা। এই যে এই যে অচলা, মহিম কোথায়?
0: ওই যে
1: মহিম,
0: আপনি যাবেন না আগুনের মধ্যে।

0: বাবু বাবু, নিন দুধটুকু খেয়ে নিন, বাজার করতে হবে না বাবু।
1: আজ তো কোনো চিঠি এলো না কেষ্ট।
0: আপনি অযথা ভাবছেন কেন বাবু? দিদিমণির নতুন সংসার, তারপরে পাড়া গা সাজিয়ে গুছিয়ে নিতে গিয়ে ফুরসত পাচ্ছেন না চিঠি লেখার।
1: তাই হবে, যা তুই বাজার নিয়ে আয়।
2: বাবা।
3: কে কে? অচলা অচলা তুই? আহা, কতকাল পরে যেন তুই এলি। আর দেখি দেখি দেখি কি চেহারা হয়েছে তোর। হ্যাঁ, মহিম কই?
4: মহিম আসেনি।
3: সুরেশ তুমি?
4: হ্যাঁ, আমি মহিমের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। কাল রাতে আগুন লেগে মহিমের ঘর পুড়ে গেছে।
3: সে কি?
4: হ্যাঁ, খড়ের ঘর এক মুহূর্তে দালদাও করে চলে উঠলো, নেভাবার কোনো উপায় ছিল না। সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে মহিমের।
3: সুরেশ, একমাত্র মেয়ের ঘর পুড়ে গেলে তার বাবা কি হাউ হাউ করে কেঁদে ওঠে না? কিন্তু কই, আমি তো কাঁদতে পারছি না।
2: বাবা তুমি স্থির হয়ে বসো বাবা।
3: সুরেশ, তুমি তার বন্ধু, তোমার চোখে জল এসেছিল নিশ্চয়।
4: আমি এখন চলি কেদারবাবু।
3: সুরেশ, তুমি একটু পড়ার ঘরে অপেক্ষা করো, এক মিনিট।
4: ঠিক আছে, আমি পড়ার ঘরে অপেক্ষা করছি।
3: মহিমের ঘর পুড়ে গেল আর তুই ছুটে এলি আমার ঘরে।
2: আমি কি করব বাবা?
3: শূন্য আকাশের নিচে দাঁড়াতে পারতিস, গাছতলায় আশ্রয় নিতে পারতিস, মহিমের ছায়া হতে পারতিস, কিন্তু তুই পারলি না। মহিমের কাছে তুই হেরে গেলি অচলা।
2: বাবা, আমি পোড়া ভিটায় থাকতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু ওই আমাকে জোর করে ঠেলে পাঠিয়ে দিলে।
3: ঠেলে পাঠিয়ে দেবার সঙ্গত কারণ ছিল নিশ্চয়ই।
2: বাবা, এত বড় আঘাত তুমি আমায় দিতে পারলে বাবা?
3: যত বড় আঘাত তোরা মহিমকে দিয়ে এসেছিস তার তুলনা নেই অচলা।
4: দেখুন, আমি আর অপেক্ষা করতে পারছি না।
3: ও হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, একটু দাঁড়াও। এই এই নাও।
4: কি হ্যান্ড নোট? মানে
3: সুদ বোধ হয় দিতে পারবো না, তবে বাড়িটা রইল ঋণ শোধ করে। আমি এখন উপাসনায় বসছি, আশা করি আমাকে কেউ আর বিরক্ত করবে না।
4: আমি বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি অচলা, মহিমের সর্বনাশের জন্য উনি আমাকেই দায়ী করছেন। সে করুন, আমার দুঃখ নেই, কারণ আমার হৃদয়াবেগ বোঝার মতো প্রবল যুক্তি কয়েক জন্মেও তোমার বাবা খুঁজে পাবেন না। কিন্তু কিন্তু আমার শুধু তোমাকেই জিজ্ঞাস্য, তুমিও কি তোমার বাবার অভিযোগ সমর্থন করছো? না, এই দারুণ দুর্যোগ, এই জন্য তোমাকে আর পীড়াপীড়ি করবো না। যদি প্রয়োজন মনে করো, তবে আমার মৃত্যুর আগে অন্তত জবাবটি দিও।

0: মৃণাল
1: নদা,
0: তুমি মহিমের রোগসজ্জায় কদিন ধরে ঠায় বসে আছো? এত রাত জায়গা তোমার সহ্য হবে না। আমি বসছি, এখন তুমি একটু বিশ্রাম করে নাও বোন।
1: রাত জাগার অভ্যেস আমার আছে নদা, আমার স্বামীর মৃত্যু তো আমার কোলেই হয়েছে। তুমি বরং একটু ঘুমিয়ে নাও, শরীর চাঙ্গা হবে। ওই যে সেজদি এসে গেছে, এই নাও সেজদি আইস ব্যাগ। তুমি সেজদার কাছে বসো, আমি আন্নিকটা সেরে নিই।
0: ভয় নেই অচলা, বিপদ কেটে গেছে। আমরা চলে আসার পর মহিম অসুস্থ হয়ে পড়ে, গ্রামে ডাক্তার বুদ্ধি নেই, তার উপর মহিম চেষ্টাও করেনি, অসুখটা বেড়ে যায় আর কি। খবর পেয়ে মৃণাল ছুটে যায় শ্মশান থেকে, ও বোধ হয় স্বামীর জন্য এক ফোঁটা চোখের জল ফেলার অবসর পায়নি। মৃণালই আমাকে খবরটা দেয়। মহিম ভেবেছিল আমাকে ওর শাস্তি দেবে, কিন্তু আমি তা হতে দেবো না।

0: একটু পরেই নার্স আসবে অচলা।
1: না, এখন থেকে আমিই আছি।
0: কিন্তু তুমি?
1: না, কোনো কিন্তু নয়। দয়া করে শাস্তির বোঝা আমাকে বইতে দিন সুরেশবাবু।
0: ঠিক আছে, আমি পড়ার ঘরে আছি।
1: তোমার কষ্ট হচ্ছে?
0: কে?
1: আমি। এই দেখো
2: অচলা, তুমি এসেছ।
1: হ্যাঁ, এসেছি তোমার কাছে।
2: বড় দুঃখ ছাড়া বড় জিনিস লাভ করা যায় না, তাই না অচলা?
1: আমি জীবন দিয়ে সে কথা বুঝতে পারছি। তোমাকে আঘাত দিয়েছি, ক্ষমা চাইবার মতো?
2: না না না না অচলা, ক্ষমা চাওয়ার সম্পর্ক তো তোমার আমার নয়। ওরা আমাকে সেবা করছে, ওদের কাছে আমি ঋণী। কিন্তু অচলা, তোমার কাছে ঋণের ভয় নেই আমার।
1: এখন তুমি ঘুমো, জ্বর ছেড়ে যাচ্ছে তোমার।
2: তুমি?
1: আমি তোমার পাশে বসে থাকব সারা রাত।
2: তোমার কষ্ট হবে না?
1: না, সুখের মধ্যে যে ঐশ্বর্য আমি হেলায় হারিয়েছি, আজ এই দুঃখের মধ্যে আবারটাকে ফিরে পেতে চাই। ঘুমো তুমি লক্ষ্মীটি। আসবো?
0: এসো এসো অচলা। মহিম আর একটু সুস্থ হলেই ওকে নিয়ে তুমি জব্বলপুর চলে যাও, আমি ব্যবস্থা করে রেখেছি। ওখানে পৌঁছে সময় পেলে চিঠি দিও। যাওয়ার সময় তোমাদের সঙ্গে আমার হয়তো দেখা হবে না, কিছুদিনের জন্য আমি কলকাতার বাইরে চলে যাচ্ছি।
1: না, তুমিও আমাদের সঙ্গে জব্বলপুর যাবে।
0: তুমি ওয়েটিং রুমে বসো অচলা।
1: হ্যাঁ বসছি। তুমি যাও, তোমার বন্ধুকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসো। ও হ্যাঁ, শোনো, এই চাদরটা নিয়ে যাও, গায়ে জড়িয়ে নিয়ে আসবে। কি হলো, কি ভাবছো? বেশ চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি।
0: না না, আমি যাচ্ছি।
1: মোগল সারাই, এটা তাহলে সুরেশবাবু, তোর বন্ধু কই? এটা কোন স্টেশন? আমাকে তুমি কোথায় নামিয়েছো? কথা বলছো না কেন? ওকে ওকে গাড়ি থেকে তুমি নামাওনি? ও, আমি বুঝতে পেরেছি, আমি আমি বুঝতে পেরেছি, তুমি তুমি তাকে গাড়ি থেকে ফেলে দিয়েছো।
0: না না, তুমি কি বলছো?
1: চুপ করো, মিথ্যে বলো না। পারো পারো, তুমি তুমি সব পারো, তোমার অসাধ্য কিচ্ছু নেই। তুমি আমাদের ঘরে আগুন দিয়ে তোমার বন্ধুকে পুড়িয়ে মারতে?
0: অচলা,
1: লজ্জা করে না তোমার? যে তোমাকে এত বিশ্বাস করে, যে তোমার হাতে নিঃসংকোচে সব তুলে দেয়, তার স্ত্রীকে মাঝপথে বলিয়ে ট্রেন থেকে নামাতে তোমার বিবেকে বাঁধলো না?
0: অচলা,
1: দোয়াই তোমার, দোয়াই তোমার সুরেশ বাবু, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। তোমার দুটি পায়ে পড়ি, একবার বলে দাও, একবার বলে দাও, আমরা কোথায় চলেছি?
0: নরকে।
1: তুমি আমার কি করলে? কোন অপরাধী শাস্তি দিতে এত বড় সর্বনাশ ঘটালে আমার?
0: সর্বনাশ? সর্বনাশ তোমার হয়নি অচলা, সর্বনাশ হয়েছে আমার। তোমার রূপ আছে, যৌবন আছে, চোখের জল আছে, কিন্তু আমার আমার সর্বনাশের পরিমাপ তুমি করতে পারো অচলা?
1: ছি ছি,
0: ওই যাওনি আর ওই ছি ছি তোমার সাজে না অচলা। মনে পড়ে স্বামীর ঘরে মাঝরাতের অন্ধকারে সেদিন তুমি বলেছিলে তাকে তুমি ভালোবাসো না? যে মানুষ ঘরে আগুন দেয় বলে তোমার বিশ্বাস, তাকে আবার তোমার সঙ্গে আসার জন্য কাতর মিনতি জানাও না? তাই আজ আমার এত সাহস। তুমি সতী সাবিত্রী নও অচলা, চিরকাল সর্বনাশ নিয়ে খেলা করতেই তুমি ভালোবাসো, অথচ চোখের জলে বুক ভাসিয়ে অভিনয় করতে চাও। আসলে আসলে তুমি একটা গুণী।
1: বলো বলো সুরেশ, সংসারের যত কুচ্ছি তার কটু কথা আছে তুমি চিৎকার করে বলো, যত ঘৃণা লাঞ্ছনা আছে আমার মাথায় চাপি।

0: দাও, নিষ্ঠুরের মতো দু পায়ে থেতলে মারিয়ে তুমি আমাকে শেষ করে দাও, এই আমি চাই, এই আমার প্রাপ্য।
1: এত বড় ভুল যে করতে চাইনি এ কথা জোর করে বলার শক্তি আমার নেই। আমার যা গেছে যাক, তোমাকে আর আমি কিছু হারাতে দেব না। বলো এখন কোথাও যেতে চাও, বলো। আমার বুকে অসহ্য যন্ত্রণার কথা কাউকে বোঝাবার নয়, আর আমি চাইও না। শুধু বলো এখন তুমি কোথায় যেতে চাও।
0: জানি না,
1: আমি সুস্থ নই অচলা, হয়তো কিছু সময় পরে আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না, তাই সময় থাকতে বলে দাও আমি পৌঁছে দিই তোমাকে।
0: বিহারি, বাবা।
2: এই কি মৃণাল, কোথেকে এলি? খবরটাও দিয়ে আসতে হয় তো।
3: বাবা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে, খুব জরুরি।
2: কি হয়েছে, কোনো খারাপ সংবাদ?
3: না না, খারাপ নয়, তবে
2: তবে বল।
3: শেষদার এই চিঠিখানা পড়ো বাবা।
4: তারপর মাঝপথে ঝড় বৃষ্টির মধ্যে ট্রেন থেকে কোথাও নেমে পড়েছে অচলা, সঙ্গে বোধহয় সুরেশও আছে। আমি জব্বলপুর না গিয়ে কলকাতায় ফিরে এসেছি। আকস্মিক দুর্যোগ অভিপ্রেত না হলেও সহজে মেনে নিতে হবে তাকে।
2: ভগবান!
3: বাবা বাবা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে শেষদিন অকল্যাণ হবে বাবা।
2: না না, আমি কাঁদবো না, কিন্তু বুকটা যে আমার পেটে চৌচির হয়ে গেল, কি ঝালা, কি দহ।
3: বাবা বাবা, আমি শেষদাকে সঙ্গে নিয়ে এসেছি।
2: মহিম, মহিম এসেছে? এখন কি করে মহিমের কাছে আমি মুখ দেখাবো? আমি আমি যে এখন
4: আমি গ্রামে ফিরে যাচ্ছি, এখানে আপনি একলা না থেকে আমার সঙ্গে যেতে পারেন। আমার শরীর ভালোই আছে, কাল সকালে গাড়ি, আজকের রাতটা মৃণাল আপনার কাছেই থাকবে। এখন আমি মেসে যাচ্ছি।
2: মহিম, তুমি আমাকে আর কিছু বলবে না? কোনো অভিযোগ, কোনো অভিশাপ?
4: ঝড় এলে আঘাত করে, সেটাই ঝড়ের ধর্ম, তাকে তো অভিশাপ দিয়ে রোধ করা যায় না।
2: তাহলে তাহলে আমি কি করব?
4: মেনে নেবেন খুব নিঃশব্দে?
2: তুমি পারবে মহিম।
4: দেনা পাওনার কারবার দিয়ে জীবনকে আমি কোনো কালেই গ্রহণ করিনি, যত বড় ক্ষয়ক্ষতি হোক জীবনকে আমি কখনই বিধ্বস্ত হতে দেব না। এখন চলি।
5: সুরেশ বাবু, মা চলা?
1: রামবাবুর গলা মনে হচ্ছে, ওকে ডেকে আনো চলা।
0: আসুন কাকা বাবু।
5: এই যে
0: বসুন, আমি চা নিয়ে আসি।
5: তারপর বাবাজি কেমন আছো?
1: এই যাত্রায় বোধহয় বেঁচে গেলাম।
5: যাক, নিশ্চিন্ত করলে, যা ভয় ধরিয়েছিলে মনে পড়লে এখনো বুক কাঁপে।
1: কেন রামবাবু?
5: বলছো কি, উধাও মাঠ, ছোট্ট কুঁড়ে ঘর, তুমি জ্বরে অচৈতন্য, অচলা মা তোমার মাথা কোলে নিয়ে বিমূঢ়, তার উপর পাহাড়ি সন্ধ্যা, ভাবতে পারো কি হতে পারত?
1: ভাগ্যিস আপনার গরুর গাড়ি ওই পথে যাচ্ছিল তখন।
5: ঠিক বলেছ, তা যাকে জ্বর ছেড়ে গেছে যখন তখন আর ভয় নেই, হাত পা ছড়িয়ে রেস্ট নাও কিছুদিন।
1: হ্যাঁ তাই নেব।
5: একটা কথা জিজ্ঞাসা করব।
1: বলুন।
5: কোথায় যাচ্ছিলে তোমরা?
1: কেন
5: না, মানে ওই সময় ওখানে তো কোনো আত্মীয় বাড়ি নিশ্চয়ই গন্তব্য নয়।
1: এখানে আপনারা ছাড়া আমাদের আত্মীয় আর কেউ নেই।
5: তাহলে কি যৌবনের খেয়াল?

0: না, মানে অনেকটা আকস্মিকই বলতে পারেন।
1: খুব ভালো, খুব ভালো। তাহলে বাবাজি, আমিও একটা আকস্মিক আর্জি পেশ করি।
0: হ্যাঁ বলুন।
1: বলছিলাম, এলেই যখন তখন থেকেই যাও। অচলা মার মুখে শুনেছি তুমি মস্ত বড় ডাক্তার, তুমি এখানে একটা ডাক্তারখানা খোলো, আমি সব ব্যবস্থা করে দেব। দেখবে রোগীর কি ভিড়, এই তো দেখো না, 3 ক্রোশ দূরে মামুদপুর, সেখানে প্লেগ রোগ শুরু হয়েছে।
0: প্লেগ?
1: হ্যাঁ প্লেগ, কিন্তু এর প্রতিকার নৈব নৈব চ।
2: চা খান কাকাবাবু।
1: ও হ্যাঁ,
2: তারপর এত সকালে?
1: এই তো মা, এই 15 দিনে যে তোমরা আমাকে নেশা বেশ ধরিয়ে দিয়েছ। সকাল হতেই তোমার মুখখানা দেখতে ইচ্ছে হয় কিনা তাই।
2: আপনার এত বড় ভালোবাসা পাওয়ার কি আমি যোগ্য কাকাবাবু?
1: দেখো মা, আমার তো এমন কোনো তুলাদণ্ড নেই যা দিয়ে তোমার যোগ্যতার ওজন করব। তবে সেদিন সন্ধ্যায় তোমার চোখে মুখে আমি কি দেখেছিলাম জানো? উমার তপস্যা অমন নিষ্পাপ রূপ আমার চোখে পড়েনি কখনো। কি কি হলো মা, শরীর খারাপ লাগছে?
2: না না, কিছু না, শীত শীত লাগছে।
1: ও যাকে, শোনো, কলকাতা থেকে আমার মেয়ে জামাই এসেছে, সঙ্গে বন্ধু বান্ধব আছেন। আমার কাছে তোমাদের কথা শুনে ওরা একটু পরিচিত হতে চায়, তাই অবশ্যই তোমাদের যদি আপত্তি না থাকে।
2: না না, আপত্তি থাকবে কেন, ওদের নিয়ে আসবেন আপনি। বলো।
0: অনেক দুঃখ অনেক অপমানের বোঝাই তো তুমি আমার কাছ থেকে নিয়েছ। এই কাগজটা তেমনি নাও অচলা।
2: এটা যে তোমার সম্পত্তির উইল তা আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো তোমার কাছে হার মিথ্যে চাইনি সুরেশ।
0: তোমার ভারও আর আমি বইতে পারবো না অচলা।
2: ভার আমি জানতাম, আমি জানতাম একদিন তুমি একথা বলবেই না। আর আমার কিচ্ছু বলার নেই, শুধু বলে যাও তুমি কি আমাকে নিঃসঙ্গ করে চলে যাবে। বেশ, এই জায়গা ভালো না লাগে, অন্য কোথাও নিয়ে চলো আমাকে।
0: কিন্তু অন্যত্র গিয়েও কি তুমি আমাকে ভালোবাসতে পারবে অচলা?
2: পারবো, আমি পারবো সুরেশ, নিজেকে একেবারে নিঃশেষ করে দিতে পারবো আমি।
1: অচলা, অচলা মা, আমরা এসে গেছি।
0: রামবাবুরা এসে গেছে অচলা, তুমি ওদের ভেতরে নিয়ে এসো।
2: না চলো, আমরা দুজনে আপ্যায়ন করবো ওদের। হাত ধরো আমার।
1: অচলা মা, এই যে দুজনেই আছো, বাহ কি সুন্দর তোমাদের দেখাচ্ছে।
2: ওরা কোথায় কাকাবাবু?
1: এই যে, এই যে তোমরা ভেতরে এসো, এসো। মহিম বাবু আপনিও আসুন।
2: কে?
1: মহিম বাবু, ইনি আমার অচলা মা।
2: মা গো,

0: আর পাচ্ছি না।
1: সুরেশ, সুরেশ, সুরেশ, এ কি সুরেশ, কি হয়েছে তোমার, কি হয়েছে?
0: প্লেগ।
1: কি, কি বললে?
0: সেদিন লুকিয়ে এসেছিলাম, নাহলে এই প্লেগের মধ্যে তুমি আমাকে আসতে দিতে না, অথচ ঠিক সময়টিতে তুমি পৌঁছে গেছো। হ্যাঁ,
1: কি করলে সুরেশ, তুমি কি করলে? আমি তোমাকে নিয়ে যাবো সুরেশ, গরুর গাড়ির ব্যবস্থা করছি আমি।
0: না, অনেক দেরি হয়ে গেছে, তা চাইতে সে সময় আমার কাছে তুমি একটু বসো।
1: সুরেশ, সুরেশ।

0: অচলা, মহিমকে তুমি এত ভালোবাসো, তা তুমিও বুঝনি, আমিও না। না বুঝে কত কত গ্রন্থে না আমি পাকিয়েছি।
1: তোমার কষ্ট হচ্ছে সুরেশ?
0: এখন কত রাত?
1: শেষ রাত।
0: শেষ রাত, এই ভালো আমার, এই ভালো।
2: সুরেশ, সুরেশ এখন কেমন আছে অজলা? সুরেশ, সুরেশ,
0: কে
2: সুরেশ? আমি তোমার মহিম।
0: মহিম, মহিম, তুমি আসবে আমি জানতাম, আমি জানতাম মহিম, আমার আমার শেষ সময় তুমি আসবেই।
2: এখন কেমন বোধ করছো সুরেশ?
0: থাক, ওসব কথা আর নয়। মহিম, আমার কাছে একটু বসো। সেই ছেলেবেলাকার কথা মনে আছে মহিম? আমি রাগ করলে তুমি আমাকে বুকের মধ্যে টেনে নিতে।
2: ও সুরেশ, তোমাকে আমি কলকাতা নিয়ে যাব।
0: অমন সুন্দর জিনিসটা না পেলাম নিজে, না পেতে দিলাম তোমাকে। কি যেন ঘটে গেল, কোথায় কি হয়ে গেল?
2: সুরেশ,
0: সুরেশ, অচলা, যে কথা জীবন দিয়ে বুঝলাম সেটা তুমি শুনে রাখো অচলা। মহিম, মহিম তোমার,

0: ¿Suresh? ¿Suresh? ¿Suresh? অচলা, একটা কাজ বাকি আছে আমার। সুরেশের চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দিতে হবে, তারপর আমার ছুটি। এখন তুমি কি করবে?
1: জানি না।
0: তুমি কি অন্য কোথাও যেতে চাও?
1: তুমি বলো।

0: শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে গৃহদাহ নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ, অভিনয় করেছেন সুরেশ, সন্তু মুখোপাধ্যায়, মোহিন, গৌরীশঙ্কর পাণ্ডা, পরমেশ বাবু, চন্দন সরকার, ভুবন বাবু, দেবকুমার চক্রবর্তী, কেষ্ট দীপক গঙ্গোপাধ্যায়, রামবাবু ব্রজসুন্দর দাস, মৃণাল জুঁই বন্দ্যোপাধ্যায়, কেদারবাবু বসন্ত চৌধুরী ও অচলার ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। বিহারের বন্যা দুর্গত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। 15টি জেলা ও 68টি ব্লকে প্রায় 49 লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ ক্ষতিগ্রস্ত এলাকায় 8,27,472 পরিবারের প্রত্যেকের অ্যাকাউন্টে সরাসরি নগদ হস্তান্তর প্রক্রিয়ায় 7,000 টাকা করে পাঠিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, জীবনের উন্নতির জন্য শিক্ষা হল অন্যতম সেরা মাধ্যম। বর্তমানে বিশ্বজুড়ে এক অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা অর্জনের আহ্বান জানান। যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিসাউ বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। আসন্ন বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নন্দীগ্রাম ও রেজিনগরে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সূত্রের খবর, নন্দীগ্রামে 37 কোম্পানি এবং রেজিনগরে 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে থাকা 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থেকেই এই বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, চন্দ্রনাথ রথকে হত্যাকাণ্ডে প্রায় 2 কোটি টাকা খরচ করা হয়েছে। তিনি বলেন, অন্তরাজ্য বিষয় থাকায় মামলাটি CBIকে দিয়েছে রাজ্য সরকার। শুটার বা সুপারি কিলার সহ 7 জন গ্রেপ্তার হয়েছে বলে তিনি জানান। 53টি হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিকদের আজ ফিরিয়ে দিল হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত চণ্ডীতলা থানা। চণ্ডীতলা থানার উদ্যোগে ফিরে পাওয়া নামক একটি অনুষ্ঠানে চণ্ডীতলার SDPO উপস্থিতিতে এই ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: परियोजना प्रस्तुति सरकारी उद्यम तरक्की समाज की परियोजना प्रस्तुति।
2: बहुत सारे प्यार के साथ आपकी आरजी दो सुलक्षणा पर्वत आप सभी का सिटी ऑफ जॉय कोलकाता के रियल रेडियो पर एक बहुत ही खास प्रोग्राम परियोजना प्रस्तुति में स्वागत कर रही है आप सभी श्रोताओं का, जहां हमारा दिल से दिल तक का कनेक्शन होता है 107 FM रेनबो आकाशवाणी कोलकाता पर। आज मैं आपके साथ ग्रीन गोल्ड के महत्व और फायदे के बारे में बहुत सारी बातें बताऊंगी। मेरा मतलब है राष्ट्रीय बांस मिशन से संबंधित। नेशनल बैम्बू मिशन, इसे हरा सोना मिशन भी कहते हैं। शुरुआत की बात करें तो पहले 2006-07 में शुरू हुआ था, फिर 2018-19 में इसे रीस्ट्रक्चर्ड करके सेंट्रली स्पॉन्सर्ड स्कीम बना दिया गया। मिनिस्ट्री ऑफ एग्रीकल्चर एंड फार्मर्स वेलफेयर चलाता है इसे। उद्देश्य की बात करें तो खेती बढ़ाना, जंगल के बाहर किसान के खेत, घर, बंजर जमीन, नहर किनारे बांस की खेती बढ़ाना ताकि किसान की इनकम बढ़े। पोस्ट हार्वेस्ट सुधार की भी बात करनी चाहिए। जब इस विषय पर बात कर रही हूं तो खेती के पास ही मतलब जो है प्रोसेसिंग यूनिट, ट्रीटमेंट प्लांट, सीजनिंग प्लांट बनाना जो है ये भी बहुत जरूरी है। प्रोडक्ट बनाना छोटे MSME लेवल पर, अगरबत्ती, फर्नीचर, कपड़ा, खाना, कंस्ट्रक्शन मटेरियल जैसे प्रोडक्ट बनाना,

0: তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথকে হত্যার জন্য প্রায় 2 কোটি টাকা খরচ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। তিনি বলেন, আন্তঃরাজ্য বিষয় থাকায় মামলাটি সিবিআইকে দিয়েছে রাজ্য সরকার। শুটার ও সুপারি কিলার সহ 7 জন গ্রেফতার হয়েছে বলে তিনি জানান। শ্রী অধিকারী আজ নন্দীগ্রামে বিজেপি দলের প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। অডিও ক্লিপিংয়ের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সপক্ষে তেমন কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ আগামী 6 মাস সাংসদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না জানিয়ে বলেছেন তাকে তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে। নদিয়ার দিগনগরে আজ ভোরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় একটি গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিষাও বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় জলসম্পদ সচিব এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিবরা উপস্থিত ছিলেন। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ হাইস্কুলে আজ স্কুল শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে স্কুলের একটি দেওয়ালে শর্ট সার্কিটে জেরে 5 ছাত্রছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেখানে তারা অসুস্থ হয়ে পড়ে। এই 5 জনের মধ্যে তড়িঘড়ি 3 জনকে যোগেশগঞ্জ হাসপাতালে নিয়ে যেতে হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর 2 ঘন্টা অবজারভেশনে রাখা হয়। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: এই মুহূর্তে ঘড়ি ঠিকঠিক করে যেটা বলছে 4:02 হয়ে 37 সেকেন্ড। সঙ্গে আছে আর যে মধু আর আর যে উৎসে, কিন্তু কোথায়?
4: ক্যাফে কলকাতা,
5: ক্যাফে কলকাতা
4: 107 FM রেইনবোতে,
5: ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
6: আরে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা শুরু হয়ে গিয়েছে। আর এই আড্ডায় রয়েছে আমি আর যে মতো সঙ্গে রয়েছে আর যে ঊষসী। আর এই যে মরিয়া, আমরা সবাই জানি যে গতকাল থেকে একদম মানে গণেশ পুজোর একটা গণেশ চতুর্থীর অন্যরকম আমেজ রয়েছে। এবং আমাদের সবার মধ্যে যারা আমরা একটু ঝিমিয়েছিলাম, একটু শুয়ে বসে দিন কাটাচ্ছিলাম, ভাবছিলাম হ্যাঁ কেনাকাটা শুরু করব, ঠিক আছে পুজো তো আসছে, আমার মনে হয় যে কালকে থেকে কিন্তু একদম আমরা জাস্ট মানে নিজেদেরকে রীতিমতন চার্জ আপ করে নিয়েছি।
2: আমি আর একটু চার্জ আপ করবো
1: কিরম ভাবে বলো তো।
2: 1 2 3 গানা বাজে বাপ্পা মরিয়া। এ কি হলো, চুপ চুপ করে বসে
1: আছিস? না খুব ভয় পেয়েছি।
2: আরে
1: আরে ইয়েস এক্স্যাক্টলি এক্স্যাক্টলি
2: এক্স্যাক্টলি গণেশ চতুর্থী মানেই কিন্তু এই ভাইবসটাই আমাদের চারপাশে হয়
1: একদম।
2: হ্যাঁ কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গে হয়তো ইটি
1: আমি দেখেছি যে চতুর্থ জায়গায় প্যান্ডেল হয়ে রয়েছে, এবং আমি না খুব ভাবছি যে এ বাবা এতগুলো প্যান্ডেল দেখছি, আমি একটাও ঠাকুর দেখতে পাচ্ছি না, কারণ তখন অবধি প্যান্ডেলে ঠাকুর এসে পৌঁছয়নি।
2: আচ্ছা,
1: এবং আজকে সকালবেলা আমি যখন আর কি আবার যাচ্ছি একই পথ দিয়ে, আমি বিশ্বাস করবে না তুমি, ডান দিক বাঁ দিক চতুর্দিকে আমি শুধুমাত্র আজকে গণেশ দর্শন করতে করতে এসেছি। আমার খুব ভালো লেগেছে।
2: এইটা কিন্তু মানে এই বছরের সমীক্ষাও বলছে যে শুধু মুম্বাইয়ে নয়, কলকাতায় মূলত গণেশ পুজো প্রচুর বেড়েছে। মানে ইভেন মৃৎশিল্পীরাই বলছেন যে জাস্ট যেহেতু মানে ওই কালকের পেরোলেই পরশুদিন থেকে তোমার বাড়িতে মানে যেহেতু রান্না পুজোর মানে জোগাড়, তোমার মানে আমি তোমাকে বলছি যে 9906 5992 এর ওপারে
1: আছো,
2: হ্যাঁ তোমার বাড়িতে যেহেতু রান্না পুজোর মানে যদি প্রচলনটা থাকে তাহলে তুমি অলরেডি জোগাড় যন্ত্রপাতি শুরু করে দেবে। বিশ্বকর্মা পুজোর থেকেও নাকি এবারে গণেশ মূর্তি বেশি বিক্রি হয়েছে।
1: বাহ, এটা মানে ভালো খারাপ আমি জানি না, সেটা তর্ক বিতর্ক দিয়ে ভালো, আমার কাছে ব্যাপারটা ভীষণ ভাবে মানে আনন্দ করাটাই ফেস্টিভ্যাল মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান এনিথিং। সুতরাং আমরা এই আনন্দে অবশ্যই করে মেতে থাকবো। আর এই আনন্দ ভাইবসটা যখন ডেফিনেটলি 107 FM রেনবোর ক্যাফে কলকাতাতে ধরে নিয়েছে, সুতরাং এই রেসটা রেখেই আপাতত তোমার জন্য গেলাম পরবর্তী গানে। শুনতে থাকো সঙ্গে থাকো 107 FM রেনবোর ক্যাফে কলকাতা উইথ আরজে মধু।
2: আর যখন আমরা এত পুজোর কথা বলছি তখন চারপাশে ঠিক যেই ধ্বনি একদম ছড়িয়ে পড়ে সেইটাই মধু এবং ঊষসীর তরফ থেকে।

0: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: নমস্কার, দাবি কন্ট্রোল রুম। নমস্কার, এখনো পর্যন্ত সবার কথা যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। এখনো পর্যন্ত যেটা আমরা পাচ্ছি, মা ফ্লাইওভার, এজেন্সি ফ্লাইওভার স্বাভাবিক ছন্দে চলছে। আর বড় সড়ো কোনো মিটিং মিছিলের খবর এখন এই মুহূর্তে রাস্তাতে নেই, এই জন্য রাস্তায় অবক্ষেত্রে দেখতে পাচ্ছি ট্রাফিক স্বাভাবিক ছন্দ। নমস্কার,
1: Jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump, jump,

0: আর যে উশুশি আসছে, কলকাতার শহর বলছে হ্যালো, বা আমাদের এই গোটা রাজ্য বলছে হ্যালো হাই, আকাশ বলছে ও আমি কি ফ্রেশ, মানে এরকম কখনো হতে পারে কি?
1: এবং আমি আজকে আসার সময় আরেকটা কথা ভাবছিলাম যে তারিখটা না বলে আগামী আরেকটা দিনের কথা আমি বলে দেবো, ওই দিন অমুক সময় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি আজকে ভাবছিলাম
0: উড়ি বাবা, মানে এটা সাংঘাতিক প্রেডিক্ট মানে প্রেডিক্টেবল আর কি। হ্যাঁ, কিন্তু যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে এই যে এই এত গৌরচন্দ্রিকা ব্যাপারটা হলো কেন জানো? কারণ আপাতত কিন্তু মালদার কিছু অংশে, কিছু কিছু জায়গায় সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30-40 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই গোটা ব্যাপারটাই মালদার বেশ কিছু জায়গাকে এফেক্ট করবে। সুতরাং বৃষ্টি ঠিক আছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি ইটস ফাইন, কিন্তু বজ্র বিদ্যুৎ যে মুহূর্তে হবে বা সেই সময়টায় নিজেকে নিরাপদ আশ্রয়ে রাখাটাই কিন্তু শ্রেয়, তাই সাবধানে থাকো।
1: একেবারেই তাই, সাবধানে থাকো, আর হ্যাঁ হাতে আমাদেরকে রাখো, কারণ 9906655992 তে তুমি যেহেতু আছো সেহেতু আড্ডাটা শুধু মধু আর উশুশির মধ্যে হলে হবে না, আড্ডাটাতে তোমাকেও থাকতে হবে। আর এই দেখো, এই যে অলরেডি গণেশ চতুর্থী দিয়ে আমাদের মোটামুটি এই যে পুজো রপ্তা শুরু হয়ে গেল, জাস্ট দুদিন পরেই বিশ্বকর্মা পুজো, এবং আমাদের মোটামুটি এরকম একটা বলা হয় যে এবং ওই গণেশ পুজো এবং বিশ্বকর্মা পুজো দিয়ে আমাদের যে উৎসবের শুরুটা হয় সেটা মোটামুটি জগদ্ধাত্রী পুজো অবধি কন্টিনিউ হয়। তার
0: এক্স্যাক্টলি
1: না, তারপরে আমরা আরেকটা পুজো করি।
0: হ্যাঁ হ্যাঁ, কি বলবো,
1: যিশু পুজো।
0: হ্যাঁ, মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ এখানে কোনো কথা নেই বস, কিন্তু ওই আমেজটা না মাঝে মাঝে একটু ডিমের তালে চলে, এত ওয়ার্ক প্রেশার, সমস্ত চারিদিকে নানান জিনিসপত্র সব মিলিয়ে আমরা একটু ঘেঁটে যাই, কিন্তু এই যে গতকাল থেকে একটা দামামা বাজতে শুরু করে দিয়েছে সেই রেস্টটা,
1: ঢাকি দাদারা এসে গেছে।
0: এক্স্যাক্টলি,
1: এবং তুমি এই যে একটু আগে বললে না যে কালকে স্কুলে যাওয়ার সময়, মানে কালকে তুমি বাড়ি থেকে বেরোনোর সময় তুমি স্কুলে যাও না, তুমি অনেক বড় হয়ে গেছো, মানে আমি বলতে চাইছিলাম মানে আমার এখনো মনে হয় যেন সকালবেলা ঘুম থেকে উঠলে আমি স্কুলে যাচ্ছি, কিন্তু মানে এই যে সকালবেলা তুমি বাড়ি থেকে বেরোনোর সময় তুমি এই যে যখন তুমি বললে যে গণেশ দাদাকে তুমি মানে দেখছিলে যে আসবে আসবে এরকম একটা ব্যাপার, আমার কালকে সকালবেলা ঘুম ভাঙিয়েছে কি জানো?
0: কি বলতো?
1: ঢাকের শব্দ।
0: ও লাভলি, মানে এইটা শুনলে পুজো ছাড়া আর কিছু ফিলিংস হতেই পারে না। কিন্তু এই পুজোর রেশের মাঝখানে যে মাঝে মাঝে এক একটা করে ব্রেক, এই এখনো কেনাকাটা হয়নি, এখনো কেনাকাটা হয়নি, এই ব্রেকগুলো কি দেয় বলতো?
1: কি দেয়?
0: এই মাঝে মাঝে এই পুজোগুলো, মানে দুর্গাপুজোর আগে যে পুজোর আগমন, এবং 9906655992 তে আজকে এক্স্যাক্টলি কই কিসের আগমন হচ্ছে,
1: মানে এই যে পুজোর কথা আমি এই যে এতটা একটা লম্বা একটা দীর্ঘ বলছিলাম, হ্যাঁ তার কারণটা হচ্ছে পুজো মানেই আমাদের কাছে মোটামুটি যেমন খুশি সাজো এই ব্যাপারটা। এবার যদি তোমাকে বলি যে আমি তোমায় বললাম যে যেমন খুশি সাজো, আমি তোমায় মানে এটা উশুশি মধুকে বললো, ইটস নট দ্যাট, আমরা দুজনে মিলেই তোমাকে বলছি যে তুমি যেমন খুশি সাজো, কিন্তু সেইটা শুধু ওই জামা কাপড় মানে শাড়ি পরলাম, শাড়ির বদলে আমি সালোয়ার পরলাম, নট লাইক দ্যাট। ছোটোবেলায় যেটা ছিল না যে যেমন খুশি সাজো, মানে তুমি হঠাৎ করে ডাক্তার সাজলে বা নার্স সাজলে বা তুমি ধরো বাঘমামা সাজলে, এইরকম যেমন খুশি সাজো তোমায় সাজতে হবে, এবং সেরকম একটা প্রতিযোগিতায় তোমায় নামাচ্ছি, এবং সেই প্রতিযোগিতা তুমি জিতলে আমাদের কাছ থেকে অঢেল ভালোবাসা পাবে। তো তুমি কি সাজবে এবং কেন, সেটাই
0: এক্স্যাক্টলি। এবং এবং এই জিনিসটা ভীষণ ভালো বললো উশুশি, যে তুমি যে কি সাজবে সেটা যেরকম আমাদের জানাবে, আমরা কিন্তু তোমার সাজের মধ্যে থেকে আজকে ঘোষণা করবো একদম শেষে, ঠিক আছে, যে কোন সাজটা আমাদের
1: ভীষণ ভালো লেগেছে।
0: হ্যাঁ একদম,
1: মানে এটা দুটো জিনিসও হতে পারে, মধুর একটা ভীষণ ভালো লেগেছে, উশুশির একটা ভীষণ ভালো লেগেছে,
0: সেটাও হতে পারে।
1: এক্স্যাক্টলি, আবার দুজনেরই একটা সাজ ভীষণ ভালো লাগলো,
0: একদমই তাই। এবং আমরা আজকে শেষে এটা বলবো, তার পাশাপাশি আমরা এটাও বলবো যে পূজোতে এই সাজটা এবার ট্রেন্ডিং হয়ে আসছে,
1: মধু সাজবে, এবং সেটা আমরা ইনস্টা লাইভে দেখাবো। ঠিক আছে, আমরা মোটামুটি সাজবো, আর যেই শহর মোটামুটি মানে সাজ গোছ শুরু করে দিয়েছে সেটা হচ্ছে আমাদের শহর কলকাতা, এবং তুমি যেখানে আছো তোমার সেই শহর, সেই সবাইকেই একসাথে বলছি গীতবিতানের দিব্যি, তোমায় ভীষণ ভালোবাসি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর আজকে নিশ্চয়ই বুঝতে পারছো যে কাদের দুজনের আড্ডা রয়েছে। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি আমরা বলে দিয়েছি কাদের কাদের আড্ডা রয়েছে, কিন্তু এখানে স্পেশাল ব্যাপার কি বলতো, মানে ওই ওয়েদারটা আর কি, মানে আর যে মধু

0: શું છો કેફે કોલકાતા, કેફે કોલકાતા 107 FM રેઇનબો તે કેફે કોલકાતા, કેફે કોલકાતા।
1: তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা রয়েছে 134তম ডাক আদালত ও পেনশন আদালতের। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 C.R. Avenue কলকাতা 712 বেলা 12:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস ডট সি দাস, ADPS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR Avenue, কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@iandiapost.gov.in অর্থাৎ cpmg_wb@indiapost.gov.in। এছাড়াও adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিগুলোতে। অভিযোগকারীকে উপরিউক্ত এই নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট অর্থাৎ এই ভিডিও কনফারেন্সের মাধ্যমেই ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS অর্থাৎ সি এর সাথে টেলিফোন নম্বর 0332212050 অথবা 0332212062 অথবা 0332212050তে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি কিন্তু উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরিউক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: উষাশী আর মধু রয়েছে তোমাদের সঙ্গে, সাড়ে ছটা পর্যন্ত সঙ্গে থাকবো। আর 9903652992 তে প্রচুর প্রচুর মেসেজ এসে গেছে।
3: আমি ভাবলাম যে 9903652992 তে তোমাদেরকে ছেড়ে দেবো না।
2: হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ তোমাদেরকেও ছেড়ে দেবো না। আমিও মধুকে ছাড়ছি না, মধু আমাকে ছাড়ছে না, অন্তত এই মাসের জন্যে তো নয়ই। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে লিখছেন, শুভ বিকেল দিদি ভাইরা, এবার বিশ্বকর্মা পুজো আসছে, তোমাদের বাড়িতে রান্না পুজো হয়? আমাদের হয় না, চৈত্র মাসে বাড়ি বাড়ি বাচ্চারা ঘেটু সাজত শুনেছি, ওইটা সাজার ইচ্ছে আছে।
3: বাহ, এটা কিন্তু দারুণ সত্যি। মানে ওই আবারও আর কি, বিভূতিভূষণের গল্প পড়লে হয়তো এই কথাগুলো বা এই শব্দবন্ধগুলো আমরা ফিরে ফিরে পাই, কিন্তু তাছাড়া বোধ হয় আমাদের বর্তমান সোকল্ড খুব উন্নত সভ্যতায় এই সমস্ত ব্যাপারগুলো ভীষণ হারিয়ে গিয়েছে।
2: হ্যাঁ, আর এই যে বিশ্বকর্মা পুজোর কথা বললো, রান্না পুজো বলতেই আমার না ছোটবেলার কথা মনে পড়ে। কারণ আমাদের বাড়িতে রান্না পুজোর চল কোনোদিনই ছিল না, কিন্তু আমার মামার বাড়িতে ছিল। এবং ওই মিষ্টি ডাল, ইলিশ মাছ, মানে অরুণধন যেটা হয়, সেইটা মানে ছোটবেলার, মানে আমাকে জাস্ট প্রশ্নটা উনি করলেন এবং আমার সেই রান্না, মানে রান্না পুজোর দিন, সে বিশ্বকর্মা পুজো, অরুণধন, মানে জাস্ট, এবং আমি দেখেছি ছোটবেলা থেকে বিশ্বকর্মা পুজোয় মোটামুটি একটা বৃষ্টি পড়ে, এবং আমি ছোটবেলায় ওই আমাদের, মানে আমার মামার বাড়ির উঠোনটার ওপরে ছাদটা খোলা ছিল, এখনো আছে, ওই যখনই খেতে যেতাম উঠোনটা পেরিয়ে, তখনই বৃষ্টি পড়তো, আমি ছাপাক ছাপাক করতে করতে ইলিশ মাছ ভাজার গন্ধটা নিতে নিতে যে খেতে যাওয়ার মজাটা, মানে হঠাৎ করে চোখের সামনে
3: ভেসে, মানে তুমি যে মজাটার কথা বললে সেই মজাটাই মানে আগামী আর কি 17 তারিখে আমি ফিল করতে চলেছি।
2: ও মাই গড,
3: ঠিক আছে। আমার ভীষণ ভীষণ পছন্দের একটা উৎসব, এবং আমার সব থেকে যেটা ভালো লাগে এই উৎসবে সেটা হচ্ছে যে আমার বাড়িতে আর কি আমাদের একটা মাটির উনুন রয়েছে,
2: আচ্ছা
3: চিল্লাম সেটা রয়েছে, এবং সেটা এই শুধুমাত্র একটা দিনের পারপাসই আর কি যা মানে ব্যবহার করা হয়, এবং এই দিন কিন্তু এই উনুনে কি সুন্দরভাবে আলপনা দেওয়া হয়। প্রথমত হচ্ছে ওই মাটি দিয়ে নতুন করে মাটি লেপে বিষয়টাকে একটুখানি রংচঙে করা হয়, এবং তারপরে হচ্ছে ওই খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়, বুঝলে তো, আলপনা দিয়ে এবং কাশফুল দিয়ে ঠাকুরমশাই পুজো করেন। ওই মানে উনুন এবং গ্যাস পুজো হয়ে যাওয়ার পর কিন্তু তারপরে রান্না করা হয়।

0: ঘটনা সেদিন তো একটু কম চলবে, তাই পার্সেলগুলো পৌঁছতে পারবে না।
1: ঠিক আছে, তুমি ফ্রিজে রেখে দিও, পরের দিন পাঠিয়ে দিও। তাতেও মুখটা ঘুরিয়ে দিল। যাকে উত্তরবালি থেকে সুভাষ চক্রবর্তী যেটা লিখেছেন সেটা বেশ আমার ভালো লেগেছে। উনি লিখেছেন, মধু আয়ন রুশশী, গুড ইভিনিং। আমি পূজাতে নিজের মনের মতন করে সাজলে জিরাফ সাজবো, তাহলে প্যান্ডেল হপিং করতে কোনো সমস্যাই হবে না।
0: আহা, এটা দারুণ অভিনব, মানে দারুণ দারুণ, এটার সাংঘাতিক অভিনব। তো দেখা যাক এই রকম আরো অভিনব সাজ এক্স্যাক্টলি কিছু আসে কিনা। 9903659992 তোমার জন্য খোলা রয়েছে। আর এই মুহূর্তে গেলাম একটা গানের ওপারে, সঙ্গে থাকো, শুনতে থাকো। তাকিনা দিকে তাকিনা তাকিনা দিকে তাকিনা দিকে তাকিনা দিকে তাকিনা।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: কবি খুশি কবি গমের এখন কোনো জায়গায় নেই। হ্যাঁ
1: ও আয়
0: না না না আর আ করো না, এখন মোটামুটি আ করে আজা আজা, মানে ওই কত পুজো আছে সামনে, মানে আমার না মানে সিম্পল, আমি এখন পুজো ভাইবসে চলে গেছি। আমি এই রোববার ভাবছি যদি পকেটে একটা টাকাও থাকে আমি পুজো মার্কেটিংয়ে বেরিয়ে যাবো, এরকম একটা আমার মানে মানসিক উচাটন চলছে। কিন্তু কিন্তু তোমার বাড়িতে এই যে রান্না পুজোটা হতে চলেছে, আমার ফুল কনসেন্ট্রেশন এখন চলে গেছে
1: খাওয়াতে, তাই
0: ইলিশ মাছ।
1: এবং তোমাকে আরো একটু লোভ দেখাই যে এই মানে রান্না পুজোর আরো কিছু কিছু স্পেশালিটি রয়েছে। একটা দেখবেন তুমি মিষ্টি তেলের কথা বললে তো রয়েছে, নারকেল ভাজা,
0: এবং আরেকটা জিনিস আমার দিদা করতো চমৎকার করতো, ছাঁচি কুমড়ো, মানে ওই চাল কুমড়োটাকে মিষ্টি দিয়ে চিনি দিয়ে। হ্যাঁ
1: একদমই তাই। এবং মানে এই যে কিছু কিছু পার্টিকুলার খাবার রয়েছে যেগুলো কিন্তু আমরা রোজ চাইলে বানাতে পারি কিন্তু বানানো হয় না, এবং সেগুলো একদম এই স্পেশাল রান্না পুজোর।
0: এক্স্যাক্টলি। কিন্তু আমি যতই ইলিশ চাই মনু তো আর আমাকে দেবে না, দেখি বাবুর মা আমায় দেয় কিনা। আমরা ফিরছি ঠিক 5:02 একটা পুচকে সংবাদ বিরতির ওপারে। আবার তো তুমিও আমার মতো নই, বাবুর মায়ের থেকে ইলিশ চেয়ে খাও।
2: সেই বুড়ো বরকে দেখতে সে কি সুরগোল।

আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন, বারুইপুর কাণ্ডে সিপিআইএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদনে আপাতত কোনো নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতি

0: সৌগত ভট্টাচার্য বলেছেন, লাহেক আলী অন্তর্বর্তী জামিনে থাকায় নতুন কোনো নির্দেশ দেবার প্রয়োজন নেই। পূজোর ছুটির পর সব পক্ষের হলফনামার ভিত্তিতে এই মামলার শুনানি হবে। ফেসবুকে তান্ত্রিক পরিচয় দিয়ে এক মহিলার টাকা আত্মসাৎ করল এক ব্যক্তি। ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দাম্পত্য সমস্যা মেটানো, স্বাস্থ্যের উন্নতি ও অমঙ্গল দূর করার আশ্বাস দিয়ে ধাপে ধাপে 7,66,345 টাকা হাতিয়ে নেয় ওই অভিযুক্ত। কলকাতা বিমানবন্দরে ধানবাদের গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খানকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজ্য পুলিশের সহায়তায় ধানবাদ পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে, পরে তাকে ধানবাদে নিয়ে যাওয়া হয়। যাদবপুরের একটি স্টুডিও থেকে প্রায় কয়েক লাখ টাকার দামি ক্যামেরা, ফ্ল্যাশলাইট চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কায়ুম শেখ ও লুৎফার শেখ দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফের মাখালতলার বাসিন্দা। চুরির পরে দামি ক্যামেরা সস্তায় বিক্রি করতে এসেই গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে ওই দুজন। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনটি আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। হুগলির দেবানন্দপুরে লেখকের জন্মস্থান এবং হাওড়ার শান্তাবেরে তাঁর বসতভিটায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেবানন্দপুরে রাজ্য তথ্য সংস্কৃতি দফতর ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড, চলবে 27শে সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হবে আগামীকাল ভারতীয় সময় রাত 8:30। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আজ ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডায় চলে এসেছি। আর এই যে গণপতির যে গান হচ্ছিল, এবং সেটা কিন্তু রীতিমতন ওই গণপতি বিসর্জন, এই কোট আনকোট এইভাবেই আর কি বললাম, মানে এই মানে মুডটাকে ভীষণভাবে আপলিফ্ট করে। এবং আমার এই মুডটা এই মুহূর্তে কেন আপলিফ্ট হয়েছে, কারণ আমার পাশে যিনি বসে রয়েছেন তিনি কিন্তু লিটারেলি এখন বিসর্জনের ভাষণ ডান্স করছিলেন।
2: হ্যাঁ, মানে তার কারণ হচ্ছে, মানে কেউ ভাববেন না যে মানে গণেশ দাদা চলে যাচ্ছেন বলে আমি খুব আনন্দ পাচ্ছি, একেবারেই তা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ওই যেমন রাতটা গেলে সকালের সকালটা আসে, এরকম একটা ব্যাপার। গণেশ দাদা যাবেন, বিশ্বকর্মা কাকু আসবেন, তারপরে দুর্গামা আসবেন।
1: বিশ্বকর্মা ওপর থেকে
2: না, মানে দেখো উনি তো বেসিক্যালি ইঞ্জিনিয়ার, মানে
1: ইঞ্জিনিয়ার,
2: হ্যাঁ
1: সেখান থেকে কাকু।
2: হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ার হতে তো একটা সময় লাগে, মানে একটু বয়সে বড়, মানে নিজেকে কোচি প্রমাণ করতে হবে না, মানে আমার আমার আমার নিজেকে আর কি। আর এমনিতেও এই যে দুদিন পরে বিশ্বকর্মা দিবস আসছে, আজকে কিন্তু ইঞ্জিনিয়ার ডে।
1: এক্স্যাক্টলি, তাই আজকে ইঞ্জিনিয়ার ডে, এবং সেই ইঞ্জিনিয়ার ডেটা আমরা একটু হয়েছি না অন্যরকম ভাবে সেলিব্রেট।
2: হ্যাঁ, একটু একটু একটু তুলে রাখছি আমরা। কিন্তু তাছাড়াও আজকে বেশ কিছু বিশেষ মানুষের জন্মদিন আছে। কিন্তু তার আগে একটা মেসেজ আমরা মানে ওই সংবাদ বিরতিতে যাওয়ার আগেই পেয়েছিলাম। আমাকে মধু বলল, এই দাঁড়াও দাঁড়াও, এটা এক্ষুনি পড়ো না, আমরা বেশ ভালো করে এটা পড়বো।
1: এক্স্যাক্টলি, মানে এখান থেকে আমরা বাঁচবো যে এক্স্যাক্টলি পুজোতে এবার কোন ট্রেন্ডটা, কোন সাজের ট্রেন্ডটা আমরা করতে চলেছি। সুতরাং একটু তো একটু সময় নেওয়া যেতেই পারে।
2: এবং যে সাজের ট্রেন্ডটা এখন এসছে সেটা কিন্তু মানে আমাদের এখন লাইফে ট্রেন্ড বললেও ভুল বলা হবে, অ্যাকচুয়ালি আমাদের লাইফ হয়ে দাঁড়িয়েছে। তাই জন্য এই মেসেজটা পড়ে ফেলি। এবার সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছে, আমি সাজবো ফোন, কারণ আজকাল সবাই স্মার্টফোনে আসক্ত। এই নিয়ে কিছু লিখে দিন তো আমাকে, এই মানে এই ব্যাপারটা নিয়েই সবাই ব্যস্ত থাকবে, সব গোপন খবর আমার কাছেই থাকবে। মানুষের আসল চরিত্র বেশিরভাগ তার ফোন একমাত্র জানে, তাই আমার কাছে সব খবর থাকবে, সারাক্ষণ আমাকে নিয়েই থাকবে, নিজের লোকেদের থেকে আমাকেই বেশি পাত্তা দেবে, তাই আমি স্মার্টফোন হব।
1: বাহ, অসাধারণ অসাধারণ। মানে এই যে স্মার্টফোন হওয়ার যে বাসনাটা, এবং দেখো পুজোর প্যান্ডেলে আরও একটা বিষয় ভীষণ ভালো লাগে, ঠিক আছে, মানে এটা শুনতে একটু অন্যরকম মনে হলেও ব্যাপারটা কিন্তু আমাদের সবার মধ্যে কম বেশি ভালো লাগা রয়েছে। মানে কেউ ধরো তোমার পাশে খুব সুন্দর কেউ একজন সেজে গুজে যাচ্ছে, তো তোমার তার দিকে ডেফিনেটলি নজরটা যায়।

0: এবং তুমি দেখো যে তুমি চট করে তার তো মানে একদম আননোন মানুষ, সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, যাই হোক না কেন, তুমি তো তার ফোন নাম্বারটা জোগাড় করতে পারবে না। কিন্তু এই যে একটা অন্য রকমের চাওয়া, মানে মানে তুমি যদি এটা স্মার্টফোন হয়ে যাও তাহলে কিন্তু
1: ঠিক আছে, বুঝতে পেরেছি, মানে ওনা লিটারালি কাঁপছে, অন্য রকমের চাওয়া, অন্য রকম ভাবে কাঁপ। হ্যাঁ, তারপরে তারপরে বলো বলো, তোমার এই কোম্পানিটা আমার ভালোই লাগছে।
0: না মানে আমি বলতে চাইছি স্মার্টফোন হলে মানে ধরো ওই আর কি, মানে ফোনে ফোনে যদি মানে একটা তো মেশিন ল্যাঙ্গুয়েজ হয়, এবং তুমি কিন্তু জানো না যে তুমি আর আমি এখানে পাশাপাশি বসে রয়েছি, আমাদের ফোন কিন্তু নিজেদের মধ্যে কথা বলছে।
1: হ্যাঁ,
0: তাদের কিন্তু একটা মেশিন ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারা কিন্তু নিজেদের মধ্যে কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছে। তো ধরো তুমি কথা বলতে পারছো না, অথচ তুমি স্মার্টফোন যখন হয়েছো তখন তার ফোনের সাথে কত গোপন কথা বলে নিচ্ছো এবং জেনে নিচ্ছো বলো তো।
1: বাট তো সেই এই ফোনের গোপন কথা চলতে থাক, আমরা ফোনের গোপন বিষয়ে যাব। তবে তবে তার আগে এই যে নাচানাচি এবং এই যে একটা ভীষণ ব্যাপার, ভীষণ এই ব্যাপারটার মধ্যে আমরা একটু নাচানাচিও করব।
0: এক্স্যাক্টলি তাই। এবং আর তাহলে কি আওয়ান যাওয়ান করি, মানে
1: হ্যাঁ
0: আসি এবং যাই?
1: হ্যাঁ, এই আসা যাওয়ার মধ্যে নাচানাচিটাও চলবে, কারণ আমরা পুজো ভাইবসে আছি বস।

0: ক্লু দাও।
1: তার নামটা এই মুহূর্তে না বলে আমি এমন একটা ক্লু দেবো, আমি দেখতে চাইছি যে কেউ পারো কিনা বা তোমার মনে আছে কিনা। তার নাম, তিনি লেখা ছদ্মনামে লেখা শুরু করেছিলেন, এইটুকুন ক্লু আমি দিলাম, এবং তার ছদ্মনাম ছিল অনিলা দেবী।
0: এইটা তো মানে আমাকে ক্লু দেওয়ার নয়, এটা তোমাদের বিষয়।
1: এক্স্যাক্টলি,
0: হ্যাঁ। কিন্তু এবার যেটা বিষয়, অনিলা দেবী ছদ্মনামে যিনি লিখেছেন, আমি আর একটা ক্লু দিতে পারি। ক্লুটা দিলে না মানে মানে সেটা ক্লু হয় না।
1: আচ্ছা,
0: মানে এখন যেটা চলছে আজকে তারই জন্মদিন।
1: এখন যেটা চলছে, আচ্ছা
0: বোঝা গেছে
1: বেশ।
0: আচ্ছা, অলরেডি অলরেডি কিন্তু মেসেজ এসে গেছে, মেসেজ এসে গেছে যে মানে এবার আর
1: নো
0: মানে
1: দুটো দুটো দুটো ক্লুতেই কিন্তু অলরেডি দুখানা মেসেজ ঢুকে গেছে।
0: আবার অলরেডি একটা মেসেজ টাইপিং আমি দেখতেও পাচ্ছি।
1: ওকে, এবং আজকে অন্য কেউ নন, আমাদের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। এবং আমরা যারা পড়াশোনা, মানে ঠিক পড়াশোনা বলবো না, আমরা যারা বই পড়তে ভালোবাসি, এবং আমাদের আগের জেনারেশনের কথা যদি আমরা একটু দেখি, তাঁরা তাঁদের হাতে বা তাঁদের কাছে কিন্তু শরৎ রচনা বলি থাকতোই থাকতো।
0: হ্যাঁ, মানে আমাদের মোটামুটি সমস্ত বাঙালি বাড়িতেই কয়েকটা বই একদম মানে থাকতোই, সেটা হচ্ছে বঙ্কিম রচনা বলি, শরৎ রচনা বলি, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো না কোনো একটা উপন্যাস।
1: একদমই তাই। এবং শরৎ রচনা বলি যদি কারোর বাড়িতে নাও থেকে থাকে, তার কাছে আমি দেখেছি দেবদাস আছেই, পথের দাবি আছেই।
0: না, আর একটা জিনিস হতো, শরৎ রচনা বলি বিয়েতে অধিকাংশ সময় অনেকগুলো
1: একদমই একদম একদমই তাই একদমই তাই। এবং যাই হোক, আজকে সেই কথা সাহিত্যিকের জন্মদিন, মানে যার গল্প, যার লেখা, যার রচনা, সমস্ত কিছুতে আমরা ভীষণভাবে মানে কি বলবো, নিজেদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছি। এবং সবথেকে বড় কথা, শুধু আমরা যারা পড়ি তারা নয়, পাঠ যদি আমরা একটু চোখ রাখি তাহলে অতিথি গল্পর থেকে প্রশ্নোত্তর বোধে আমরা কম বেশি সবাই লিখেছি।
0: একেবারেই তাই। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে রিসেন্টলিও একটা আপডেট রয়েছে যে আমরা বড় পর্দায় তার সমগ্র জীবনই হয়তো নয়, কিন্তু তাকে নিয়ে একটা সিনেমা, একটা চলচ্চিত্র আমরা হয়তো কয়েকদিনের মধ্যে
1: এক্স্যাক্টলি। এবং সেখানে কিন্তু আমরা টোটাল রায়চৌধুরীকে অ্যাজ আ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিসেবে দেখতে, এক ঝলক দেখতে পেয়েছি।
0: এবং পথের দাবির সেই মূল চরিত্রে যেটা আমরা একসময় দেখেছিলাম উত্তম কুমার,
1: একদমই তাই, সেই জায়গাতে আবির চট্টোপাধ্যায় আসছে। দেখা যাক কি হয় বক্স অফিসে। তবে আপাতত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললেই, আমরা যদি পর্দার কথা ভাবি, মানে বড় পর্দার কথা ভাবি, তাহলে ডেফিনেটলি যে সিনেমাটার কথা মনে আসে সেই সিনেমা থেকে, সাউন্ডট্র্যাক থেকে রাখলাম তোমার জন্য একটা গান।
0: এবং এবং যে সিনেমা বললে শরৎচন্দ্র খুব ছোট হয়ে যায়, যে যে সিনেমা। এবং আমাদের হিন্দিতে ব্লক দেবদাস তো মানে বাংলা হিন্দি মিলিয়ে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কেও দেবদাসের চরিত্র অভিনয় করতে দেখেছি। তার সঙ্গে আরেকটা সিনেমাও পরিণীতা, যেটা আমরা বাংলাতেও দেখেছি, কিন্তু আমরা আজকে দেবদাস মানে যেটা শাহরুখ খান অভিনীত, এবং পরিণীতা যেটা বিদ্যাবালান অভিনীত, সেই দুটো সিনেমার সাউন্ডট্র্যাক থেকে দুটো গান রাখছি তোমার জন্য এই স্পেশাল ডেতে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর এই ক্যাসে জিন্দেগানি, হ্যাঁ মানে এই যে আমাদের আজকে 107 FM রেনবোর ক্যাফে কলকাতার আড্ডায় আর যে সুশিয়ার আর যে মধুর রয়েছে, এই জিন্দেগানি টিউনটা কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে মানে এই আকাশের বাতাসে প্রকৃতির মাঝখানে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে, বুঝলে তো। একটু আগে আমি মালদার কথা বলেছিলাম, মনে আছে? এবারে কিন্তু আমরা বলবো

0: পুরুলিয়া আর বাঁকুড়া জেলার বেশ কিছু অংশে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30-40 কিলোমিটার বেগে কিন্তু বৃষ্টি, মানে বৃষ্টি যেরকম হবে তার সাথে হাওয়াও বইবে। এটা একটা কমলা সতর্ক বার্তা। এবং এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশেও আগামী দু তিন ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার পার বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাঝারি থেকে ভারী রকম কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই জলপাইগুড়ি জেলায় যারা রয়েছো সেখানে কিন্তু সবাই সাবধানে থাকো এবং বজ্রপাতের সময় নিজেকে নিরাপদে রাখো। এছাড়াও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের বেশ কিছু জেলাতেও, সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু তিন ঘন্টার মধ্যে। সুতরাং এই পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি এবং দার্জিলিং, মূলত জলপাইগুড়ি এবং দার্জিলিং শহরে যারা রয়েছে তারা নিজেদের নিরাপদে রাখো, কারণ সেখানে মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
1: বেশ, তার মানে বেশ কয়েকটা জায়গাতেই কমলা সতর্কতার সঙ্গে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আর তুমি তো আপাতত রয়েছো ক্যাফে কলকাতায়, যেটা উষসিয়ার মধু তোমাকে সঙ্গে নিয়ে চলবে একেবারে 6:30 পর্যন্ত।
0: একদম।
1: আর 9903659992 তে আমরা যে টপিকে ছিলাম, যে এই যে জাস্ট কয়েকদিন পরেই পুজো, আমরা মানে ওই অনেক রকমভাবে সেজে উঠবো, কিন্তু তোমাকে যদি আজকে গো অ্যাজ ইউ লাইক, মানে যেমন খুশি সাজো বলি, তাহলে তুমি কী সাজবে, আর সেই টপিকটা কিন্তু এই এখনই জাস্ট লাস্ট মেসেজগুলো পড়ে নেবো, কারণ ঠিক এরপরেই আমরা কিন্তু যাবো ছড়া কাটিংয়েই, জমে থাকা মেসেজগুলো টুকটুক করে পড়ে ফেলি। মধু আর উষসী দি ভাইকে বিকেলের এই প্রহরের শুভেচ্ছা জানিয়ে বলি, এই পুজোতে যেমন খুশি সাজতে বলাতে আমি নিজেকে একটি একটি মানে লেজওয়ালা প্রাণী সাজাবে আর কিও।
0: আচ্ছা
1: আচ্ছা, আর তাহলে দর্শকদের অনেকের কাছে হাতের থেকে খাবার দাবার পেতাম, যেমন আমার আশেপাশে এরকম লেজওয়ালা প্রাণী আমি ঘুরে থাকতে দেখি। বেশ, অভিজিৎ সেনহাটি থেকে, সেনহাটি বেহালা থেকে মেসেজটি আমাদের পাঠিয়েছে। নেক্সট মেসেজে যাব। আপনাদের দুজনকে অনেক শুভেচ্ছা জানাই, নতুন পোশাক, রঙিন আলো আর চকচকে প্যান্ডেলের শাড়ি, দাঁড়িয়ে থাকে আকাশ চুম্বিয়ে কারুকার্যের রকমারি, খাবারের স্টল রেস্টুরেন্টে ভিড়েতে হুড়োহুড়ি, আনন্দে হয়ে আত্মহারা হাসির নেই জুড়ি, প্যান্ডেলের আড়ালে মানুষগুলি কিংবা যারা আছেন ফুটপাতে, কোথায় তাদের দুর্গাপূজা, কে আছে তাদের সাথে। তাই সমাজকর্মী সাজব আমি, সাধারণ পোশাক পরিধানে সামান্য কিছু সাহায্য দিয়ে হাত বাড়াবো প্রাণপণে। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া থেকে। আর আজকের এই টপিকের লাস্ট মেসেজ সৌরভ পাঠিয়েছে মেঠিয়াবুরুজ থেকে। হাই উষসী দি অ্যান্ড মধুরিমা দি, আচ্ছা ও কিন্তু লিখেছে মৌহা দি, না মানে মৌটা
0: কমন নেই,
1: ঠিক আছে, কিন্তু ওই সঙ্গে আছে মধুরিমা দি।
0: আর মেসেজটা কি,
1: মেসেজটাও না ও মহুয়াদিকেই করেছে। ঠিক আছে, আমরা মেসেজটা মহুয়াদিকে পাঠিয়ে দেবো, যে মহুয়াদি তোমার মুডে এত এনার্জি, এত মুড ফ্রেশ করে দাও, তুমি এই রকম থাকো কি করে। আচ্ছা, এটা প্রথমে মহুয়াদির জন্য ছিল মেসেজটা। আর নেক্সট ও লিখেছে, আমি যদি সাজতে চাই তাহলে সাজব চোর, কেন সেটা বলি, এটা খুব একটা অদ্ভুত ব্যাপার, ধুম টু সিনেমাটা তো আমরা সবাই দেখেছি, ওখানে ঋত্বিক রোশন যেভাবে ওই যেভাবে ছিল সেইভাবেই চুরি করে নিয়ে ওই রাস্তার ওপর দিয়ে মানে যেভাবে ও ছুটতো এবং ট্রাকের ভেতর দিয়ে, সেই দৃশ্যটা ওর খুব ভালো লাগতো, সেই কারণেই সেই ছোটবেলায় ও ফেরত যেতে চায়, সেই কারণেই ও এইভাবে মানে চোর সাজতে চায়, যাতে মানে ঋত্বিক রোশনের মতন ও চুরি করতে চায়,
0: বেসিক্যালি ঋত্বিক রোশন হতে চায়, ঠিক আছে,
1: মানে তার জন্য চোর, নরমাল চোর না,
0: মানে একটু বেশি আর কি, অনেকটা ভাবনা চিন্তা হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, তো তোমরা মোটামুটি যারা যা হতে চেয়েছো প্রচুর মেসেজ আমাদের পাঠিয়েছো, আরো অনেক মেসেজ রয়েছে, কিন্তু এই ঘন্টাটা তো শেষ, মানে এই ঘন্টাটা ইন দ্য সেন্স আমাদের এই টপিকের বিষয়টা কিন্তু এবারে প্রায় আমাদের একটু রিলটা গোটাতে হচ্ছে, কারণ এই সময়টা মানে বুঝতে পারছো 5:30 যখন ঘুরিতে বেজে গিয়েছে সেই সময়টা ছড়া কাটিং আসবে, কারণ এরপরে আমরা হ্যাট্রিকে চলে যাওয়ার, হ্যাট্রিকে যাওয়া মানে 107 FM রেনবোর ইনস্টা পেজ খুলে যাওয়া, তোমাদের সঙ্গে আমাদের একটু আলাপ চারিতে সমস্ত কিছু হওয়া। তো এই সমস্ত কিছুর আগে আপাতত রাখছি তোমার জন্য একটা গান, গানের পর কিন্তু ছড়া কাটিং নিয়ে আসবো আমি আর যে মধুর সঙ্গে আর যে উষসী।

0: ছড়া কাটিং।
1: আজকে যেরকম তোমাদের বলছিলাম যে 107 FM রেনবো ক্যাফে কলকাতার আড্ডা এই ঘন্টার ছড়া কাটিং। সো আজকে ছড়া কাটিং, দুদিন পরেই ওড়াবো ঘুড়ি আকাশে রঙের মেলা। তারপর দুদিন পরেই ওড়াবো ঘুড়ি আকাশে রঙের মেলা। তারপর
2: এক্স্যাক্টলি 9903652992 তে এটাই তোমাকে লিখে পাঠাতে হবে যে দুদিন পরেই ওড়াবো ঘুড়ি আকাশে রঙের মেলা। তারপরের লাইন লিখতে হবে তোমায়, কিন্তু কিন্তু কিন্তু প্লিজ এইটা মাথায় রেখো যে এটা কিন্তু ছড়া কাব্যগ্রন্থ আমরা চাইনি।
1: একদমই তাই।
2: হ্যাঁ, সেহেতু ওই এক লাইনের জায়গায় খুব বেশি হলে দু লাইন তুমি লিখতে পারো, কিন্তু প্লিজ 12 লাইনের কবিতা কাব্যগ্রন্থ আমাদেরকে ছুঁড়ে মারবেন না প্লিজ।
1: একদমই তাই। আর এই মুহূর্তে তোমাদের জন্য রাখছি 3-কে-3, অর্থাৎ পরপর 3টে গানের হ্যাট্রিক।
2: এবং আজকে আমাদের স্পেশাল থিম, যেটা আগেই মধু বলেছিল যে ইঞ্জিনিয়ার্স ডে নিয়ে আমরা কিন্তু স্পেশাল একটা সেলিব্রেশন করব, সেই সিনেমাগুলোর গানই রাখবো যেখানে মেন ক্যারেক্টার বা মেন ক্যারেক্টাররা ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র।
1: মানে ইঞ্জিনিয়ার থিমের উপরে বেস করে সিনেমা বা তার ক্যারেক্টার যা কিছু বলো, তো সেগুলো রাখলাম। আর আপাতত আমরা কিন্তু 107 FM রেনবোর ইনস্টা হ্যান্ডেলের পেজে আসছি লাইভ। সো স্টে টিউনড।

একদম আমরা এই ঘন্টার তো প্রাক্তম শেষে এসে পৌঁছে গিয়েছি, সুতরাং যেতে হবে। তবে আমরা যেতে যেতে 9903659992 তে আরও একবার যেটা রেখে যেতে পারি সেটা হচ্ছে ছড়া কাটিং। আর আজকের ছড়া কাটিংয়ের বিষয়ে তোমার জন্য আরও একবার, এই ছড়া কাটিংটা কিন্তু আমরা একটু আগামী, মানে এই যে পুজো বা এই ব্যাপারটাকে একটু ভেবে রেখেছি, দুদিন পরেই ওড়াবো ঘুড়ি আকাশের রঙের মেলা, তারপর দুদিন পরেই ওড়াবো ঘুড়ি আকাশের রঙের মেলা। 9903659992 তোমার জন্য খোলা রয়েছে, সঙ্গে থাকো শুনতে থাকো আর জে মধু আর আর জে উষসী রয়েছে 107 FM রেনবো ক্যাফে কলকাতার আড্ডায়। ঠিক ফিরছি 6:02।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সদ্য সমাপ্ত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরে জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত। যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিষাউ বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। নতুন নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত আধা বিচার বিভাগীয় সংস্থাগুলির অবসরপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও সদস্যদের মেয়াদ আরও মাসখানেক বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পদ খালি থাকার কারণে যাতে ট্রাইব্যুনালগুলির কার্যকলাপ অচল হয়ে না পড়ে তা নিশ্চিত করতেই শীর্ষ আদালতের এই পদক্ষেপ। ঝাড়খণ্ডে একাদশ ও ত্রয়োদশ জেপিএসসি পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একটি মামলায় আজ রাজ্য সরকারকে পাল্টা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। 18

0: সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে জবাব দিতে হবে, ওই দিনই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পশ্চিমবঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারভ সরকার, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে আজ মনোনয়নপত্র জমা দেন তিনি। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আজ ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনটি আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে।

0: શું છો કેફે કોલકાતા, કેફે કોલકાતા 107 FM રેઇનબો તે કેફે કોલકાતા, કેફે કોલકાતા.
1: યસ, કેફે કોલકાતાર આડ્ડાએ આમરા આછી, মানে আমি আর মধু 6:30 পর্যন্ত তোমার সঙ্গে থাকবো. কিন্তু 9903659992 তে কি জানতে চেয়েছি?
0: ছড়া কাটিং.
1: Yes, 9903659992 তে যে ছড়া কাটিংটা আমরা জানতে চেয়েছি, তোমরা কিন্তু অলরেডি প্রচুর মেসেজ পাঠাতেও শুরু করেছো.
2: দুদিন পরে ওড়াবো ঘুরে আকাশের রঙের মেলা. তারপর
1: Yes, কিন্তু এখানে না মানে একটু মানে শব্দের এদিক ওদিক হয়ে গেছে.
2: আচ্ছা,
1: এদিক ওদিক করে সৌরভ মেটিয়া ব্রুস থেকে লিখে পাঠিয়েছে, ঠিক আর দুদিন পর আকাশে ওড়াবো ঘুড়ি, ঘুড়ি আকাশে উঠবে ঠিকই, কিন্তু ইএমআই দেখে আমার মাথায় উঠবে ঘুড়ি ঘুড়ি. নেক্সট মেসেজ, দুই দিন পরে ওড়াবো ঘুড়ি আকাশে রঙের মেলা, তোর সঙ্গে রঙিন হব, ভোকারটা সব করে দেব, তুই শুধু সাথে থাকিস প্রভাত থেকে সাজবেলা. রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে. সুকেন্দু ঘোষ লিখে পাঠিয়েছেন গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, যে দুদিন পরে ওড়াবো ঘুড়ি আকাশে রঙের মেলা, খাবো খিচুড়ি পেটটি পুড়ে, চলে এসো দুপুরবেলা. ভালো, উনি তোমার মতো নয়,
2: নিশ্চয়ই ঠিকানাটা দিলে আমি আরো খুশি হব. আমি যাচ্ছি,
1: আমিও যাচ্ছি. শুভ সন্ধ্যা, ক্যাফে কলকাতা শুনছি. মধু দিদি আর নুশ্রী দিদির উপস্থাপনায় ক্যাফে কলকাতা অসাধারণ উচ্চতায় বিরাজ করছে. গানগুলো তো ফাটাফাটি
2: দারুণ দারুণ.
1: ছড়া কাটিংটা সময় উপযোগী. এবার ছড়া কাটিং এ প্রবেশ করি. দুদিন পরে ওড়াবো ঘুড়ি আকাশে রঙের মেলা, শপথ করছি ভালো মানজায় ওড়াবো না ঘুড়ি, জীবন নিয়ে করবো না খেলা. মাধাই দাস, বহরু, ঘোষপাড়া. না, এটা ভালো না. উনি ঠিক কী লিখেছেন আমি ঠিক বুঝে উঠতে পারিনি. মানে উনি বোধ হয় কোনো উল্টোপাল্টা মাঞ্জার কথা লিখেছেন, যে যে মাঞ্জা দিলে ঘুড়ির বোধ হয় বা যারা ওড়ায় তাদের বোধ হয় ক্ষতি হয়, এরকম কিছু একটা.
2: আচ্ছা বেশ, আর এই সমস্ত কিছু মেসেজ কিন্তু 9903659992 তে তোমাকে পাঠাতে হবে, মানে ছড়া কাটিং পাঠাতে হবে. চটপট করে পাঠিয়ে ফেলো. আর আপাতত এই ঘন্টায় তোমার জন্য রাখলাম একটা নিউ টিউন.
0: FM Rainbow Day, Rainbow New Tune. Rainbow New Tune.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, এই যে আজকে 15th August, হ্যাঁ জানি আজকে গণেশের বিসর্জন আজকে বা কালকের মধ্যে হবে, এই কারণে হয়তো একটা স্পেশালিটি রয়েছে। তাছাড়াও আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল, সেটাও একটা স্পেশালিটি রয়েছে। তাছাড়াও কিন্তু আজকে আরও একজনের জন্মদিন বলবো, দাঁড়াও তার আগে একটু বাজনাটা বাজাই। আজকে আরো একজন স্পেশাল মানুষের জন্মদিন, যদি বলি আজকে শিবগামিনীর জন্মদিন, বুঝতে পারবে কি, বাহুবলীর সেই মমতাময়ী মা শিবগামিনী। যদি বলি শিবগামিনীর জন্মদিন, বলো দেখি তার আসল নাম কি?
2: আমি তাকে শিবগামী বলেই জানি,
1: তবে তার বার্থ সার্টিফিকেট যে নামে তাকে জানে সেটা হচ্ছে রাম্যা কৃষ্ণন। তিনি বেসিক্যালি একজন সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, কিন্তু বাহুবলী সিনেমার পরে গোটা পৃথিবী ওনাকে চিনেছে, শুধু তাই বললে কম বলা হবে। কারণ রাম্যা কৃষ্ণন কিন্তু শুধু সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস নন, তিনি একজন ইন্ডিয়ান অ্যাক্ট্রেস যিনি প্রচুর সিনেমায় অভিনয় করেছেন, এবং আমরা তাকে বহু বলিউডের ছবিতেও খুব গুরুত্বপূর্ণ রোলে দেখেছি। কিন্তু যেহেতু আমরা তাকে শিবগামিনী বলেই জানি, তাই জন্য তার জন্মদিন আমরা সেলিব্রেট করব। অবভিয়াসলি বাহুবলী সিনেমার একটা ভীষণ সুন্দর একদম মিষ্টি গান দিয়ে, হ্যাঁ মিষ্টিটা একবার বলো মধু,
2: মিষ্টি
1: বাহ, সেই গান দিয়ে শুনবো মধুশ্রীজির কণ্ঠে।

0: হ্যাঁ, জাস্ট কদিন আগেই কিন্তু জন্মাষ্টমী গেছে, সেহেতু কানা সোজা যারা বললে শুধু কানা নয়, গণেশ ঠাকুর শুয়ে যাবেন আর
1: আকাশে ঘুড়িগুলো উড়বে না বলছো?
0: না, ওটা উড়বে, কারণ বিশ্বকর্মা কাকু তো ইঞ্জিনিয়ার আর আজকে তো ওনাদের দিন, সেহেতু আজকে থেকে ঘুড়ি বানানো শুরু হয়েছে।
1: আচ্ছা বেশ, আর সেই সঙ্গে কিন্তু 9903652992 যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ছড়া কাটিং এর প্রচুর ছড়া।
0: তবে আর পাঠাবেন না, কারণ যে কটা আছে সে কটা পড়ে দিতে হবে, হাতে আর একদম সময় নেই, আর পাঠালে কিন্তু পড়তে পারবো না। দুদিন পরেই ওড়াবো ঘুড়ি আকাশে রঙের মেলা, এখনো যা মেঘের ঘনঘটা বৃষ্টির মাঝে কি দেখা দেবে, সংখ্যাতীত ঘুড়ির চীনা পশোরা অভিজিৎ সেনাটি বেহালা থেকে, মানে ওটা ঠিক ছড়া হতে গিয়ে একটু গদ্য কবিতা হয়ে গেছে,
1: ঘুড়িটা বোকাটটা হয়ে গেছে।
0: হ্যাঁ, দুদিন পর ওড়াবো ঘুড়ি একসাথে রঙের, আচ্ছা আকাশে, দুদিন পর ওড়াবো ঘুড়ি আকাশে রঙের খেলা, ওই দেখা যায় নীল আকাশে তুলো মেঘের মেলা। ঋতু ফ্রম নিউ আলিপুর, সুন্দর সুন্দর।

0: নেক্সট গণেশ শুভেচ্ছা, সুইট গার্ল উষশী, থ্যাংক ইউ। ও মধু, দুদিন পরে আকাশে ঘুড়ির মেলা, তাই দেখে মনেতে নানা উৎসবের গগনে সাদা পেজা মেঘে বইছে ভেলা। অ্যান্ডি মেসেজটি পাঠিয়েছে। ওকে, নেক্সট মেসেজ, দুদিন পরে ওড়াবো ঘুড়ি আকাশে রঙের মেলা, তোমায় আমায় মিলিয়ে দেবে মিলনের এই বেলা, হৃদয়ে মাঝে উঠবে গড়ে সোহাগ রঙের খেলা। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। হ্যালো দুই আর জে দিদিরা, দুদিন পরে ওড়াবো ঘুড়ি আকাশে রঙের মেলা, আমি আমি কারো শুনবো না মানা, সে কিলিয়াস বজবজ চারিয়াল থেকে বলছি।
1: বাহ, এটা ভীষণ ভালো, এবং এই মানা না শুনতে আমরা পারি, কারণ আমাদের মনের কথা, মনের মণিকোঠায় এমন অনেক ইচ্ছে রয়েছে যা মনের গুপ্তচরে লেখা রয়েছে।

0: একদম মনির,
1: মনির গুপ্তচর তো অনেক কথা জানি, আর 9906653992 তে আমরা কি জানি সেটা টুকুস করে পড়ে ফেলতে হবে।
0: দুদিন পরে ওড়াবো ঘুড়ি আকাশে রঙের মেলা, বৃষ্টি যদি না আসে নীল আকাশে জমবে ঘুড়ির খেলা, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছে।
1: আচ্ছা, এর আগে আমরা যে বলেছিলাম যে কোন সাজটা আমাদের বেস্ট লেগেছে, আমরা কিন্তু সেটা বলবো, সেটা এবার তাহলে বলে দাও।
0: একদমই তাই, আর সেই সাজটা কিন্তু ছিল জিরাফ সাজবো।
1: হ্যাঁ, তিনি কে, মানে কে বলে?
0: সুভাষ চক্রবর্তী, উত্তর বাউলি থেকে। এবছরের পুজোয় কিন্তু আমরা মোটামুটি একটা ট্রেন্ডিং করতে পারি যে জিরাফ, কারণ যে পরিমাণ ভিড় পুজোর প্যান্ডেলগুলোতে হয় সেখানে জিরাফ একমাত্র উপায় অবলম্বন, যেখানে আমরা একদম শক করে ঢুকে যেতে পারবো এবং তারপরে
1: একদমই
0: মাথা উঁচিয়ে সব ঠাকুর দেখে ফেলবো।
1: তবে কেউ যদি বলে মাথা উঁচলে তো আমি ওই যে সুন্দর সাজগোজ করে ওই যে ছেলেরা মেয়েরা যাচ্ছে তাদের দেখতে পাবো না, হ্যাঁ পাবে, ঘাটটাকে জাস্ট একটু বিন্ট করে নেবে তাহলেই হবে। আর সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে মেসেজ ছড়া কাটিং লিখে পাঠিয়েছে, দুদিন পরেই ওরাবো ঘুড়ি আকাশে রঙের মেলা, তুমি আমি করব সেদিন লুকোচুরি খেলা। আর আজকের লাস্ট মেসেজ এবার পড়ে দিচ্ছি, টালিগঞ্জ থেকে বুম্বা পাঠিয়েছে, দুদিন পরেই ওরাবো ঘুড়ি আকাশে রঙের মেলা, পুজোয় এবার মাতবো সবাই শহর থেকে জেলা। সেহেতু আমরা কিন্তু এবার একদম পুজোয় লাফালাফি করবো।
0: একদমই তাই, আর আজকে যদি ধরে নিই যে আজকে গণেশ চতুর্থীর শেষ এবং বিসর্জনের মতো গণপতি বাপ্পা দিয়ে রাখলাম তোমার জন্য শেষ গানটা, আবারও ফিরবে উষসী আর মধু, টু বি কন্টিনিউড, টাটা।

আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। আসন্ন বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে স্পর্শকাতর এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে নির্বাচন কমিশন নন্দীগ্রাম ও রেজিনগরে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সূত্রের খবর, নন্দীগ্রামে 37 কোম্পানি এবং রেজিনগরে 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে থাকা 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্য থেকে এই বাহিনী মোতায়েন পরিকল্পনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর পুনর্নির্মাণ চলাকালীন অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মামলা সংক্রান্ত সমস্ত নথি এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে রাজ্যকে এই মামলার তদন্ত দ্রুত শেষ করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতুপর্ত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন রচনা বহু দেশীয় এবং বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। 19 শতকে গ্রাম বাংলার জীবনকে নিপুণভাবে তুলে ধরেছিলেন তিনি। এর পাশাপাশি সমাজ সংস্কার, মহিলাদের অধিকার এবং জাতীয়তাবাদের প্রতি তার অঙ্গীকার পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চারুকলা পরিচয় শিক্ষাক্রম সূচনা হয়েছে কলকাতায়। গতকাল এই শিক্ষাক্রমের সূচনা করে তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সাংস্কৃতিক শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, শিল্প সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী 14 অক্টোবর পর্যন্ত এই শিক্ষাক্রম কর্মসূচি চলবে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড। উজবেকিস্তানের সমরখান্দে বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। খবর এখানেই শেষ হলো।

হবে। আমান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আগামীকালই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 71 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় সরকার সিআরআইএফ প্রকল্পের আওতায় রাজ্যে 6টি গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য 1,042,62,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে আজ রাজ্যের পূর্ত দপ্তরকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের 31 জন আধিকারিককে বিভিন্ন দপ্তর ও সংস্থায় বদলি করা হয়েছে। অর্থ দপ্তরের যুগ্ম কমিশনার ও এক্স অফিসিও যুগ্ম সচিব অরুণাভ ঘোষকে কলকাতা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে পাঠানো হয়েছে। এমএসএমই ও টেক্সটাইলস দপ্তরের আর্থিক উপদেষ্টা সুদীপ বসুকে পুর ও নগর উন্নয়ন দপ্তরের কন্ট্রোলার অফ মিউনিসিপ্যাল ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদে আনা হয়েছে। ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসার অভিযোগে 5 জনের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক রাজীব পাণ্ডে কয়েকদিন আগেই এই অভিযোগে স্বরূপ হয়েছিলেন। আজই তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। সংশোধনাগারে টাকার বিনিময়ে জেলবন্দীদের অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় রাজ্যের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ 3 সপ্তাহের মধ্যে মামলাকারী এবং রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে বলেছেন। আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজেটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালতে আজ তদন্তের 13তম স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এই মামলায় নতুন করে তদন্তকারী দল সিট গঠন করেছে কেন্দ্রীয় সংস্থা। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআই মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তবে ব্যবসায়িক ক্ষেত্রে 2,000 টাকার বেশি লেনদেন হলে অতিরিক্ত শুল্ক বা এমডিআর প্রযোজ্য হবে। তবে গ্রাহকদের ক্ষেত্রে কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে ব্যবসায়ীদের জন্য। বিদেশ মন্ত্রক জানিয়েছে নতুন দিল্লিতে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি সি জিনপিংয়ের মধ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন দেশের প্রতিরক্ষা বাহিনী, গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। এই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে এবং দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের আহ্বান জানান। যমুনা নদীর পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজকে সহ বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় জলসম্পদ সচিব এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিবরাও উপস্থিত ছিলেন। আত্মনির্ভর ভারত এবং কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে গার্ডেন শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসির জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই এর জন্য আজ দুটি কোস্টাল রিসার্চ ভেসেল বা উপকূলীয় গবেষণা জাহাজের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই দুটি গবেষণা জাহাজ সমুদ্রের গভীরে ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি, খনিজ সম্পদ অনুসন্ধান এবং গবেষণার কাজে ব্যবহার করা হবে। খবর এখনকার মতো এই পর্যন্ত।
1: শুরু হয়ে গেছে কুইজওয়ালা, এবং এই কুইজওয়ালা এখন কিন্তু প্রাইজওয়ালা। কুইজওয়ালা খেললেই আপনি জিতে যেতে পারেন প্রাইজ, কিন্তু কিভাবে

0: পুজোর মুখে আসলে এই সমস্ত প্রাইজ টাইজের কথা শুনলেই মনটা একটু খুশি খুশি হয়ে ওঠে। মানে আমি পেলে তো আমার ভীষণই ভালো লাগতো।
1: তুমি পাবে না,
0: আমি পাবো না, দুর্ভাগ্য। সেক্ষেত্রে আপনার জন্য সেই সুযোগটা করে দেওয়া যাচ্ছে।
2: মানে ইয়া কত উদার সেটা বোঝানোর চেষ্টা করছি, আমি পাচ্ছি না, ঠিক আছে আপনার জন্য আমি আছি,
0: করে দিচ্ছি, সুযোগ করে দিচ্ছি আমরা। তো সেটা আপনি নিতেই পারেন, জ্যাকপটটা জিততেই পারেন। এবং সেই জন্য কি করতে হবে, আমাদের সঙ্গে খেলতে হবে কুইজওয়ালা। আমরা 12টা পর্যন্ত থাকবো প্রশ্নের ঝুলি নিয়ে, এবং সেই প্রশ্নের উত্তর দিতে হবে একটা ম্যাজিক্যাল নাম্বারে। সেই নাম্বারটা হচ্ছে 9903-65-992। এই নাম্বার সেভ করে রাখবেন, এটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ, যেটা আপনার খুশি সেইভাবে লিখবেন সঠিক উত্তর, সঙ্গে নিজের নাম, লোকেশন, এইভাবে পুরো ব্যাপারটা খেলবেন আমাদের সঙ্গে। এবং আপনি যদি খেলতে চান, যদি সিরিয়াসলি খেলতে চান এবং সিরিয়াসলি জ্যাকপট জিততে চান, তাহলে কিছু প্রয়োজনীয় জিনিস আপনার কাছে থাকতে হবে। সেগুলো কি তমজিত বল?
2: সেটা হচ্ছে একটা প্যান কার্ড, যেটাতে আপনার নিজের নাম থাকবে, এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে আপনার নিজেরই নাম থাকবে। অর্থাৎ আপনার নাম যদি লালটু হয় তাহলে আপনার নামে লালটু নামেই প্যান কার্ড থাকবে, ব্যাংক অ্যাকাউন্টও লালটু নামেই থাকবে। যদি পল্টু হয় তাহলে তাই থাকবে, কিন্তু লালটু নাম আর পল্টু নামে আপনি খেললেন তাহলে কিন্তু প্রাইজ পেলেও আমরা বলবো না রে না, আপনি প্রাইজ পাচ্ছেন না। কিন্তু যদি সব ঠিকঠাক থাকে এবং আপনি জ্যাকপটটা জিতে যান, তাহলে আপনার কানের কাছে বা পকেটের কাছে যে শব্দটা শুনতে পাবেন সেটা এইরকম।

0: হ্যাঁ সে তো বটেই, তার মানে সবচেয়ে বড় কি সে তো বুঝতেই পারছেন
1: একদম।
0: আমরা আপাতত একটা গানে যাবো, গানের পর ফিরবো আমাদের কুইজ বলার প্রথম রাউন্ড নিয়ে। আর আজকে কি ইনস্টা কুইজ থাকছে?
1: আজকে ইনস্টা কুইজ থাকছে,
0: বেশ।
1: সেই কিভাবে সেটা একটু বলে দেবো, যে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM Rainbow Kolkata, এইটা এখনই ফলো করে রাখুন, কারণ সেখানে ইনস্টা কুইজ আসবে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.
1: র্যাপিড রিদম আমাদের কুইজওয়ালার প্রথম রাউন্ড, এবং এই রাউন্ডে আমরা একটা দারুণ জিনিস করি, আমরা একটা মিউজিক আপনাকে শোনাই, কিন্তু পুরো শোনাই না, খুব অল্প অল্প শোনাই,
2: খুব অল্প, মানে
3: কতটুকু,
1: মাত্র 10 সেকেন্ড।
2: এবার এই 10 সেকেন্ডের অংশটা শুনে আপনাকে বলতে হয় যে এই যে গানটা গাওয়া হয়েছিল সেটা কোন সিনেমায় ব্যবহার করা হয়েছিল, সেই সিনেমার ডিরেক্টরের মাসুদো ভাইয়ের নাম কি ছিল। এই ধরনের প্রশ্ন রাখা হয় না, একদমই হয় না। যে প্রশ্নটা রাখা হয় সেটা অর্ণব বলবে, মানে আজকে কি প্রশ্ন আছে সেটা অর্ণব জিজ্ঞেস করে ফেলবে।
1: আমরা একটা সহজ প্রশ্ন করবো, এটা বাংলা গান, এবং সেই বাংলা গানের একটা ছোট্ট অংশ শোনাবো, এবং জিজ্ঞেস করবো যে গানটার নাম আপনাকে বলতে হবে, গানটার টাইটেলটা কি, মানে কি গান, প্রথম লাইনটা বললেও হবে এবং গানটার নাম বললেও হবে, যে কোনো একটা বললেই হবে।
2: বেশ, তাই হোক তাহলে।
3: এবং সেই নাম্বারটা বলে দিয়েছিলাম শুরুতেই, 9903653992। এই নাম্বারে সবার প্রথমে টাইপ করবেন সঠিক উত্তর, তারপর নিজের নাম আর লোকেশন।
1: একদম।
0: র্যাপিড রিদম, র্যাপিড রিদম, র্যাপিড।

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm. আর তাকিয়ে কী হবে, তাকিয়ে আর কোনো লাভ নেই। ব্যাপারটা হচ্ছে কারণ গান শেষ হয়ে গেছে এবং আমরা মানে কারা কারা সঠিক উত্তর দিন তাদের নামগুলো এবার বলে দেবো, তাকিয়ে থেকে লাভ নেই। তো সঠিক উত্তর কারা কারা দিলেন তারও বলার আগে সে বলতে হবে যে গানটা কী ছিল।
1: গানটা ছিল তোমাকে ছুঁয়ে দিলাম,
0: একদম।
1: এবং মোটামুটি সকলেই আইডেন্টিফাই করতে পেরেছেন, কেউ কেউ টাইটেলটাকে গুলিয়েছেন, মানে তোমাকে ছুঁয়ে দিলাম এর জায়গায় গানের অন্য লাইন বলেছেন আর কি, সেটা আমরা নিতে পারিনি। টাইটেল হচ্ছে তোমাকে ছুঁয়ে দিলাম। তো যারা সঠিক উত্তর দিলেন সেই প্রথম দশজন, চৈতালি দে হাওড়া থেকে, লিপি সরকার সরসুনা থেকে, নারায়ণ সাহু মহিষাদল থেকে, পৃথা গিরি মাজনা থেকে, ঈশানী সরকার সরসুনা থেকে, সৌভিক সরকার কসবা থেকে, প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সুমিত ভকত বাঁকুড়া থেকে।
2: হাততালি টিমটা হারিয়ে গেছে,
0: হাততালি টিম চলে এসো। বেশ, এবার আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। আবারও একটা প্রশ্ন, আবারও একটা আপনাকে 10 সেকেন্ড শোনাবো আমরা একটা ক্লিপ, এবং সেই ক্লিপটা শুনে আপনাকে বলতে হবে যে গানটার নামটাই বলুন, সহজই রাখছি, গানটার নামটাই বলতে হবে 9903653992 হোয়াটসঅ্যাপ বা SMS করে।

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm. Rapid Rhythm-এ আমরা সেকেন্ড কোশ্চেনের উত্তর পেয়েছি, যেখানে আপনার গানটা ছিল, মানে যে গানটা আপনাকে চিনতে হতো সেটা হচ্ছে সেই বিখ্যাত গান সেনোরিটা। আর মানে জিন্দগি নামে লেগে দোবারা এই সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে শোনানো হয়েছিল। যারা চিনতে পেরেছেন তারা কারা এবং যিনি সেমিফাইনালে উঠে যাচ্ছেন তার নাম তো বলবই।
1: সমৃদ্ধা সরকার ভাদুরিয়া থেকে, প্রথম দশজন যারা সঠিক উত্তর দিলেন তাদের নামগুলো বলছি। পৃথা গিরি মাজনা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, আশিস জানা বারুইপুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, ঈশানী সরকার সরসুনা থেকে, নারায়ণ সাহু মহিষাদল থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সুস্মিতা পাত্র কলকাতা 67 থেকে।
0: আমরা তো এবার পরের রাউন্ডে যাবো,
2: এবার যাই পরের রাউন্ডে,
0: কিন্তু তার আগে আমি বলে দিতে চাই,
2: বলো
0: যে অলরেডি যে তিনজন সেমিফাইনালে উঠে রয়েছেন তারা কারা?
2: তারা কারা?
0: তারা হলেন বং কানেকশন থেকে প্রণবেশ প্রামাণিক কাঁটাবেরিয়া থেকে। বং কানেকশন হচ্ছে আমরা ফাইনালের পরে একটা রাউন্ড খেলি যেটা

0: পরের দিনের রাউন্ডে ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাউন্ড, সেখানে রয়েছে, সেখান থেকে রয়েছেন বাংলা বাঙালিকে নিয়ে আমরা প্রশ্ন রাখি, এবং সেখানে যিনি সবার আগে সঠিক উত্তর দেন তিনি চলে যান আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে। যেমন গত সপ্তাহের কুইজওয়ালা থেকে আজকের কুইজওয়ালায় এসেছেন প্রণবেশ প্রামাণিক কাঁটাবেরিয়া থেকে। এছাড়া আছে গল্পস্বল্প,
1: হ্যাঁ গল্পস্বল্প আছে, প্রতি রবিবার বিকেলে গল্পস্বল্প শোনানো হয় 5টা থেকে, এবং রবিবার রাতেও গল্পস্বল্প শোনানো হয়। এই গল্পস্বল্প শুনে গল্প কেমন লাগলো সেটার ফিডব্যাক যদি আপনি একটা সুন্দর মেসেজের মাধ্যমে আমাদের জানাতে পারেন, তাহলে আপনার মেসেজ, মানে আপনি যিনি সবচেয়ে ভালো মেসেজটি পাঠাচ্ছেন, তিনি চলে যেতে পারেন কুইজওয়ালার সেমিফাইনালে। দুজন গল্পস্বল্প বিকেল থেকে এবং গল্পস্বল্প রাত, দুজন আমাদের এই কুইজওয়ালার সেমিফাইনালে একেবারে ডাইরেক্ট এন্ট্রি পেতে পারেন। সেভাবে গল্পস্বল্প থেকে কোন দুজন আজকে চলে আসছেন সেমিফাইনালে সেই নাম দুটো,
0: গল্পস্বল্প বিকেল থেকে রয়েছেন শ্রাবণী মুখার্জি সাঁতরাগাছি থেকে, এবং শ্রীরামপুর থেকে প্রদীপ ব্যানার্জি। গল্পস্বল্প রাত থেকে উঠেছেন প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা 5 জনকে পেয়ে গিয়েছি সেমিফাইনালে, আজকে সেমিফাইনালে। এই 5 জন যাদের নাম বললাম তাদেরকে আর উত্তর দিতে হবে না কোনো রাউন্ডে, তারা বরং একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঘাঁটাঘাঁটি করুন, কারণ সেমিফাইনালে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আছে।
2: তাহলে আমরা পরের রাউন্ডে চলে যাই,
0: চলো
2: চলো।
3: ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া,
2: এই রাউন্ডটা তো অঙ্কের রাউন্ড, এবং তমজি যথারীতি অ্যামেটার অঙ্ক করে এনেছে, যেখানে কিছু ইনফরমেশন থাকবে যেগুলো কাজে লাগবে না।
0: কাজে লাগবে কি লাগবে না কে জানে, লাগতেও পারে, প্রশ্নটা বলো।
1: অঙ্ক তো বলবো, তো সেক্ষেত্রে এই এটা একটা পাটিগণিতের অঙ্ক আমি যা দেখতে পাচ্ছি চোখের সামনে,
0: একদম।
1: এবং আপনাকে কষতে হবে, আপনাকে কষার জন্য আমরা 2 গান সময় দেব, ভালো করে মন দিয়ে অঙ্কটা শুনবেন,
2: চিকেনের মতো করে,
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: ভালো করে কষাবেন,
0: ভালো করে কষাবেন, মানে একটু যদি বেশি না কষেন বা কষান তাহলে কিন্তু অঙ্কটাই বুঝতে পারবেন না।
1: তো সেক্ষেত্রে খুব ভালো করে আগে শুনবেন, তারপর কষবেন, আর 2 গান সময় পাবেন। আর 9903653992 আমাদের টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ করার নাম্বার। আজকের প্রশ্ন, একটি ট্রেনের 1666 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে 1 দিন 2 ঘন্টা 30 মিনিট, অন্য একটি ট্রেন 150 কিলোমিটার পথ যেতে সময় নেয় 2 ঘন্টা 23 মিনিট, তাহলে কোন ট্রেনটির গতিবেগ বেশি?
0: একটি ট্রেনের 1666 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে 1 দিন 2 ঘন্টা 30 মিনিট, অন্য একটি ট্রেন 150 কিলোমিটার পথ যেতে সময় নেয় 2 ঘন্টা 23 মিনিট, কোন ট্রেনটির গতিবেগ বেশি?
2: ওকে, কঠিন প্রশ্ন না সহজ প্রশ্ন, এটা তো সময় বলবে। আপাতত আমরা গানে যাবো, গানের পর ফিরবো, কিন্তু 2 গান সময় থাকছে, যেটা রিয়া বললো, ভালো করে মন দিয়ে অঙ্কটা শুনেছেন আশা করি, এবার কষিয়ে ফেলুন চটপট, ভালো করে তেল মশলা দিয়ে কিন্তু।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।
1: ম্যাথোমেনিয়ায় যে প্রশ্নটা করা হয়েছিল যে একটি ট্রেনের 1,666 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে 1 দিন 2 ঘন্টা 30 মিনিট, অন্য একটি ট্রেনের 150 কিলোমিটার পথ যেতে সময় লাগে 2 ঘন্টা 23 মিনিট, কোন ট্রেনটির গতিবেগ বেশি? দুটি ট্রেনের গতিবেগই সমান, অর্থাৎ 1 কিলোমিটার পথ যেতে দুটি ট্রেনেরই সময় লাগে 1.04 মিনিট, এরকমই একটা সময় লাগে দুটি ট্রেনেরই, অর্থাৎ দুটো ট্রেনই সমান গতিবেগে যাচ্ছে। যারা চিনতে পেরেছেন, না যারা চিনতে পারেননি,
2: মানে
1: একজন চিনতে পেরেছেন,
2: বেশি হয়ে গেছিল,
1: হ্যাঁ কষাটা, মানে প্রশ্ন কষাটাই এত বেশি হয়ে গেছিল যে উত্তর কষা পর্যন্ত আর পৌঁছানো যায়নি, কিন্তু যিনি কষে বার করতে পেরেছেন তিনি হচ্ছেন
2: সৌভিক সরকার কসবা থেকে।
1: অর্থাৎ যেহেতু একজনই সঠিক উত্তর দিয়েছেন, তাই তিনি চলে যাচ্ছেন কুইজওয়ালার সেমি ফাইনালে। বেশ, এবার আমরা পরের রাউন্ডে যাবো,
3: আমাদের পরের রাউন্ডে একটু ইতিহাসের পাতা থেকে ঘুরে আসার রাউন্ড।

0: Dames. Throwback Dames. Throwback Dames.
1: Throwback Dames এ আপনাকে একটা প্যাসেজ শোনানো হবে এবং সেই প্যাসেজ থেকে বিভিন্ন প্রশ্ন থাকবে, না মানে সেই আনসিন সিন প্রশ্নের মতো নয়, আপনাকে একটু জানতেও হবে ঘটনাটা যেটা ঘটবে সেই ঘটনাটার সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো একটা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর আপনাকে পাঠাতে হবে 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
2: এবার ওই ঘটনাটা যেটা আপনি শুনছেন সেটা সংক্রান্ত যে প্রশ্নটা থাকবে সেটা কিন্তু আপনি আগে থেকে কোনোভাবেই গেস করার চেষ্টা করবেন না, খুব ভালো করে প্রশ্নটা শুনবেন কি আসছে এবং প্রশ্নটা বলার পরে তবেই উত্তর দেবেন। আর উত্তর পাঠানোর ঠিকানা তো তমজিৎ বলেই দিল, খুব জলদি উত্তর পাঠাবেন এবং চেষ্টা করবেন। আমরা অনেক মেসেজ পাচ্ছি যেখানে একটা মেসেজের মধ্যে শুধু উত্তর, তারপরের মেসেজের নাম, এইভাবে পাঠাবেন না, একটা গোটা মেসেজের মধ্যে সবার প্রথম সঠিক উত্তর টাইপ করবেন, তারপর নিজের নাম লোকেশন পুরোটা একটাই মেসেজে রাখার চেষ্টা করবেন।
3: একদম একদম। তাহলে আজকের থ্রোব্যাক টাইমস এর প্রশ্ন,
0: থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস।
4: সরোজিনী নাইডুর জন্ম ভারতের হায়দ্রাবাদ শহরের একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে। 12 বছর বয়সে উনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমগ্র মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রথম স্থান অধিকার করেন। 1891 সাল থেকে 1894 সাল পর্যন্ত পড়াশোনা বন্ধ রেখে উনি নানা বিষয়ে পড়াশোনা করেন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনি যোগ দেন স্বাধীনতা আন্দোলনে। 1916 সালে জওহরলাল নেহরুর সঙ্গে সাক্ষাতের পর উনি নীল চাষীদের হয়ে আন্দোলন শুরু করেন। 1925 সালে তিনি কংগ্রেস সভাপতি নির্বাচিত হন, তিনি ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। আজকের থ্রোব্যাক টাইমসের প্রশ্ন, 1916 সালে জওহরলাল নেহরুর সঙ্গে সাক্ষাতের পর সরোজিনী নাইডু কোথায় নীল চাষীদের হয়ে আন্দোলন শুরু করেন? উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
0: Throwback Dames. Throwback Dames. Throwback.

0: Throwback Dines. Throwback Dines. Throwback Dines. থ্রোব্যাক টাইমসে আমরা ছিলাম এবং থ্রোব্যাক টাইমসে যে প্রশ্নটা আমরা করেছিলাম তার উত্তরটা হচ্ছে চম্পারণ।
1: একদম, যারা সঠিক উত্তর দিয়েছেন তারা কারা?
2: যারা যারা সঠিক উত্তর দিলেন, প্রথম দশজন হলেন তহমিনা খাতুন শাসন থেকে, শান্তম দাস দাড়িবেড়িয়া থেকে, সুলগ্না বসু বড়নগর থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, আকাশদীপ রায় হালিশহর থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, প্রীতম সরকার বাড়ুইপুর থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, নমনারায়ণ বর্মন টিটাগড় থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন পৃথা গিরি মাজনা থেকে। আচ্ছা, আগের যে রাউন্ডটা হলো অঙ্কের, সেখানে ওই দুটি ট্রেনের গতিবেগ সমান এই উত্তর আকাশদীপ রায় হালিশহর থেকে তিনিও দিয়েছিলেন, আমরা কোনো কারণে মিস করেছিলাম, তাই দুজন সেক্ষেত্রে সঠিক উত্তরদাতাকে পেয়েছিলাম।
1: একদম, তাহলে আমরা পরের রাউন্ডে যাবো তো?
0: চলো,
1: হাততালি টিমটা আর এই রাউন্ডে একটু কম হাততালি দিয়ে ফেলেছে।
0: হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই,
1: পরে পুষিয়ে দেওয়া হবে।
0: হ্যাঁ, তো পরের রাউন্ডে যাবো, যেটা সেই রাউন্ডের নাম আমাদের কি সবাই জানি? আমরা
1: বেস ভয়েস ইউজ করব।
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।

0: হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই রাউন্ডে আমরা যেটা করি, আমরা একটা
1: সাহিত্যের অংশ শোনাই
0: একদম, এবং সেখান থেকে প্রশ্ন থাকে এবং সেটার উত্তর আপনাকে দিতে হয়।
2: এবং এখানে সাহিত্যিক এবং ন্যারেটর দুজনেই বসে আছেন, মানে যিনি সাহিত্যিক তিনি ন্যারেটর, এরকম লোক বসে আছেন তার কাছ থেকে।
0: কোথায় দেখা যাচ্ছে?
1: দেখা যাচ্ছে,
2: আমি দেখতে পাচ্ছি,
1: আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না।
2: তো সেক্ষেত্রে তার কাছ থেকে একটা স্পেশাল সাহিত্যের কিছু,
0: না না, আমরা আমরা আমরা শুনবো গুরুদেবের কাছে, শুনলেই বুঝতে পারবে।
2: আচ্ছা চলো
0: আমরা, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে যে গল্পের অংশ শুনবেন আপনাকে সেই গল্পের লেখকের নাম বলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিলে হবে না, শুনতে হবে পুরোটা।
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
4: ঢেঙ্গানাদের কথা শুনেছে অনেকে, এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে। 50-60 বছর আগেও পশ্চিমবাংলায়, অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে, অর্থাৎ ঠাকুমাদের যুগে শুনেছি, লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যের পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনি নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত, হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে, তাকে বলতো পাবড়া।
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য।

शाहितो सफारी।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
1: সাহিত্য সাফারিতে আমরা যে প্রশ্নটা রেখেছিলাম, সেই প্রশ্নের মানে প্রশ্ন ছিল যে যে অংশটা গল্পের বা উপন্যাসের অংশ শোনানো হচ্ছে তার লেখককে। সঠিক উত্তর হচ্ছে শরৎচন্দ্র। যারা সঠিক উত্তর দিয়েছেন তারা কারা?
2: যারা যারা সঠিক উত্তর দিলেন, প্রথম দশজন হলেন আয়েশা খাতুন শাসন থেকে, শেখ জাহাঙ্গীর হোসেন দক্ষিণ পাড়া থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, শেখ মাসাদুল ইসলাম বাগনান থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, আবির জানা বারুইপুর থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন মধুমিতা অধিকারী কলকাতা থেকে।

0: বেশ, তাহলে আমরা কি আমাদের
1: পরের রাউন্ডে তো যাব ডেফিনেটলি, কিন্তু সঙ্গে এখন জানিয়ে রাখতে চাইছি যে ইনস্টাগ্রাম ফলো করে রাখুন 107 FM রেইনবো কলকাতা, আমাদের ইনস্টা হ্যান্ডেল ফলো করে রাখুন, কারণ সেখানে প্রশ্ন আসবে কিছুক্ষণ পরেই।
2: অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
1: অড ওয়ান আউট, অর্থাৎ এখানে আপনাকে পাঁচটা শব্দ বলা হবে, তার মধ্যে কোনটা অড সেটা আপনাকে চিনতে হবে এবং আমাদের জানাতে হবে 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। কিন্তু এখানে একটা কিন্তু জুড়ে আছে, সেই কিন্তুটা হলো যে আমরা যে ভাবনা চিন্তায় অড ভেবেছি সেই ভাবনাতেই আপনাকেও অড ভাবতে হবে।
3: একেবারেই তাই, আমাদের ভাবনার সঙ্গে আপনার ভাবনা চিন্তা, আপনার লজিক ম্যাচ করতে হবে। তবে আমরা খুব একটা অড লাইনে ভাবি না, মানে আমরা একটু নর্মাল লাইনেই থাকার চেষ্টা করি, অড লাইনে বেশি যাই না, এবং আপনিও আশা করি সেই লাইনেই ভাববেন। এবার আজকে যে পাঁচটা শব্দ আছে প্রথম অড ওয়ান আউটে, সেগুলো তাহলে বলে দিই।
1: একদম বলে ভালো।
3: পাঁচটা গাছের নাম: দেবদারু, হোগলা, পাইন, আবলুস, সিঙ্কোনা।
0: দেবদারু, হোগলা, পাইন, আবলুস, সিঙ্কোনা, এর মধ্যে কোনটা অড
1: একদম
0: বলতে হবে,
1: বলে ফেলুন 9903659992 তে উত্তর পাঠান।

0: Odd One Out. Odd One Out. Odd One Out-এ আমরা জিজ্ঞেস করেছিলাম যে দেবদারু, হোগলা, পাইন, আবলুশ, সিঙ্কোনা এর মধ্যে কোনটা অড, এবং সঠিক উত্তর
1: হোগলা। প্রচুর মানুষ সিঙ্কোনা উত্তর দিয়েছেন, কিন্তু হোগলা সঠিক উত্তর, কারণ বাকিগুলি চিরহরিণ।
0: হ্যাঁ, মানে ওরা বোধহয় ওই সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় বা এরকম একটা কিছু ওই অ্যাঙ্গেল থেকে।
2: হ্যাঁ, কিন্তু আমরা এখানে ওই অ্যাঙ্গেলটা ধরি।
0: আমরা তো বলেছিলাম যে আমরা যেভাবে ভাবছি সেভাবে আপনাকেও ভাবতে হবে। তো আমরা কি আরেকটা অর্ডার না ওটা চলে যাবো নাকি আমরা একটা অন্য ঘুরে আসবো?
2: তুই কি চাস
1: স্বাদ বদল করি?
2: আমরা যখন একটু স্বাদ বদল করতে চাইছি তাহলে ঘুরে আসি,
0: চলো। ইনস্টা কুইজ রাউন্ড, আমাদের যে ইনস্টা হ্যান্ডেল 107 FM কলকাতা, সেখানে খেলা হয়। এটা কোনোভাবেই অন এয়ার প্রশ্ন বলা হয় না, অন এয়ার

0: প্রশ্নের উত্তরও বলা হয় না, শুধুমাত্র কারা কারা সঠিক উত্তর দিচ্ছেন তাদের নাম বলা হয়। আপনি আপনাকে যেটা করতে হবে, আপনাকে আমাদের ইনস্টা হ্যান্ডেল, আওয়ার হ্যান্ডেলটা বলছি, 107 FM রেনবো কলকাতা, সেখানে চলে যেতে হবে এবং সেটাকে ফলো করতে হবে, এবং সেখানে খুব শিগগিরই যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবেন না, সেই প্রশ্নের উত্তর আপনি জানাবেন আমাদের ডিরেক্ট মেসেজ করে।
1: হ্যাঁ, DM বা ডিরেক্ট মেসেজ অপশনে যাবেন, সেখানে সঠিক উত্তর টাইপ করবেন, নিজের নাম আর লোকেশন টাইপ করবেন, তারপর পাঠিয়ে দেবেন। আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, শুধুমাত্র এখানেই আপনি উত্তর দেবেন, কোনোভাবেই হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজে উত্তর দেবেন না। এটা পুরোপুরি একটা ভিজুয়াল কুইজ এবং প্রশ্ন উত্তর দুটোই আমরা ইনস্টা হ্যান্ডেলেই পোস্ট করব।
2: বেশ, তাহলে আমরা মানে অলরেডি প্রশ্ন পোস্ট হয়ে গেছে এবং উত্তর পাঠিয়ে দিন ঝটপট।

0: এতদিন ধরে ইনস্টা কুইজ খেলছে মানুষ, কিন্তু মানে সেন্স নেই কোনো, যে আগে উত্তরটা দিতে হবে তারপর নিজের নাম, তারপর লোকেশন, সেটা নাম নেই, উত্তর লিখে দিয়েছে নাম নেই, জেমস বন্ড 007।
1: তারপর নাম লোকেশন এই পুরো ব্যাপারটা যদি একসঙ্গে করে পাঠান তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো আপাতত ইনস্টা কুইজের প্রশ্নের উত্তর আপনি কিভাবে জানতে পারবেন আপনি সঠিক দিলেন কিনা সেটা শুধুমাত্র
2: পোস্ট হয়ে গেছে অলরেডি
1: আমাদের ইনস্টা হ্যান্ডেলেই জানতে পারবেন।
2: এবার মিলিয়ে দেখে নিন যে আপনি ভুল উত্তর দিয়েছেন না সঠিক উত্তর দিয়েছেন। যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে এক্সপেক্ট করতে পারেন প্রথম দশ জনের মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন যে আপনি কুইজওয়ালার সেমিফাইনালে উঠে গেছেন বা যেতেও পারেন। এবং যদি সবার আগে উত্তর দেন অবশ্যই, কিন্তু প্রথম দশ জনের নাম তো আমরা বলবোই,
1: বলবো আমি নিয়ে রেডি। প্রথম যে দশজনের নাম আমার হাতে চলে এসছে, সায়ন বেরা গড়িয়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, অরিজিৎ মাইতি গোপালপুর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, রাজেশ ভার্মা বেহালা থেকে, আকাশদেব রায় হালিশহর থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে হাততালি পেতে পেতে এই রাউন্ড থেকে যিনি সেমিফাইনালে যাচ্ছেন তিনি হলেন সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে। আমরা এখনো অব্দি কতজন সেমিফাইনালিস্টকে পেলাম?
2: এখনো অব্দি দশ জনকে পেয়ে গিয়েছি,
1: খুব ভালো।
2: আরো বেশ কয়েকজনকে পাবো,
1: আট জনকে পাবো, মোট ১৮ জন সেমিফাইনালিস্ট জেনারেলি আমাদের সঙ্গে থাকেন।
2: আর আমরা চলে যাব আমাদের অড ওয়ান আউট রাউন্ডে, কারণ আমরা একটা প্রশ্ন রেখে ফিরে এসেছিলাম। অড ওয়ান আউট, অড ওয়ান আউট, অড ওয়ান আউটের সেকেন্ড প্রশ্ন কি থাকছে?
0: অড ওয়ান আউটের সেকেন্ড প্রশ্ন আবারও একইভাবে, আমরা পাঁচটা জিনিসের নাম বলবো, তার মধ্যে কোনটা অড আপনাকে বলতে হবে।
2: বেল, পেয়ারা, নারকেল, তরমুজ, বেদানা,
1: পাঁচটা জিনিস, পাঁচটা ফল, বেল, পেয়ারা, নারকেল, তরমুজ, বেদানা, এই পাঁচটার মধ্যে কোনটাকে আপনার একটু বেমানান বলে মনে হচ্ছে সেই নামটা আমাদের জানান 9903659922 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে সঙ্গে নিজের নাম এবং লোকেশন।

0: Odd one out. Odd one out.
1: Odd one out. হ্যাঁ বলছি পেয়ারা খুঁজে পাওয়া গেছে রিয়া?
2: পেয়ারা খুঁজে পাওয়া গেছে আতশকাঁচ দিয়ে।
3: ও ভাই অনেক কষ্টে তার মানে পাওয়া গেছে আর কি।
1: কেন মানে পেয়ারা তো গাছটা আশেপাশে বাড়িতে পাড়াতে ছিল আগে, এখন পাওয়া যাচ্ছে না?
2: এখন পেয়ারা ফলছে না।
1: ও
2: পেয়ারা বর্ষাকালে এবার ফলন কম হয়েছে।
1: কিন্তু পেয়ারা ইয়ড বাকি যারা রয়েছে, বেল, নারকেল, তরমুজ, বেদানা, এগুলো রীতিমতো খোসা ছাড়িয়ে খেতে হয়। তার মধ্যে বেল আর নারকেলের খোসা না ছাড়ালে তো ছেড়েই দিন, কি যে কি হয়ে যায়।
2: তো মোটামুটি আমরা পাঁচজনকে পেয়েছি যারা পেয়ারা সঠিক উত্তর দিয়েছেন, সময়ের মধ্যে যারা দিয়েছেন পেয়ারা সঠিক উত্তর। সেই পাঁচজন হলেন প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, কল্যাণী মণ্ডল ডোমজুর থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, রাজেশ ভার্মা বেহালা থেকে, এবং সবার প্রথম এই পেয়ারা সঠিক উত্তর দিয়ে যিনি সেমিফাইনালে যাচ্ছেন তিনি হলেন মহেশতলা থেকে আনোয়ার মোল্লা।
3: আমরা এরপর চলে যাব আমাদের পরের রাউন্ডে, যে রাউন্ডে আমরা আপনাকে দেব ক্লু এবং সেই ক্লু থেকে আপনাকে বুঝতে হবে উত্তরটা কি। থ্রি পয়েন্ট পাজল আমাদের একদম নতুন নতুন বলবো না, মানে অনেক পুরনো ধরনের একটা রাউন্ড। এবং এই রাউন্ডে আমরা তিনটে পয়েন্ট বলি, সেই তিনটে পয়েন্ট ইন্ডিকেট করে একটা পাজলের দিকে, তবেই পাজলটা সলভ করা যাবে।
1: এবং এই এখানে একটা কিন্তু আছে, আপনি যদি প্রথম ক্লু শুনে আপনার যদি মনে হয় যে আপনি সঠিক উত্তর জানেন তাহলে অবশ্যই উত্তর পাঠান, কিন্তু আপনার উত্তর পাঠানো মাত্রই আমরা কিন্তু উত্তর লক করে নেব। অর্থাৎ আপনি যদি এডিট করেন বা ডিলিট করেন তাহলে সেই মেসেজের মানে সেই মেসেজ বা সেই উত্তর আর পরে নেওয়া হবে না,

0: আপনার যদি সেকেন্ড ক্লু শুনে মনে হয় যে উত্তরটা বদলাতে হবে তাহলে কিন্তু পারবেন না। তাই যখন যতক্ষণ আপনি কনফার্মড হচ্ছেন তাহলে ততক্ষণ উত্তর পাঠাবেন না। তবে হ্যাঁ, এটাও ঠিক, যিনি সবার আগে উত্তর পাঠাবেন তিনিই চলে যাবেন কুইজওয়ালার সেমিফাইনালে। সেক্ষেত্রে আমরা যদি ফার্স্ট ক্লু থেকে সবার আগে যিনি সঠিক উত্তর দেবেন তিনিই যাবেন ডেফিনেটলি কুইজওয়ালার সেমিফাইনালে।
1: একদম। তাহলে আজকে থ্রি পয়েন্ট পাজলের প্রথম পয়েন্ট হচ্ছে, মানে প্রথম ক্লু হচ্ছে, এটি একটি ক্রিকেট গ্রাউন্ড যেটি হিমাচল প্রদেশে অবস্থিত।
2: এটি একটি ক্রিকেট গ্রাউন্ড যেটি হিমাচল প্রদেশে অবস্থিত। কোন সেই ক্রিকেট গ্রাউন্ড?
0: একদম।
2: 9903659999 হতে পাঠাতে পারেন বা ওয়েটও করতে পারেন।

3 point puzzle. থ্রি পয়েন্ট পাজল এবং আমরা থ্রি পয়েন্ট পাজলের ফার্স্ট ক্লুটা দিয়েছিলাম, এটি একটি ক্রিকেট গ্রাউন্ড যেটি হিমাচল প্রদেশে অবস্থিত, এবং সেকেন্ড ক্লু হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 2444 মিটার, অর্থাৎ 2444 মিটার। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 2444 মিটার। কোন সেই ক্রিকেট গ্রাউন্ড? 9903653992 তে হোয়াটসঅ্যাপ এস এম এস করে জানান আমাদের। আমরা থার্ড ক্লু নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই।

0: 3 point puzzle. ব্যাপারটা হচ্ছে দুটো ক্লু আমরা অলরেডি দিয়ে দিয়েছি
1: একদম,
0: কিন্তু আমরা কি এবার রিপিট করে দেবো?
1: আমরা রিপিট করে দেবো।
0: হিমাচল প্রদেশে অবস্থিত একটি ক্রিকেট গ্রাউন্ড এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 2444 মিটার।
1: থার্ড এন্ড ফাইনাল ক্লু বলছে এই ক্রিকেট গ্রাউন্ড তৈরি হয়েছিল 1893 সালে। যদি বুঝতে পারেন তাহলে 9903659992 আপনার জন্য এখনও খোলা, কিন্তু যদি বুঝতে না পারেন তাহলে আর কিছু করার নেই পরের রাউন্ডের জন্য অপেক্ষা করা ছাড়া।
0: বেশ, তাহলে আমরা চলে যাই আমাদের পরের গানে বরং।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
1: কুইজওয়ালা তো খেলবই, এবং কুইজওয়ালাতে আমরা যেটা ছিলাম থ্রি পয়েন্ট পাজল রাউন্ডে ছিলাম, এবং পাজলটা সলভ কর প্লিজ।
2: পাজলটা হচ্ছে, আমরা একটা ক্রিকেট গ্রাউন্ডের নাম জিজ্ঞেস করেছিলাম হিমাচল প্রদেশে যেটি অবস্থিত, সেটির নাম হচ্ছে চার্লি ক্রিকেট গ্রাউন্ড। যারা চিনতে পেরেছেন তারা কারা, সেই দশজনের নাম নিয়ে অর্ণব রেডি, এবং তার মধ্যে যারা যিনি সবার আগে সঠিক উত্তর দিয়েছেন তিনি চলে যাবেন কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে।
1: হ্যাঁ, এবার আমি নামগুলো বলবো।
2: ভালো,
1: প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, শেখ জাহাঙ্গীর হোসেন হাওড়া থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে, অমল কুইলা জম্মু থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে উনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হলেন মৌসুমী পাত্রশীল গঙ্গাসাগর থেকে। মৌসুমী পাত্রশীল গঙ্গাসাগর থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা।
2: ভয়েস ভিশন অর্থাৎ সেলিব্রিটির কণ্ঠস্বর চিনতে হবে, খুবই সহজ ব্যাপার। দুটো রাউন্ড থাকবে এবং তার মাঝখানে থাকবে কি থাকবে,
3: দুটো রাউন্ডের
2: মাঝখানে আবার বলা যায় না, ইনস্টা কুইজও আসতে পারে।

0: ও আচ্ছা, ইনস্টা কুইজ থাকবে। ইনস্টা কুইজ যারা প্রথম রাউন্ড খেলেছেন তাদের তো একটা অপেক্ষা থেকেই গেছে যে সেকেন্ড রাউন্ডটা কবে আসবে বা কখন আসবে, তো সেক্ষেত্রে আমরা আর কিছুক্ষণের অপেক্ষা আপনাদের করাবো, তারপরেই চলে আসবে। কিন্তু আপাতত যেটা তমজিৎ বলল, মানে ভয়েস ভিশন, মানে একজন বিখ্যাত মানুষের ভয়েস আপনি শুনবেন এবং খুব সোজা তার কণ্ঠস্বর শুনে তার নামটা আমাদের বলতে হবে 9903659922 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে, এতক্ষণ যেমন যত যেভাবেই উত্তর পাঠাচ্ছিলেন ঠিক সেভাবেই উত্তর পাঠিয়ে দিন।
1: তাহলে আজকে প্রথমে যে ভয়েসটা শোনাবো ভালো করে মন দিয়ে শুনতে হবে, পারবেন পারবেন আশা করছি পারবেন।
2: I've cried nowadays very, very easily. I don't know what happened to me and my emotions and my soul over the past few years, seeing everything that happened during the pandemic, being generally empathetic and compassionate, it really had an effect on me.
3: Voice Vision. Vision.

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। ভয়েস ভিশন, ভিশন, ভিশন।
1: ভয়েস ভিশন রাউন্ডে আমরা যেটা শুনিয়েছিলাম, যার গলা শুনিয়েছিলাম তার গলা কিন্তু অনেকেই চিনতে পারেননি, এটাই খুব দুঃখের বিষয়। রণবীর সিং এর গলা আমরা শুনিয়েছিলাম। তো রণবীর সিং
2: ভ্যারাইটি টাইপ অফ উত্তর এসছে, কিন্তু রণবীর সিং একদম খুব খুব কম এসছে।
1: বেশ,
2: তো যারা যারা রণবীর সিং সঠিক উত্তর দিয়েছেন মাত্র দুজন, সুমিত দাস সন্তোষপুর থেকে এবং সেমিফাইনালে যাচ্ছেন মুনমুন দাস যাদবপুর থেকে, এই দুজনের কাছ থেকে আমরা শুধুমাত্র সঠিক উত্তর পেলাম।
3: বেশ, তাহলে সেমিফাইনালে যিনি যাচ্ছেন তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক।
1: আমরা চলে যাই পরের যে প্রশ্ন তার কাছে, আবারও একটা ভয়েস।
2: পরের প্রশ্নে যাব নাকি আমরা ইনস্টা রাউন্ডে যাব?
1: না, বড়ের প্রশ্নে যাই, অনেক টাইম আছে।
2: ওকে,
1: আমরা বড়ের প্রশ্নে যাব, ভালো করে মন দিয়ে শুনতে হবে এবং 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানাতে হবে যে আপনি কার ভয়েস শুনলেন।
0: ভয়েস ভিশন, ভিশন,
4: ভিশন। সৌন্দর্য ধরে রাখার রহস্য দেখতে চান? ওই যে বাইরে আমার মেকআপ আর্টিস্ট আর আমার হেয়ার স্টাইলিস্ট আছেন, দেখুন আমাদেরকে যা দেখা যায় ক্যামেরায় আমরা মোটেই তা নয়। আমাদেরকে সাজিয়ে পরিয়ে দেয়া হয়, সুন্দর কাপড় পরিয়ে দেয়া হয়, চুলটা ঠিক করে দেয়া হয়, তারপরে কিন্তু আমাদেরকে দেখতে এই ক্যামেরা উপযোগী মনে হয়।
0: ভয়েস ভিশন, ভিশন।

0: Voice Vision. Vision. ভয়েস ভিশন, আমাদের যে ভয়েস ভিশন রাউন্ড, এবং সেই রাউন্ডে আমরা আপনাকে জিজ্ঞেস করেছিলাম কার ভয়েস আপনি শুনলেন। সঠিক উত্তর জয়া এহসান, এবং জয়া এহসান কারা কারা বলেছেন তাদের নাম নিয়ে রিয়া তৈরি।
1: সঠিক উত্তর যারা যারা দিয়েছেন, প্রথম 10 জন অরিজিৎ জানা গড়িয়া থেকে, মৌসুমি সরকার মধ্যমগ্রাম থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, সমৃদ্ধা সরকার ভাদুরিয়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, প্রশান্ত দলাই কাঁথি থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন গড়িয়া থেকে সায়ন বেরা।
2: হাততালি দিন কোথায়? এই তো
0: কি গান শুনবি বল?
2: তুই গাজে গানটা সিলেক্ট অলরেডি করে রেখেছিস, সেটাই শোনা।
0: না, আমি সিলেক্ট করিনি কিছু, সেটা বলছি।
2: ও আচ্ছা, তাহলে
0: রিয়া বলো তো, তোমার প্রিয় গান।
1: আমাকে একটু টস করতে হবে ব্যাপারটা। তো কি কি তোমার হাতে বাছা আছে?
0: না, চলো একটা ভালো গান শোনাই। চাইমা আছে এবং হাতে, কারণ একটা এই এই যে এখন যে যাচ্ছে আর কি, সেই অকেশনের জন্য ভালো গান শোনায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।

0: লাইটস ক্যামেরা ডায়ালগ আমাদের ফিল্মি রাউন্ড এবং 11টা বেজে গেছে না বাজছে, আরে আরে 20 সেকেন্ড বাকি, যাই হোক কিন্তু 12টা বাজার আগেই আমরা কিন্তু প্রাইস দিয়ে দেবো,
1: একদম আমরা কনফার্ম করছি 12টা বাজার আগে প্রাইস দেবই দেবো,
0: মানে ঘড়ির কাঁটা 12টা আগে কথা বলছি
2: আজকে কিন্তু লোকজন খুব একটা মানে একটু ঘেঁটে ফেলছেন,
0: তাহলে প্রথম প্রশ্নটা
2: সহজই সহজ প্রশ্ন,
0: প্রথম প্রশ্নটা হচ্ছে যে ডায়লগটা কোন বিখ্যাত সিনেমার, আমি প্লে করার সঙ্গে সঙ্গে আমার ফোন ভাইব্রেট করছে, মানে ফার্স্ট লাইনটা শুনেই আর কি।
1: আচ্ছা
0: তুই শর্ট সার্কিট করছিস কেন এখানে ইয়ারফোন,
1: ইয়ারফোনটা আমাকে শর্ট সার্কিট দিচ্ছে,
0: ইয়ারফোন কাজ করছে না, আরে ইয়ার, যাই হোক তো আমরা প্রশ্ন চলে যাই,
1: হুম চলে
2: যাই,
0: চলো চলো যাই।
3: Light, camera, dialogue. Light, camera, dialogue.
4: ये वही मैं हूँ और ये वही तुम हो, हम दोनों एक साथ इस फुटपाथ से उठे थे, लेकिन आज तुम कहाँ रह गए और मैं कहाँ गया। आज मेरे पास बिल्डिंगें हैं, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है, क्या है तुम्हारे पास?
3: Light, camera, dialogue.

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: ব্যাপারটা হচ্ছে যে লাইটস ক্যামেরা ডায়ালগ এই এই রাউন্ডের আমাদের যে প্রথম প্রশ্ন ছিল সেই প্রশ্নটার উত্তর কি,
2: সেই প্রশ্নের উত্তর হচ্ছে দিওয়ার।
1: দিওয়ার এবং এই দিওয়ারে মানে অমিতাভ বচ্চনের এই ফেমাস জালাম, এরপরেই শশী কাপুরের ওই মেরে পাস মা হ্যায়। তো সঠিক উত্তর পেয়েছি।
3: হ্যাঁ, এটা তো
2: মানে পাওয়াটাই অবভিয়াস ছিল।
3: পাওয়াটাই অবভিয়াস এবং পেয়েছি, প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছেন। প্রথম দশজন মৌসুমি সরকার মধ্যমগ্রাম থেকে, আলাউল মল্লিক আমতা থেকে, রাজেশ ভার্মা বেহালা থেকে, তাহমিনা খাতুন শাসন থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, বরুণায়ন দাস বেলঘুরিয়া থেকে, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, স্বপ্না কর্মকার বারাসাত থেকে, মাসাদুল ইসলাম বাগনান থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন অয়ন পাল মনসার থান থেকে।
1: বেশ, আমরা এবার কোথায় যাব?
2: এবার আমরা যাব সেই গ্রামে।
1: তো ব্যাপারটা হচ্ছে যে আমরা তাহলে প্রশ্ন কি পোস্ট হয়ে গেছে?
2: না, প্রশ্ন পোস্ট হচ্ছে, এখনো হয়নি।
1: তাহলে কি করতে হবে এখানে বলে দাও।
3: এই ব্যাপারটা হচ্ছে, যারা আমাদের ইনস্টা হ্যান্ডেল এখনও ফলো করেননি 107FM রেনবো কলকাতা, তারা চটপট প্লিজ ফলো করে দিন এই হ্যান্ডেল। কারণ এখানে এখন আমাদের এই এতক্ষণ যে আমরা হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজে কুইজওয়ালা খেলছি সেটা হবে না। এখন জাস্ট ইনস্টাগ্রামেই আমরা এই কুইজওয়ালাটা, জাস্ট এই রাউন্ডটা আমরা খেলবো। এবং এখানে আপনাকে উত্তর পাঠাতে হবে DM বা ডিরেক্ট মেসেজ অপশানে গিয়ে। আমাদের ইনস্টা হ্যান্ডেলে অলরেডি প্রশ্ন পোস্ট হয়ে গেছে, সেখানে কমেন্ট করবেন না প্লিজ। DM অপশানে গিয়ে নিজের আগে সঠিক উত্তর টাইপ করবেন, তারপর নিজের নাম আর লোকেশন টাইপ করে পুরোটা পাঠিয়ে দেবেন। এবং এখানে আমরা কোনোভাবেই অন এয়ার মানে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজে উত্তর নেব না।
1: বেশ, তাহলে আমাদের আজকের যে ইনস্টা কুইজ সেটা নিশ্চয়ই পোস্ট হয়ে গেছে 107FM-এর। আমরা শুনে নেব যে কুইজওয়ালা জ্যাকপট উইনার যারা হলেন বা যারা হয়েছিলেন গত দু সপ্তাহের বা গত সপ্তাহের, তো তাদের সাথে আমাদের ইন্টারভিউ কেমন গেল, পেক্সের ইন্টারভিউ কেমন গেল। চলো পায়েলদির সাথে ইন্টারভিউটা শুনে নেওয়া যাক।

0: আমরা কুইজওয়ালার আবার এক নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিজয়ী। কে কে রয়েছেন?
1: আমি নারায়ণ সাহু।
0: কোথা থেকে আসছেন?
1: আমি মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে আসছি।
0: আচ্ছা, পূর্ব মেদিনীপুর মহিষাদল থেকে। আর আপনি?
2: শুভদীপ জানা, গঙ্গাসাগর।
0: আচ্ছা, মানে প্রায় ডায়মন্ড হারবারের কাছে। আর দুজনেই আজকে আমাদের, যারা দুজনেই বিজয়ী রয়েছেন, প্রত্যেকেই অনেক দূর থেকে আসছেন। কখন বেরোতে হয়েছে শুভদীপ আপনাকে? পাঁচটায় বেরোতে হয়েছে, ঠিক? কারণ ডায়মন্ড হারবার থেকে এখানে আসতে প্রায় সারা দিন লেগে যায়। আপনার তো ডায়মন্ড হারবার থেকেও অনেকটা দূরে। আর আপনি?
1: আমার বাড়ি মহিষাদল, কিন্তু আমি পড়াশোনার জন্য থাকি পুরুলিয়াতে।
0: আচ্ছা,
1: সেখানে কাল সন্ধ্যাতে বেরিয়েছি 5:55 ট্রেন ধরে। খড়গপুরে ছিলাম, আমার একজন আরপিএফ আমার কাছে ছিলাম। আজ সকালে আবার খড়গপুর হাওড়া লোকাল ধরে এসেছি, তারপর মেট্রো করে এখানে।
0: আচ্ছা, আপনি পুরুলিয়ায় কি পড়াশোনা করছেন?
1: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক পড়াশোনা।
0: আচ্ছা, পুরুলিয়ার কোনো কলেজে?
1: পুরুলিয়া গভর্নমেন্ট।
0: আচ্ছা, বুঝতে পেরেছি। আর শুভদীপ কি করেন?
2: আমি থাকি হচ্ছে গড়িয়াতে থাকি, কিন্তু আমি বাড়ি থেকে গেলাম। আর আমি হচ্ছে মাস্টার্স করেছি, সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করেছি।
0: আচ্ছা, শুভদীপ বাবু আপনি কি করেন?
2: আমি একটা এনজিওতে কাজ করতাম, এখন ওটা ছেড়ে এখন অন্য একটা এনজিওতে ঢোকার চেষ্টা করছি, অনেক কাজ করছি।
0: আচ্ছা, আর পড়াশোনাও কমপ্লিট করেছেন?
2: সোশ্যাল ওয়ার্ক।
0: বেশ, কুইজওয়ালার আপনারা দুজনেই বিজয়ী। কুইজওয়ালার প্রতিটি পর্বই কি শোনা হয়, খেলা হয়? আমি প্রথমে নারায়ণবাবুর কাছে জানতে চাই।
1: প্রায় প্রথম থেকে প্রায় 9:05 থেকে শুরু হয়ে যায় প্রথম পর্ব, এবং প্রায় 11:30 পর্যন্ত আমাদের সেমিফাইনাল চলে, তারপরে ফাইনাল আসে। প্রায় পুরো সময় পর্যন্ত যতক্ষণ না সেমিফাইনালে উঠি, যদি উঠি তাহলে পুরো ফাইনাল পর্যন্ত, না হলে পুরো শেষ পর্যন্ত চেষ্টা করি যাতে ওঠার।
0: আর শুভদীপবাবু?
2: প্রথম থেকেই শোনা হয়, এবং হচ্ছে প্রতি সপ্তাহে সম্ভব হয় না, হয়তো মাঝখানে এক সপ্তাহ গ্যাপ গেল, কিন্তু প্রত্যেক সপ্তাহে 9:00 থেকে বসি শুরু করি, এবং আমার সব বন্ধু বান্ধবরা সব নিশ্চিত থাকি, বন্ধু বান্ধবরা সবাই মিলে,
0: সকলে মিলে খেলে।
2: হ্যাঁ হ্যাঁ,
0: মানে
2: সকলে, এবং আমার দুজন বন্ধু বিজয়ী হয়েছে।
0: বাহ। আর নারায়ণবাবু আপনি কি সকলের সঙ্গে মিলে খেলেন নাকি একাই?
1: সকলের সঙ্গে মিলে খেলেন, মানে আমি জানতে পারি একজন বন্ধুর কাছ থেকে, ওর বাবা এখানে শুনতো, শান্তম দাস বন্ধুর নাম, ও খেলেছে এর আগে, ওর বাবাও খেলতো আগে, এবার ওর থেকে জানা হয়েছে। এবার আমি এবার আমার অনেক বন্ধুরাই খেলছি বাড়িতে থেকেই আর কি, এখন মেসে গিয়েছি, যখন উইনার হই তখন মেসে গিয়ে উইনারটা হয়েছে আমি, কিন্তু বাড়িতে খেলা হয় একা, মেসেও খেলা হয়, বন্ধুরা যে বাড়ি থেকে খেলে।
0: তার মানে এই যে আপনারা দুজনেই উইনার হয়েছেন, দুজনকেই কিন্তু মোটামুটি পুরস্কারের অর্থ দিয়ে মেসের বন্ধু বান্ধবদের একটা খাওয়াতে হবে।
1: সেটা অবশ্যই, বন্ধুদেরকে ওরা সাহায্য না করলেও এমনি যে কোনো পুরস্কার হয়েছে, মানে একটা জায়গায় বিজয়ী হয়েছি, মানে তাদের খাওয়া দাওয়া,
0: ঠিক,
1: এনজয়।
0: শুভদীপ বাবুর কোন রাউন্ডটা সবচেয়ে প্রিয়?
2: আমার হচ্ছে ডিটেকটিভ, আর ডিরেক্টর জিজ্ঞাসা করে সিনেমা মুভি দিয়ে এগুলো।
0: আর নারায়ণ বাবুর কোন রাউন্ড প্রিয়?
1: আমার ডিটেকটিভ ডায়েরি রাউন্ডটা ভালো লাগে, আর এখন নতুন চালু হয়েছে যেটা ম্যাথোম্যানিয়া, ওটাও ভালো লাগে। তবে উত্তল মানে নিজে কলেজেশন করতে গেলে ভুল হয়ে যায় ঠিকই, কিন্তু রাউন্ডটা মজাদার লাগে।
0: অঙ্ক করতে ভালোবাসেন?
1: একদম।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আপনারা আশা করবো আগামী দিনে এভাবেই FM রেনবোর পাশে থাকবেন, কুইজওয়ালার পাশে থাকবেন।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
3: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো, কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: যে প্রশ্নটা ছিল সেটা হলো বলবো না, কারণ আমরা ইনস্টা কুইজের প্রশ্ন কোনোভাবেই অন এয়ার বলি না। এবং সেটা আমাদের পাওয়া যাবে, মানে সেটা পাওয়া যাবে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 FM বা কলকাতা, সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে উত্তর দিতে হবে দেখে।
3: একদম।
2: এবার
3: আমাদের যে
2: সঠিক উত্তর,
3: সঠিক উত্তর যারা দিয়েছেন তারা কারা, তার নাম নিয়ে রিয়ারি।
4: প্রথম 10 জন যারা সঠিক উত্তর দিলেন: অরিজিৎ রানা গড়িয়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, পিউপা ঘোষ সুকডাল থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, লিপি সরকার সরসুনা থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন মছলন্দপুর থেকে অনিমেষ মাইতি।
2: আমরা চলে যাব আমাদের আগের রাউন্ডে, পরের রাউন্ডে না, যে রাউন্ডে আগে ছিলাম আগের রাউন্ডে।
5: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ,
2: লাইট ক্যামেরা ডায়লগ। আমাদের যে রাউন্ডে ছিলাম আমরা, এই রাউন্ডে আমরা ভালো সিনেমার অংশ বা সিনেমার ডায়লগ শোনাই এবং জম্পেশ ডায়লগ একটা শুনিয়েছি, আবার একটা জম্পেশ ডায়লগে যাবো এবং সেই জন্য এবার একটু প্রশ্নটা কঠিন করে দেবো।
3: বেশ, করে ভালো।
2: সিনেমার নাম বলতে হবে, আগেরটার ক্ষেত্রে সিনেমার নামটা সোজা ছিল, এবারে কিন্তু ভালো করে ভাবতে হবে, এটা আমি বলেই দিলাম। যারা উত্তর দিতে পারবেন তারা জ্যাকপটের কাছে পৌঁছে যাবেন, কিন্তু যারা পারবেন না তাদের জন্য বলবো ঠিক আছে, বেটার লাগ নেক্সট টাইম। আপাতত প্রশ্নটাতে যাই, সিনেমার নাম ভালো করে শুনতে হবে, শুনলেই কার গলা বুঝতে পারবেন খুব ইজিলি, সিনেমার নামটা বুঝতে হবে। এরকম কিন্তু অনেক সিনেমা আছে।
5: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
6: এতদিন আমি মারামারি করতাম বলে বাবা আমাকে বারণ করত, মা বাধা দিত, কিন্তু আজ বাবা তোদেরকে মারতে নিজে আদেশ করে গেছে। মায়ের দিব্যিকে বলছি, তোদের সব কটাকে মেরে মেরে পিস পিস করে ফেলব।
5: লাইট ক্যামেরা ডায়লগ,

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: লাইট ক্যামেরা ডায়লগ, লাইটস ক্যামেরা ডায়লগের যে এই প্রশ্নটা আমি বলেছিলাম যে একটু কঠিন হবে, কিন্তু সেই কঠিনের যে দেওয়াল, সেই কঠিন দেওয়াল ভেদ করে কিন্তু চলে এসেছে তিনজন।
2: উত্তর দেওয়াতে খুব একটা জোর ছিল না, কিন্তু
3: সিনেমার নামে জোর ছিল,
2: নামে জোর ছিল। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন সিনেমার নাম জোর, এবং যারা যারা সঠিক উত্তর দিয়েছেন মাত্র তিনজনকে আমরা পেয়েছি। প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, এবং সবার প্রথম সঠিক

0: উত্তর দিয়ে সেমিফাইনালে যাচ্ছেন পলাশ সাউ বজবজ থেকে।
1: এইবার একটু রহস্যে গ্রাউন্ডে যাব, চল।
2: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
0: কি উত্তর
1: বলবো কেন, আগেই বলছে কি উত্তর,
3: আগেই আগেই বলছে কি ভাই,
1: না উত্তর এখন বলবো না, উত্তর আপনারা বলবেন, আমরা আপনাদের একটা ধাঁধা শোনাবো, রহস্যের ধাঁধা, এবং রিয়ার কাছেও ব্যাপারটা ধাঁধা হলো রাখবো আর কি। তো উত্তরটা রিয়াকেও শুনে বের করতে হবে, আপনাদেরকেও শুনে বের করতে হবে,
3: একদম। আর আমি প্রশ্নটাই জানি না এখনো, তো উত্তরের প্রশ্ন পড়ে
0: আমরা কেউই জানি না, আমরা শুনতে চাই
1: প্রশ্ন।
0: তো একটা ভালো করে ধাঁধার রাউন্ড এটা, বুঝতেই পারছেন, ভালো করে ধাঁধাটা শুনুন, মানে ঘটনাটা শুনুন এবং ঘটনাটা সলভ করার চেষ্টা করতে হবে, আমিও করবো আপনাদের সঙ্গে। তো সলভ করার চেষ্টা করুন এবং সবার প্রথম যিনি সঠিক উত্তর দেবেন তিনি আজকে আমাদের শেষতম সেমিফাইনালিস্ট হিসেবে চলে যাবেন সেমিফাইনালে। আর এটা দুবার আপনি শুনবার চান্স পাবেন, 9903 65 999 2 তে উত্তর পাঠাবেন।
2: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
4: রত্নেশবাবুর নামে তার স্ত্রীকে খুন করার অভিযোগ দায়ের করা হলো। কোর্টে যখন কেসটা পেশ হলো তখন রত্নেশবাবুর উকিল বললেন, আমার ক্লায়েন্ট তার স্ত্রীকে খুন করেননি, ওর স্ত্রী বেঁচে আছেন এবং দু মিনিটের মধ্যেই উনি কোর্টে আমাদের সবার সামনে ওই দরজা দিয়ে আসবেন। কোর্টে উপস্থিত প্রত্যেকটা মানুষ অবাক হয়ে কোর্টের দরজার দিকে তাকালো, সাথে সাথে সবাই ভাবল এক্ষুনি বোধহয় ওর স্ত্রী আসবেন। 10 মিনিট কেটে যাওয়ার পরেও যখন কেউ আসলো না তখন রত্নেশবাবুর উকিল বললেন, আমি কথাটা বলার পর আপনারা সবাই দরজার দিকে তাকিয়েছিলেন, তার মানে তো আপনারা নিজেরাই শিওর নন যে আমার ক্লায়েন্টের স্ত্রী মারা গিয়েছে, সুতরাং আমার ক্লায়েন্ট নির্দোষ, ওকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু ওর কথা শেষ হওয়ার পরেই বিচারক জানালেন রত্নেশবাবুই খুনি। কিন্তু কেন, কীভাবে জজ সাহেব বুঝলেন যে রত্নেশবাবুই খুন করেছে? উত্তর পাঠান 9903 65 999 2 তে হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
2: Detective Diary, Detective Diary, Detective Diary.

0: Detective Diary. Detective Diary. Detective Diary. রত্নেশবাবুর নামে তার স্ত্রীকে খুন করার অভিযোগ দায়ের করা হলো। কোর্টে যখন কেসটা পেশ হলো তখন রত্নেশবাবুর উকিল বললেন, আমার ক্লায়েন্ট তার স্ত্রীকে খুন করেননি, ওর স্ত্রী বেঁচে আছেন এবং দু মিনিটের মধ্যেই উনি কোর্টে আমাদের সবার সামনে ওই দরজা দিয়ে আসবেন। কোর্টে উপস্থিত প্রত্যেকটা মানুষ অবাক হয়ে কোর্টের দরজার দিকে তাকালো। সাথে সাথে সবাই ভাবল এক্ষুনি বোধহয় ওর স্ত্রী আসবেন। 10 মিনিট কেটে যাওয়ার পরেও যখন কেউ আসলো না তখন রত্নেশবাবুর উকিল বললেন, আমি কথাটা বলার পর আপনারা সবাই দরজার দিকে তাকিয়েছিলেন, তার মানে তো আপনারা নিজেরাই শিওর নন যে আমার ক্লায়েন্টের স্ত্রী মারা গিয়েছে, সুতরাং আমার ক্লায়েন্ট নির্দোষ, ওকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু ওর কথা শেষ হওয়ার পরেই বিচারক জানালেন রত্নেশবাবুই খুনি। কিন্তু কেন, কীভাবে জজ সাহেব বুঝলেন যে রত্নেশবাবুই খুন করেছে? উত্তর পাঠান 9903653992 হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
1: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: Detective Didi. Detective Didi. Detective Didi.
1: ডায়েরিতে কি লেখা আছে?
2: ডায়েরিতে লেখা আছে কি জানো, বিঘ্নেশ না বিঘ্নেশ
1: রত্নেশ। হ্যাঁ, কিন্তু রত্নেশ বাবু কেন খুনি?
2: কারণ ওই দরজার দিকে তাকায়নি একমাত্র। হ্যাঁ,
3: সবাই দেখাচ্ছে, 10 মিনিট ধরে তাকিয়ে আছে, রত্নেশ বাবু
1: ফোনে গেম খেলছে।
2: বুঝছি, আদালতে কি ফোন
1: এলাউড করে বললাম?
2: আচ্ছা না, আমি হিসেব করছিলাম যদি করে তাহলে যাই। হ্যাঁ, তাহলে গেম খেলা যেত, কিন্তু এখানে যেমন গেম খেলা যাচ্ছে না, তাই এই যে প্রথম 10 জন কারা এবং তার মধ্যে থেকে কে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে?
3: আমি তো নামগুলো লিখেছিলাম কিন্তু
1: হারিয়ে ফেলেছি।
2: এটা পাওয়া গেছে, এবার পাওয়া গেছে,
1: পাইনি, এখনো পাইনি, আমি দেখতে পাচ্ছি ওটা পাইনি।
3: আমি চেষ্টা করছি খুঁজে পাওয়ার,
2: খুঁজে পাওয়ার খুব চেষ্টা করছে। মানে এখানে কি আমাকে বা অর্ণবকে গোয়েন্দা হয়ে নামতে হবে? কি
3: না, নামতে তো হবে না আশা করছি।
1: এটা বেশ মজা হয়েছে তো। এটা একটা রহস্য যে কোথায় গেল। না ওটা নেই, ওটা নেই, ওটা তো আমি দেখতে পাচ্ছি, আমার হাতের লেখা।
2: হ্যাঁ, ওটা অর্ণবের হাতের লেখা। তুমি যেগুলো কেটে দাওনি সেইখান থেকে দেখো।
3: আচ্ছা, পাওয়া গেছে,
2: বেশ
3: পাওয়া গেছে,
1: যাক বাবা,
2: কনগ্রাচুলেশন।
3: যারা যারা প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হয়েছেন: মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, অরিজিৎ রানা গড়িয়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, দীপ মণ্ডল উলুবেড়িয়া থেকে, আলাউল মল্লিক আমতা থেকে, সৌরভ গুহ বাগুইয়াটি থেকে, তিতু জানা চামড়াইল থেকে, সুদীপ সরকার ডোমজুট থেকে, এবং আজকে আমাদের শেষ সেমিফাইনালিস্ট যিনি হচ্ছেন হাততালি পেতে পেতে, তিনি হলেন শুকডাল থেকে, পিউপা ঘোষ।
1: বেশ, আমরা চলে যাব আমাদের সেমিফাইনাল রাউন্ডে, যেখানে কারা কারা খেলবে তাদের নামগুলো কি আগে বলে দিবি তুই?
2: একদম। যে 18 জনকে নিয়ে আমরা খেলবো আমাদের সেমিফাইনাল রাউন্ড, তারা হলেন শ্রাবণী মুখার্জি সাঁতরাগাছি থেকে, প্রণবেশ প্রামাণিক কাঁটাবেড়িয়া থেকে, প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে, সুমিত ভকত বাঁকুড়া থেকে, সুস্মিতা পাত্র কলকাতা 67 থেকে, সৌভিক সরকার কসবা থেকে, পৃথাগিরি মাজনা থেকে, মধুমিতা অধিকারী কলকাতা থেকে, সৌগত দাস সোনারপুর থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, মৌসুমী পাত্রশীল গঙ্গাসাগর থেকে, সায়ন বেড়া গড়িয়া থেকে, অয়ন পাল মনসার থান থেকে, অনিমেষ মাইতি মছলন্দপুর থেকে, পলাশ সাউ বজবজ থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, এবং আমরা সর্বশেষ হিসেবে যাকে পেয়েছি তিনি পিউপা ঘোষ শুকডাল থেকে।
0: নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ।
1: শুধুমাত্র এই 18 জনই খেলবে আজকে আমাদের নিউজ ফ্ল্যাশ রাউন্ড, এবং যারা এখনও সেমিফাইনালে উঠতে পারেনি তারা চিন্তা করবেন না, তাদের জন্য খুব শিগগিরই দ্য বং কানেকশন রাউন্ড আসছে।
2: এবং এই নিউজ ফ্ল্যাশে যে 3 জন সবার আগে সঠিক উত্তর দেবেন সেই 3 জনকে নিয়ে আমরা খেলবো আমাদের ফাইনাল রাউন্ড, অর্থাৎ লাইটনিং রাউন্ড।
3: একদমই তাই। আর আজকে নিউজ ফ্ল্যাশের প্রশ্ন থাকছে, সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল জিতেছে এশিয়া কাপ 2026, কার নেতৃত্বে তারা জিতল?
2: সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল জিতেছে এশিয়া কাপ 2026, কার নেতৃত্বে তারা জিতল?
3: শুধুমাত্র যে 18 জন আমাদের সেমিফাইনালে উঠেছেন সেই 18 জন উত্তর দেবেন, বাকিরা উত্তর দিলে কিন্তু এখানে আমরা সেই উত্তর অ্যাকসেপ্ট করব না।

0: Lightning Round! Lightning Round! Lightning Round! লাইটনিং রাউন্ড আমাদের ভীষণ ভীষণ ফাস্ট খেলতে হবে, কারণ এই রাউন্ডটা ফাস্ট খেলার জন্যই। কিন্তু তার আগে নিউজ ফ্ল্যাশের উত্তরটা এবং কারা কারা মানে কারা কোন তিনজন উঠলেন ফাইনালে তাদের নামগুলো বলবো।
1: নিউজ ফ্ল্যাশে প্রশ্ন ছিল, সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়া কাপ জিতেছে, 2026 এশিয়া কাপ কার নেতৃত্বে তারা জিতল? সঠিক উত্তর হরমনপ্রীত কৌর।
2: এবং যারা সঠিক উত্তর, যে তিনজন সঠিক উত্তর দিয়ে পৌঁছে গেছেন আমাদের ফাইনাল রাউন্ড অর্থাৎ লাইটনিং রাউন্ডে, তারা হলেন মুনমুন দাস যাদবপুর থেকে, সায়ন বেরা গড়িয়া থেকে, এবং সুস্মিতা পাত্র কলকাতা 67 থেকে। এই তিনজনকে নিয়ে, যে তিনজনের নাম বললাম, এই তিনজনকে নিয়ে আমরা খেলবো আমাদের লাইটনিং রাউন্ড। এবং লাইটনিং রাউন্ডে বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কি কি?
1: লাইটনিং রাউন্ডে আমরা 5 প্রশ্ন করে থাকি, 1, 2, 3, 4, 5, প্রতিটি প্রশ্নের জন্য +5 করে থাকবে যদি সঠিক উত্তর দিতে পারেন, আর যদি ভুল উত্তর দেন তাহলে নেগেটিভ মার্কিং থাকবে -5, যদি পাস করে দেন তাহলে কোনো মার্কিং হবে না আপনার জন্য। এবার আপনি যখন উত্তর দেবেন আপনার ফোনের মেসেজ অপশনে, হোয়াটসঅ্যাপে মেসেজ অপশনে, সেখানে গিয়ে আপনি 1, 2,

0: 6345 করে নাম্বারিংটা আগে থেকে করে রাখুন। তার নিচে নিজের নাম, লোকেশন এবং ফোন নাম্বার, কলিং নাম্বারটা লিখে একেবারে রেডি করে রাখুন। যখন আমরা প্রশ্ন বলবো, জাস্ট প্রশ্নের সঠিক উত্তরটুকু টাইপ করে আপনি আমাদের সেন্ড করে দেবেন, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার পক্ষে উত্তরগুলো পাঠানো সম্ভব হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে।
1: হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে, সেজন্য আমরা একটা এক মিনিটের টাইমার চালু করব প্রশ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই, এবং সেই টাইমার যতক্ষণ চলবে আমরা একবার বা দুবার বা ম্যাক্সিমাম তিনবার আমরা প্রশ্নগুলো রিপিট করব, টাইমের মধ্যে পারমিট করে। এবং সেই টাইমার শেষ হওয়ার পর যেই গান শুরু হবে তখন থেকে কিন্তু প্রতি মিনিটের জন্য আপনি -3 করে আপনার মানে পয়েন্ট কাটা যাবে আর কি। অর্থাৎ আপনি যদি 11:45 যদি গান শুরু হয়, আপনি 11:45-46 উত্তর দেন, তাহলে 2 মিনিটের জন্য 6 পয়েন্টস আপনার কাটা যাবে। তো যে স্কোরই আপনি করুন না কেন, সেখান থেকে ওই স্কোরটা আপনার মাইনাস হয়ে যাবে। কাজেই খুব ফাস্ট উত্তর দিতে হবে, কোনো সার্চ বা কোনো কিছু করার টাইম থাকবে না, বুঝতেই পারছেন।
2: হ্যাঁ একদম। তাহলে প্রশ্নগুলো আমরা করবো, তো
1: প্রশ্নগুলো করি, তারা টাইমারটা চালু করি।
0: প্রথম প্রশ্ন, ঋত্বিক ঘটক পরিচালিত শেষ ছবির নাম কি? দ্বিতীয় প্রশ্ন, তাসের দেশ কার লেখা? তৃতীয় প্রশ্ন, টরন্টো কোন দেশের শহর? চতুর্থ প্রশ্ন, বেথুয়া ডহরি অভয়ারণ্য যেতে হলে কোন রাজ্যে যেতে হবে? পঞ্চম প্রশ্ন, শিবা মানি কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত?
2: সময় যেহেতু আছে তাই রিপিট করছি একবার। প্রথম প্রশ্ন, ঋত্বিক ঘটক পরিচালিত শেষ ছবি কি? দ্বিতীয় প্রশ্ন, তাসের দেশ কার লেখা? তৃতীয় প্রশ্ন, টরন্টো কোন দেশের শহর? চতুর্থ প্রশ্ন, বেথুয়া ডহরি অভয়ারণ্য যেতে হলে কোন রাজ্যে যেতে হবে? এবং পঞ্চম প্রশ্ন, শিবামানি কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত?
1: প্রশ্নগুলো আরেকবার করছি। ঋত্বিক ঘটক পরিচালিত শেষ ছবি কি? দ্বিতীয় প্রশ্ন, তাসের দেশ কার লেখা? তৃতীয় প্রশ্ন, টরন্টো কোন দেশের শহর? চতুর্থ প্রশ্ন, বেথুয়া ডহরি অভয়ারণ্য যেতে গেলে কোন রাজ্যে যেতে হবে? পঞ্চম প্রশ্ন, শিবামানি কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? এবার আমাদের সেই গান শুরু হবে এবং পয়েন্ট কাটা যাবে।

0: Bong Connection. Bong Connection. বং কানেকশন আমাদের যে প্রশ্নে যে রাউন্ডে আমরা মোটামুটি বাংলা ও বাঙালি থেকে প্রশ্ন রাখি সেই রাউন্ড, এই রাউন্ডে আজকের প্রশ্ন কি?
1: আজকের প্রশ্ন, আলোর গন্ধ উপন্যাসটি কার লেখা?
0: বেশ, আলোর গন্ধ উপন্যাসটি কার লেখা? খুব বিখ্যাত উপন্যাস।
1: হ্যাঁ, এবং এখানে সবাই উত্তর দেবেন যারা আজকে সেমিফাইনালে উঠতে পারলেন না, মিস করেছেন কোনোভাবে, তারা যদি এখন টিউন ইন করে থাকেন সকলে উত্তর দেবেন। এবং সবার প্রথম যাকে আমরা পাবো, অলরেডি উত্তর পেতে শুরু করে দিয়েছি আমরা, এবং সবার প্রথম যাকে পাবো তার নামটা একটু পরেই বলে দেবো, তিনি চলে যাবেন পরের সপ্তাহে কুইজওয়ালা সেমিফাইনালে।
2: একদম, তার আগে আমরা উত্তরগুলো বলবো এবার।
1: আজকে লাইটিং রাউন্ডে যে প্রশ্নগুলো রেখেছিলাম, ঋত্বিক ঘটক পরিচালিত শেষ ছবির নাম কি?
0: যুক্তিতক্ষ আর গপ্প।
1: তাসের দেশ কার লেখা?
0: রবীন্দ্রনাথ ঠাকুর।
1: টরন্টো কোন দেশের শহর?
0: কানাডা।
1: বেথুয়া টহরি অভয়ারণ্য যেতে হলে কোন রাজ্যে যেতে হবে?
0: পশ্চিমবঙ্গ।
1: এবং শিবা মানি কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত?
0: ড্রামস।
1: বেশ,
0: এই হলো আমাদের লাইটনিং রাউন্ডের প্রশ্ন। এবং এবার আমরা বং কানেকশনের প্রশ্নটা যেটা ছিল, যে আলোর গন্ধ উপন্যাসটি কার লেখা,
1: আমরা উত্তর মানে সঠিক উত্তরদাতা নিশ্চয়ই পেয়ে গেছি।
2: সঠিক উত্তরদাতা পেয়ে গিয়েছি, আমরা কি এখনই ঘোষণা করে দেবো?
0: হ্যাঁ হ্যাঁ, করে দিই।
1: তার আগে উত্তরটা বলে দিই, সঠিক উত্তর
0: শরণজিৎ চক্রবর্তী, মধ্যমগ্রাম থেকে নাকি?
1: সঠিক উত্তর শরণজিৎ চক্রবর্তী, নো ডাউট। এবং কে চলে যাচ্ছেন সেমিফাইনালে?
2: যিনি চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে সেমিফাইনালে, তিনি হলেন মৌসুমি সরকার, মধ্যমগ্রাম থেকে।
1: মৌসুমিকে অনেক অনেক অভিনন্দন, আপনাকে আমরা পরের সপ্তাহে সেমিফাইনালে পেয়ে যাব একেবারে, আপনি ডাইরেক্ট এন্ট্রি পেয়ে গেলেন, ভালো থাকবেন, কনগ্রাচুলেশনস।
0: এবার আমরা যাব আমাদের যে লাইটনিং রাউন্ডের যে খেলাটা হলো, সেখানে কিভাবে খেলাটা হলো, কে কিভাবে উত্তর দিল, তুমি যদি একটু এক্সপ্লেইন করা যেতে পারে।
2: অবশ্যই করা যেতে পারে। আমরা তিনজনকে নিয়ে আমাদের ফাইনাল রাউন্ড খেলেছিলাম, মুনমুন দাস, সায়ন বেরা এবং সুস্মিতা পাত্র। প্রথমে আসি সুস্মিতা পাত্রের কথায়। সুস্মিতা পাত্র উত্তর পাঠিয়েছেন 11:48, অর্থাৎ গান শুরু হওয়ার 1 মিনিট পরে। সেক্ষেত্রে তার স্কোর থেকে প্রথমেই মাইনাস হয়ে গেছে 3 পয়েন্ট। এবং তিনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, 2টি প্রশ্ন পাস করেছেন, অর্থাৎ তার ফাইনাল স্কোর গিয়ে দাঁড়িয়েছে +15 -3, অর্থাৎ 12।
0: বেশ,
2: 11:47, কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা দুজনের উত্তর পেয়েছি, মুনমুন দাস এবং সায়ন বেরা। মুনমুন দাস এবং সায়ন বেরা, কিন্তু এনারা দুজনেই 5টা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ তাদের স্কোর দাঁড়াচ্ছে +25, ঠিক কথা। কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে যেহেতু এসেছে, অর্থাৎ যার উত্তর কয়েক মাইক্রো সেকেন্ড আগে এসেছে, আমরা তো তাকেই উইনার হিসেবে বেছে নেব।
0: সেটা কে আজকে আমাদের আমাদের হাততালি টিম আশা করি ব্যান্ড পার্টি নিয়ে রেডি।
2: একদম, যার জন্য হাততালি পড়ছে এবং যিনি পৌঁছে গেলেন জ্যাকপট পাওয়ার জন্য, জ্যাকপট পেয়ে গেলেন, তিনি হচ্ছেন সায়ন বেরা ফ্রম গড়িয়া।
0: অনেক অনেক শুভেচ্ছা সায়নকে, এবং তার সাথে সাথে সবাইকে শুভেচ্ছা যারা খেললেন আজকে কুইজওয়ালা শেষ পর্যন্ত। আগামী মঙ্গলবার কুইজওয়ালা আবারও ফিরবে, কিন্তু তার আগে আজকে নিশ্চয়ই মানে সায়নের বাড়িতে সেলিব্রেশন হবে।
1: সেলিব্রেশন তো হবেই, আমরা পারলে চলে যেতাম, কিন্তু আপাতত আমাদের বাড়ি যেতে হবে।
0: এ তমজিৎ তো বলছে যাবো না।
2: না, আমি ঘুমাবো।
0: তমজিৎ বলছে আমি এখানেই ঘুমাবো,
2: এখানেই
0: স্টুডিওতে ঘুমিয়ে যাবো।
2: হ্যাঁ, স্টুডিওতে ঘুমিয়ে পড়বো।
0: এরকম বললে হয় তমজিৎ?
2: না, আমি এরকমই করবো, আমার আমার বাড়ি যেতে আর ভালো লাগছে না আজকে।
0: ঠিক আছে,
1: ও একটা এয়ার পিলো নিয়ে এসেছে ব্যাগে করে।
2: একদম, হ্যাঁ, ওই জন্য
0: থাকে না তো।

0: সময় থাকে,
1: কখন ঘুমোতে হয়, বাস স্ট্যান্ডে বেঞ্চের উপর
0: আদারে বাদারে ঘুরে
1: ট্রেনে করে এদিক ওদিক চলে যায়, তখনই বেশ লাইফটা ভালো, বেশ বোহেমিয়ান লাইফ।
2: আপাতত বিদায় নেব, সবকিছু হয়ে গেছে আমাদের। আর এবং কে যেন আজকে হলেন সামনের মঙ্গলবার
1: তো কুইজওয়ালা ফিরবে, এবং আমাদের ইনস্টা হ্যান্ডেল
0: রিয়াও ফিরছে,
1: সবাই ফিরছে।
0: অর্ণব কি ফিরছে?
1: না আমি ফিরছি না, লং ব্রেক নিচ্ছি।
0: অর্ণব অনেক দিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছে, যেটা আমরা এখনো জানি না।
1: এক মাস দেড় মাসের জন্য,
0: এক মাস দেড় মাসের জন্য কেউ খুঁজবেন না,
1: না না কেউ খুঁজবেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা লং ব্রেক নিচ্ছি, এবং তমজিৎ রিয়া আগামী সপ্তাহে ফিরবে। যেটা মনে করিয়ে দেওয়া, সেটা হচ্ছে গল্প স্বল্প থেকেও কিন্তু কুইজওয়ালার সেমিফাইনালে ওঠা যায়, কাজেই সেটা মিস করবেন না, একদম মিস করবেন না, এটুকুই বলার। তাহলে আপাতত সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শুনতে থাকুন 107 FM Rainbow।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

আয় ভালোবেসেছি। মাহাতিম শাকিবের কণ্ঠে গানটা আমরা শুনলাম চিনি টু থেকে, আর এই গানটার সঙ্গে শুরু হলো আজকের মতন শুনতে কি চাও। 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে এখন শুনতে কি চাও ঠিক রাত 12টা থেকে 1টা পর্যন্ত, 1টা থেকে 2টো সুররঞ্জনী এবং 2টো থেকে 3টে আপ কিলিয়ে ফার্স্ট আপ। আপনাদের সঙ্গে রয়েছে রাত 3টে পর্যন্ত তপজা মিত্র এবং 3টে থেকে 6টা সোমকান্তি। আমরা শুনব পরপর গান এবং আপ্রাণ চেষ্টা করব বন্ধুদের অনুরোধ রাখার। 9903653992 নাম্বারটা তো রয়েছে আপনাদের জন্য, আপনারা মেসেজ করবেন, অনুরোধ জানাবেন এবং মন প্রাণ দিয়ে চেষ্টা করব অনুরোধ রাখার। পরের গানে চলে যাই এবং অপেক্ষা করতে থাকি বন্ধুদের জন্য অরিজিৎ সিংয়ের কণ্ঠে লহ গৌরাঙ্গের নাম রে ছবি থেকে একটা গান শুনি।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটা শুনলাম, ছবির নাম ছিল দেওয়ানেওয়া। দেওয়ানেওয়া উত্তম কুমার এবং তনুজার ছবি। পাহাড়ি সান্যালও ছিলেন, তরুণ কুমার ছিলেন, লিলি চক্রবর্তীও ছিলেন, ছিলেন প্রেমাংশু বসু, কমল মিত্র, ছায়াদেবী। 100 বছরেও প্রাসঙ্গিক তিনি, প্রাসঙ্গিক থাকবেন আরও অনেক অনেক বছর ধরে। আগামী 100, তারও 100, তারও 100, তাঁর প্রাসঙ্গিকতা কখনো কমবে না। তিনি উত্তম, চির উত্তম। আজকে আমরা নানান ধরনের গান শুনব, বন্ধুদের তো অনুরোধের গান শোনাবই, সেই সঙ্গে কিন্তু থাকবে এরকম ফেলে আসা বেশ কিছু গানও, যেগুলো আজও প্রাসঙ্গিক। আর যখনই এই প্রাসঙ্গিকতার কথা উঠবে তখন তো উত্তম কুমার থাকছেনই। যাদবপুর থেকে সোমেন, উনি পদবি লেখেননি, অনুরোধ করেছেন স্বর্ণতৃষা ছবির গান শুনতে চেয়ে কিশোর কুমারের কণ্ঠে। মনে পড়ে সেই সব দিন, সত্যিই তাই, পুরনো দিনগুলো আমাদের সত্যি খুব মনে পড়ে। এবং তখন চলে আসে কি একাল আর সেকালের তুলনা, না আজকে বরং তুলনাতে যাব না, শুনে ফেলি গানটা, কিশোর কুমারের কণ্ঠে স্বর্ণতৃষা ছবির গান, মনে পড়ে সেই সব দিন।

ছবির নাম ছিল ছদ্মবেশী, শিল্পী ছিলেন আশা ভোসলে, অভিনয়ে উত্তম কুমার, মাধবী, বিকাশ রায়, অনুভা গুপ্ত এবং আরও অনেকে। রমা দত্ত বেলতলা রোড থেকে লিখেছেন। অনুপম রায়ের কণ্ঠে উনি একটা গান শুনতে চেয়েছেন, কিলবিল সোসাইটির গান। সেই ছবির গানটা শুনতে থাকি আর অপেক্ষা করতে থাকি পরবর্তী বন্ধুর জন্য।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: চাওয়া পাওয়া ছবির গান শুনলাম, শিল্পী ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আমাদের সৌভিক হালতু থেকে অনুরোধ করেছেন ধূমকেতু ছবির গান শুনতে, চেয়ে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।
2: রূপা,

তমজিৎ দাস রানীহাটি থেকে অনুরোধ করেছেন অনুসন্ধান ছবির গান শুনতে চেয়ে। লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে শুনি আমার স্বপ্ন চেয়ে।

নবকুমার দাস গাব্বেড়িয়া থেকে অনুরোধ করেছেন বলিদান ছবির গান শুনতেছে। কুমার শানুর কণ্ঠে শুনি বলিদান ছবির গান।

এরপরের গান কিশোর কুমারের কণ্ঠে একটা আধুনিক গান শুনতে চেয়েছেন মনো জানালা খুলে দে না, তাপস মাইতি প্রতিমা মাইতি চকমানিক বাওয়ালি থেকে।

এরপরের গান বন্দি ছবি থেকে, কিশোর কুমার, আশা ভোঁসলে এবং সহশিল্পীরা। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন প্রসেনজিৎ মাইতি, নাজিরগঞ্জ এসবি রোড, দানেশ শেখলেন হাওড়া 9 থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন সুররঞ্জনী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আমরা প্রথমে শুনব খেয়াল, শিল্পী ওস্তাদ মশকুর আলী খান, রাগ দেবকন্স।

আমরা শুনলাম খেয়াল শিল্পী ছিলেন ওস্তাদ মশকুর আলী খান, রাগ ছিল দেবকন্স। সুররঞ্জনের দ্বিতীয় পর্যায়ে শুনব শরদ, শিল্পী সুনন্দ মুখোপাধ্যায়, রাগ বাগেশ্রী।

আমরা শুনলাম শরদ, শিল্পী ছিলেন সুনন্দ মুখোপাধ্যায়, রাগ বাগেশ্রী। এই সঙ্গেই শেষ হলো আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। এখন আপকে লিয়ে হিন্দি ছবির গান।

কিশোর কুমার এবং সুষমা শ্রেষ্ঠ, এ দুজনের গলায় যে গানটা আমরা শুনলাম সে ছবির নাম আ গলে লাগ যা। সেই ছবির গান দিয়ে শুরু হলো আজকের আপকে লিয়ের প্রথমার্ধ। আমরা দ্বিতীয়ার্ধে থাকছে আপনাদের সঙ্গে সৌম্যকান্তি। এর পরের গান লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে আধি ছবির গান, আধি সুচিত্রা সেন এবং সঞ্জীব কুমার।

বম্বাইসে আয়া মেরা দোস্ত, বাপ্পি লাহিড়ি এবং সহশিল্পীদের কণ্ঠে শুনলাম আপ কি খাতি ছবির গান। আর তার আগে আপ কি কসম থেকে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। এরপর আমরা কি গান শুনব? আবদাল্লা ছবি থেকে মোহাম্মদ রফি। আমরা শুনছি আপ কে লিয়ে 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপ। সঙ্গে রয়েছি তপোজা মিত্র।

ছবির নাম ছিল অনামিকা, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। আমরা শুনছি আপকে লিয়ে, হিন্দি ছবির গান। এরপর ক্যারাভান থেকে আশা ভোঁসলে।

রাত 12টা থেকে রাত 3টে পর্যন্ত তপজা মিত্রের সঙ্গে ছিলেন 107 FM রেনবোয়ে। রাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে সৌম্যকান্তি আপনাদের সঙ্গে নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। রাত 3টে থেকে 4টে পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, 4টে থেকে 5টা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী এবং 5টা থেকে সকাল 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে রয়েছি। আপকে লিয়ে দ্বিতীয় পর্বের একেবারে প্রথম গান 1997 সালে রিলিজ হওয়া সিনেমা মহাব্বত, তার সাউন্ড ট্র্যাক থেকে শিল্পী বিনোদ রাঠোর, কবিতা কৃষ্ণমূর্তি দ্বৈতকণ্ঠে প্যার কিয়া হ্যায়।

হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বের দ্বিতীয় গান রংতারি রংতারি, শিল্পী আলকা ইয়াগনিক ইলারুন, হামেশা সিনেমা সাউন্ডট্র্যাক থেকে এই গান। প্রথম গানটি শুনছিলেন মহব্বত সিনেমা সাউন্ডট্র্যাক থেকে, 1997 সালে রিলিজ হওয়া, অক্ষয় খান্না, মাধুরী দীক্ষিত, সঞ্জয় কাপুর অভিনীত ছবি। দ্বিতীয় গানটি হামেশা সিনেমা সাউন্ডট্র্যাক থেকে, এতে অভিনয় করেছিলেন মুখ্য চরিত্রে কাজল সাইফ আলী খান।

আজকের দ্বিতীয় পর্বের তৃতীয় গান শিল্পী আলকা ইয়াগনিক, সুখবিন্দর সিং, শঙ্কর মহাদেবনের কণ্ঠে ইতিহাস সিনেমা সাউন্ডট্র্যাক থেকে জুদা আপনে দিলবর সে। সৌমকান্তি রয়েছে আপনাদের সঙ্গে 107 FM রেনবো। যারা এই মুহূর্তে মাঝরাতের এই সময় সঙ্গে রয়েছেন, সকলকে স্বাগত।

হামেশা সিনেমা সাউন্ডট্র্যাক থেকে এরপরে আরেকটি গান, কুমার শানু সাদনা সরগমের পর কুমার শানু আলকা ইয়াগনিক। 107 এফএম রেনবো শুনছেন আপকে লিয়ে হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি।

এবারে শিল্পী আশা ভোঁসলে উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে জাগি হুই ফিজায় অর প্যার হো গায়া সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান শুনছেন। আপকে লিয়ে সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। 3:46 রাত।

107 FM রেনবোয় শুনছিলেন হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব। আপকে লিয়ে দ্বিতীয় পর্বের আজকের শেষ গানটি শুনছিলেন মুঝসে জুদা হোকার। শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম, লতা মঙ্গেশকর দ্বৈত কণ্ঠে হাম আপকে হ্যায় কৌন সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে মুঝসে জুদা হোকার তুমে দূর জানা হ্যায়। এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে অনুষ্ঠান। রাত 12টার পর নতুন আরেকটি দিন শুরু হয়ে গেছে। মঙ্গলবার 15 সেপ্টেম্বর 2026 পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি বুধবার 16 সেপ্টেম্বর 2026। রাতের এই সময় যারা সঙ্গে রয়েছেন, টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। নতুন একটি দিন মানে নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, নতুন করে এভাবেই পথ চলা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এখন শুনবেন পণ্ডিত জগদীশ প্রসাদের পরিবেশনায় খেয়াল রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদন এতক্ষণ শুনছিলেন পণ্ডিত জগদীশ প্রসাদের নিবেদনে খেয়াল রাগ আহির ভৈরব। এখন পণ্ডিত অসীম চৌধুরীর পরিবেশনায় সেতার রাগ বসন্ত মুখার্জি। এটি আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। 107 FM রেনবো।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনছেন শ্রেতার পরিবেশনা পণ্ডিত অসীম চৌধুরী, রাগ বসন্ত মুখারী। এই পরিবেশনার সঙ্গে সঙ্গেই আজকের মতো শেষ হতে চলেছে প্রভাতী। এরপরে বাংলা আধুনিক গান, শিল্পী সাগর সেন।

0: শুনছিলেন শিল্পী সাগর সেনের কণ্ঠে বাংলা আধুনিক গান, গীতিকার সুরকার সলিল চৌধুরী, 107 FM রেনবো।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ঘুরতে ভোর পাঁচটা মানেই রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেনবোতে সৌম্যকান্তি আপনাদের সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। আজকে রাতে তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। তিনটে থেকে চারটে পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, চারটে থেকে পাঁচটা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। রবি ঠাকুরের লেখা, গান, এসব কিছু নেই আনন্দধ্বনি। অনুষ্ঠানের শুরুতেই প্রহাসিনী কাব্যগ্রন্থের তৃতীয় রচনা নারী প্রগতি শুনেছিল নাকি, মোটরের তেল পথের মাঝেই করেছিল ফেল, তবু তুমি গাড়ি ধরেছ দৌড়ে, হেন বীর নারী আছে কি গৌড়ে, নারী প্রগতির মহাদিনে আজি, নারী পদগতি জিনিল এ বাজি, হায় কালিদাস হায় ভবভূতি, এই গতি আর এই সব জ্যোতি তোমাদের গজগামিনীর দিনে, কবি কল্পনা নেয়নি তো চিনে, কেনেনি স্টেশনের টিকেট, হৃদয় ক্ষেত্রে খেলেনি ক্রিকেট, চন্দ্রবেগের ডান্ডা গোলায় তারা তো মন্দ মধুর দোলায়, শান্ত মিলন বিরহ বন্ধে বেঁধেছিল মন শিথিল ছন্দে, রেলগাড়ি আর মোটরের যুগে বহু অপঘাত চলিয়াছি ভুগে, তাহারই মধ্যে এলো সম্প্রতি এ দুঃসাহস এ তড়িৎ গতি, পুরুষের দিল দুর্দাম তারা, দুর্বার

যে নিষ্ঠুর নাড়া ভূকম্পনের বিগ্রহবর্তী প্রলয় ধাতার নিগ্রহ অতি বহন করিয়া এসেছে বঙ্গে, পাদুকা মুখর চরণ ভঙ্গে সে ধ্বনি শুনিয়া পরলোকে বসি কবি কালিদাস পড়িল কি খুশি, উষ্ণিস্তব দুরু দুরু বুকে ছন্দ কি কিছু জুটিয়াছে মুখে, একটি প্রশ্ন শুধাব এবার। অনুষ্ঠানের একেবারে শুরুর গান, প্রথম গানটি শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে, পরপর দুটি গান শিল্পীর কণ্ঠে, তারপরে আবার এই লেখাটির বাকি অংশে ফিরে আসছি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। সৌমকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবো। ঘড়িতে সময় 5:13। ছন্দ কিছু কি জুটিয়াছে মুখে, একটি প্রশ্ন শুধাবো এবার। অকপটে তারই জবাব দেবার আগে একবার ভেবে দেখো মনে, উত্তর পেলে রাখিব গোপনে, স্নিগ্ধ ছায়া ছিলে যে অতীতে। তেয়াগিয়া তাহা তড়িৎ গতিতে, নিতে চাও কভুতীব্র ভাষণ, আধুনিকাদের কবির আসন। মেঘদূত ছেড়ে বিদ্যুৎ দূত, লিখিতে পাবে কি ভাষা মজবুত। শুনছিলেন প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত নারী প্রগতি। এবারে শিল্পী মায়া সেন, তারপরে হেমন্ত মুখোপাধ্যায়, পরপর দুটি গান একক কণ্ঠে।

শুনছেন আনন্দ ধ্বনি। প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত ভাই দ্বিতীয়া। সকলের শেষ ভাই সাত ভাই চম্পার, পথ চেয়ে বসেছিল দৈবানু কম্পার। মনে মনে বিধিশনে করেছিল মন্ত্রণ, যেন ভাই দ্বিতীয়ার পায়ে সে নিমন্ত্রণ। যদি জোটে দরদি, ছোট দি বা বড় দি, অথবা মধুরা কেউ নাতনির রত্নাঙ্কে, উঠিবে আনন্দিয়া দেহ প্রাণ মন দিয়া, ভাগ্যেরে বন দিবে সাধুবাদে থ্যাঙ্কিবে, এলো তিথি দ্বিতীয়া। ভাই গেল জিতিয়া, ধরিল পারুল দিদি হাত বেড়ে খুন্তি, নিরামিষে আমিষে রেঁধে গেল ঘামিষে, ঝুড়ি ভরে জমা হলো ভোজ্য অগুন্তি, বড় থালা কাংসের মৎস্য মাংসের, কানায় কানায় বোঝা হয়ে গেল পূর্ণ। সুঘ্রাণ পোলায় প্রাণ দিল দোলায়, লোভের প্রবল স্রোতে লেগে গেল ঘূর্ণ। জমে গেল জনতা মহাতার ঘনতা, ভাই ভাগ্যের সবে হতে চায় অংশী, নেদারুণ সংশয় মনটারে দংশায়, বহু ভাগে দেয় পাছে মোর ভাগ ধ্বংসী। চোখ রেখে ঘণ্টে অতি মিঠে কণ্ঠে, কেহ বলে দিদি মোর, কেহ বলে বোন গো, দেশেতে না থাক যশ, কলমে না থাক রস, রসনা তো রস বোঝে, করিও স্মরণ গো দিদিটির হাস্য, করিল যা ভাষ্য। এই লেখাটির পরের অংশ আর দুটি গানের পর, শিল্পী শ্রাবণী সেন, তারপরে শিল্পী রমা মণ্ডল।

দিদিটির হাস্য করিল যা ভাষ্য, পক্ষপাতের তাহে দেখা দিল লক্ষণ। ভয় হলো মিথ্যে, আশা হলো চিত্তে, নির্ভাবনায় বসে করিলাম ভক্ষণ। লিখেছেন কবিতা সুরে তালে সবিতা। এই দেশ সেরা দেশ বাঁচতে ও মরতে, ভেবেছিনু তখনই একই মিছে বকুনি। আজ তার মর্মটা পেরেছি যে ধরতে, যদি জন্মান্তরে এদেশেই টান ধরে, ভাইরূপে আর বার আনে যেন দৈব, হাঁড়ি হাঁড়ি রন্ধন, ঘষাঘষি চন্দন, ভগ্নী হবার দায় নইব নইব। আসি যদি ভাই হয়ে, যা রয়েছি তাই হয়ে, সরগোল পড়ে যাবে হুলুয়ার শঙ্খে, জুটে যাবে বুড়িরা, পিসিমাসি খুড়িরা, ধুতিয়ার সন্দেশ দেবে লোকজনকে, বনটার ধরে চুল টেনে তার দেব দুল, খেলার পুতুল তার পায়ে দেব দলিয়া, শোক তার কে থামায়, চুমো দেবে মা আমায়, রাক্ষসী বলে তার কান দেবে মলিয়া, বড় হলে নেব তার পদখানি দেবতার, দাদা নাম বলতেই আঁকি হবে সিক্ত, ভাইটি অমূল্য নাই তার তুল্য, সংসারে বনটি নেহাত অতিরিক্ত। প্রভাসিনী কাব্যগ্রন্থের ভাই দ্বিতীয়া শুনছিলেন। 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানের মাঝপথ পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি, 5:31, সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছে সৌম্যকান্তি। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। এবারে শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, তারপরে দেবব্রত বিশ্বাস।